চিরসখা ছেড়ো না, মোড়ে ছেড়ো না, যার কেউ নেই, কোথাও কোনো আশ্রয় নেই, তাঁর কেবল আছেন রবীন্দ্রনাথ। গানটা শুনলাম রমা মণ্ডলের কণ্ঠে, এরপর স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।

আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। মনীষা মুরলী নায়ারের কণ্ঠে শুনলাম। আমরা শুনছি আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত। এরপর সমবেত কণ্ঠ।

সমবেত কণ্ঠে শুনলাম, মেঘের কোলে রোদ এসেছে। এরপর আরও একবার, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে সবাই মিলে একসাথে।

0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला

শুরু হলো আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ চৌঠা মে, সোমবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01, বাংলাদেশ সময় সকাল 6:32, 15 সেকেন্ড।

আকাশবাণী মৈত্রী মৎস্যজীবীদের জন্য ঘোষণা। ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে 40-50 কিলোমিটার প্রতি ঘন্টায়। মাঝে মধ্যে দমকা হাওয়া, যা কিনা 60 কিলোমিটার প্রতি ঘন্টায় বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের উপকূলীয় স্তরে এবং উত্তর ওড়িশার উপকূলের উপর দিয়ে 3/5/2026 থেকে 5/5/2026 পর্যন্ত। মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তারা যেন কোনোরকম মৎস্য অভিযানে না যান পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল এবং উত্তর ওড়িশার উপর দিয়ে 3/5/2026 থেকে 5/5/2026 পর্যন্ত। মৎস্যজীবীদের জন্য ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মৈত্রী।

কালিদাস ঋতুসংহার লিখেছিলেন, শেক্সপিয়ার লিখেছিলেন ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, এখনকার ইউরোপের কবিরাও লেখেন। কিন্তু তাঁদের একটা স্বাভাবিক পরিণতি আছে, তারা কুঁড়ি থেকে ফুল ও ফুল থেকে ফলে পরিণত হন। কিন্তু আমাদের সমাজের গড়ন এমন অদ্ভুত।

যে আমাদের এখানকার কবিরা কুঁড়িতেই পাকেন কিংবা পচেন। 30 বছর আগেও আমাদের পুরুষরা অল্প বয়সে বিবাহ করত, বাইরের নারীকে না জানলেও ঘরের নারীকে জানত। বহুকাল থেকে আমাদের দেশে নারীকে জানবার একমাত্র উপায় ছিল তাকে ঘরে এনে জানা। একজন একটি গল্প লিখেছেন, বাঙালি মেয়েকে জানতে হলে তাকে বিয়ে করতে হয়। আমাদের আগের জেনারেশনের তরুণরা তেমনি করে জেনেছিলেন। তাঁদের কবিতা দাম্পত্য কামের ও দাম্পত্য প্রেমের কবিতা। বিয়ে না করেও যে ভালোবাসতে পারা যায়, এটা তাঁদের চোখে দুর্নীতির মতো ঠেকত। ভালোবেসে বিয়ে করা তাঁদের কাছে অপরাধ বলে গণ্য হতো। কিন্তু তে হি নৌ দিবসাহ গতা, আমাদের বয়ঃসন্ধি কাটে প্রবাসে অবিবাহিত অবস্থায়। ঘরের নারী বাইরের নারী দুই আমাদের কাছে দুর্লভ। অগত্যা আমরা মানুষের উদ্দেশ্যে এমন কবিতাও লিখি যা কোনো রক্তমাংসের নারীর উদ্দেশ্যে লিখলে তিনি আমাদের ধিক্কার দিতেন। এ কবিতা আদি রসাত্মকও নয়, বিভৎস রসাত্মক। এর ভোগ কামনাতে রাজসিকতা নেই, এর পূজা আকাঙ্ক্ষাতে সাত্ত্বিকতা নেই, এর ভাবে ভাষায় তামসিকতা। এই আমাদের ডেমোক্রেটিক সাহিত্য। শখানেক বছর পরে পানওয়ালি ও পালকি বেহারার দল যখন সাহিত্য সৃষ্টি করবে, তখন আমাদের রচিত তাদের মনস্তত্ত্বকে জাদুঘরে রেখে আমাদের মনস্তত্ত্ব গবেষণা করবে। শরৎবাবুর মেসের ঝি তার নিজের স্তরের মেয়ে, দৈবক্রমে অবস্থানে পড়েছে। নিজের আত্মীয়ার মন বুঝে শরৎবাবুর তার মন কল্পনা করতে পারেন, তাই সাবিত্রীকে এত জীবন্ত মনে হয়। অচিন্ত্যবাবুর পুতুলি কি এমনি জীবন্ত? আমাদের স্তরের মেয়েদের সঙ্গে আমাদের যোগ নেই, এইটি আমাদের অধিকাংশের দুর্ভাগ্য। পারিবারিক প্রেমের দিন চলে গেছে, সামাজিক প্রেমের দিন আসেনি। মাঝখানে দাঁড়িয়েছে পর্দার প্রাচীর ও লোকনিন্দার কপাট। আমাদের স্কুলগুলো কলেজগুলো যতদিন না শান্তিনিকেতনের মতন হয়, ততদিন আমাদের তরুণ কবিরা সঙ্গিনীকে শ্রদ্ধা না দিয়ে কামিনীকে কামনা নিবেদন করবে। আমাদের আপিসগুলো যতদিন না মেয়ে কেরানিতে ছেয়ে যায়, ততদিন আমাদের তরুণ গল্প লেখকেরা পানওয়ালির বা মেসের ঝির ছাড়া আর কারুর মন বুঝতে মন দেবেন না। সমালোচকরা নিন্দা করছেন করুন, কিন্তু বরং পানওয়ালির মন বুঝতে চাইলে বোঝা যায় সমস্ত স্তরের অনাত্মীয়ার মন বোঝবার উপায় নেই। আমাদের ভদ্র সমাজে অনাত্মীয়ের সঙ্গে অনাত্মীয়ার মেলামেশা এত অল্প যে আমাদের অধিকাংশ সাহিত্যিককে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়, এবং যে বয়সে আমরা কাব্য লিখতে আরম্ভ করি সে বয়সে আত্মীয়ার সঙ্গেও আমাদের অধিকাংশের যোগ থাকে না।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন অন্নদা শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন প্রথম আলো অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীত, আর আজ শুনবেন যোগিয়া কালেংরা এবং ভৈরবী রাগে শরদ, শিল্পী পণ্ডিত শ্যাম গাঙ্গুলী।

এতক্ষণ শুনছিলেন প্রথম আলো অনুষ্ঠানের সুবদ্ধ সঙ্গীত। আর আজ সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনলেন, প্রথম শুনলেন যোগিয়া কালিংরা এবং পরে ভৈরবী রাগে শরৎ, শিল্পী পণ্ডিত শ্যাম গাঙ্গুলী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই বাংলায় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু ও অসম এই চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের আজ ভোট গণনা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ফলতা বাদে 293টি আসনের ভোট গণনা আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন 21 মে, গণনা 24 মে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থ টেক সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন। ভারতের প্রথম মহাকাশ স্টার্টআপ গ্যালাক্স আই গতকাল ক্যালিফোর্নিয়া থেকে বিশ্বের প্রথম অপ্টোসার উপগ্রহ মিশন দৃষ্টি সফলভাবে উৎক্ষেপণ করেছে। উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় সংঘর্ষের কারণে বিমান চলাচল বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরশাহী ভারতের বিভিন্ন গন্তব্যে আবার নিয়মিত বিমান চলাচল শুরু করেছে। আইপিএল ক্রিকেটে গত রাতে গুজরাট টাইটান্স 4 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু ও আসামে চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ভোট গণনা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। অসমের 126টি, কেরালামের 140টি এবং পুদুচেরির 30টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল গত 9 এপ্রিল। তামিলনাড়ুর 234টি বিধানসভা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের প্রথম দফার 152টি আসনে ভোট গ্রহণ হয় গত 23 এপ্রিল।

0: এপ্রিল। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় গত মাসের 29 তারিখ 142টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। এদিকে নির্বাচন কমিশন এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোট গ্রহণ প্রক্রিয়া বাতিল করেছে। চলতি মাসের 21 তারিখে সহায়ক বুথসহ মোট 285টি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা করা হবে আগামী 24 মে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, গত 29 এপ্রিল ভোট গ্রহণের সময় গুরুতর নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাপকভাবে ব্যাহত করার অভিযোগ পাওয়ার ক্ষেত্রে 70টি ভোট গণনা কেন্দ্রে আজ কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক দলের সমর্থকদের গণনা কেন্দ্রের 200 মিটারের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ গতকাল যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজ সহ শহরের বেশ কয়েকটি গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন। পরে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সহ কলকাতা পুলিশ আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তিনি। নির্বাচন কমিশনের সব গাইডলাইন মেনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতাবাদে 293টি আসনে আজ ভোট গণনা। সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখা হচ্ছে। গণনা পর্ব সুষ্ঠু ও অবাধ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, ভোট গণনার মতোই গণনা পর্ব শান্তিপূর্ণ হবে।
1: যেমন ইলেকশন হয়েছিল ও পিসফুলি এটাও হবে। অনেক জেলা শাসকের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওরা বলেছেন কি দ্য থার্ড কোয়ার্টার যে আউটমোস্ট কোয়ার্টার বাইরে একটা স্টেরাইল জোন ওরা করবে, যেখানে 163 লাগাবে। আমি আপিল রাখছি টু অল দ্য পলিটিক্যাল পার্টিস, অল ক্যান্ডিডেটস, এজেন্টস, ইলেক্টার্স, পাবলিক এট লার্জ, লেট দ্য এক্সারসাইজ বি টোটালি পিসফুল, লেট দ্য এক্সারসাইজ বি টোটালি ফ্রি অ্যান্ড ফেয়ার। আই অ্যাশোর এভরিবডি আমাদের কাউন্টিং এর রুল রেগুলেশন মধ্যে ঘাটতি থাকবে না। দেয়ার বি নো ফেভার অর ডিসফেভার টু এনি ক্যান্ডিডেট অর দ্যাট থিং।
0: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 294টি আসনের ভোট গণনার মোট 432 জন গণনা পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তবে আজ ফলতাবাদে 293টি আসনে ভোট গণনা হলেও নির্বাচন কমিশন আজ 294টি আসনের জন্য জেলাভিত্তিক গণনা পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনার 33টি আসনে সবচেয়ে বেশি 49 জন পর্যবেক্ষক রয়েছেন। এরপরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, যেখানে 31টি আসনে 45 জন পর্যবেক্ষক থাকার কথা, যদিও এই জেলার ফলতা আসনে আগামীকাল গণনা হবে না। এছাড়াও কলকাতার 11টি আসনে গণনা পর্যবেক্ষক থাকছেন 12 জন, মুর্শিদাবাদের 22টি আসনে 33 এবং মালদার 12টি আসনে 12 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে। 165 জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। নদিয়া জেলায় আজ 17টি বিধানসভা আসনের ভোট গণনা। 4টি কেন্দ্র কল্যাণী মহাবিদ্যালয়, রানাঘাট মহাবিদ্যালয়, কৃষ্ণনগর বিপিসিআইটি ও তেহট্ট আর আম্বেদকর কলেজে গণনা করা হবে। নির্ধারিত হবে 166 জন প্রার্থীর ভাগ্য। গণনা কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। কোচবিহার জেলার 9টি বিধানসভা কেন্দ্রের 98 জন প্রার্থীর 5টি গণনা কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হবে। প্রতিটি বিধানসভায় 14টি টেবিল থাকবে। 20 থেকে 22 রাউন্ডের হবে গণনা। জলপাইগুড়ি বিধানসভায় 2টি কেন্দ্র, জলপাইগুড়ি ও মালবাজারে ভোট গণনা করা হবে। বাঁকুড়া জেলার 12টি বিধানসভা কেন্দ্রে জেলার 3টি গণনা কেন্দ্র, 99 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। প্রতিটি গণনা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের 7টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। আজ দুপুর থেকেই ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা কার্যকর হয়েছে। মেদিনীপুর শহরের মেদিনীপুর কলেজ এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুল এই 2টি ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। অসমে আজ বিধানসভা নির্বাচনের গণনায় মোট 722 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। অবাধ ও স্বচ্ছ গণনা প্রক্রিয়া সুনিশ্চিত করতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 126 জন গণনা পর্যবেক্ষক গণনার তদারকি করবেন। তাদের সঙ্গে রাজ্য জুড়ে থাকবেন প্রায় 6000 কর্মী এবং 2300 বেশি মাইক্রো অবজারভার। অসমে গত 5 বিধানসভা নির্বাচনের মধ্যে এবার সর্বোচ্চ ভোট পড়েছে। এদিকে কেরলেও ভোট গণনার জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 140টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনার জন্য 32,000-এর বেশি পুলিশ আধিকারিক মোতায়েন করা হয়েছে। গণনা শুরুর প্রাক্কালে এলডিএফ, ইউডিএফ এবং এনডিএ সব পক্ষই জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছে। অন্যদিকে তামিলনাড়ুতে এবার বহুমুখী লড়াই প্রত্যক্ষ করা যাচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শাসক দল ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এবং বিরোধী দল এআইএডিএমকে নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে। তবে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 294 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে মোট 6টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গণনার কাজে

0: 859 জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে। ভোট গণনার দিন আজ আকাশবাণীর সংবাদ বিভাগ প্রচারিত কয়েকটি সংবাদ বুলেটিনের সময়সীমা বাড়ছে। সকাল 10:10 স্থানীয় এবং সন্ধ্যে 6:10 সাঁওতালি বুলেটিন হবে 10 মিনিটের। সন্ধ্যে 7:50 স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। এছাড়া দুটি অতিরিক্ত বুলেটিন আজ সম্প্রচারিত হবে। বেলা 1:50 মিনিটে 10 মিনিটের সাঁওতালি বুলেটিন এবং বিকেল 3:20 মিনিটে শোনা যাবে 10 মিনিটের বিশেষ নির্বাচনী সংবাদ। পাশাপাশি আজ বেলা 11:00 থেকে রাত 9:00 পর্যন্ত প্রতি ঘণ্টায় খবর শোনা যাবে 5 মিনিটের FM হেডলাইন্স। ভোট গণনার দিন আজ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9:00 পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্বই রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আর নিউ কলকাতা সোশ্যাল মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থ টেক সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন। এই সম্মেলনের বিষয় হল রক্ষা ত্রিবেণী সঙ্গম, যেখানে প্রযুক্তি ও শিল্পের মেলবন্ধন ঘটে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই সম্মেলনে বর্তমান সময়ে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় দেশীয় প্রযুক্তির বিভিন্ন দিককে তুলে ধরা হবে। এক প্রদর্শনীর মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ বিভিন্ন MSME, বেসরকারি প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা, স্টার্টআপ ও উদ্ভাবকরা অংশ নিচ্ছেন। 280 বেশি কোম্পানি তাদের সাম্প্রতিক উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে এই সম্মেলনে উপস্থিত হচ্ছে। ভারতের প্রথম মহাকাশ স্টার্টআপ গ্যালাক্সাই গতকাল সাফল্যের সঙ্গে বিশ্বের প্রথম অপটোসার স্যাটেলাইট মিশন দৃষ্টি ফ্যালকন 9 রকেটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে উৎক্ষেপণ করেছে। 190 কিলোগ্রাম ওজনের ভারতের বেসরকারিভাবে নির্মিত বৃহত্তম স্যাটেলাইটটি ভূ পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভারতের এই সাফল্যে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পশ্চিম এশিয়ার সংঘর্ষের কারণে বিমান চলাচল বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরশাহী ভারতের বিভিন্ন গন্তব্যে আবার নিয়মিত বিমান চলাচল শুরু করেছে। সে দেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আকাশ সীমায় সতর্কতামূলক ব্যবস্থা সাময়িকভাবে প্রত্যাহৃত হওয়ায় বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে। এর প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী দুদেশের বিমান সংস্থাগুলি সেদেশ থেকে ভারতের বিভিন্ন গন্তব্যের মধ্যে নিয়মিত স্বাভাবিক পরিষেবা দেবে। আইপিএল ক্রিকেটে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতরাতে গুজরাট টাইটান্স 4 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 164 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে গুজরাট এক বল পাখি থাকতে 6 উইকেটে 167 রান করে। এদিকে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, কেরালাম, তামিলনাড়ু ও অসম, এই 4 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের আজ ভোট গণনা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ফলতাবাদে 293 আসনের ভোট গণনা আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে 21 মে, গণনা 24 মে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নর্থ টেক সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন। পশ্চিম এশিয়ার সংঘর্ষের কারণে বিমান চলাচল বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরশাহী ভারতের বিভিন্ন গন্তব্যে আবার নিয়মিত বিমান চলাচল শুরু করেছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25
1: আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রী, এই মহাজীবন। আজ শুনবেন কবি জসিমউদ্দিনের জীবন কথা।
2: শিক্ষিত নাগরিক সমাজে অবস্থান করেও 20 শতকে বাংলা কবিতায় সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছেন কবি জসিমউদ্দিন। যে মাটি থেকে উত্থিত তিনি, যে মানুষেরা এই মাটির আদরে লালিত, যারা তথাকথিত ভদ্র সমাজের বিবেচনা থেকে বঞ্চিত, তাদের নিয়েই যাপন করলেন তাঁর শিল্পজীবন। জন্ম 1 জানুয়ারি 1903 ফরিদপুরের তাম্বুলখানায়। কল্লোলে কবর কবিতাটি প্রকাশিত হবার পর বাংলা ভাষা ও সাহিত্যের প্রখ্যাত গবেষক ডক্টর দীনেশচন্দ্র সেন এক সুদীর্ঘ পত্রে জসিমউদ্দিনকে স্বাগত জানান। দুরাগত রাখালের বংশীধ্বনির মতো তোমার কবিতা আমার অন্তরকে স্পর্শ করেছে, তোমার কবিতা পড়ে আমি কেঁদেছি। তাঁরই উৎসাহে কবর তৎকালীন ম্যাট্রিক ক্লাসের পাঠ্য হয়। তখন জসিমউদ্দিন সবেমাত্র বিএ পড়ছেন। তাঁর সাহিত্য জীবনের উন্মেষকালে এবং বিভিন্ন পর্যায়ে আচার্য সেনের অকুণ্ঠ সহযোগিতার কথা অকপটে লিপিবদ্ধ করেছেন।

0: জসিমউদ্দিন তাঁর স্মরণের স্মরণীবাহী গ্রন্থে। জসিমউদ্দিনের কবিতায় বাঙালির, বিশেষত পূর্বাঞ্চলীয় বাঙালিদের জীবন বিধৃত হয়েছে, বিবৃত হয়েছে সাজু ও রূপাইয়ের মতো গ্রামীণ যুবক যুবতীর জীবনালেখ্য। এছাড়া ঘুরে ফিরে তাঁর কবিতায় যেসব চরিত্র এসেছে, যেসব চিত্রকল্প, উপমা ইত্যাদি ব্যবহৃত হয়েছে, তা এদেশের গ্রামীণ জীবন, এদেশের কৃষক সাধারণের জীবন থেকেই উৎসারিত। জসিমউদ্দিন এই জীবনকে দেখেছেন অত্যন্ত কাছ থেকে, এক গভীর মমত্ববোধ ও ভালোবাসার তাগিদে। তার কবর বা পল্লীজননীর মতো কবিতা, নকশিকাঁথার মাঠ বা সুজনবাদিয়ার ঘাটের মতো কাব্যোপন্যাস কালোত্তীর্ণ সৃষ্টি বললেও অত্যুক্তি হয় না। নকশিকাঁথার মাঠ যেন এক অনাস্বাদিত পূর্ব কাব্য ব্যঞ্জনায় গাঁথা। সারা মাঠে ধান, পথে ঘাটে ধান, উঠানেতে ছড়াছড়ি, সারা গাঁও ভরি চলেছে কে কবি ধানের কাব্য পড়ি। তেমনি বর্ণময় সুজনবাদিয়ার ঘাট। ধানের আগায় ধানের ছড়া, তাহার পরে টিয়া, নমুর মেয়ের গায়ের ঝলক সেই না রং নিয়া, দুর্বা বনে রাখলে তারে দুর্বাতে যায় মিশে, মেঘের মাঠে শুইয়ে দিলে খুঁজে না পাই দিশে। জসিমউদ্দিনই প্রথম যারা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, যারা মাঠে পাকা ধান কাটে, তাদের কথা তাদের মতো করে বলেছেন। রবীন্দ্রনাথ একটি চিঠিতে লেখেন, জসিমউদ্দিনের কবিতার ভাব, ভাষা ও রস সম্পূর্ণ নতুন ধরনের, প্রকৃত কবির হৃদয় এ লেখকের আছে। নজরুলের সঙ্গে জসিমউদ্দিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল মধুর। নজরুল বিদ্রোহী ছিলেন, বিপ্লব চেয়েছেন, ধ্বংসের কথাও বলেছেন। জসিমউদ্দিন বলেছেন অন্য কথা, আমাদের যা কিছু আছে তার ওপর নতুন সৃষ্টি করতে হবে। কবি আল মাহমুদ বলেছেন, আমাদের কাছে অবাক লাগলেও এবং যেখানে সেখানে পল্লীকবি বলে গাল পাড়লেও, আরবান মানসিকতা তার মধ্যে ছিল বলেই পরবর্তী ৩০, ৪০ এবং ৫০ দশকের আরবান কবিকুলের যূথবদ্ধ গ্রাম অবজ্ঞাকে তিনি পাত্তা দেননি। জসিমউদ্দিনের পৈতৃক ভিটে ছিল অম্বিকাপুর। ১৯৭৫ সালের শীতে শেষ এসেছিলেন কবি, তখন শারীরিকভাবে অসুস্থ। বিদায় নেবার আগে নিজের হাতে লাগানো ডালিম গাছটির দিকে অনেকক্ষণ নিষ্পলক তাকিয়ে উপস্থিত সবাইকে বলেছিলেন, তোমরা আমার ডালিম গাছটি যত্ন করো, নইলে ফল ধরবে না, আবার এসে দেখে যাব। প্রসঙ্গত উল্লেখ্য, এই ডালিম গাছটির নিচেই কবির পরিবারের অন্যান্যদের কবর দেওয়া হয়। ১৪ মার্চ ১৯৭৬, জসিমউদ্দিনের শবদেহ নিয়ে যখন হেলিকপ্টার ফরিদপুরে পৌঁছয়, তখন অম্বিকাপুর জনারণ্য। কবির শেষ ইচ্ছানুসারে সেই ডালিম গাছের নিচেই কবিকে চিরনিদ্রায় শায়িত করা হয়। কবর কবিতাটি তখন আকাশে বাতাসে অনুরণিত হচ্ছে, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, জোড় মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তরু ছায়ে, গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়ে।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন কবি জসিমউদ্দিনের জীবন কথা।
2: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন ২০০-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১, পশ্চিমবঙ্গ।

ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mAITRWKATHA@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী সন্দীপ সেনের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশ বাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন নার্সারি করুন স্বাবলম্বী হন, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের অধ্যাপক ডক্টর তাপস কুমার চৌধুরী।
2: ইদানিংকালে প্রত্যেক মানুষের হাতে কম বেশি পয়সা এসছে এবং আর্থিক অনেক উন্নতি হওয়ার ফলে যারা ফ্ল্যাটে থাকেন কি গ্রামগঞ্জেও থাকেন প্রত্যেকে কিন্তু গাছপালা লাগানোর একটা চাহিদা আমরা দেখতে পেয়েছি। এবং এই গাছপালার চাহিদা বিশেষ করে হর্টিকালচার বা উদ্যানজাত ফসল ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, ফুল ফল সবজি মশলাপাতি বা ঔষধি গাছ এই ধরনের গাছগুলো কিন্তু কম বেশি প্রত্যেকে আজকাল কিনছেন এবং টবের মধ্যে বাড়িতে রাখছেন, কেউ বাড়ির আঙিনায় লাগাচ্ছেন। তো আস্তে আস্তে করে এর চাহিদা যেমন বাড়ছে, এক্ষেত্রে আমি বলবো ইদানিংকালে যারা বেকার যুবক যুবতী তাদের ভূমিকা কিন্তু একটা রয়েছে এখানে, তারা কিন্তু নিজেদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ওনারা এই এন্টারপ্রাইজটাকে নিতে পারেন। এখানে কি করতে হবে না, চাহিদার যেহেতু আছে বিভিন্ন ধরনের যে ফসলগুলো বললাম, নিজেদের যদি চারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু এখানে একটা ভালো প্রফিট হতে পারে, নিজেরা দাঁড়াতে পারেন এবং বিশাল যে পরিশ্রম লাগে তা কিন্তু নয়, নিজে পরিশ্রম করতে পারেন, বাড়ির যারা অন্য সদস্য আছে তাদেরকেও

0: অবসর সময়ে যে সময় হচ্ছে তারা অন্য কাজ ছেড়ে সন্ধ্যেবেলার দিকে বা সকালের দিকে একটু হাত লাগালে কিন্তু এই কাজটা খুব সহজে করা যায়। চারা তৈরি করা, চারা তৈরি করতে গেলে আপনাকে যে জায়গাটা আপনি নেবেন সেটা হচ্ছে একটা রাস্তার ধারে, এমন কিছু ভালো জায়গার দরকার নেই। আজকাল যে কোনো বিজনেস করতে গেলে যেমন একটা বাজারের মধ্যে ভালো জায়গা হওয়া দরকার, একটা ভালো বিল্ডিং হওয়া দরকার, এবং সেই বিল্ডিংকে ডেকোরেশনের জন্য আরো খরচা লাগে, প্লাস জিনিসপত্র কিনতে গেলে প্রচুর টাকা লাগে, হিউজ ইনভেস্টমেন্ট লাগে। এক্ষেত্রে কিন্তু অত ইনভেস্টমেন্ট লাগে না, খুব অল্প পয়সাতে একটা জায়গা যদি থাকে রাস্তার ধারে, সেখানে একটা শ্যালোটেল আর একটা ছোট পলি হাউস আর একটা ছোট কুড়ে ঘর, যেখানে হচ্ছে আপনার ওই থার ওষুধপত্র রাখা যাবে, এরকম একটা ছোট কুড়ে ঘর হলেই চলবে। প্ল্যানিংটা আমরা এইভাবে করতে পারি যে সারা বছর কি করে আমি নার্সারিটা চালাবো। প্রথম হচ্ছে ধরুন বসন্তকাল থেকে যদি আমরা শুরু করি তাহলে আমরা বনজ গাছের চারা করতে পারি, ইউক্যালিপটাস, সোনাঝুরি, গামা, শিশু, মেহগিনি, এই চারাগুলোকে আমরা যদি করি তাহলে আমাদের খরচা পড়বে প্রতিটি চারা পিছনে প্রায় 2 টাকা দেখেছি আমরা খরচা করে, এবং এক একটা চারা 5 টাকা করে আরামসে বিক্রি হয়ে যায়, বা 3 টাকা পর্যন্ত আমরা লাভ পেতে পারি একটা চারা থেকে। তো আমরা প্রথম বনজ চারা যখন করব, বেশি করে করা যাবে না, কিন্তু বনজ চারা 1 বছর পুরনো হয়ে গেলে সেই চারা কেউ কিনবে না। এবং আপনাকে খেয়াল করতে হবে আপনার লোকালের ডিমান্ড কতটা আছে, এটার উপর বেশ করে কিন্তু আপনাকে বনজ গাছের চারা করতে হবে। কি কি বললাম, ইউক্যালিপটাস, সোনাঝুরি, গামা, শিশু, মেহগনি, লম্বু, এই ধরনের চারাগুলো আপনারা, এবং চারাগুলো তৈরি করা খুব সহজ, বীজ থেকে চারা হয় প্রত্যেকটা। তো এটা গেল বসন্তকাল এবং গরমকাল। তারপরে আসি এবার আছে বর্ষাকাল। বর্ষাকালে আমাদের করতে হবে কি না, আম, পেয়ারা, পাতিলেবু, যে যত রকমের ফলের গাছ আছে এই ফলের গাছের চারা আমরা ওই সময় তৈরি করব। পেয়ারা এবং পাতিলেবুর ক্ষেত্রে কি করবো, আমরা গুটি বাঁধবো। আমের ক্ষেত্রে কি করবো, আঁটি ফেলে দেবো, আঁটি ফেলে দেবো, তারপর হচ্ছে জোড় কলম করে দেবো। সফেদার ক্ষেত্রে আমরা জোড় কলম করবো। কাঁঠালের ক্ষেত্রে বীজ থেকে চারা হয়। এছাড়া লিচির ক্ষেত্রে এয়ার লেয়ারিং করতে হয়, বিভিন্ন রকম খুব সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা ফলের চারাটা বর্ষাকালে করতে, কারণ আমাদের বাঙালিদের মাথার মধ্যে আসে যে বৃষ্টি পড়লো তখন কিন্তু আমরা চারা লাগাতে উদ্বুদ্ধ হই। বর্ষাকাল চলে যাওয়ার পরে যখন শরৎকাল শুরু হলো তখন থেকে কিন্তু আমাদের প্রিপারেশান নিতে হবে যে ফুলের চারা এবং সবজির চারা। ফুলের চারা বলতে আমরা বুঝি যত রকমের মরশুমি ফুল আছে, এছাড়াও গোলাপ আছে, চন্দ্রমল্লিকা আছে, রজনীগন্ধা আছে, আরও অনেক রকমের ফুল আছে। শুধু তাই নয়, ঘর সাজানোর যে গাছগুলো আছে যেমন অ্যাগ্লোনিমা, ডাইফেনবাচিয়া, ফিলোডেন্ড্রন, যেসব গাছগুলো ঘরের মধ্যে থাকে, সেনসিভেরা, এই গাছগুলো কিন্তু আমরা ওই সময় করতে পারি। এবং সারা বছরে কিন্তু এই ধরনের গাছগুলো আমরা যদি করতে থাকি তাহলে নার্সারিটা কিন্তু কম বেশি চলবে, কারণ কোনো সময় যে গাছ কিনতে আসুন কেন না কেন সেই জন্য ফিরে না যায়। ইভিন সুতাই নয়, আজকে আমরা দেখেছি ঔষধি গাছ, মশলাপাতির গাছ, এই ধরনের গাছগুলো আমরা অল্প অল্প করে করব, কিন্তু আমরা নার্সারির মধ্যে রাখবো। তাহলে দেখতে পাবো যে আমরা 2 কাঠা জায়গাতে যদি একটা নার্সারি করি আমার সারাদিনে 2000 টাকা বিক্রি হয়ে যাবে। এবং আমরা দেখেছি একটা ফলের গাছের ক্ষেত্রে, আমের ক্ষেত্রে, আমের ক্ষেত্রে আমরা একটা 10 টাকা খরচা হয় একটা আমের চারা তৈরি করে, 10 টাকা খরচা হয়, সেখানে আমরা 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 100 টাকা পর্যন্ত কোনো কোনো চারা বিক্রি হয়। তো সেক্ষেত্রে 2 কাঠা জায়গাতে 2000 টাকা প্রতিদিন বিক্রি হতে পারে, যেখানে 1000 থেকে 1500 টাকা লাভ থাকতে পারে।
1: শুনলেন নার্সারি করুন স্বাবলম্বী হন, এই বিষয় নিয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্কিটেকচারের অধ্যাপক ডক্টর তাপস কুমার চৌধুরী।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। আজ আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে সকাল 7:05 শুনবেন লোকগীতির অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান ইটন্ডা টেরাকোটার মন্দির বোলপুর শান্তিনিকেতন, উপস্থাপনায় থাকবেন গোপীনাথ পাল। সকাল 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় গোপীনাথ পাল। সকাল 8:30 অনুষ্ঠান অতিথি অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণে সুচিস্মিতা গুপ্ত, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান বেহালা, শিল্পী ইন্দ্রদীপ ঘোষ। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় হৈমন্তী রায়। 10:30 আজ শুনবেন রামধনুতে প্রথমে আধুনিক, শিল্পী দিলাশা চৌধুরী, পরে লোকগীতি তুলিকা দাস। বেলা 11:00 সংগ্রহশালা থেকে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। সকাল 11:15 নজরুল গীতি, শুনবেন শিল্পী শিখা বসুর কণ্ঠে নজরুল গীতি। 11:30।

30 মিনিটে রম্যগীতি, বেলা 12টায় যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় স্বপ্রময় চক্রবর্তী, বেলা 12:30 লোকগীতির অনুষ্ঠান, বেলা 1টায় বেতার নাটক বধুরোগ, রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা মানস কুমার মিশ্র, 1:40 বাংলা ব্যান্ডের গান, 2:30 প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা, আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন বিকেল 3:30 দ্বিতীয় অধিবেশনের সূচনা, 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর বিষয় গল্পকথা, উপস্থাপনায় থাকবেন সঞ্চিতা বটব্যাল, 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দুর্বাদে, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা দুর্বাদে, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন রাখি দাশগুপ্ত, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, অতিথি শুভেন রাহা, 6:20 আজ শুনবেন ক্ষেত খামারের কথা, পাট চাষ, এই পাট চাষ নিয়ে আলোচনায় ডক্টর রামপ্রসাদ ঘোষ, গণপতি মণ্ডল ও স্বাগতা মণ্ডল মল্লিক, 6:50 আপনার স্বাস্থ্য, বাড়ছে গরম, বাড়ছে ত্বকের সমস্যা, এ বিষয়ে বলবেন ডাক্তার অভিষেক দে, 7:00 বেতার নাটক বধুরোগ, রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা মানস কুমার মিশ্র, 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান বেহালা, শিল্পী রশ্মি চক্রবর্তী, রাগ দুর্গা, তবলায় প্রীতম চক্রবর্তী, 10:45 উপমহাদেশের খবর, 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা, শুনলেন আজ সারাদিনের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী মৈত্রী, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রীর প্রচার তরঙ্গে শুনছেন লোকগীতির অনুষ্ঠান। প্রথম গানটি শুনলেন দোলন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, আর এখন প্রহ্লাদ ব্রহ্মচারী।

লোকগীতির অনুষ্ঠানে গানটি শুনছিলেন প্রহ্লাদ ব্রহ্মচারীর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান আসুন বেরিয়ে যান ভারতে। আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। আর আজ আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে বলবো, সময় সুযোগ হলেই ঘুরে আসতেই পারেন ইটন্ডার টেরাকোটা মন্দির। এখন অনেকেই আছেন নামটা শুনে হয়তো ভাবছেন এটা আবার কোথায়, কীভাবেই বা যাবো, সব বলছি। এক্ষুনি যদি বলি শান্তিনিকেতন এক বছরে কতবার ঘুরতে যান বা কতবার ঘুরতে আসেন শান্তিনিকেতনে, অনেকেই বলবেন ও শান্তিনিকেতন বছরে অনেকবারই যাওয়া হয়, আর শান্তিনিকেতন গেলেই ঘুরে বেড়ান কাছাকাছি বিভিন্ন জায়গায়। কিন্তু সেই ঘুরে বেড়ানোর তালিকায় ইটন্ডা থাকে না। এবার বলি শান্তিনিকেতন থেকে মাত্র 20 কিলোমিটার দূরে কিন্তু ইটন্ডা। এই ইটন্ডা গ্রামে টেরাকোটার অলঙ্করণে অনন্য সব মন্দির, দেখলে মন আনন্দে ভরে ওঠে। এখানে আছে বিষ্ণুপুরের জোর বাংলার মন্দিরের মতো একটি প্রাচীন টেরাকোটা মন্দির, এবং যার ঐতিহাসিক গুরুত্ব যথেষ্ট। বোলপুর থেকে 20 কিলোমিটার দূরে ইটন্ডা গ্রাম, বোলপুর থেকে জামবনি হয়ে সোজা রাস্তা চলে গেছে ইটন্ডায়। এবার বলি ইটন্ডা বেশ নিরিবিলি গ্রাম, মাটির আটচালা ঘর।

এটা বললে অনেকে পথভ বলে দেবে যে এই দিকে যান, অর্থাৎ প্রত্যেকেই খুব আন্তরিক। দূরে দেখা যেতে পারে যাবে তালগাছের পাশে দোচালা জোর বাংলা মন্দির, উল্টো দিকে বেশ কয়েকটি সোনাঝুরি গাছ, ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে তৈরি এই কালী মন্দিরের সামনে দেয়াল জোড়া টেরাকোটার কাজ, সে যে কী সুন্দর অপূর্ব নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। স্থানীয়রা অনেকে জানান যে অনেক কিছু চুরি হয়ে গেছে এখান থেকে। মন্দিরের আরাধ্যা দেবী কালী নিত্য পুজো হয়, দেয়াল জুড়ে কালী শিব মনসা বিষ্ণুর দশাবতার কৃষ্ণ বলরাম ইত্যাদি পৌরাণিক কাহিনীর পাশাপাশি আছে রণতরী, ইউরোপীয় সন্ত ও সৈনিক ঘোড়ায় চড়ে শিকারের দৃশ্য, আরও আপনাকে অবাক করবে হিন্দু পুরাণের সঙ্গে মিলেমিশে একাকার ইউরোপীয় ও ইসলামিক প্রভাব। এই সমস্ত কলা ও শিল্প কারুকার্য দেখে আপনারও মুগ্ধ চোখ জয়ধ্বনি করবে সেই সমস্ত শিল্পীদের যারা এই অপরূপ শিল্প ফুটিয়ে তুলেছিলেন। কথিত আছে এই মন্দিরের দেবী কালীর প্রতিষ্ঠাতা দুর্ধর্ষ ডাকাতেরা প্রায় 200 বছর আগে নির্জন এই গ্রাম আস্তানা ছিল ডাকাতের, তারপর ইটন্ডাতে সাহেবরা আসতে শুরু করে নীল চাষের জন্য। অনেকে মনে করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্ট ইন্ডিয়া থেকে গ্রামের নাম হয়েছে ইটন্ডা। জোর বাংলা কালী মন্দির দেখার পরই এখানে দেখতে পারেন গ্রামের পঞ্চরত্ন শিব মন্দির, জোর বাংলা থেকে মাত্র 500 মিটার দূরে। পাশাপাশি দুটি শিব মন্দির, একটি পঞ্চরত্ন শৈলীর, অন্যটা রেক দেউল। পঞ্চরত্ন শিব মন্দিরের গর্ভগৃহে ঢোকার দরজার উপর প্রতিষ্ঠা ফলক এখনো অটুট। 1232 বঙ্গাব্দে মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রাসানন্দ সাধুখা। পঞ্চরত্ন শিব মন্দিরের টেরাকোটার কাজ মুগ্ধ করবে আপনাকে। প্রতিষ্ঠা ফলকের নিচে একটি বড় প্যানেলে রাম সীতা ও পার্শ্বদের পোশাকে বাবু কালচারের ছোঁয়া, নজর কাড়বে আপনার নৃসিংহের কোলে ভক্ত প্রহ্লাদ। মন্দিরের দেয়াল জুড়ে হিন্দু দেবদেবী নানা পৌরাণিক গল্পের পাশে ইউরোপীয় সেনাবাহিনী মিলে মিশে একাকার। মন্দির দেখার পাশাপাশি আগ্রহবশত ঢুকে পড়তেই পারেন মন্দিরের প্রতিষ্ঠাতাদের বাড়ি। বাড়িতে প্রবেশ করতেই নজরে পড়বে দোতলা গথিক স্ট্রাকচারের এক জমিদার বাড়ি, একাধিক থাম চওড়া বারান্দা, দেওয়ালে স্টাকো ও পঙ্খের কাজ, ছাদের ওপর জোড়া সিংহ। যদিও ভেঙে গেছে জানলার খড়খড়ি, দরজার পাল্লা উধাও, তবুও জরাজীর্ণ চেহারা তার রাজকীয় ঐতিহ্যকে কিন্তু জানান দেয়। ঠিক মনে হবে জমিদার বাড়ির রেপ্লিকা। পরে জানতে পারবেন এটি বসত বাড়ি নয়, শ্রীধর মন্দির, এই বাড়ির কুল দেবতার। যদিও লোকবলের অভাব ও আর্থিক কারণে সংস্কারের অভাবে আজ এমন স্থাপত্য হারিয়ে যাওয়ার পথে, তবুও বলবো যদি মন চায় চোখ ভরে দেখে আসতেই পারেন। শান্তিনিকেতন থেকে মাত্র 20 কিলোমিটার দূরে ইটন্ডার টেরাকোটার মন্দিরের শিল্প ভাস্কর্য। আজ আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে, আপনারা ইটন্ডার টেরাকোটার মন্দিরের কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এখন গান শুনতে শুনতে আজ আসুন বেরিয়ে যান ভারতীয় অনুষ্ঠান থেকে বিদায় নেব দীপঙ্কর ভট্টাচার্যের কণ্ঠে এই গানটি।

গানটি শুনছিলেন দীপঙ্কর ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গের ফলতা বাদে 293টি আসনের ভোট গণনা আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন 21 মে, গণনা 24 মে। অসম, কেরলম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সকাল 8টা থেকে গণনা শুরু হবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গণনা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থ টেক সিম্পোসিয়ামের উদ্বোধন করবেন। ভারতের প্রথম মহাকাশ স্টার্টআপ গ্যালাক্সি আই গতকাল ক্যালিফোর্নিয়া থেকে বিশ্বের প্রথম অপ্টোসার উপগ্রহ মিশন দৃষ্টি সফলভাবে উৎক্ষেপণ করেছে। উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন। তেহরানের 14 দফা শান্তি প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র খারিজ করে দেওয়ার পর পশ্চিম এশিয়ার অশান্তি নিরসনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আইপিএল ক্রিকেটে আজ মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, অসম, কেরলম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে, তারপর ইভিএম এর গণনা শুরু হবে সকাল 8:30 থেকে। দুপুরের মধ্যে গণনার গতি প্রকৃতি বোঝা যাবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণ হয় গত 23 এপ্রিল, দ্বিতীয় দফায় গত মাসের 29 তারিখে 142টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। নির্বাচন কমিশন দক্ষিণ 24 পরগনার বিধানসভা কেন্দ্রের ফলতা বিধানসভা কেন্দ্রের সমগ্র ভোটগ্রহণ প্রক্রিয়া বাতিল করেছে। চলতি মাসের 21 তারিখে সহায়ক বুথসহ মোট 285 ভোট কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হবে। ফল ঘোষণা 24 মে। এদিকে কলকাতা

0: রাজ্যের 293টি বিধানসভা আসনে 77টি ভোট গণনা কেন্দ্রে আজ কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তার পাশাপাশি রাজনৈতিক দলের সমর্থকদের গণনা কেন্দ্রে 200 মিটারের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি প্রতিবেদন,
1: রাজ্য জুড়ে 77টি গণনা কেন্দ্রে সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হতে চলেছে। প্রথমে পোস্টাল ব্যালট, এরপর শুরু হবে ইভিএম এর ভোট গণনা। যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ভোট গণনার কাজে নিযুক্ত কর্মীরা নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রে পৌঁছে গেছেন। উল্লেখ্য, রাজ্যে মোট 294টি বিধানসভা আসন থাকলেও আজ 293টি আসনের ভোট গণনা। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলিকে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটি ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গণনার কাজে রাজ্য জুড়ে 200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা বলবৎ করা রয়েছে। প্রয়োজন অনুযায়ী এই পরিসর আরও বাড়ানো হতে পারে। কর্তব্য পালনে কোনো প্রকার অবহেলা বা গাফিলতি ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। সমগ্র গণনা প্রক্রিয়াটি রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। তবে এবারে নির্বাচনে উল্লেখযোগ্য বিষয় হল পুলিশ পর্যবেক্ষকদের উপস্থিতি। এই প্রথমবার সিনিয়র আইপিএস অফিসারদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে গণনার কাজে নিযুক্ত করা হয়েছে। প্রতিটি গণনা টেবিলে রয়েছে সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট ও মাইক্রো অবজারভার। সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী হতে পারেন, কিন্তু মাইক্রো অবজারভারকে অবশ্যই কেন্দ্রীয় সরকারি বা কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী হতে হবে। ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 21 মে, ফলাফল ঘোষণা 24 মে। এই কারণেই আজ রাজ্যের 294টি আসনের পরিবর্তে 293টি আসনের গণনা অনুষ্ঠিত হতে চলেছে। আকাশবাণী সংবাদের জন্য কল্যাণ লাহা।
0: ভবানীপুর কেন্দ্রের ভোট গণনার প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কাশফিন নাহার।
2: হ্যাঁ প্রবালদা, আমি এই মুহূর্তে রয়েছি ভবানীপুর বিধানসভা আসনের গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা যেরকম আগেই কমিশন বলেছিল, ঠিক সেরকমই আমরা এসে থেকেই দেখতে পাচ্ছি। রাজ্যের পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এই ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্য দিয়ে আর কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু হতে চলেছে। এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, এমনকি সংবাদ মাধ্যমের কর্মীদেরকেও কিন্তু বহু দূরেই আটকে দেওয়া হয়েছে। এই কেন্দ্রে ভবানীপুর বিধানসভা আসনের 267টি বুথের গণনা হবে এবং 20টি রাউন্ডেই গণনা হবে এখনো পর্যন্ত যা খবর পেয়েছি। প্রবালদা
0: ধন্যবাদ কাশফিন। অসমে আজ বিধানসভা নির্বাচনের গণনায় মোট 722 জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। অবাধ ও স্বচ্ছ গণনা প্রক্রিয়া সুনিশ্চিত করতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 126 জন গণনা পর্যবেক্ষক গণনা তদারকিতে থাকবেন, তাদের সঙ্গে রাজ্য জুড়ে থাকবেন প্রায় 6,000 কর্মী এবং 2,300-এরও বেশি মাইক্রো অবজারভার। অসমে গত 5 বিধানসভা নির্বাচনের মধ্যে এবার সর্বোচ্চ ভোট পড়েছে। এদিকে কেরলেও ভোট গণনার জন্য নিশ্চিত্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 140টি বিধানসভা কেন্দ্রে ভোট গণনার জন্য 32,000-এরও বেশি পুলিশ আধিকারিক মোতায়েন করা হয়েছে। অন্যদিকে তামিলনাড়ুতে এবার বহুমুখী লড়াই প্রত্যক্ষ করা যাচ্ছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শাসক দলের ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স এবং বিরোধী দল এআইডিএমকে নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের মধ্যে। তবে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 294 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে মোট 6টি গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট গণনার কাজে 859 জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে। নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজ ভোট গণনা। গণনা অনুষ্ঠিত হবে ডেপুটি কমিশনারের কার্যালয়ে। 3 রাউন্ড গণনার জন্য মোট 10টি টেবিল স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, বিজেপি বিধায়ক ইমকং এল ইমেচেনের প্রয়াণে এই আসনটি উপনির্বাচন হয়। মহারাষ্ট্রের বারামতি ও রাহুরি কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনাও আজ হচ্ছে। গুজরাটের আনন্দ জেলার উমরেট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনা আজ অনুষ্ঠিত হচ্ছে। বিজেপি বিধায়ক গোবিন্দ পরমারের প্রয়াণের ফলে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আজ আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ নির্বাচনী অনুষ্ঠান জনমত 2026 সম্প্রচার করবে। এর দ্বিতীয় পর্ব শোনা যাবে রাত 8:05 থেকে 9:00 পর্যন্ত। নির্বাচনী সংবাদের পাশাপাশি এতে থাকবে ভোট গণনার গতি প্রকৃতি, ফলাফল বিশ্লেষণ ও রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত। আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন ও মুর্শিদাবাদ কেন্দ্র দুটি পর্ব রিলে করবে। এছাড়া ডিটিএইচ পরিষেবা, ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা এবং ইউটিউব চ্যানেল আরএনইউ কলকাতা মিডিয়াতেও জনমত 2026 শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নর্থটেক সিম্পোসিয়ামের উদ্বোধন করবেন। এই সম্মেলনের বিষয় হল রক্ষা ত্রিবেণী সঙ্গম, যেখানে প্রযুক্তি ও শিল্পের মেলবন্ধন ঘটে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই সম্মেলন বর্তমান সময়ে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলায় দেশীয় প্রযুক্তির বিভিন্ন দিককে তুলে ধরবে। এক প্রদর্শনীর মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণের বিভিন্ন এমএসএমই, বেসরকারি প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা, স্টার্ট আপ ও উদ্ভাবকরা অংশ নিচ্ছেন। 280 বেশি কোম্পানি তাদের সাম্প্রতিক উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে এই সম্মেলনে উপস্থিত হচ্ছে। ভারতের প্রথম মহাকাশ স্টার্ট আপ গ্যালাক্সি আই গতকাল সাফল্যের সঙ্গে বিশ্বের প্রথম অপটোসায়ার স্যাটেলাইট মিশন দৃষ্টি ফ্যালকন 9 রকেটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে উৎক্ষেপণ করেছে। 190 কিলোগ্রাম ওজনের ভারতের বেসরকারিভাবে নির্মিত বৃহত্তম স্যাটেলাইটটি ভূ পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল গতকাল রাঁচিতে হাইকোর্টের আইনজীবীদের একটি সম্মেলনে যোগদান করেন। সম্মেলনে বিচার ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ, সংস্কার এবং আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শ্রী মেঘওয়াল বিচার ব্যবস্থাকে আরও সহজলভ্য ও শক্তিশালী করতে আইনজীবীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলতি অশান্তি নিরসনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তেহরানের প্রস্তাবিত যুদ্ধবিরতি সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। ইরান সরকারের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুদ্ধবন্ধের লক্ষ্যে তেহরানের দেয়া 14 দফা প্রস্তাবে জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে জবাবটি পর্যালোচনা করছে তারা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি সংবাদ মাধ্যমকে বলেন, তিনি ইরানের প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের এই মন্তব্য পরোক্ষভাবে মধ্যস্থতা প্রক্রিয়ায় ওয়াশিংটনের কঠোর অবস্থা ইঙ্গিত দিচ্ছে। উল্লেখ্য, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ শেষ করার বিষয়ে একটি 14 দফা প্রস্তাব দিয়েছিল। এদিকে পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ, সামুদ্রিক কার্যক্রম এবং ভারতীয় নাগরিকদের সহায়তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে যে এলপিজির মজুদদারি ও কালোবাজারি রোধে সারা দেশ জুড়ে অভিযান অব্যাহত আছে। পশ্চিম এশিয়ার সংঘর্ষের কারণে বিমান চলাচল বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরশাহী ভারতের বিভিন্ন গন্তব্যে আবার নিয়মিত বিমান চলাচল শুরু করেছে। সেদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন, দেশের আকাশসীমায় সতর্কতামূলক ব্যবস্থা সাময়িকভাবে প্রত্যাহৃত হওয়ায় বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে আজ ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ের কমলা সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং বিদর্ভ অঞ্চলে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে ভোট গণনার দিন আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। মুম্বাইয়ের ওয়াংকড় স্টেডিয়ামে আজ মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতরাতে আইপিএলের ম্যাচে গুজরাট টাইটান্স 4 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। পশ্চিমবঙ্গের ফলতাবাদের 293টি আসনে ভোট গণনা আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে। অসম, কেরালাম, তামিলনাড়ু, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনার যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

ডেকেছি আমি গোপীনাথ পাল। সকলে জানেন, তবু একবার বলছি, ভারতীয় সময় সকাল 7:35 এবং বাংলাদেশ সময় সকাল 8:05। সকালের আড্ডা অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে যাই আমরা। চলুন প্রথমে এই সকালের আড্ডা অনুষ্ঠান তো শুনব, কিন্তু তার আগে আজ কী কী শুনতে পাবেন সেটি সম্বন্ধে একটু জেনে নিই। অর্থাৎ সকালের আড্ডা গোটা অনুষ্ঠানের এক ঝলক। সকালের আড্ডা অনুষ্ঠানে প্রথমেই বলবো পাখির গণনায় প্রথম পশ্চিমবঙ্গ, সে কথা দিয়ে শুরু করবো আজকের সকালের আড্ডা। বলবো ঝাড়গ্রামের চিড়িয়াখানার কথা, যা ধীরে ধীরে সেজে উঠছে বাঘ সিংহ কুমিরে। শুনবেন আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগের প্রযোজনায় দৃষ্টিকোণ। আজকের দৃষ্টিকোণ শুনবেন অভিনেতা তপন চট্টোপাধ্যায়ের কিছু কথা, আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সংগ্রহশালা থেকে গৃহীত। শুনবেন বর্ধমানে পাওয়া গেল প্রাচীন বিষ্ণু মূর্তি। এছাড়াও শুনবেন অনুষ্ঠান জানা অজানা। জানা অজানা অনুষ্ঠানে শুনবেন বিজ্ঞান চর্চা বিকাশ পটভূমি কলকাতা। বলবো উড়ন্ত বিস্ময়ের কথা, কথা আছে সঙ্গে সঙ্গে গল্প সঙ্গে সঙ্গে গান। সকালে আড্ডা অনুষ্ঠানে প্রথম যে দুটি গান আপনাদের জন্য অপেক্ষা করছে, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে প্রথম গান, দ্বিতীয় গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। প্রথম মানবেন্দ্র মুখোপাধ্যায়।

সকালের একটা অনুষ্ঠানে বাংলা আধুনিক গানটি শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন সকালের আড্ডার, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। পূর্ব ঘোষণা মতো সকালের আড্ডা অনুষ্ঠানে প্রথমেই আপনাদের সঙ্গে ভাগ করে নেব পাখি গণনায় প্রথম পশ্চিমবঙ্গ। আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয় ও অডুবন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 1998 সাল থেকে প্রতি ফেব্রুয়ারিতে হয় গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ট, উদ্দেশ্য বিশ্বের পাখি প্রজাতিকে চিহ্নিত করা। 2013 সাল থেকে এতে অংশ নিচ্ছে ভারত। এবছর 1087 প্রজাতির পাখি গণনা করে তৃতীয় স্থানে ভারত, প্রথম স্থানে কলম্বিয়া ও দ্বিতীয় স্থানে ব্রাজিল। ভারতের মধ্যে গত বছরের মতো এবারেও প্রথম কিন্তু পশ্চিমবঙ্গ। এই বছর 519 পাখির প্রজাতি চিহ্নিত করেছে এই রাজ্যের পাখি দেখিয়েরা। এই রাজ্যে সবচেয়ে বেশি প্রজাতির পাখির দেখা মিলেছে বীরভূমে, তারপর দক্ষিণ চব্বিশ পরগনা, দার্জিলিং ও মালদায়। স্থানীয় পাখির পাশাপাশি দেখা মিলেছে পরিযায়ী পাখিরও, অর্থাৎ পাখি গণনায় প্রথম পশ্চিমবঙ্গ। সত্যি এটা গর্বের বিষয়। সকালে আড্ডা অনুষ্ঠানে এবারের গান মান্নাদের কণ্ঠে, তারপর অখিল বন্ধু ঘোষের কণ্ঠে। এখন মান্না দেয়।

বাংলা আধুনিক গানটি শুনছিলেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন সকালের একটা অনুষ্ঠান, সঙ্গে আছি আমি গোপীনাথ পাল। নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল? বর্জ্য পদার্থ ইচ্ছে মতো নালা নর্দমায় ছুঁড়ে ফেললে আটকে যায় জল বেরোনোর পথ। নিকাশের সুবিধে না থাকলে আটকে পড়া জল ভাসিয়ে দেয় বাড়িঘর রাস্তাঘাট, থমকে যায় জীবন, বাড়তে থাকে অসুখ বিসুখ। নিজেদের স্বার্থেই যেন সতর্ক হই আমরা, অন্য সব কিছুর মতোই প্রয়োজন জল নিকাশের ব্যবস্থা। এর রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
2: সকালের আড্ডা অনুষ্ঠানে এবারের গানটি সবিতা চৌধুরীর কণ্ঠে।

0: সকালের আড্ডা অনুষ্ঠানে গানটি শুনছিলেন সবিতা চৌধুরীর কণ্ঠে। এখন শুনবেন দৃষ্টিকোণ। আজকের দৃষ্টিকোণ অভিনেতা তপেন চট্টোপাধ্যায়ের কিছু কথা আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সংগ্রহশালা থেকে গৃহীত। এখন দৃষ্টিকোণ।
1: একদিন রাস্তায় সত্যজিৎবাবুর সঙ্গে দেখা, আমরা পূর্ব পরিচিত ছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম যে মানে কেমন আছেন, তোমাকে খুঁজছি বাড়িতে এসো। গেলাম সে মানে সেদিন কাগজে বেরিয়েছে, যেদিন বৃহস্পতিবার দেখা হয়েছিল ওর সঙ্গে, শুক্রবার দিন যুগান্তর নাকি কাগজ তখন ছিল, তাতে একটা নিউজ বেরিয়েছিল সত্য রায়ের পরবর্তী ছবি গোপিকা বাগাবাইন মুখ্য দুটি চরিত্র অভিনয় করবে রবি ঘোষ ও জীবনলাল গঙ্গোপাধ্যায়। তো অ্যাজ ইউজুয়াল আমি অফিস থেকে সেলসে কাজ করতাম, সারাদিন ভীষণ টায়ার্ড থাকতাম, মাঝপথে নেমেছি, নেমে ওনার বাড়িতে গেছি। উনি চা টা অফার করলেন, তারপরে বললেন যে একটা নতুন ছবি করছি জানো তো, হ্যাঁ কাগজে দেখলাম। তো উনি বলে তোমাকে স্ক্রিপ্টটা শোনায়, মানে গল্পটা আমার জানা আছে কারণ সন্দেশের শারদীয় সংকটে বেরিয়েছিল, তোমায় স্ক্রিপ্টটা শোনাই, বলে আমাকে পুরো স্ক্রিপ্টটা শোনাল। তখন আমি বললাম যে ওটা তো উল্টো করে দিয়েছেন, ও কিন্তু গুপি ছিল বেটে, বাঘা ছিল লম্বা, তো আপনি এটা উল্টো করে দিয়েছেন। বলে না, ওটা আমি একটা অনেক কিছু ভেবে করেছি। তো আমি বললাম আমাকে স্ক্রিপ্টটা শোনালেন কেন, বলে পাঠ করবে বলে। তাহলে হাল্লার গুপ্ত তো একটা ছোট্ট পাঠ, ওটার জন্য আপনি আমাকে ডাকলেন কেন, আর তোমার বয়সে কোনো পাঠ নেই আর কি। ওখানে বললেন না না না না না, তুমি গুপির জন্য তোমায় ভেবেছি, কারণ যে কাগজে বিজ্ঞাপন দেখলাম। উনি বলেন যে না, ওটা তো একটা আমি স্ক্রিন টেস্ট নিয়েছিলাম ছেলেটার, ও ভালো লাগেনি আমার, আমি তোমার একটা স্ক্রিন তুমি করবে এমন কোনো কথা নেই, তোমার স্ক্রিন টেস্ট নেব, তোমাকে গানের টেস্ট নেব, সব উতরে গেলে তখন বলবো তুমি করবে। উনি স্ক্রিন টেস্ট নিলেন, গানের টেস্ট নিলেন,

তারপর একদিন বললেন অ্যাপ্লাই করো ছুটির জন্য। তা আমি ভাবলাম তাহলে ঠিকই আছে, আমি করছি। নাচতে নাচতে বাবাকে কি বললাম, কারণ বাবা বাড়ি থেকে বার করে দিয়েছিলেন অভিনয় করি বলে। তুই বললাম এই তো আমাকে হ্যাঁটা করেছি, দেখো সত্যিকারের মতো মানিক কাকার মতন লোক নিয়ে পাঠ করে আমাকে ছবি দিয়েছে। উনি খানিকক্ষণ ভেবে বললেন আর ও সিলেক্টেড? হ্যাঁ, যখন আমাকে সিলেক্ট করে একটু মোটা ছিলাম। এই যে প্রায় দেড় বছর আমি ভাত খাইনি, আমি আলু খাইনি, আমি কোনো মিষ্টি খাইনি, মাখন খাইনি, ম্যাক্সিমাম শাকসবজি প্রোটিন, সারাদিনে এক কাপ দুধ। চুল কাটা বন্ধ হয়ে গেছিল আমার, এবং তখন বড় চুল রাখাটা ফ্যাশন ছিল না। অবভিয়াসলি আমি খবর কাগজ চাকরি করি, বিভিন্ন জায়গায় আমার যেতে হয়, সবাই জিজ্ঞেস করতে এত বড় চুল রেখেছো কেন? তাহলে ওই পঞ্চানন্তলায় মানত করেছি, সেই জন্য চুলটা রেখেছি, দিয়ে দিলে আবার ছোট হয়ে যায়। তারপরে তো ছবি আরম্ভ হলো, শুটিং করতে গেলাম। প্রথম দিন যাচ্ছি রামপুরহাটে, ট্রেন থেমেছে বর্ধমানে, তো সবাই মাইতে বললেন চলো চা খাই। সবাই তো ঘিরে ধরেছে সত্যজিৎ রায়কে, রবি ঘোষকে, আমি তো আমাকে তো তখন কেউ চেনে না, তো সব অটোগ্রাফ দিচ্ছে রবি রায়ের মানিকদের। তো মাইতে হঠাৎ আমাকে তাকে বললেন তোমারও নেবে নেবে ছবি রিলিজের পর। আমি একটু হেসে ফেলেছিলাম। কতগুলো শট উনি নিয়েছিলেন, আমি তানপুরা কাঁধে নিয়ে যাচ্ছি, সে ভীষণ পাক ফাঁকের মধ্যে দিয়ে খুব কষ্ট হয়েছিল আমার শটগুলো দিতে। পরে উনি এদিক করে শটটা ফেলে দিলেন। তো ওনার যে অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন কাশিদা, সে বলে বুঝলে তবে এই শুরু, এই বাদ হতে হতে একদম বাদ হয়ে যাবে, মানে যে রেটে কেটে ফেলছেন তোমাকে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা ভাবের মধ্যে ছিলাম, সত্যি কথা, আমি রবি ঘোষ দুজনে, অত বড় অত গরম, আমাদের কোনো তাপ উত্তাপ নেই, উনি যা বলছেন আমরা পুতুলের মতন করে যাচ্ছি। সেটা আরেকটা জিনিস হয়েছিল যে কোনো অভিনেতা বা কলাকুশলী যারা ছিলেন তারা কখনো বুঝতে দেননি আমাকে যে আই এম এ নিউ পার্সন। আমি কিছু ছবি করেছিলাম বার্লিন থেকে ফিরে আসার পর, কারণ কিছুই না, আমাকে কিছু দেনা হয়ে গেছিল বাজারে বার্লিন যাওয়ার জন্য, সেইটা শোধ করতে আমি করেছিলাম। উনি জানতে পারে আমার খুব বকেছিল, লিটারেলি ধমকেছিল। এমন একদিন ডেকে বলেছিলেন তুমি তো কম মা কম মায়নে পাও। কারণ কেন? যা মায়নে পাও তা তোমার সংসার চলে না। হ্যাঁ, তাহলে সব আজ ওই ছবি করতে যাও কেন? তাহলে মাইনে এরকম কিছু কত টাকা দেওয়া হয়েছিল? আমি 3,500 টাকা। আমাকে বলতে পারতে, আমি তোমার 3,500 টাকা দিয়ে দিতাম, তুমি আস্তে আস্তে শোধ করতে, আর কোনোদিন যেন আজও আজও শুরু করতে না দেখি। আমি অ্যাকচুয়ালি করিনি, উনি জীবিত থাকতে করিনি। তারপরে একটা ছবি করেছিলাম উনি মারা যাওয়ার পর, সত্য কথা বলতে লোকে জিজ্ঞেস করলে আমি বলি যে ভীষণ ভদ্রলোকে ভর্তি হয়ে গেছে, আমাদের ছোট লোকদের জায়গা করিনি। কারণ কি, এখন সেই মনটা নেই, সেই মেজাজটা নেই, সেই পরিবেশটা নেই। একটা মানুষের কোথায় একটা কোথায় একটা গুণ থাকে জানেন তো, যার জন্য তার কিছু উন্নতি হয়, ব্যাপার এই নাম যশ কি, মানে কেউ না, মানে ইভিন মানিকদাকে শুনেছি খুব বড় মানে বয়স্ক টেকনিশিয়ান বা লাইট যারা লাগায় লাইট লাইটম্যানকে দাদা আপনি করে কথা বলছেন। এই পরিবেশটা তখন ছিল জানেন তো, আমি যা যে ঘরে ঘরানায় কাজ করেছি সেখানে দেখেছি যে সত্যজিৎ রায় এবং একটা স্পট বয় একই টেবিলে একই সঙ্গে বসে খাচ্ছি। শুধু আমি ওই ওই ঘরানায় মানুষ, এই ঘরানায় মানুষ নেই। বাবার একটা কর্তব্য থাকে ছেলেকে প্রতিষ্ঠিত করার, সেটা উনি কিন্তু করেছেন আমার জন্য। আমাকে জীবনে পয়সা করি কথা বলবো না, এই যে এত লোক আনন্দ পায় আমায় দেখলে, আমি যে এত লোককে আনন্দ দিতে পেরেছি, আমি পরজন্মে বিশ্বাস করি না, এটাই আমার কাছে পরম পাওয়া। যে এখনো 30-35 বছর আগে ছবি হয়েছে, এখনো লোকে আমায় আদর করে নিয়ে যায়, এখনো বাড়িতে লোক আসে, এখনো রাস্তাঘাটে লোকে দেখা হলে বলে অনেক ধন্যবাদ একটা ছবি আমাদের উপহার দেওয়ার জন্য। এর থেকে বড় পাওয়া কিছু নেই।

0: শুনছিলেন দৃষ্টিকোণ। আজ শুনলেন অভিনেতা তপেন চট্টোপাধ্যায়ের কিছু কথা, আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সংগ্রহশালা থেকে গৃহীত সাক্ষাৎকারের অংশবিশেষ।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট

0: করবেন না উৎসবকে।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
0: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: শুনছেন সকালের আড্ডা অনুষ্ঠান। সকালের আড্ডা অনুষ্ঠানে এবার আপনাদের আমি বলবো ঝাড়গ্রামের চিড়িয়াখানায় বাঘ সিংহ কুমির, অর্থাৎ পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য ঝাড়গ্রামে জুলজিক্যাল পার্ক বা চিড়িয়াখানা ক্রমশ কিন্তু সেজে উঠছে নতুন জীবজন্তুতে। চিতাবাঘ, ভালুক, ময়ূর ইত্যাদি রয়েছে এই চিড়িয়াখানায়। এখন প্রস্তুতি চলছে রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির এবং সিংহের আগমনের জন্য। তার জন্য তৈরি হচ্ছে পরিকাঠামো, কুমিরের জন্য পরীক্ষাও প্রস্তুত করা হয়েছে। জানা যাচ্ছে বৃহৎ এই পরীক্ষায় একসঙ্গে 20টি পর্যন্ত কুমির থাকতে পারবে। এখানে প্রথমে আলিপুর চিড়িয়াখানা থেকে আসবে 3টি কুমির, ঝাড়গ্রামের চিড়িয়াখানায় ইনকিউবেটরের মাধ্যমে তাপ নিয়ন্ত্রণ করে পাখিদের ডিম ফোটানো হচ্ছে। এই পদ্ধতিতে এবার 12টি ময়ূরের ছানা হয়েছে। এছাড়া ঝাড়গ্রামে তৈরি হচ্ছে দেশের মধ্যে দ্বিতীয় এবং রাজ্যে প্রথম বিপন্ন প্রাণী প্যাঙ্গোলিনের জন্য ব্রিডিং এবং সংরক্ষণ কেন্দ্র। দেশের মধ্যে এখনও পর্যন্ত একমাত্র ওড়িশার নন্দনকাননে রয়েছে প্যাঙ্গোলিনের ব্রিডিং সেন্টার। শুনছেন সকালে আড্ডা, এখন উৎপলা সেন।

বন্ধুরা, এবার বলবো বর্ধমানের মেমারি থানা এলাকার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি পুকুর সংস্কারের কাজ চলাকালীন উদ্ধার হয় প্রায় হাজার বছরের পুরনো কোষ্ঠী পাথরের একটি বিষ্ণুমূর্তি। বিগ্রহের উপরের দিকে রয়েছে কীর্তিমুখ, দুপাশে আছে লক্ষ্মী সরস্বতী। বর্তমানে ওই মূর্তিটি স্থান পেয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায়। এখানকার কালো ব্যাসাল্ট পাথরের বিষ্ণুমূর্তিটি উচ্চতায় 31 ইঞ্চি এবং প্রস্থে 15 ইঞ্চি। বিগ্রহের মুখের অংশ কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত রয়েছে। মূর্তির উপরের ডান হাতে গদা এবং বাম হাতে চক্র, নিচের দুদিকের দুটি হাত ভাঙা। মূর্তি তত্ত্বের ব্যাখ্যা অনুসারে মূর্তিটি ত্রিবিক্রম শৈলীর। বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মাসখানেক আগে রায়নার পলাসন গ্রামে একটি পুকুর সংস্কারের সময় একই রকম প্রাচীন একটি বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছিল। এবারের গানটি মান্না দে এবং সবিতা চৌধুরীর কণ্ঠে, তারপর শচীন দেববর্মনের কণ্ঠে আরও একটি গান।

0: বাংলা আধুনিক গানটি শুনছিলেন সকালের একটা অনুষ্ঠানে শচীন দেববর্মনের কণ্ঠে। এখন অনুষ্ঠান জানা অজানা। জানা অজানায় শুনছেন বিজ্ঞান চর্চার বিকাশ, পটভূমি কলকাতা, আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। বলছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
1: আগের দিন আমরা শুনেছি কলকাতার উন্নয়নের জন্য পরিকাঠামোগত যেসব প্রচেষ্টাগুলো ঘটেছে তার একটি সংক্ষিপ্ত বিবরণ। এইসব করতে করতে

0: সদেরেক বছর কেটে গেছে ইংরেজ বণিকের কলকাতায় পদার্পণের। শাসক ইংরেজের ভিত মজবুত হয়েছে এই উপনিবেশে। পরিকাঠামো উন্নয়ন যেমন ঘটেছে, তেমন ঘটেছে আর্থিক সংস্কার, স্বজাতীয়দের জন্য স্বাস্থ্য সুরক্ষা, নথিপত্র সংরক্ষণ। শাসকের দায়িত্বও বেড়েছে। নিজের দেশের যারা আছেন তাদের তো বটেই, ঔপনিবেশিক প্রজাদেরও সামাজিক সুরক্ষা দেবার দায়িত্ব এসে পড়েছে তাঁদের ওপর। তাই এই সব ব্যাপারে নজর দিতে শুরু করল শাসক ইংরেজ। জরিপ করে নতুন দেশটিকে চিনে নেওয়ার কাজ তো শুরু হয়েছিল অনেক আগেই। ভূতাত্ত্বিক জরিপও শুরু হলো, তার ভিত্তিতে তৈরি হলো ভূতাত্ত্বিক মানচিত্র। ভারতবর্ষের ভূতাত্ত্বিক মানচিত্র প্রথম তৈরি করেন হেনরি ওয়েসলি ভয়েসি। শুধু ভূতাত্ত্বিকই নন, তিনি ছিলেন একজন চিকিৎসক ও খনিজ বিজ্ঞানী। তাঁকে বলা হয় ভারতীয় ভূতত্ত্বের জনক। তবে ভারতের প্রথম ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি হয় তেলেঙ্গানার কোনো অঞ্চলের। এই মানচিত্রটি 1821 সালের 8ই আগস্ট ডক্টর ভয়েসি কলকাতার এশিয়াটিক সোসাইটির হাতে তুলে দেন। দুর্ভাগ্য, সেই মানচিত্রের কোনো অনুলিপি আজ আর নেই। কলকাতার কোনো অঞ্চলের জরিপ মানচিত্রের জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হয়েছে অনেকগুলি বছর। 1847 সালে, অর্থাৎ স্বাধীনতার মাত্র 100 বছর আগে তৈরি হলো কলকাতার কোনো অঞ্চলের প্রথম জরিপ মানচিত্র। জায়গাটি হল টালিগঞ্জের সাহিবন বাগিচা। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে গবেষণা। রেভারেন্ড উইলিয়াম কেরি, তিনি শুধুমাত্র একজন বিশিষ্ট ভারততত্ত্ববিদই নন, একজন স্বীকৃত উদ্ভিদবিদও বটে। 1820 সালে তাঁরই নেতৃত্বে প্রতিষ্ঠিত হল এগ্রি হর্টিকালচারাল সোসাইটি। ব্যাপটিস্ট মিশনারি এই সোসাইটির মাধ্যমেই কলকাতা শহরে নিত্য নতুন ফল ও সবজি সরবরাহ শুরু করে। এদেশীয় মানুষদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটিও এসেছে ইংরেজ শাসকদের মনে। শুধু তাই নয়, দেশীয় মানুষদেরও যে চিকিৎসা বিজ্ঞান শেখানোর প্রয়োজনীয়তা আছে সে ভাবনাও এলো তাঁদের মনে। সেই ভাবনা থেকেই নেটিভ মেডিকেল ইনস্টিটিউশনে 1822 সাল থেকে বাংলা ভাষায় চিকিৎসা শিক্ষাদান শুরু। 1826 সাল থেকে কলকাতা মাদ্রাসায় এবং সংস্কৃত কলেজে যথাক্রমে ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসার ক্লাস শুরু হয়। ইন্ডিয়ান মেডিকেল সার্ভিস চালু হয়েছিল 1764 সালে। ভারতীয়দের চিকিৎসাবিদ্যায় হাতেখড়ি হল তার প্রায় 60 বছর পর। ইংরেজি ভাষায় আধুনিক চিকিৎসা বিজ্ঞান শেখার জন্য ভারতীয়দের অপেক্ষা করতে হলো আরও বছর দশেক। 1835 সালে স্থাপিত হল মেডিকেল কলেজ অফ বেঙ্গল। পরের বছরই প্রথম ভারতীয় হিসেবে মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ করেন। তিনি ডিপ্লোমা পান 1840 সালে। বিজ্ঞানের বিকাশ দুর্গে করল নিকট, বাড়ালো যোগাযোগ ব্যবস্থাও। 1825 সালে ঘোড়ার গাড়ির মাধ্যমে ডাক ব্যবস্থার প্রচলন হল কলকাতায়। তার বছর পাঁচেক পরে 1830 সালে চালু হল ঘোড়ায় টানা বাস সার্ভিস। কলকাতা থেকে ব্যারাকপুর পর্যন্ত 3 ঘোড়ায় টানা অমনিবাস শুরু হলো এ বছরই। সাধারণ মানুষের জন্য টেলিগ্রাফের ব্যবহার চালু হলো 1850 সালে। শুধু বিজ্ঞান নয়, সামগ্রিক শিক্ষারও প্রসার ঘটতে শুরু করল। 1857 সালে স্থাপনা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের। জিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার স্থাপনাও একই বছরে। পলাশী যুদ্ধের পর থেকে 100 বছরের মধ্যেই শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান সব ক্ষেত্রেই কলকাতা হতে শুরু করল তিলোত্তমা।
1: জানা অজানায় শুনলেন বিজ্ঞান চর্চার বিকাশ। পটভূমি কলকাতা, আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। বললেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
2: শুনছিলেন অনুষ্ঠান জানা অজানা। সকালের আড্ডা অনুষ্ঠানে ফিরব, তবে আপনাদের একটু বলে দিই আজ রাতের হারানো দিনের গানের বিষয়টি কি। বাংলা গানের সোনালী সন্ধিক্ষণের কিংবদন্তি সুরকার ও গায়ক তিনি। তাঁর সুরেলা কণ্ঠের মায়াবী জাদুতে তার গানগুলোর সময় সব পর্বে আজও সমান উপভোগ্য, যা দর্শকের পর দর্শক ধরে বাঙালি শ্রোতাকে করেছে মন্ত্রমুগ্ধ। বাংলা সঙ্গীত জগতের সেই স্বনামধন্য সুরকার ও গায়ক জটিলেশ্বর মুখোপাধ্যায়। আজকের হারানো দিনের গানের আসর জুড়ে থাকবেন সঙ্গীত জগতের বিশিষ্ট এই সুরকার ও গায়ক। অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত ঠিক 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থাপনায়। শুনলেন হারানো দিনের গানের বিষয়। সকালে আড্ডা অনুষ্ঠানে ফিরে আসি, আর কথা আরও গল্প আছে বাকি, কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে

বিদায় নেওয়ার আগে গান শুনতে শুনতেই বিদায় নেব সকালে আড্ডা অনুষ্ঠান থেকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি গোপীনাথ পাল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। এখন রাহুল দেববর্মনের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে বিদায় নেব।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান অতিথি।
1: এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি অভিনেতা আবির চট্টোপাধ্যায়, আলাপচারিতায় সুচিস্মিতা গুপ্ত।
2: এই মুহূর্তে আমার সামনে যিনি বসে আছেন তিনি রূপলী পর্দার একজন মানুষ, আর এরকম মানুষজনদের এতখানি কাছ থেকে দেখলে যেটা হয়, প্রথমটায় চোখটা রীতিমতো ধাঁধিয়ে যায়। আমারও কিন্তু সেরকমই অবস্থা, কারণ আমি প্রথমেই বলি আপনাদের মতো আমিও তার খুব ভক্ত। তিনি বিশিষ্ট অভিনেতা আবির চট্টোপাধ্যায়, অতিথি অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে আছেন। নমস্কার আবির।
3: নমস্কার,
2: স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে।
3: ধন্যবাদ।
2: আকাশবাণীতে এসে এই মুহূর্তের যে আপনার ফিলটা, সেইটা আগে বলুন, তারপর বাকি কথা।
3: আকাশবাণী এমনই একটা প্রতিষ্ঠান যে শুধু তো আমার ছোটবেলা নয়, তারও অনেক আগের একটা ইতিহাস আছে। কাজেই এখন যখন আকাশবাণীতে আসার সুযোগ হয়, তখন একই সঙ্গে যেরকম নস্টালজিয়া কাজ করে, সেরকম এখানকার ঐতিহ্য, এখানকার ইতিহাস, সেগুলোর একটা আলাদা আকর্ষণ থাকেই। কাজেই শুধুই এখানে ইন্টারভিউ দিতে আসাটা বা এখানে এসে আড্ডা মারাটাই নয়, এই জায়গাটা এবং এই জায়গায় যে মানুষগুলি, যে প্রায় মানে তাদেরকে আমাদের ভাষায় বলতে পারি লেজেন্ডস আর কি, তারা তো এই সময় হয়তো এখানে বসেই, এই বাড়িতেই তারা তাদের বিভিন্ন রকম কাজকর্ম করেছেন, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন। তো
2: সেই কাজগুলো মানে তার মূল্যায়ন আমরা জানি না, সত্যি সত্যি মূল্যায়ন আমরা করতে পেরেছি কিনা, কিন্তু সেগুলো একেবারে ইতিহাস।
3: হ্যাঁ, তো সেই ইতিহাসেরই একটা অংশ হয়ে যাওয়া হয়তো আজকে।
2: সত্যি তাই, খুব ভালো লাগছে আপনার সঙ্গে আজকে গল্প করব, একেবারে প্রাণ খুলে আড্ডা। আবির, এখন চারিদিকে শহরের হোর্ডিংয়ে যেদিকে তাকাই আপনার মুখ, আপনার ছবির পোস্টার, বিজ্ঞাপনে আপনি, টেলিভিশন শোতে সঞ্চালনায় আপনাকে দেখছি, অসম্ভব জনপ্রিয় একটি মুখ এবং অসাধারণ ফ্যান ফলোয়িং, তার মধ্যে আমরা সবাই আছি। তো কেমন লাগে, কতটা উপভোগ করেন ব্যাপারটা?
3: নিঃসন্দেহে ভালো লাগে, কারণ যে কাজটা আমি করতে পারছি, আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি যে এটা আমার নেশা আবার পেশাও। সম্ভব হয় না সকলের পক্ষে সেই কাজটা, যে তিনি যে কাজটা করতে ভালোবাসেন সেটা করেই তিনি জীবিকা নির্বাহ করছেন, এবং সেই কাজের সূত্রে এত মানুষের সঙ্গে আলাপ হয়। আলাপ তো সবসময় মুখোমুখিভাবে হয় না, এই যে যাদের কথা আপনি বলছেন, যারা আমার কাজ দেখেন, আমার কাজ ভালোবাসেন, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা, তাদের শুভেচ্ছা, হয়তো কখনোই তাদের সঙ্গে দেখাও হবে না সামনাসামনি, মৌখিকভাবে আলাপও হবে না, কিন্তু তাদের ওই যেটা বললাম ভালোবাসা, আশীর্বাদ, সেটা তো আমাদের পথ চলার সঙ্গী। তো এটা একটা অদ্ভুত সুযোগ, আর আমার মনে হয় যে এত মানুষের ভালোবাসা যেরকম পাই, সেটা কোথাও গিয়ে একটা ভালো কাজ করার তাগিদও তৈরি করে দেয়। আর যেহেতু নিজেরই ভালো লাগার একটা কাজ করছি, কাজেই এটা কাউকে জবাবদিহি করার জন্য নয়, নিজেকেও কোথাও গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে যেন বলতে পারি যে হ্যাঁ, আমি সৎভাবে কাজটা করতে পারছি, সেটারও একটা আলাদা তাগিদ আছে।
2: বাহ, আমরা একেবারে গোড়ার কথায় ঢুকে পড়ি, আপনার ছোটবেলা কোথায় কেটেছে?
3: আমি সল্টলেকের ছেলে, এখন আদ্যোপান্ত সল্টলেকের ছেলে এখনও, এবং সেই জন্য আমার বন্ধু বান্ধব বা অন্যান্য অনেকে তারা এখনও খেপান আমাকে, কারণ অনেকের কাছে এখনও সল্টলেকের ম্যাপটা খুব গুলিয়ে যায়, আমার একদমই যায় না। একটা সময় ছিল যে আমাদের টালিগঞ্জের অনেক মানুষ, মানে আমার কলিগস আর কি, তারা যখন সল্টলেকে যেতেন, তারা আমাকে বলতেন ওখানে যাচ্ছি, তুই একটু বলে দে মানে কীভাবে যাব। আমি সল্টলেকের ছেলে, আমার আমি জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি, দাদু ঠাকুমা মা বাবা কাকা কাকিমা বোন, আমার পড়াশোনা ও স্কুলিংও সল্টলেকেই, তারপর কলেজ, প্রথমে জয়প্রিয়া কলেজ, তারপরে গোয়েঙ্কা কলেজ, তারপরে আবার সেই সল্টলেকে ফেরত যাওয়া, কারণ আমি ICFI থেকে MBA করি, সেটা সেক্টর 5। আচ্ছা, একটা কথা বলে দিই, টেকনিক্যাল কথা, সেটা কিন্তু সেক্টর 5 আর সল্টলেক কিন্তু এক নয়, আমরা যারা সল্টলেকে বড় হয়েছি আমরা খুবই পজিটিভ এই ব্যাপারটায়, ওটা সল্টলেকের এক্সটেন্ডেড পার্সন,
2: সল্টলেক নিয়ে কোনো কথা হবে
3: না। হ্যাঁ, তো আমরা এটা মজা করেই বলি, এইভাবেই বড় হওয়া। আর যেটা বললাম যে জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়া, কাজেই আর আমার বড় হওয়ার পিছনে উত্তর কলকাতারও একটা ভীষণ বড় অবদান আছে, কারণ আমার মা বাড়ি উত্তর কলকাতায় ছিল, তো উত্তর কলকাতার ওই সর্পিল গলি ইত্যাদি প্রভৃতি, সেটাও
2: সবটাই হাতের মুঠোর মধ্যে,
3: মুঠোর থেকেও বড়, সেটা খুব প্রভাবিত করেছে আমাকে, ওই জীবনযাত্রাটা, ওই সংস্কৃতিটা পুরোটাই।
2: আচ্ছা, বাবা মার কথা উঠলো যখন, তখন আমি জানি, আমাদের শ্রোতা বন্ধুরা সবাই জানেন, আপনার বাবা ফাল্গুনী চট্টোপাধ্যায়, মা রুমকি চট্টোপাধ্যায়, দুজনেই অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। তো ছোটবেলা থেকে কি এদের সঙ্গে আপনি অভিনয় করেছেন কখনো, একসঙ্গে কখনো মঞ্চে অভিনয় বা সেরকম কোনো স্মৃতি?
3: মঞ্চ অভিনয় করেছি, তবে ওদের সঙ্গে খুব একটা করিনি। আমি অ্যাকচুয়ালি আমার পরিবারে আমি ছিলাম অকাল কুষাণ্ড বলতে যাকে বোঝায়। হ্যাঁ, আমি খেলাধুলায় বেশি ইন্টারেস্টেড ছিলাম, বরং আমার বোন মানে মোনালিসা, ও 3 বছর বয়স থেকে রেগুলার স্টেজ করছে। আমি অভিনয় তখন আমার অতটা আকর্ষণ তৈরি হয়নি, আমার মনে হতো যে খুব খেলাধুলা করবো, যে কোনো ভারতীয় বাচ্চা ছেলের মতো আমিও ভাবতাম কবে আমি ভারতের ক্রিকেট টিমের হয়ে খেলবো।
2: মানে ক্রিকেটটাই পছন্দের খেলা,
3: ক্রিকেট ফুটবল খেলাধুলা, তবে একটা পার্ট ছিলই, কারণ বাবার অফিস ক্লাবে বা পাড়ায় বা স্কুলে রেগুলারই অভিনয় করেছি, কিন্তু কখনো যে সেটা ভবিষ্যতে সিরিয়াসলি করবো সেরকম কোনো প্ল্যান ছিল না। এবং বাড়িতেও তারাও সকলে ভাবতেন যে আমি বোধহয় খেলাধুলা নিয়েই থাকবো, মানে এই অভিনয় বা অভিনয় সংক্রান্ত কাজ যে করবো সেটা কেউই ভাবেননি।
2: বাবা মার ইচ্ছে সেরকম ভাবে কিছু ছিল না?
3: ইচ্ছে আমি জানি না, সেভাবে
2: মানে বাবা মা তো নিয়মিত স্টেজে অভিনয় করেছেন,
3: তার রিহার্সাল মানে বাবার যে গ্রুপ, বাবা মা কাকা বোন ইত্যাদি,
2: মানে পরিবারেই আপনাদের অভিনয়ের ব্যাপারটা রয়েছে,
3: লোককৃষ্টি, তার রিহার্সাল আমাদের বাড়িতেই হতো।
2: আচ্ছা আচ্ছা।
3: এবং একটা সময়ের পরে যখন আমি একটা মানে নিজের পড়াশোনার জন্য আলাদা ঘর পেলাম, তার পাশের ঘরটাতে রিহার্সাল হতো, কাজেই সমস্ত নাটকের পুঙ্খানুপুঙ্খ জানতাম, আমি পুরোটাই মুখস্থ ছিল আমার। কিন্তু ওই আমার যেটা হতো যে বিশেষ করে আর একটু ছোটোবেলায় যেটা হতো যে যখন সন্ধেবেলায় নাটক হতো, 6টার সময় হয়তো শো শুরু হবে বা 6:30, এবার তাহলে তো একটু আগে বেরোতে হবে, আমার খেলার সময়টা ছিল 4টে থেকে 6টা, সেটাই যদি কোনোভাবে কিছু কাটছাট হয়ে যায় আমার খুব রাগ হয়ে যেত। আমি সেই জন্য মানে যুক্তি খুঁজে পেতাম না যে অতক্ষণ অন্ধকার ঘরে, আমি তো রিহার্সালও দেখেছি, আমি সব জানি কে কোথায় কী মেকআপ, মানে মেকআপ রুম কী হয়, স্ক্রিপ্ট কী হয়, রিহার্সাল কী হয়, এগুলো আমার কাছে কোনোটাই অচেনা ছিল না। কিন্তু এখন বুঝতে পারি যে ওই পার্টটা বা ওই গ্রুমিং যেটা আমরা বলি, সেটা তখন থেকেই বোধহয় ভিতরে ছিল, আর ওই বলে না রানস ইন দ্য ব্লাড,
2: একদমই
3: ঘুরে ফিরে এটাই হলো
2: ব্যাপারটা আপনার রক্তের মধ্যে ছিল।
3: বাবা মা কখনো সক্রিয়ভাবে কখনো কিছু বলেননি আমাকে, আমি যখনই অভিনয় করেছি সেটা যেখানেই হোক, স্কুল হোক পাড়ায় হোক, সেখানে উৎসাহ দিয়েছেন, কিন্তু কখনো কিছু চাপিয়ে দেননি আমার উপর।
2: আর একেবারে পুরোপুরিভাবে ফিল্মে আসা, সেটা কিভাবে হলো যোগাযোগটা?
3: অ্যাকচুয়ালি শুরু হয়েছিল টেলিভিশন দিয়ে, কারণ একটা সময় তো বাংলা টেলিভিশনের যে প্রভাব, বাংলা টেলিভিশনের যে জনপ্রিয়তা, সেটা অনস্বীকার্য, এখনও তাই। তখন আমি বলবো যে কোথাও গিয়ে একটা ঘুরে দাঁড়ানোর জায়গা ছিল, কারণ একটা সময়, আমি জানি না এটা বললে অনেকে হয়তো রাগ করবেন কিন্তু বলতেই হবে, একটা সময় বাংলা সিনেমা যে ধরনের হচ্ছিল সেটা হয়তো আমরা সকলে দেখছিলাম না, বাংলা দর্শকও সকলে দেখছিলেন না, বরং ওই 90 সালের শেষ দিকে মানে 98-99-2000 এই সময় টেলিভিশনে যে ধরনের কাজ হতে শুরু করেছিল, সেটা টেলিফিল্ম হতে পারে, সিরিয়াল হতে পারে, লিমিটেড টাইমের সিরিয়াল হতে পারে, সেগুলো কিন্তু মানুষকে আবার ফিরিয়ে আনে, দর্শককে আবার ফিরিয়ে আনে, মানুষের বিশ্বাস মানে দর্শকের আকর্ষণ আবার ফিরিয়ে আনে।
2: একদমই, এবং সেটা আমাদের কলকাতা দূরদর্শনে যে ধারাবাহিক,
3: দূরদর্শন এবং প্রাইভেট চ্যানেলসগুলো তখন সবে শুরু
2: হয়েছে,
3: এবং এখনও যদি আপনি দেখেন, এখনও যারা অভিনয় করছেন, পরিচালনা করছেন, ইভেন যারা ক্যামেরার পিছনে কাজ করছেন, তাদের সকলের পার্ট বা সকলের পথ চলা কিন্তু ওই সময় টেলিভিশন থেকে শুরু, ইনক্লুডিং মি। তা আমার পথ চলাটাও টেলিভিশনে, তখন বাবা মা রেগুলার নাটক করছেন, তখন ওনারা টেলিভিশনে অভিনয় করছেন, সেখান থেকে হঠাৎ করে টেলিভিশনে একটা সুযোগ পাবো। আমার গ্র্যাজুয়েশনের পরে আমি তখন একটু ছুটি কাটাচ্ছিলাম সেই সময়।
2: সেটা কোনো সিরিয়াল
3: না, সেটা একটা 5 দিনের গল্প ছিল, লালনের দুর্গা, ফাল্গুনী সান্যালের পরিচালনায়, একটি বেসরকারি চ্যানেলে 5 দিনের একটা গল্প ছিল, সেটা থেকে শুরু। বাট তখনও মানে তখন আমি MBA প্রিপারেশন নিচ্ছি, তো আমার প্ল্যান ছিল যে এরপরে MBA করবো, বাট রেগুলার টেলিভিশনটা শুরু হয় আরেকটু পরে। এই বিষয়ে দেবাংশু সেনগুপ্তর নামটা আমাকে নিতেই হবে, কারণ ওনার পরিচালিত একটি সিরিয়াল বন্নি শিকা, যেটা প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল, আমি ওটাকেই অনেকেই এবং আমিও মনে করি যে ওটা আমার মেজর ডেবিউ। আর সিনেমাটা আরও পরে, সিনেমা 2009 সালে, আমার প্রথম ছবি ক্রস কানেকশন। অ্যাকচুয়ালি এই ছবির যারা পরিচালক তাদেরই আমি একটা টেলিভিশন সিরিয়াল তখন করতাম, খুঁজে বেড়াই কাছের মানুষ, সেই টেলিভিশন সিরিয়াল করতে করতেই অ্যাকচুয়ালি ক্রস কানেকশন ওয়াজ এ টেলিফিল্ম, আমরা একটা টেলিফিল্ম করি। সাত্তকী বলে একজন লিখেছিলেন, আমার আমি ক্ষমা প্রার্থী যে ওনার পুরো নামটা আমার মনে নেই, উনি অভিনয় করতেন, লেখালেখি করতেন, খুব সম্ভবত একটি খুব জনপ্রিয় ম্যাগাজিনে একটা গল্প বেরিয়েছিল, সেটা থেকে একটা টেলিফিল্ম আমরা করেছিলাম ক্রস কানেকশন সেম নাম দিয়ে। তারপরে করতে করতে আমাদের খুব মজা লেগেছিল, এবং তখন এই ধরনের ছবি সবে শুরু হচ্ছে, তো আমাদের মনে ছিল যদি এটা যদি সিনেমা করা যায়। তারপরে রানাদা সুদর্শনী মানে অভিজিৎ ঘোষ, সুদর্শনায় ওরা সিনেমাটা করেন, তো গ্র্যাজুয়ালি একটা শিফট হয়েছিল। আমি ওনাদের সাথেই টেলিভিশন করছিলাম বলে সময় বা ডেটস ইত্যাদি নিয়েও কোনো সমস্যা হয়নি, গ্র্যাজুয়ালি আমার ছবি করা শুরু হয়ে যায়।
2: আচ্ছা, সেই ছবি যখন রিলিজ করলো তখন কি হলে গিয়ে দেখেছিলেন?
3: ফার্স্ট মে 2009 আমার প্রথম ছবি রিলিজ করে, প্রিমিয়ারে যখন আমি যাই তখনও আমার ব্যাপারটা ঠিক সিঙ্ক ইন করেনি যে আমার সিনেমা বড় পর্দা ইত্যাদি, মানে প্রিমিয়ার থেকে এসে যখন বাড়িতে বাবা মা এবং আমার স্ত্রীর সঙ্গে যখন আড্ডা দিচ্ছি, তখন আমার আস্তে আস্তে মনে হলো হ্যাঁ আমি একটা সিনেমা করে ফেলেছি।
2: তো বাড়ির লোকের রিয়াকশনটা কেমন ছিল?
3: তারা আমার মনে হয় আমার থেকেও বেশি উত্তেজিত ছিলেন।
2: হ্যাঁ, সেটাই স্বাভাবিক।
3: তো ওটা ওই বাড়িতে রাত্রে এসে যখন আড্ডা নামাচ্ছি, তখন আমাদের সকলেরই মনে হতে লাগলো যে হ্যাঁ ছবিটা করেছি এবং সেটা রেডি হয়ে গেছে এবং সেটা রিলিজও করেছে এবং এখন থেকে জনসাধারণ মানে সাধারণ দর্শক যারা তারা দেখবেন ছবিটা।
2: আচ্ছা, ছোটবেলার এরকম কোন স্মৃতি কি রয়েছে যে কোনো ছবি বা আরেকটু বড় হয়ে যুবক বয়সের কোনো একটা ছবি এমনভাবে আবিষ্ট করেছে যে মনে হয়েছে এই ছবিটায় যদি আমি কোনো একটা ভূমিকায় কাজ করতে পারতাম, সেরকম কোনো স্মৃতি?
3: এরকম অনেক ছবি আছে। আসলে ওই যেটা বললাম যে আমাকে কখনো সরাসরি কিছু বলা হয়নি যে এই কাজটাই করতে হবে বা ওই কাজটাই করতে হবে। আমাদের যে কোনো মধ্যবিত্ত বাঙালি বাড়ির যে মূল্যবোধ ছিল সেটা আমার বাড়িতেও ছিল এবং বলাই হয়েছিল যে মিনিমাম লেভেল অফ একটা পড়াশোনা করতেই হবে, সেটা গ্র্যাজুয়েশন, তারপরে তুমি ঠিক করো কী করবে। যদিও বাড়িতে সকলেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন, তাও এটা ছিল। কিন্তু যেটা ছিল যে ছোটবেলা থেকেই সিনেমা দেখার একটা পরিবেশ ছিল বাড়িতে, সেটা শনি রবিবার সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুরোনো দিনের বাংলা ছবি হতে পারে। আমার মনে আছে বাবা একসময় নিয়ম করে আমাদের সিনেমা পাড়ায় মানে হয় ধর্মতলায় বা টকি শো হাউসে পুরোনো ইংরেজি ছবি দেখতে নিয়ে যেতেন। তো সিনেমা দেখার পাঠটা সেখান থেকেই ছিল। এটা এখন বুঝতে পারি যে ওটাও বড় হওয়ার অংশ বা গ্রুমিংয়ের মধ্যেই পড়ে। এরকম অসংখ্য ছবি আছে যেটা প্রভাবিত করেছে, তবে সিনেমার পোকাটা মাথায় নাড়া দিয়েছিল আমি যেটা বললাম যে আমি ইলেভেন টুয়েলভ জয়পুরিয়া করি, তার আগে আমি স্কুলে পড়তাম। তো একে তো কলেজ, তার উপরে অবাধ স্বাধীনতা এবং তখন উত্তর কলকাতায় সবকটা সিনেমা হল চালু ছিল এবং 4 টাকা মেট্রো ভাড়া দিলে ধর্মতলায় সমস্ত সিনেমা হল চালু ছিল। তো সেই সময় দেদার সিনেমা দেখেছি বন্ধুদের সঙ্গে, তাতে কোনো বাজবিচার ছিল না, যে কোনো ভাষা হতে পারে, মানে মূলত বাংলা হিন্দি, বাংলা অ্যাকচুয়ালি আবারও স্বীকার করছি বাংলা খুব যে তখন বেশি ছবি দেখেছি তা নয়, হিন্দি বেশি দেখেছি, ইংরেজিও দেখতাম, তাতে কোনো বাজবিচার ছিল না। ওই সময় থেকে পোকাটা আরও খুব মানে ঘন ঘন কামড়াতে লাগলো।
2: আচ্ছা, তো সেই সময়কার প্রিয় অভিনেতা অভিনেত্রী কারা?
3: আমি চিরকালই অমিতাভ বচ্চনের প্রচণ্ড ফ্যান ছিলাম, আর আমরা গতকালই সারেগামাপার একটা এপিসোডও হয়েছে সেটা উত্তম কুমারের উপরে। দেখুন, ওই একটা মানুষ, উনি তো সময়, কাল, বয়স নির্বিশেষে

0: সবাই তো ওনার ফ্যান। তো ছোটোবেলায় যেটা বললাম যে রোববার করে সন্ধেবেলায় বাড়ির সকলের সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমা দেখাটা নিয়মের মধ্যে ছিল, তখন ছোটোবেলায় কি আর অত বুঝেছি বাট দেখেছি, তো ওই স্বাদটা ওই চোখটা ওইভাবে তৈরি হয়ে গেছে। তো ওনাকে আমি গুরু বলে মানি একটা বয়সের পর থেকে, এখনও মানি, এবং যত আমার বয়স বাড়ছে অভিজ্ঞতা বাড়ছে অভিনেতা হিসেবে, তত ওনার অভিনয়ের আরও বেশি প্রেমে পড়ছি। সো এই দুজনের নাম সবার আগে বলতেই হবে।
1: আর অভিনেত্রী?
0: অভিনেত্রীও আমার খুব সৌভাগ্য হয়েছে যে আমি একটা সিনেমা করেছিলাম ঠাম্মার বয়ফ্রেন্ড, সেখানে আমি নায়িকা হিসেবে সাবিত্রী চট্টোপাধ্যায়।
1: আমি ভাবছিলাম আপনাকে জিজ্ঞেস করব, ওই রকম দাপুটে একজন অভিনেত্রী,
0: সৌভাগ্য হয়েছিল আমার, ওনার অভিনয় খুব ভালো লাগতো। এরকম অনেকেই আছে, আমার ওয়াহিদা রহমানের আমি ভীষণ ফ্যান, এরকম অনেক আছে। আমি একটু পুরনো দিনের কথাই বেশি বলছি, কারণ আমি ওই 11-12 সেই সময়টা আমার মনে হয় ওটা একটা সম্পূর্ণ আলাদা আলোচনা, কারণ তখন থেকে নিজের মতো করে সিনেমা দেখা শুরু। মজার বিষয় হচ্ছে তখন আমি মারাত্মক আমির খানের ফ্যান ছিলাম।
1: আচ্ছা।
0: হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে, হ্যাঁ এখনো ডেফিনেটলি ওনার ফ্যান, বাট পরবর্তীকালে আরেকজন যে খান, মানে যাকে আমরা বাদশাহ বলে ডাকি, শাহরুখ খান, তার প্রতি একটু যেন কি বলবো ওই টিল্টটা একটু বেশি হয়ে গেছে।
1: আচ্ছা আচ্ছা।
0: আর সেই সময়কার কথা যদি বলেন তাহলে অবশ্যই মাধুরী দীক্ষিত এনি ডে।
1: আপনি এমন সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন যাদের ছবি কিন্তু আমরা একটু আলাদা চোখে দেখি, সম্ভ্রমের সঙ্গে নাম আমরা উচ্চারণও করি এবং তাদের ছবিগুলোকে একটু বিশেষভাবে তকমা লাগাই, তো একটু যদি অভিজ্ঞতার কথা বলেন, আলাদা করে একটু বলুন না, সবার কথাই জানতে ইচ্ছে
0: না। এটাও আমার খুব সৌভাগ্য যে আমি,
1: আমাদের সৌভাগ্য সবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আপনার হয়েছে এবং তাদের ছবিতে আপনাকে আমরা পেয়েছি, এটা তো দর্শকদের
0: অবশ্যই। আমি যেরকম মানে তাবড়তাবড় নাম ওনাদের সঙ্গে কাজ করার সত্যি অভিজ্ঞতা হয়েছে। আমার শুরুটা রানাদের সুতেশাদির হাত ধরে, যেটা আমি বললাম
1: ক্রস কানেকশন,
0: তো তারপরে, এবং একটা কথা স্বীকার করবো, আমি যখন ব্যোমকেশ করি তখন আমার একটাও ছবি রিলিজ হয়নি, মানে ক্রস কানেকশন রিলিজ হওয়ার আগে আমার
1: ব্যোমকেশে শুটিং হয়ে গিয়েছিল,
0: শুটিং শুরু হয়েছিল। সো একজন একদম নতুন অভিনেতা পর্দায়, বড় পর্দায় টেলিভিশনে হয়তো আমি কাজ করতাম তার আগে, তাকে দিয়ে ব্যোমকেশের মতো একটা চরিত্র, এবং যখন আমি যে সময় কথা বলছি তখন তো ঘরে ঘরে ব্যোমকেশ হচ্ছে না, মানে বহুদিন আগে ব্যোমকেশ হচ্ছে চিড়িয়াখানা, তারপরে মঞ্জুদে একটি ব্যোমকেশ করেছিলেন, তার কোনো ট্রেস পাওয়া যায় না, মানে দুর্ভাগ্যবশত কোনো প্রিন্ট নেই, এবং রাজিত কাপুর অবশ্যই। তো সেই সময় দাঁড়িয়ে অঞ্জনদা আমার উপর বিশ্বাস রেখেছিলেন, তো ওনার নাম সবসময়
1: একশোবার। আপনি যেটা বলছেন সেই চিড়িয়াখানা সত্যজিৎ বাবুর তৈরি করার, তারপরে একটা লম্বা গ্যাপ, তারপরে কিন্তু ব্যোমকেশ হিসেবে আপনাকে আমরা দেখলাম
0: টেলিভিশনে, রাজিত কাপুরের ব্যোমকেশ যেটা বাসু চট্টোপাধ্যায়ের ব্যোমকেশ, সেটা ভীষণ জনপ্রিয় ছিল, কিন্তু সেটা অন্য ভাষায়, বাংলায় নয়,
1: একদমই তাই।
0: তো তাই জন্য অঞ্জনদার নাম অবশ্যই বলতে হবে আমাকে। তারপরে একে একে অন্যান্যদের সঙ্গেও কাজ করেছি, এছাড়া সন্দীপ রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা একদমই অন্যরকম, কারণ ওই যে এই যেরকম আকাশবাণীর এই বাড়িটায় ঢুকলে যেরকম একটা অনুভূতি হয়, ওই বাড়িটায় ঢুকলেও তো একই রকম অনুভূতি হয় বিশপ লেফ্রয় রোডের ওই বাড়িটায়। তো আমার মনে আছে প্রথম দুদিন তো আমি খালি মানে এই সোফাটাতে বসলাম, ওই দরজার দিকে তাকাচ্ছি, ওই ঘরটার দিকে তাকাচ্ছি, এরকমই হচ্ছিল। বাট বাবুদার গোটা ইউনিটটা, এবং বিশেষ করে বুনিদি মানে ললিতা রায়, ওনার কথাও বলতে হবে, ওনারা না অভিনেতাদের প্যাম্পার করেন, মানে একটা সময় আমাদের না লজ্জা লাগতো, মানে এত কিছু লাগবে না আমাদের এরকম, কিন্তু ওনাদের এটা ফিলোসফি যে একজন অভিনেতা যখন সেটে আসবেন তিনি যেন আর কিচ্ছু নিয়ে তাকে ভাবতে না হয়, তিনি যেন সেই আদর যত্নটা পান, যাতে তার মানে কাজ ছাড়া আর কোনো কিছুতে মনোনিবেশ করতে যেন না হয়, এটা ওনাদের ফিলোসফি,
1: এটা হয়তো ওদের পরম্পরা, ওই বাড়ির একদমই তাই,
0: ওই বাড়ির ধারণা। সো আমার ভীষণ সৌভাগ্য। আর একটা মজার কথা এর মধ্যেই শেয়ার করে দিই যে আমি প্রথম বাবুদের সঙ্গে যে কাজটা করেছিলাম, যেখানে ভূতের ভয় আর ছোট গল্প নিয়ে, তিনটে ছোট গল্প নিয়ে একটা হয়েছিল, আমার ব্রাউন সাহেবের বাড়ি আমার গল্পটা ছিল, সেই ছবিতে অভিনয় করার সুবাদে আমি যে পোশাক আশাকগুলো পরেছিলাম তার মধ্যে কয়েকটি ছিল স্যারের, মানে স্বয়ং সত্যজিৎ।
1: আচ্ছা।
0: তো এটা শোনার পর আমার মনে আছে প্রথম রিহার্সাল হচ্ছিল আমাদের বাড়িতে, তো মুনিদি বললেন এই শোনা কয়েকটা জিনিস একটু তোমায় দেখে নিই মাপটা ঠিক হচ্ছে কিনা, তো তার মধ্যে কয়েকটা নতুন জামাও ছিল, একটু পুরনো জামাও ছিল। আমি যখন আবার রিহার্সালে এসে জয়েন করলাম কিছুক্ষণ বাদে মুনিদি বললো টেনশন নেই বাবু হয়ে গেছে, বাবার জামাগুলো ফিট করে গেছে। এইটা আমি যে শুনলাম যে আমি ওনার জামাটা পরেছিলাম বা ওনার ঘড়িটা পরেছিলাম, পরের আধ ঘন্টা কী রিহার্সাল হয়েছে আমি কিছুই শুনিনি, আমি কিচ্ছু শুনিনি। এবং আমার মনে হয় শুটিংয়ের সময় আমি বুনিদিকে খুব বুঝিয়ে সুঝিয়ে বলেছিলাম বুনিদি এই ঘড়িটা তো রোজই পড়তে হচ্ছে, মানে ওনার ঘড়ি, এই ঘড়িটা রোজই পড়তে হচ্ছে, এটা আবার নিয়ে যাবো আবার নিয়ে আসবো, যদি কিছু হয় এটা আমি নিয়ে যাচ্ছি রাত্রে ঘরেই রেখে দেবো, আবার এটা পরেই চলে আসবো। আমি রাত্রে রাখতাম এবং ভাবতাম যদি কোনোভাবে উনি ঘড়িটা পড়তে আসেন বা দেখতে আসেন তাহলে দেখা হয়ে যাবে ওনার
1: সাথে, বিশেষ করে তখন ওই একটা ছবির,
0: হ্যাঁ, এবং তার মধ্যে পাহাড়ে শুটিং করছি। হ্যাঁ, সো মনে হচ্ছিল যে যদি ওনার আশীর্বাদ ওইভাবেও পাই তো সেটা একটা দারুণ ব্যাপার।
1: দারুণ ব্যাপার।

0: আমি তারপর অ্যাকচুয়ালি বাবুদা, হ্যাঁ বাবুদার আগে, বাবুদার সঙ্গে কাজ করার আগে আমার অরিন্দম দাস
1: সঙ্গে
0: প্রথম কাজ ছিল আবর্তন। সেটা খুব অদ্ভুত ভাবে হয়েছিল। আবর্তন আমি শুনছিলাম যে কাস্টিং হচ্ছে এবং আমি শুনেছিলাম যে সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবির প্রভাব থাকবে, বিভিন্ন চরিত্রের প্রভাব থাকবে গল্পগুলোর মধ্যে, হয়তো তাদের নামও সেভাবেই ব্যবহার করা হবে। আমি শুনেছিলাম যে ওখানে একটি চরিত্র আছে হরি বোসের আদলে, মানে যেটা আমরা সমিত ভণ্ডকে অভিনয় করতে দেখেছি এবং বোঝাই যাচ্ছে তিনি স্পোর্টস পার্সন হবেন। তখন ছবির স্ক্রিপ্টিংয়ের কাজ চলছিল এবং সেটাই পদ্মনাভ দাশগুপ্ত পদ্মদা করছিলেন। তো পদ্মদা আর আমি তখন, তা আমি পদ্মদাকে মজা করেই বলেছিলাম যে এই আমার স্পোর্টস পার্সন, আমিও তো একসময় খেলাধুলা করতাম, আমাকে তো ভাবতে পারতো। তো তার পরের দিনই আমি একটা ফোন পাই যে দেখা করতে হবে এবং সেটা প্রথম কাজ আবর্ত। তারপরে ব্যোমকেশ এবং অন্যান্য অনেক কাজ হয়েছে। কৌশিকদার সঙ্গে আমার প্রথম কাজ 2015 সালে। তার আগে বহুবার কৌশিকদার সঙ্গে কাজের কথা হয়েছে, ইভেন টেলিভিশনে কৌশিকদার সঙ্গে কাজ করার কথা হয়েছে, হয়নি, কোনো না কোনোভাবে হতো না কাজটা। আমার এখনও মনে আছে যে বাস্তুসাপ আমাদের প্রথম কাজ, কৌশিকদা বাস্তুসাপের অফারটা খুব অদ্ভুত হয়ে দিয়েছিল। ওটা কৌশিকদা ওইভাবে ওরকমই কথাবার্তা বলে, হঠাৎ একদিন ফোন করে বলল যে তোর গোঁ পুড়তে কদিন লাগে। ইট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। আমি বললাম না কেন, মানে কি না, তুই যদি এখন থেকে গোঁপ রাখিস তাহলে কদিনে গোঁপটা বেশ পাকাপোক্ত গোঁপ হবে। আমি বললাম লাগবে মিনিমাম 20-21 দিন তো লাগবেই, তাহলে এখন আর দাড়ি টাড়ি কাটিস না। এটা হচ্ছে ফার্স্ট ব্রিফ।
1: আচ্ছা,
0: তো ছবি কী হবে, চরিত্র কী হবে, সেসব কিছু বলেননি। তো এইভাবেও, এবং আর একটা জিনিস আমার আমি দেখেছি লক্ষ্য করে, সেটা হচ্ছে যে আমি কিন্তু অনেক পরিচালকের প্রথম ছবিতে অভিনয় করেছি।
1: আচ্ছা,
0: এরকম অনেক পরিচালক আছেন যাদের ফার্স্ট কাজ আমার সঙ্গে,
1: যেমন
0: যেরকম রয়্যাল বেঙ্গল টাইগার আমার খুব পছন্দের ছবি একটি।
1: আচ্ছা,
0: এরকম অনেকগুলো আছে, যেরকম আবার বছর 20 পরে রিসেন্টলি ছবিটা করেছি, শ্রীমন্তর ওটা প্রথম ছবি, সৌভিকেরও প্রথম ছবি বোধ হয় সুইজারল্যান্ড, কারণ ওর আগে তো টেলিভিশনই করেছে মোস্ট প্রবাবলি, সৌভিক কুণ্ডু ওর ফার্স্ট ছবি
1: সুইজারল্যান্ড।
0: এরকম অনেকেই আছে যাদের প্রথম ছবিতে আমি অভিনয় করেছি। সো ওই যারা ফার্স্ট টাইম যখন কাজ করতে আসে, আমার আসলে তখন ক্রস কানেকশনের স্মৃতিটা খুব টাটকা হয়ে যায় এবং প্রথম কাজ করার না আলাদা একটা খিদে আছে, আলাদা একটা ওই বলে না কিলার ইনস্টিংক্ট কাজ করে তখন, সেইটা আমায় খুব ইন্সপায়ার করে।
1: সেটা পরিচালকের মধ্যে থাকলে অটোমেটিক্যালি এটা যারা কাজ করছেন আপনাদের মতো অভিনেতা অভিনেত্রীদের মধ্যেও ছড়িয়ে যায়।
0: প্রথম ডেবিউ ছবি আমি একজনের নাম না বললে আমার খুবই অপরাধ হবে, ধ্রুব গঙ্গোপাধ্যায়, মানে গুপ্তধন সিরিজ, ধ্রুবটা তো প্রথম ছবি গুপ্তধনের সঙ্গে,
1: তাতেও আপনার কথাই উনি ভেবেছিলেন। আচ্ছা, ব্যোমকেশ বা ফেলুদা এগুলো কি আগে পড়া ছিল?
0: হ্যাঁ অফকোর্স, এগুলো পড়েই বড় হওয়া। ফেলুদা একটু আগে পড়া, ফেলুদা প্রথম করেছি ক্লাস 4।
1: তখন কখনো মনে হয়েছে যে
0: না না একদমই,
1: মানে নিজেকে ওখানে কখনো
0: না না না কখনো
1: ভাবিনি, একবার কথা মনে
0: হয়নি। ফেলুদা প্রথম পড়া ক্লাস 4 থেকে, ব্যোমকেশের প্রথম বই উপহার হিসেবে বাবাই দিয়েছিলেন ক্লাস 7 এ, তখন দুটো খণ্ডে ব্যোমকেশ আসতো, লাল প্রথম খণ্ডটা একটু সরু, তো ক্লাস 7 এ প্রথম ব্যোমকেশ পড়া। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, নিজেকে কখনো আমি ব্যোমকেশ হিসেবে ভাবিনি, রাদার যেহেতু ফেলুদা দেখেওছি, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, ফেলুদার বই আরও ছোটো থেকে যেহেতু পড়েছি এবং ফেলুদা সবসময় চাইল্ডহুড হিরো, তো ফেলুদা হিসেবে তাও ভেবেছি, বাট নিজেকে ফেলুদা ভাবিনি, নিজেকে তোপসে ভেবেছি। আমার মনে হয় আমাদের জেনারেশন শুধু নয়, সবাই নিজেকে তোপসেই ভাবত এবং সবাই একটা ফেলুদাকে খুঁজত যে যাকে এরকম হিরো ওয়ার্শিপ করা যায়। বাট ব্যোমকেশ আমি সত্যি বলছি আমি নিজেকে কখনো ব্যোমকেশ ভাবিনি, বাট ওই অদৃশ্য বোধহয় কেউ হাসছিলেন।
1: আচ্ছা, যে ছবিগুলোর কথা বলছিলেন, এই রকম মানে আপনার কাজ করে মনে রয়ে গেছে যে স্মৃতি কখনো ভুলবেন না, এই রকম কোনো ভালো লাগা ছবি?
0: একসময় মনে হতো, বাট এখন আমার মনে হয় এটা আমার বিশ্বাস যে সিনেমা ডেফিনেটলি ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার কাছে সিনেমাই সব কিছু, বাট জীবন সিনেমার থেকেও বড়, এটা আমি বিশ্বাস করি। সো হ্যাঁ, সিনেমা সবকটা, নিজের যে কোনো সিনেমাই ভীষণ স্পেশাল হয়, তো ওই জন্য যখন আমায় কেউ জিজ্ঞাসা করে কোনটা খুব ফেভারিট, আমি খুব কষ্ট করে 4-5টা নাম্বার করতে পারি, বাট তার থেকেও কম একটা দুটো বলা খুব মুশকিল। কিছু কিছু ছবি আছে ভীষণ পার্সোনাল ছবি হয়, যেরকম আমি সবসময় বলি যে আবার বছর 20 পরে আমার কাছে ভীষণ পার্সোনাল একটা ছবি, কারণ একদম আমাদের জেনারেশনের ছবি, ওটা আমাদের গল্প, যে আমরা পড়াশোনা করে একটা সময় সবাই বন্ধুবান্ধবরা এক ছড়ি ছিটি গেছিলাম কাজের সূত্রে, কেউ আর বাড়ির কাছাকাছি কলকাতা শহরে থাকতে পারেনি একজন দুজন ছাড়া, সে বাট বিভিন্ন জায়গায় নিজেরা ছড়িয়ে ছিটিয়ে আছে, ওটা একদম আমাদের গল্প। এরকম অনেক ছবি আছে যেটা ভীষণ স্পেশাল। হ্যাঁ,
1: আমাদের এই অনুষ্ঠান বাংলাদেশের শ্রোতা বন্ধুরাও শুনছেন, তো বাংলাদেশ গেছেন কখনো? যাওয়া হয়েছে,
0: আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশে যাওয়ার 2-3 বার। একবার তো আমি তখন আমি কলেজে পড়ি তখন গেছিলাম, তখন লোককৃষ্টি নাটক করতে গেছিলাম ওখানে, তো আমি সেই সুযোগে বাবা মার সঙ্গে
1: বাবা মার সঙ্গে চলে গেছি,
0: পুরো ফ্যামিলি গেছিল অ্যাকচুয়ালি, আমার কাকা, আমার বোন, আমার কাকিমা সবাই গেছিল, গ্রুপের সকলে গেছিল, আমিও গেছিলাম। আমি কিচ্ছু করিনি, আমি খালি ঘুরে বেরিয়েছি আর খাওয়া দাওয়া করেছি, আমার কোনো অভিনয়

0: করিনি, কিচ্ছু করিনি, সেটা আমার প্রথমবার যাওয়া। তারপরেও দু একবার গেছি আমি, খুব বেশি যে গেছি তা নয়।
1: বিসর্জন ছবিতে আমরা যেটা দেখেছি যে দুই বাংলার মধ্যে একটা ভালোবাসা স্পন্দন আমরা ধরতে পেরেছি, তো সেই ব্যাপারে আপনার অনুভবটা যদি বলেন।
0: বিসর্জন খুব স্পেশাল একটা ছবি। বিসর্জন আমার করা এখন অবধি একমাত্র ছবি যেটা জাতীয় পুরস্কার পেয়েছে। আর আমাকে যে চরিত্রটা ভাবা হয়েছিল বিসর্জনে, তার মানে নাসির আলীর জীবনযাপন, নাসির আলীর আদব কায়দার সঙ্গে আমার ব্যক্তিগত জীবনে কোনো মিল নেই, কারণ আমি খুবই শহুরে একজন ছেলে, আমার বড় হওয়া, জন্ম সমস্ত কিছু শহরে। নাসির আলী তা নয়, তার যে সোশ্যো ইকোনমিক যে জায়গা থেকে নাসির আলী আসে তার সঙ্গে আমার সোশ্যো ইকোনমিক কোনো মিল নেই। তো সেটা একটা চ্যালেঞ্জ ছিল অভিনেতা হিসেবে। আর একটা চ্যালেঞ্জ ছিল যে আমি যেটা কৌশিকদাকে পরে খেপাতাম যে তুমি তো কোনোভাবে সমস্ত দিক দিয়ে বেঁধে দিয়েছো, মানে একে এরম একটা চরিত্র যার সঙ্গে আমার কোনো মিল নেই, মানে ভাষা, আদব, কায়দা, জীবনযাপন কোনোভাবে মিল নেই, তার উপরে আবার চোট খেয়ে সে নড়াচড়া করতে পারে না, বেশি কথা বলতে পারে না, কেন বেশি কথা বললে যদি তার সত্যিটা বেরিয়ে যায় সে সবসময় গোপন করে রাখে, আর কি কি চাই। এবং সেই সঙ্গে সঙ্গে ছবিতে অভিনয় করতে হচ্ছে দুজন বাঘা বাঘা অভিনেতার সঙ্গে, একজন নাম জয়া হাসান আর একজনের নাম কৌশিক গাঙ্গুলি। সো আর কি কি চ্যালেঞ্জ দেবে আমাকে? তো তখন কৌশিকদা বলেছিল যে যত চ্যালেঞ্জ তত তো ভালো।
1: হ্যাঁ, তার মানে বিরাট একটা চ্যালেঞ্জের মুখোমুখি, তো সেটার জন্য যে প্রস্তুতি, নিজেকে প্রস্তুত করার যে পর্বটা, সেটা কিভাবে হলো, কিভাবে নিলেন?
0: কৌশিকদার ইনস্ট্রাকশনস ছিল বেশ কিছু, এবং আমি একটা, আমার মনে হচ্ছে কৌশিকদার বলেছিল যতটা পারবি ছোট করে চুলটা কেটে ফেল, সেটা একটা ছিল। আমি বাহ্যিক যে প্রিপারেশনের কথা বলছি, জয়া খুব হেল্প করেছিল কয়েকটা জায়গায়, কারণ কিছু কিছু জায়গায় ভাষার যে ব্যবহার, এবং যেহেতু নাসির আলীর ধর্ম তো আলাদা, তো ওনারা তো সেই জায়গা থেকে কোন সময় কি বলে সেটা আমার হয়তো সবসময় ধারণা নাও থাকতে পারে, সেখানে জয়া। এবং আমার মনে আছে একটা সিন ছিল যে ওই তুলসী মঞ্চে জয়া ইয়ে করছে, সেটা যেরকম আমাদের টিমের একজন জয়াকে দেখিয়ে দিয়েছিল যে এইভাবে করতে হয়, সেরকমই আমার একটা জায়গা ছিল যেহেতু ও চোট লেগেছে, ও মাটিতে আসন পেতে বসে নামাজ পড়তে পারছে না, তো কীভাবে পড়া যায় সেটা জয় আমাকে শিখিয়ে দিয়েছিল যে এইভাবে কর, এইভাবে করা যায়, কিন্তু মানে টেকনিক্যালি কোনো ভুল নেই এটা। তো এইভাবে অনেক আদান প্রদানের মাধ্যমে কাজটা হয়েছিল।
1: আচ্ছা, আমাদের গল্প চলবে, আড্ডা চলবে, আজকের পর্ব এই পর্যন্তই। আমাদের সঙ্গে আজকের অতিথি অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট অভিনেতা আবির চট্টোপাধ্যায়। আবির, আপনাকে অনেক ধন্যবাদ।
0: থ্যাংক ইউ।
1: আগামী পর্বে আমরা আবার গল্পের বাকি অংশ নিয়ে আসছি।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। আলাপচারিতায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত। প্রযোজনা অনন্যা মজুমদার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitribandhu maitribandhu23@gmail.com।
2: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা maitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আজ মিয়া কি টোরি ও জৌনপুরী রাগে শুনবেন বেহালা বাদন, শিল্পী ইন্দ্রদীপ ঘোষ। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অভিষেক চট্টোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আজ শুনলেন মিয়া কি টোরি ও জৌনপুরী রাগে ইন্দ্রদীপ ঘোষের বেহালা বাদন। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অভিষেক চট্টোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন মনের মতো গান। উপস্থাপনায় থাকব হৈমন্তী রায়।

আমরা সকলেই অপেক্ষায় বাঁচি। হ্যাঁ, ঠিকই শুনছেন, অপেক্ষায়। এই অপেক্ষার বুকেই লুকিয়ে থাকে প্রত্যাশার আলো, কিছু ভালো পাওয়ার, কিছু শুভ হওয়ার, কিছু প্রাপ্তির। এই যেমন এই মুহূর্তে আপনার আমার অপেক্ষাটি কিন্তু এক, কি বলুন তো? এই যে মনের মতো গানের অপেক্ষা, না, অপেক্ষার অবসান। কারণ আমি হৈমন্তী, আপনাদের বন্ধু, চলে এসেছি আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান, যেটি নতুন নতুন শুরু হলো, বেশি দিন এর পথ চলা নয়, সেটি হচ্ছে মনের মতো গান। এই মনের মতো গানের ডালি নিয়ে তবে আজকে যেসব গান শোনাব, সেখানে কি থাকবে, সেসব গানের মধ্যে কি থাকবে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, থাকবে অপেক্ষার রেশ।

সুচিত্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রনাথের এই গান শুনতে শুনতে কেমন জানি মনে হলো, সত্যি তো, যার অপেক্ষায় থাকি প্রতিদিন প্রতিনিয়ত তাকে তো পাওয়ার উপায় থাকে না। তবে এই যে মাঝে মধ্যে অপেক্ষার অবসান ঘটে, দেখা হয়, সেই আনন্দ বোধ হয় অপেক্ষাটি না থাকলে হতো না। আসলে ওই যে বললাম, প্রত্যাশা না থাকলে অপেক্ষাও তো থাকে না। আচ্ছা, এই গরমে আমাদের সকলের কিসের অপেক্ষা বলুন দেখি? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এখন সেই গান।

রয়েছে মৈত্রী প্রচার তরঙ্গে, শুনছেন মনের মতো গান। আর আজকের মনের মতো গানের যে বিষয়টি সেটি হলো অপেক্ষা। আচ্ছা, এই যে একলা হেঁটে চলা, একলা হেঁটে চলার মধ্যেও কিন্তু একটা অদ্ভুত অপেক্ষা থাকে, তাই না? কেউ হয়তো পাশে এসে দাঁড়াবে, কেউ হয়তো হাত ধরবে। তবে কবি তো বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে জীবন তো থেমে থাকে না, একলা চলো রে। কিন্তু ওই যে সঙ্গীর অপেক্ষা, বন্ধুর অপেক্ষা, কাউকে পাওয়ার অপেক্ষা,

কিন্তু আমাদের থাকেই, তাই না? আবার ধরুন প্রেমিক প্রেমিকার অপেক্ষায় কি থাকে, থাকে মিলনের আকুতি, কত রাত জাগা চোখ, প্রিয়জনের জন্য কত চোখের জল, সেসব থাকে সেই অপেক্ষায় কবে দেখা হবে। মান্নাদের কণ্ঠে বিখ্যাত গান।

অপেক্ষা, অপেক্ষা কি শুধুই প্রেমিক প্রেমিকার দোসরের? না, প্রবাসীরও তো থাকে ঘরে ফেরার অপেক্ষা, যেখানে প্রতিটি দিন গোনা, প্রতিটি রাত ভাবা, প্রিয়জনের কথা, বাড়ির লোকজনের কথা, বন্ধুবান্ধবদের কথা, চেনা মাঠঘাট পথ, তাই না? মনে মনে ভেসে ওঠে, ফিরে চল, ফিরে চল মাটির টানে। কিন্তু সব সময় সেই প্রবাস থেকে নিজের ঘরে ফেরাটা যে মন চাইলেই হবে তেমনটি তো হয় না, কিন্তু ওই যে অপেক্ষাটি সেটি রয়ে যায়। তেমনি প্রিয় মানুষদের কথা ভেবে, তাদের চেয়ে মন থেকে চেয়ে শচীন্দেব বর্মনের সেই যে গান, কি অপূর্ব সে গান, সেটিই এখন শোনাব বন্ধুদের।

এই যে অপেক্ষা, এই অপেক্ষা তো শুধু বাইরের নয়, ভেতরেও এক অদৃশ্য অপেক্ষা বয়ে চলে। নিজেকে খুঁজে পাওয়ার অপেক্ষা, নিজেকে ভালোবাসতে শেখার অপেক্ষা, কখনো বা নিজের মনের যে ভাঙা টুকরোগুলো সেগুলো জোড়া লাগানোর অপেক্ষা, নিজের মাতৃভূমি, নিজের ঘর দুয়ার, নিজের চেনা গ্রাম শহর চিরবিদায় নেওয়ার পরও আবার ফিরে আসার অপেক্ষা। জীবনানন্দ দাস এমনই তো লিখেছেন, তাই না? তার কবিতায় বলেছেন, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। সেই গান লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, বন্ধুদের জন্য।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন মনের মতো গান। আজকে শোনাচ্ছি এমন কিছু গান যাতে রয়েছে অপেক্ষা, অপেক্ষার রেশ। আচ্ছা, বন্ধুর সঙ্গে দেখা করার অপেক্ষায় আমরা কেমন ছটফট করি বলুন তো। একবার ভাবুন, সময় বার করে চললেন বন্ধুর বাড়ি, গিয়ে দেখলেন দরজায় তালা। তাহলে দেখা করার অপেক্ষায় আপনি আবার আবার একদিন পৌঁছে গেলেন বন্ধুর ঠিকানায়। এরম করে একবার, দুবার, ইস, তিন তিনবার গেলেন বটে, কিন্তু বন্ধুটির দেখা মিলল না। কি কোনো গান মনে পড়ছে নাকি? নিশ্চয়ই মনে পড়ে গেছে, একদম সেই গান রুনা লায়লার কণ্ঠে বন্ধুদের জন্য।

অপেক্ষা বহুমাত্রিক, তার পরিধি বিশাল, ব্যাপ্তি অসীম। কোথাও অপত্য স্নেহে কাতর মায়ের অপেক্ষা কখন সন্তানের সঙ্গে দেখা হবে, কোথাও সন্তানের অপেক্ষা কখন বাবা মায়ের কাছে পৌঁছে যাবে। ভালোবাসায় মিলন বিরহ দুটোতেই অপেক্ষার রেশ। কেউ হয়তো টেলিফোনের পাশে বসে, ওই যে কখন তোমার আসবে টেলিফোন, মহিনের ঘোড়াগুলি থেকে আপনাদের জন্য।

আচ্ছা, এই যে অপেক্ষায় এই দোলাচল, এই যে অনিশ্চিত একটা সম্ভাবনা, হয়তো তারপর

এমন সব প্রশ্ন মনের মধ্যে, কেমন যেন মনটা আনচান করে। এই জন্যেই অপেক্ষা এত মধুর। আর ওই যে বারবার বলছি, মিলনের অপেক্ষা। জানি না কবে কখন, কিন্তু মিলন হবে কতদিনে তার অপেক্ষা থাকেই। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে লালন ফকিরের এই গান বন্ধুদের জন্য।

জানা নেই ঠিকই কত দিনে, তবে আশাটুকু অপেক্ষার মূল চালিকা শক্তি। কবে, কোথায়, কখন, কিভাবে অপেক্ষার শেষ কেউ তো জানি না, তবু সে আছে জীবনের নানা বাঁকে, নানা রূপে সে থাকে। নজরুল গীতি অনুপ ঘোষালের কণ্ঠে।

এই যে এত অপেক্ষা, যেমন ধরুন আমাদের মৈত্রীর, আমাদেরও তো অপেক্ষা থাকে, কেমন লাগছে অনুষ্ঠান, এই যে মনের মতো গান, কেমন লাগছে আপনাদের জানান, কারণ অপেক্ষায় আমরা। আমাদের চিঠি পাঠান কিংবা মেল করুন বা ফেসবুক পেজেও জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত। চিঠি পাঠান এই ঠিকানায়, মনের মতো গান, আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যদি ইমেল করেন maitribondhu23@gmail.com, maitribondhu23, maitribondhu23@gmail.com। আর ফেসবুক পেজের ঠিকানা আকাশবাণী মৈত্রী, তবে আকাশবাণী এখানে বাণীতে ভি নয়, বি রয়েছে। তাহলে আর কি, আমাদেরও অপেক্ষার অবসান ঘটবে যখন পাব আপনার মতামত। এখন লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি, অপেক্ষার রেশ থাকুক এখনো।

অপেক্ষা নিয়ে এত কথা বলা যায়, এত গান রয়েছে, কিন্তু ওই যে সময়ের গণ্ডি, তাই সবটা হয়তো এখন বলতে পারবো না, বলা হবে না বা শোনানো হবে না, কিন্তু অপেক্ষাটি থাকবে। যখন আবার সময় হবে, সুযোগ হবে, তখন ওই যে তোর সাথেই চড়ুই ভাতি, গাছের ছায়ায় মাদুর পাতা, হাতের ওপর হাতের পরশ, উজাড় করা মনের খাতা, এইসব মুহূর্তের জন্যেই তো অপেক্ষা। কিন্তু যদি সেই মানুষটাই একদিন হারিয়ে যায়, হাত ছেড়ে চলে যায়, তখন মনের মধ্যে ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার কথাগুলো মনে পড়ে না, কেউ কথা রাখেনি। তবে না, এখন কিন্তু সে কথা আমরা বলবো না, আমাদের অপেক্ষায় আশা থাকুক। যেমন ওই হীরে মানিক ছায়াছবিতে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব চাঁদের পাহাড়ে, ভেবেছিল দুটো ছোট মন, শিশু মন। সেই গান বন্ধুদের জন্য।

শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে মনের মতো গান। বলছি অপেক্ষা নিয়ে কথা। এই যে বললাম অপেক্ষা বহুমাত্রিক, কত রকমের অপেক্ষা আমাদের জীবন জুড়ে, তাই না? যেমন ধরুন কেউ অপেক্ষা করে আছে হয়তো সমাজের নিগড় ভাঙার, কেউ অপেক্ষা করে নিজের ডানা মেলবার, একটা উড়ানের অপেক্ষা। যখনই অন্ধকার নামে আমরা নতুন ভোরের অপেক্ষায় থাকি। সুদিনের অপেক্ষা সে তো আমাদের সকলের, আর এই যে অপেক্ষা, অপেক্ষায় কিন্তু মিশে থাকে অঙ্গীকারও। যেমন ধরুন গানে গানে আকাশ ভরানোর অঙ্গীকার, ওই যে আকাশ আমায় ভরল আলোয়। আর এমন কত কত গান যে রয়েছে, কিন্তু না, ঘড়ির কাঁটা যে বারবার বলছে, হাতে খুব অল্প সময়। আর বললাম না অপেক্ষা নিয়ে এত কথা বলা যায়, এত গান রয়েছে, কিন্তু সময় বলছে থামতে হবে। তবে পরের দিনের মনের মতো গান তার অপেক্ষা থাকুক। আর যেতে যেতে যদিও মান্নাদে বলছেন একটা দ্বিধা নিয়ে যে আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, তবে না, আমরা জানি আমাদের তো যোগাযোগটি থাকবেই, চলে আসব অনুষ্ঠানে শোনাতে মনের মতো গান। তবে আজকের মনের মতো গানের শেষ গানটি ওই মান্নাদের কণ্ঠের, ওই গানটি থাক, ওতে বড় অপেক্ষার আকুতি রয়েছে, তাই না?

মনের মতো গান এই পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন রামধনু। রামধনু অনুষ্ঠানে প্রথমেই আধুনিক গান, শিল্পী দিলাশা চৌধুরী।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রামধনু। এতক্ষণ শুনলেন দিলাশা চৌধুরীর কণ্ঠে আধুনিক গান। এবারে শুনবেন লোকগীতি, শিল্পী তুলিকা দাশ।

রামধনু অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনলেন আধুনিক গান দিলাশা চৌধুরীর কণ্ঠে, ও তারপরে তুলিকা দাসের কণ্ঠে শুনলেন লোকগীতি রামধনু। এ পর্যন্তই আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে সংগ্রহশালা থেকে গান। সংগ্রহশালা থেকে গানের অনুষ্ঠানে প্রথমেই রইল চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে গান। গানের কথা সৌমেন্দ্রনাথ ঠাকুর ও সুর দিয়েছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। রইল চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে গান।

কথায় কণ্ঠে। গানের কথা কবিতা সিনহা, সুর দিয়েছেন কালীপদ সেন। প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

এবারের শিল্পী বনশ্রী সেনগুপ্ত, গানের কথা শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন রতু মুখোপাধ্যায়। বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে গান।

শুনছেন সংগ্রহশালা থেকে গান। এবারের শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়। গানের কথা ও সুর সৌমেন্দ্রনাথ ঠাকুরের।

0: সংগ্রহশালা থেকে গান অনুষ্ঠানটি এই পর্যন্তই। আজ শুনলেন চিন্ময় চট্টোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে গান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা। মৈত্রী

প্রচার তরঙ্গে ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী শিখা বসু।

শুনলেন শিখা বসুর কণ্ঠে নজরুল গীতি। আকাশবাণী মৈত্রী, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। এবারের শিল্পী মানসী ঘোষ দস্তিদার, গানের কথা জিয়াউর রহমান, সুর দিয়েছেন অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি শুনলেন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: অনারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairtrwkathamaitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitrwebandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribandhu23@gmail.com maitrwebandhu maitribandhu23@gmail.com।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণী থেকে অল্প অল্প গল্পকথা, সঙ্গে থাকবেন স্বপ্নময় চক্রবর্তী।

ঘড়ির কাঁটায় সময় বলছে 12টা এবং বাংলাদেশের সময় 12:30, আর 12টা মানেই অল্প অল্প গল্পকথার আসর। আজ অল্প অল্প গল্পকথায় তোমাদের সঙ্গে আমি স্বপ্নময়, এবং দেখো স্বপ্নময় থাকবে আর ফুটবল থাকবে না তা কী করে হয়, তাই আজ আমি তোমাদের সামনে কিন্তু ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তার আগে একটা ছোট্ট ঘটনা বলি, কিছুদিন আগে আমি আমার বন্ধুদের সঙ্গে একটু ফুটবল নিয়ে আড্ডা দিচ্ছিলাম, এবং সেই আড্ডাতে কিন্তু আমার বন্ধুরা সেই মুহূর্তে, মানে জানোই তো অনেক বন্ধুরা একসাথে বসে আছি, এবং সেখানে হঠাৎ করে আমি জিজ্ঞেস করি, মানে অনেক অনেক রকম কথা বলছিল, তো আমি একজনকে হঠাৎ করেই ডেকে জিজ্ঞেস করি যে মানে ফুটবল কজন খেলে, এবং সেখানে আমি যা যা উত্তর পেয়েছিলাম সেই উত্তরগুলো যাক, মানে কেউ বলছিল 9 জন, কেউ বলছিল 10 জন, মানে আমি নিজে কনফিউজ হয়ে গেছিলাম যে ফুটবল অ্যাকচুয়ালি কতজন খেলে। এবং সেক্ষেত্রে

আমি তখন ভাবলাম যে যাই হোক, মানে তো তোমাদের মধ্যে কারুর আশা করি এরম কোনো কনফিউশন নেই, কারণ 2026 মানে এই সালটা কিন্তু ফুটবল বিশ্বকাপের বছর। আর বিশ্বকাপ মানেই হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, বিভিন্ন ধরনের ট্যাকটিক্স, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় যখন বিশ্বকাপ আসে। এবং তোমরা যদি দেখো এই বিশ্বকাপে এবছর ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন এই দলগুলো খেলবে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা বিশ্বকাপের সময় থাকবে সেটা হচ্ছে বিভিন্ন কোচেরা কী কী স্ট্র্যাটেজি নেয় এবং তার মাধ্যমে তারা অপোজিশনকে কীভাবে বিপদে ফেলে। এবং দেখো, যদি প্রত্যেক বছর তোমরা ফুটবল বিশ্বকাপটাকে খুব ভালো করে ফলো করো, তাহলে তোমরা দেখতে পাবে যে বিশ্ব ফুটবলের আঙ্গিকে প্রথিতযশা কোচেরা কিন্তু প্রত্যেক বছর, প্রত্যেক বিশ্বকাপে, শুধু বিশ্বকাপ নয়, প্রত্যেক বছরই আমরা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ চলছে বা যে যে টুর্নামেন্টগুলো মানে আন্তর্জাতিক স্তরে যে যে টুর্নামেন্টগুলো হয় সব জায়গাতেই আমরা দেখতে পাই যে তারা কিন্তু নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে আসে এবং সেই স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু চোখ ধাঁধিয়ে দেয় বিপক্ষকে। আজকের দিনটা আরও একটা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি বলতে পারো তোমরা? না না, তোমরা যেটা গেস করছো সেটা একদমই নয়। আজকের দিনটা কিন্তু প্রবাদ প্রতিম কোচ অমল দত্ত, তার জন্মদিন। এবং অমল দত্ত ভারতীয় ফুটবলের অন্যতম কিংবদন্তি কোচ, তার কথা যখনই বলবো তখনই মানে এই ফুটবল স্ট্র্যাটেজি, ফুটবল ফরমেশন এসব নিয়ে কিন্তু কথা বলতেই হয়। তোমরা ভাবো 2010 বিশ্বকাপের কথা। 2010 বিশ্বকাপে তোমরা যদি দেখো সে বছর যিনি কোচ ছিলেন ভিনসেন্ট স্পেনের, তিনি কিন্তু সে বছর একটা নতুন, সম্পূর্ণ নতুন একটা ট্যাকটিক্স নিয়ে ফুটবলে আসেন এবং যে ট্যাকটিক্স বিপক্ষের চোখ ধাঁধিয়ে দেয়। প্রথমবারের জন্য বিশ্বকাপ ফুটবলে ব্যবহৃত হয় ফলস নাইনের কনসেপ্ট। দেখো, এর আগে আমরা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবো না যে ফুটবল খেলা হচ্ছে আর সেখানে তোমার কোনো পজিটিভ স্ট্রাইকার নেই। কিন্তু সেই বছর প্রথমবারের জন্য আমরা দেখতে পাই যে ডেভিড ভিলা, যিনি মূলত একজন মিডফিল্ডার, সেই মিডফিল্ডারকে কিন্তু প্রথমবারের জন্য ব্যবহৃত করা হয় একজন অ্যাটাকার হিসেবে। এবং কোনো পজিটিভ স্ট্রাইকার ছিল না, ফার্নান্ডো টোরেসের মতো স্ট্রাইকার, তাকে কিন্তু আসলে তার জায়গা হয় বেঞ্চে বেশ কিছু ম্যাচে। এবং সেই বছর রীতিমতো বিপক্ষের চোখে কিন্তু ভ্যাবাচাকা লাগিয়ে দেন লুই ভিনসেন্ট এই স্ট্র্যাটেজিটাকে ব্যবহার করে। এবং আশা করি এতক্ষণে তোমরা সবাই বুঝেই গেছো আজ আমি কী নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দেব। হ্যাঁ, আজ স্বপ্নময় আমি তোমাদের সঙ্গে থাকব ফুটবলের বিভিন্ন ফরমেশন ও স্ট্র্যাটেজি নিয়ে। তবে যেই কথাটা বলছিলাম যে লুই ভিনসেন্ট তিনি তার বিপক্ষকে চোখে ভ্যাবাচাকা লাগিয়ে দিয়েছিল, তাই সেই জিনিসটাকে আরও একবার মনে করে নিতে চন্দ্রবিন্দুর কণ্ঠে ভ্যাবাচাকা গানটি তোমাদের জন্য। ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকো।

তো দেখো, যে জিনিসটা নিয়ে কথা হচ্ছিল যে মানে বিপক্ষকে ভেবেচাকা লাগানোর জন্য ফরমেশন এবং ট্যাকটিক্স, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি স্বপ্নময়, তোমরা শুনছো অল্প অল্প গল্প কথা মৈত্রী প্রচার তরঙ্গে। এবং যে কথাটা আমি বারবার বলছিলাম যে এই বিষয়টা নিয়ে কিন্তু আজ আলোচনা করতে হবে, তাহলে আলোচনাটা দেখো শুরু করা যাক আজকে যার জন্মদিন, সেই ভারতীয় ফুটবলের উদ্ভাবনী কোচ অমল দত্তকে দিয়ে। তার উদ্ভাবিত ডায়মন্ড ফরমেশন ভারতীয় ক্লাব ফুটবলে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। এবং যদি তুমি দেখো সেই সময় মানে মোহনবাগান পরপর পরপর কিন্তু টুর্নামেন্ট জিতেই চলেছিল। এবং ডায়মন্ড ফরমেশনটা কি, এটা কিন্তু বোঝা অত্যন্ত জরুরি। ডায়মন্ড ফরমেশন বলতে সাধারণত 4-1-2-1-2 অথবা 3-4-3 এর একটা ভ্যারিয়েশন বোঝায়। এখানে কি হয়, তোমরা যদি 4-4-2টাকে খুব নর্মালি দেখো, 4-4-2-তে দুটো উইং মানে দুজন প্লেয়ার উইংয়ে থাকে, এক্ষেত্রে তারা দুজন অনেকটা ন্যারো চলে আসে এবং সেন্ট্রাল মিডফিল্ডার এই পজিশনে তারা খেলতে থাকে, এবং একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকে এবং অবশ্যই একজন অ্যাটাকিং মিডফিল্ডার থাকে। এর ফলে কি হয়, দলটি আক্রমণ এবং রক্ষণ দুটো ক্ষেত্রেই কিন্তু ভারসাম্যটা বজায় রাখতে পারে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, যে মাঝ মাঠে লোক বাড়ানো, যেটা ফুটবলের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেক্ষেত্রে কিন্তু দলটার একটা বাড়তি সুবিধা হয়। এক্ষেত্রে মোস্টলি যদি দেখো সেই সময় মোহনবাগানের যদি পুরনো ভিডিও তোমরা ঘেটে দেখো, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে সেই সময় কিন্তু ভারতীয় ফুটবলে পজিশনাল গেম সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। এবং অমল দত্ত, পি কে বন্দ্যোপাধ্যায় এই দুজনের দ্বৈরথ যদি সেই সময় তোমরা দেখে

থাকো, সেটা কিন্তু সেই সময় একটা চূড়ান্ত রূপ নেয়। এবং 1990-এর দশকের শেষ দিকে তিনি এই ট্যাকটিক্স ব্যবহার করে কিন্তু দলকে বহু টুর্নামেন্ট জেতান। এই ফরমেশনের আরও একটা বড় সুবিধা ছিল যে সেই সময় প্রতিপক্ষের ওপর যখন তুমি চাপ সৃষ্টি করছো, তুমি কিন্তু সেই সময় যে গেমের যে টেম্পো সেটাকেও কিন্তু তুমি মেনটেন করতে পারবে। ফরওয়ার্ড লাইনে একই সঙ্গে দুজন তিনজন খেলোয়াড় থাকায় গোল করারও সুযোগ বাড়ছিল। তবে এই ফরমেশনে একটা সীমাবদ্ধতা আছে, যেটা তোমরা আশা করি এই ফরমেশনটা শুনেও বুঝতে পারছো, যে উইংয়ে কিন্তু লোক কমে যাচ্ছে। অর্থাৎ যদি কোনো দল খুব ভালো উইং প্লে করে, সেক্ষেত্রে কিন্তু এই ফরমেশনে খেলাকালীন তুমি কিন্তু বিপদে পড়তে পারো। যাই হোক, এই সময় এই ভালো ফরমেশনের মাধ্যমে মোহনবাগান সেই সময় ন্যাশনাল ফুটবল লিগ, ফেডারেশন কাপ এবং অল ইন্ডিয়া এয়ারলাইন্স গোল্ড কাপ এই তিনটে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট জেতে, এবং ডার্বিতে 97-96 এই সময় কিন্তু তাদের ছিল নিরঙ্কুশ প্রাধান্য। কিন্তু যে কথাটা বারবার বলছিলাম, ওই দুর্বলতাটা, সেটা কিন্তু নজরে পড়ে ইস্ট বেঙ্গলের সেই সময়ের হেড কোচ প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আরও একজন প্রবাদ প্রতিম কোচ ভারতীয় ফুটবলে। তিনি কি করেন, তিনি সেই সময় বাইচুং ভুটিয়া 1997 সালের ডার্বি ফেডারেশন কাপের সেমিফাইনাল মুখোমুখি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। পিকে বন্দ্যোপাধ্যায় তিনি জানতেন যে এই মুহূর্তে এই যে ফরমেশন, সেখানে উইং প্লে যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়তে পারে তার অপোজিশন। এবং সেই সময় বাংলার ফুটবলে কিন্তু আগমন হয়েছিল ভারতীয় ফুটবলের অন্যতম সর্বকালের সেরা ফুটবলার বাইচুং ভুটিয়ার। তাকে সেই সময় পিকে বন্দ্যোপাধ্যায় এমনভাবে ব্যবহার করেন যে পুরো এই ডায়মন্ড সিস্টেম মোহনবাগানে ত্রস্ত হয়ে যায়। 4-1 পরাজিত হয় মোহনবাগান। ওই ম্যাচটিতে হ্যাট্রিক করেন বাইচুং ভুটিয়া। এই দ্বৈরথ তারপর কিন্তু আরও একাধিকবার হয়েছে, কখনও পিকে বন্দ্যোপাধ্যায় তিনি জিতেছেন, কখনও জিতেছেন অমল দত্ত। তবে এই দ্বৈরথ, ভারতীয় ফুটবল যতদিন থাকবে, ভারতবর্ষের মানুষ যতদিন মোহনবাগান ইস্টবেঙ্গল এই দ্বৈরথটাতে মিটতে থাকবে, ততদিন কিন্তু এই দুজনের নাম সর্বসমক্ষে উচ্চারিত হবে। এবং অবশ্যই দুজনেই লেজেন্ডারি কোচ। আজকের এই শোয়ের মাধ্যমে আমি দুজনকেই শ্রদ্ধার্ঘ্য জানাই। এবং মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা সেটা যে কি মাত্রায় উঠতে পারে তা কিন্তু ওই বছর বোঝা গিয়েছিল। ফিরে আসছি আরও ট্যাকটিক্স, আরও ফরমেশন নিয়ে আলোচনা করতে। তার আগে অনুপ ঘোষালের কণ্ঠে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা, সঙ্গে থাকো, ফিরে আসছি গানের ওপারে।

মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা, বাঙালি যতদিন থাকবে, বাংলার বুকে ফুটবল যতদিন খেলা হবে, ততদিন কিন্তু এই যে রেষারেষি, এই রেষারেষিটাও কিন্তু থেকে যাবে। হ্যাঁ, স্বপ্নময় আমি, এবং আজ কথা হচ্ছে ফুটবলের বিভিন্ন ফরমেশন নিয়ে। আসলে গানটা শুনতে শুনতে না আমার একটা বেশ পুরনো দিনের কথা হঠাৎ করে মনে পড়ে গেল, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আমি শুনতাম আমার ছোটবেলায় যে মানে যখন ভারতীয় ফুটবল, এখন তো ভারতীয় ফুটবলে অনেকটা বদল এসে গেছে, কিন্তু একটা সময় কিন্তু এই বিশেষ করে ট্রান্সফার মার্কেট বা তারপরে যখন ভারতীয় ফুটবলে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা হতো, সেই সময় কোন দল জিতবে তার উপর ভিত্তি করে কিন্তু পরের দিন ইলিশ বা চিংড়ি মাছ, এই দুটো মাছের কিন্তু দর ঠিক করতো। মানে গানে যেরকম বলছিল যে চিংড়ি ইলিশ 22 টাকা কিলো হয়, মানে সেই সময় এরকমও ঘটনা দেখা গেছে যে যদি ইস্ট বেঙ্গল জেতে তাহলে পরের দিন কিন্তু বাঙাল বাড়িতে ইলিশ মাছ আসবেই, আবার অপরদিকে যদি মোহনবাগান জেতে সেক্ষেত্রে কিন্তু পরের দিন বাড়িতে চিংড়ি মাছ আনা কিন্তু অনবদ্য, এবং এই দুটোর কিন্তু দর সেই সময় বাজারে কিন্তু ওঠানামা করবে। মানে ভাবতে পারো বাঙালি ফুটবলের জন্য কতটা পাগল হতে পারে যে একটা মাছের দর পর্যন্ত এখানে কন্ট্রোল করছে। হ্যাঁ, তবে শুধু বাঙালি নয়, যদি বিশ্ব ফুটবলে আসো, ব্রাজিল এখনও পর্যন্ত 5 বার বিশ্বকাপ পেয়েছে, তারপরেই যে দলটার নাম আসে সেই দলটার নাম হচ্ছে ইটালি। ইটালি এখনও অবধি 4 বার কিন্তু বিশ্বকাপ জয় করেছে। আনফর্চুনেটলি এবছর ইটালিকে আমরা বিশ্বকাপে দেখতে পাবো না, তবে আমরা এক্সপেক্ট করব যে ভবিষ্যতে ইটালিকে কিন্তু আবারও আমরা বিশ্ব ফুটবলের আঙিনায় দেখতে পাবো। এবং

এতে মূলত প্রতিপক্ষের আক্রমণকে সম্পূর্ণরূপে থামিয়ে দিতে সেই সময় কিন্তু ব্যবহৃত করা হতো। মূলত বিংশ শতকের গোড়ার দিকে এই ইটালিতে কিন্তু এই সিস্টেমটার আরম্ভ হয়। বিখ্যাত সুইস কোচ কার্ল রাপ্পন, তার একটা সিস্টেম ছিল ভেরো বলে, এই সিস্টেম থেকে অনুপ্রাণিত। তবে ইটালিতে এটা জনপ্রিয়তা পায় তাদের হেড কোচ হেলেনিও হেরেরার হাত ধরে। সেই সময় 1960-এর দিকে তিনি ইন্টার মিলান সেই দলের হেড কোচ ছিলেন এবং খুব সফলভাবে এই টেকনিকটাকে তিনি কিন্তু ইন্টার মিলানে ব্যবহার করেন। এই ফর্মেশনে চারজন ডিফেন্ডার তো থাকে, এছাড়াও সেই চারজনের পিছনে একজন সুইপার বা লিবেরো হিসেবে খেলে। তোমাদের আশা করি অনেকেরই ভারতীয় ফুটবলে খেলা অরুণ মালহোত্রা, তার কথা মনে আছে। এই অরুণ মালহোত্রা কিন্তু ONGC-তে থাকাকালীন অনেক সময় তিনি কিন্তু ওই চারজন ডিফেন্ডারের পিছনে খেলতেন, এবং সেই সময় আমরা যদি দেখি এটা প্রতিপক্ষের বল ক্লিয়ার করতে বা গোলকিপারের সামনে একটা অতিরিক্ত কিন্তু রক্ষণ বুহ তৈরি হয়। এছাড়া কাতেনাচিওতে ম্যান টু ম্যান মার্কিং, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ডিফেন্ডার নির্দিষ্ট একজন প্রতিপক্ষ খেলোয়াড়কে মার্ক করে রাখে, তা যাতে সে সহজে বল না পেয়ে যায়, এবং ফলে আক্রমণ ভাগের খেলোয়াড়দের স্বাধীনতা অনেকটা কমে যায় এবং তাদের কার্যকারিতাও কিন্তু হ্রাস পায়। এই পদ্ধতি বিশেষ করে শক্তিশালী আক্রমণ ভাগের দলগুলির বিরুদ্ধে খুবই কার্যকর প্রমাণিত হয় এবং কাতেনাসিও এটা কাউন্টার অ্যাটাকের মাধ্যমে কিন্তু প্রতিপক্ষকে চমকে দেয়, ফলে কম সময়ে গোল তৈরি করার কিন্তু অনেক সুযোগ তৈরি হয়। ইন্টার মিলান এই টেকনিক ব্যবহার করে ইউরোপিয়ান কাপ জিতেছে, সিরিয়া জিতেছে এবং একাধিক টুর্নামেন্ট। তবে 1980-1990-এর দিকে কলকাতা ফুটবল তুমি যদি দেখো, সেই সময় কলকাতা ফুটবলের যে ক্লাবগুলোকে তথাকথিত মানে মিড টেবিল ক্লাব যেগুলো ছিল, তারা কিন্তু এই টেকনিকটাকে অনেকেই ব্যবহার করতো। আমার মনে পড়ে যাচ্ছে এরিয়ানের হেড কোচ রঘু নন্দীর কথা। তার টেকনিকটা হয়তো কাতেনাচিও ছিল না, কিন্তু তিনিও কিন্তু এরকম একটা আলট্রা ডিফেন্সিভ টেকনিক এরকম ব্যবহার করে বহুবার ইস্টবেঙ্গল মোহনবাগানকে আটকে দিয়েছেন। আমার মনে পড়ে যায় ওই 11-12 ওই সময়কার ক্যালকাটা ফুটবল লিগের কথা। সেই সময় ব্যারেটোর মতো প্লেয়ার মোহনবাগানের হয়ে খেলছে, ওই ম্যাচটা কিন্তু এরিয়ান 1-0 গোলে বার করে নেয়। শুধু তাই না, ইস্টবেঙ্গল ক্যালকাটা ফুটবল লিগ জিতে গেছে এবং তারপর তারা কিন্তু ফাইনাল ওয়ানটা খেলতে নেমেছে, এবং সেই সময়ও কিন্তু ইস্টবেঙ্গলকে এই রঘু নন্দীর প্রশিক্ষণাধীন এরিয়ান ক্লাব ম্যাচটা হারিয়ে দেয়। অর্থাৎ ভারতীয় ফুটবলে যে এই ধরনের টেকনিক ব্যবহৃত হয়নি তা কিন্তু নয়। ইনফ্যাক্ট তুমি যদি দেখো জোসে মরিনোর দ্য স্পেশাল ওয়ান, তার যে টেকনিক সেটা কিন্তু অনেকটা এরই আশপাশে। তবে হ্যাঁ, জোসে মরিনো একটা ফুটবল একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেন, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ম্যাচের শেষে এটা কিন্তু দেখা হবে না তুমি ম্যাচটা কিরম খেলেছো বা কী করেছো, রাদার এটা দেখা হবে ম্যাচের স্কোর লাইনটা কী। এবং কাতেনাসিও তার কিন্তু একটা আইডিয়াল এক্সাম্পল। এছাড়াও জুর্গেন ক্লপের গেগেন প্রেস, এই গেগেন প্রেস কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি। মূলত গেগেন প্রেস তিনি আরম্ভ করেন ডর্টমুন্ডে থাকাকালীন, তবে পরবর্তীকালে লিভারপুলে এসেও তিনি কিন্তু এই টেকনিকটাকে সমানভাবে ব্যবহৃত করেন। এবং গেগেন প্রেসের মূল দর্শন হলো বল হারানোই কিন্তু আক্রমণের শুরু, এবং সেখান থেকে যখন বল হারিয়ে যায় সেখানে প্রতিপক্ষের ওপর তোমার মিডফিল্ডার এবং ডিফেন্ডাররা ঝাঁপিয়ে পড়বে এবং এর বলকে দ্রুত পুনরুদ্ধার করবে এবং তারপরে তীব্র গতিতে দৌড়ে কাউন্টারে যাবে এবং প্রতিপক্ষের ডিফেন্সের ওপর চাপ সৃষ্টি করবে। মূলত 4-4-2 বা 3-4-3 এই ফর্মেশনে কিন্তু আমরা গেগেন প্রেস দেখতে পাই, এবং ডিফেন্ডাররা কিন্তু অনেকটা হাইলাইন খেলে, অর্থাৎ মাঠের অনেকটা উপরে খেলে কিন্তু তারা দ্রুত প্রেসিংয়ে যায়। বোরুসিয়া ডর্টমুন্ড যে কথাটা বলছিলাম, সেই সময় জুর্গেন ক্লপ এই টেকনিক ব্যবহার করে অনেক স্বল্প সামর্থ্যের মধ্যেও তিনি কিন্তু দলটিকে UEFA চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে নিয়ে গিয়েছিলেন, এবং পরবর্তীকালে যখন তিনি লিভারপুলে যান সেই সময় লিভারপুলেও উনি কিন্তু এই টেকনিকটাই ব্যবহার করেন এবং তাকে কিন্তু ইউরোপের শীর্ষে পৌঁছে দেন। গেগেন প্রেস কৌশলের একটা গুরুত্বপূর্ণ দিক হলো ট্রিগার রান, যেটা কিন্তু এই দলকে অপোজিশনের ওপর কিন্তু শারীরিক বা মানসিক একটা চাপ সৃষ্টি করে, এবং দীর্ঘ মৌসুমে এই ধরনের ফুটবল খেলতে গেলে ক্লান্তি ইঞ্জুরি এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার, সেই কারণে কিন্তু তোমার শারীরিক সক্ষমতাও কিন্তু সেই লেভেলে হতে হবে। তোমাদের আশা করি ইস্টবেঙ্গলের একজন কোচের কথা মনে পড়ে যাচ্ছে, তার নাম হচ্ছে ট্রেভর জেমস মর্গ্যান। তিনিও কিন্তু অনেকটা এই ধরনেরই একটা টেকনিকে কিন্তু দলটিকে খেলাতেন, এবং শুধু ট্রেভর জেমস মর্গ্যান নয়, যদি তোমরা আলেহান্দ্রো মেনেন্ডেস গার্সিয়া তার প্রথম সিজনটা দেখো ইস্টবেঙ্গলে, সেখানেও কিন্তু তিনি এই ধরনের টেকনিক, যেখানে আমরা দেখেছিলাম যে মাহমুদ আলমনা তিনি ছিলেন, এবং সেখান থেকে কিন্তু আমরা এই ধরনের কাউন্টার

মন কিন্তু দেখতে পেতাম। অর্থাৎ ভারতীয় ফুটবলে যেটা বলছিলাম যে বিশ্ব ফুটবলে যেটা আজকে হয়, ভারতীয় ফুটবলে কিন্তু তার প্রভাব সব সময়ই পড়তে থাকে, বিশেষ করে ভালো ভালো ফরেন কোচেরা আসার পরে। যাই হোক, আলোচনা অনেকক্ষণই হলো এই ভারতীয় ফুটবলে বিভিন্ন ফরমেশন, শুধু ভারতীয় ফুটবল না, বিশ্ব ফুটবলে বিভিন্ন ফরমেশন এবং বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে। তবে ঘড়ির কাঁটায় এখন সময় বলছে 12:24, ভারতীয় সময়, বাংলাদেশি সময় 12:55, অর্থাৎ এবার আমার উঠার পালা। ওঠার আগে একটা জিনিসই বলবো, দেখো ফুটবল খেলায় হার জিত আছেই, তবে ফুটবলের সঙ্গে থাকো, ফুটবলকে ভালোবাসো এবং অবশ্যই ফুটবলকে নিজের বন্ধু বানাও। এই বলে আমি স্বপ্নময় শেষ করছি, যেতে যেতে রেখে যাচ্ছি সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল মান্নাদের কণ্ঠে, সঙ্গে থাকো, ফিরে আসবো আবারও, টিল দেন আমি স্বপ্নময় বিদায়।

এতক্ষণ শুনলেন যুববাণী থেকে অল্প অল্প গল্পকথা, সঙ্গে ছিলেন স্বপ্নময় চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি। লোকগীতির অনুষ্ঠানে প্রথম গান উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক বধূ রোগ।

শুরু হচ্ছে নাটক বধূ রোগ। রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা মানস কুমার মিশ্র। নাটক বধূ রোগ।

0: দূর দূর, আমি তো বিনা মায়না ঝি, রাত দিন গতর খাটাই, তাই দুবেলা দুমুঠো আমায় অন্ন পাই।
1: কি হলো আবার
0: এই সংসারে? ভালো মন্দ আমার মতামতের মূল্য কি?
1: সে কি কথা, তুমি এই সংসারের গৃহকর্ত্রী, তোমার মতামতের মূল্য নেই, এটা একটা কথা হলো।
0: ছাই
1: ছাই,
0: তুমি থামো তো, সব কথায় ফুট কাটবে না, বই পড়ছো বই পড়ো, আর কোনো দিকে তোমাকে নজর দিতে হবে না।
1: আরে নজর ইচ্ছে করে না দিলে না দেওয়া যায়, কিন্তু কান সে তো মধুর কণ্ঠস্বর শুনলেই ইচ্ছার বিরুদ্ধেও আকৃষ্ট হবে।
0: হ্যাঁ হ্যাঁ জানি, আমার সব কথাই তো এখন তেতো লাগে।
1: না এখন বলে নয়, বরাবরই তেতো লাগতো, তবে আমি মিষ্টিও যেমন সহজে গ্রহণ করি তেতো ঠিক তেমনি ভালো লাগে।
0: গা জ্বালানি কথা যত,
1: আস্তে আস্তে আস্তে, অত অত জোরে জাঁতি চালাচ্ছ, সুপুরিটা স্লিপ করলে আঙুলটা যাবে।
0: যাক, আমার শরীর নিয়ে কারোকে ভাবতে হবে না, এই দেহ এই সংসারের জন্য পাত হবে, ভগবান সেই কথাই আমার কপালে লিখে দিয়েছে।
1: বেশ, লিখে যখন দিয়েছেন তখন আর কি করা যাবে, কিন্তু শেষ বয়সে ভগবানের প্রতি হঠাৎ এই উত্তেজনা কি হলোটা কি?
0: কেন আমাকে বলতে হবে কেন?
1: কি আশ্চর্য, উত্তেজনা তোমার, কারণটা তুমি বলবে না তো কে বলবে?
0: কেন, তুমি কি বইয়ের পাতা ছাড়া আর কিছুই দেখতে পাও না?
1: হ্যাঁ দেখতে তো পাই অনেক কিছু, কিন্তু বুঝতে পারি না। ভগবান তোমার কপালে যা যা লিখে দিয়েছেন তা তো রোজই তোমার মুখে শুনছি, কিন্তু কেন লিখলেন তা তো বোঝা আমার কম্য নয়। ভগবানের খেয়াল সে কি তুমি আমি ধরতে পারি?
0: না পারবে না, পারবে যখন আমি মরবো তখন।
1: তাহলে তো বুঝতে অনেক দেরি লেগে যাবে, বলো না ব্যাপারটা কি?
0: বৌমার বাড়াবাড়িটা।
1: বৌমার বাড়াবাড়ি?
0: তাছাড়া কি, এই তো বেরোলো দুজনে পরশু দিন, আজ আবার?
1: আরে তা এতে বৌমার বাড়াবাড়িটা কি দেখলে?
0: বৌমা বায়না না ধরলে তো আর শোভন বেরোতো না, ঘন ঘন এত বেড়ানো কিসের?
1: তো ওরা কবে কবে বেড়াতে যাবে সেটা কি তুমি আমি ঠিক করে দেব?
0: একই শোভনের শরীরটা ভালো না, তার উপর এত ঘোরাঘুরি দৌড়ঝাঁপ, বলি এগুলো কি সব ঠিক হচ্ছে? বৌমার সপ্তাহতেই বাড়াবাড়ি।
1: কি আশ্চর্য, খালি বৌমার বাড়াবাড়ি বৌমার বাড়াবাড়ি করছো কেন? তোমার ছেলেও তো রয়েছে, ওরা তো দুজনে মিলে ঠিক করেছে বেরোবে।
0: এই তো পরশু বেরোলো, শোভনের শরীরটা একে ভালো নয়, যদি বেশি রকম কিছু হয় বলি আমাকেই তো ম্যাও সামলাতে হবে, দু মাসের মধ্যে একদিনও বেড়ানো কামাই নেই।
1: আরে এই তো বেড়ানোর সময়, বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন তো আর বেরোতে পারবে না, ঘরে আটকা পড়ে যাবে, ওই রকম করে বলো না, ওদের কানে গেলে কষ্ট পাবে।
0: থাক, তোমাকে আর আদিক খেতে করতে হবে না, ছেলের শরীরটা খারাপ হলে তখন কার কত মুরত আমার জানা আছে।
1: আরে শোভন যেমন তোমার ছেলে, সে তো এখন আরেকজনের স্বামী, সেটা ভুলে যাও কেন? তোমার ছেলের শরীরের কথা তুমি তুমি যেমন মায়ের মতো করে ভাবো, মালতী তেমনি স্ত্রীর মতো করে ভাবছে।
0: জানি জানি, এখন আর আমার কোনো দরকার নেই।
1: আচ্ছা, এতক্ষণে উত্তেজনার কারণটা বোঝা গেল।

0: জাগে, উত্তেজনা কমাও, ওদের ফেরবার সময় হয়ে গেল।
1: আমার কপালটাই মন্দ, নইলে
0: উল্টো উল্টো। তোমার কপালটা ভালো, মন্দ হলো মনটা, আমার আবার তোমার উল্টো।
1: বুঝবে বুঝবে, গায়েলি বসে আছো এখন টের পাচ্ছ না? ছেলের মনটাকে ঠিক আমাদের দিক থেকে সরিয়ে নেবে, তখন পস্তাবে। থামাও তো, হাসি থামাও।
0: কেন থামাবো কেন? আরে বাবা, স্ত্রী তার স্বামীর মনটাকে তার দিকেই সারা জীবন ফিরিয়ে রাখবে, এটাই তো আমাদের কাছে সুখের, এতে পস্তাবার কি আছে? আমার মা বাবা কি পস্তা ছিল?
1: ও, আমি বুঝি তোমাকে তোমার বাবা মার কাছ থেকে কেড়ে নিয়েছিল।
0: এই দেখো, তুমি বউ হয়ে ভাবছো কেড়ে নাওনি, অথচ শাশুড়ি হয়ে ভাবছো ওটা কেড়ে নেওয়া।
1: থাক, তোমাকে আর মাস্টারি করতে হবে না, আমার কপালে যা আছে তাই হবে, ছেলেটা শরীরটা নিয়েই যা আমার চিন্তা।
2: দিদি, কাল আমি কাজে আসতে পারবো নি।
1: ওমা কেন?
2: কাল বাড়িতে আমার একটু কাজ আছে।
1: সে কথা বললে কি করে চলে কুসুমের মা? এ মাসে আজ 19 তারিখ, এর মধ্যে 7 দিন কামাই হয়ে গেল তোমার। বলি কি এমন রাজকাজি আছে যে কাজে আসতে পারবি না?
2: রাজকাজি নয় দিদি, আমার ভাঙা কপাল জোড়া দেওয়ার কাজ।
1: সে আবার কি কি হয়েছে? কি
2: কি আর হবে দিদি, আমার পোড়া কপাল, তাই তো জমজ মেয়ে পেটে ধরেছিলাম।
1: কি হয়েছে তোমার মেয়ের?
2: ওর কপাল পুড়েছে দিদি।
1: আর দূর বাপু, কি হয়েছে বলবে তো?
2: পোড়ার মুখী শাশুড়ির সাথে ঝগড়া করে আবার চলে এসেছে।
1: ও, তাতে তোমার কালকে কাজে না আসার কি হলো?
2: কাল ওকে নিয়ে ওর শ্বশুর বাড়ি যাব, দেখি বেয়াই বেয়ানের হাতে পায়ে ধরে যদি বোঝাতে পারি।
1: কেন, হাতে পায়ে ধরার কি হলো?
2: মেয়ে যে আমার ভালো না দিদি, শাশুড়ির মুখে মুখে জবাব করে, শাশুড়িও বদমেজাজি, সহ্য করতে পারে না, দূর দূর করে তাইরে দেয়।
1: ওমা, সে কি?
2: তবে আর বলছি কি দিদি, 1 বছর বিয়ে হয়েছে মেয়েটার, এই নিয়ে 3 বার শ্বশুর বাড়ি থেকে চলে এলো, এরপর আর ওখানে জায়গা হবে? কি দুশ্চিন্তে নিয়ে যে আছি দিদি।
1: তা বউ শাশুড়ির মুখে মুখে জবাব করলে সে কি চুপ করে থাকবে? মেয়েকে বুঝিয়ে বলো।
2: অনেক বুঝেছি দিদি, এই আমার শেষ।
1: তা কি নিয়ে গন্ডগোল হয় গো?
2: গন্ডগোল কি আর একটা জিনিস নিয়ে হয়, সারাদিনই নেগে আছে। আসলে মেয়েটা তো একটু মুখরা, আবার শাশুড়ি ওর খাবার খেয়ে নেয়।
1: ছেলে কিছু বলে না?
2: না গো দিদি, সে মায়ের তালে তাল দেয়।
1: আহা, মায়ের তালে তাল দেবে না তো কি বউয়ের তালে তাল দেবে? না না, কিন্তু শাশুড়ি ওই বউয়ের খাবার খেয়ে নেয় কেন? না, সে তো ভারী অন্যায়।
2: কে বলবে বলো, শাশুড়ি সব, তাই তো মেয়ে বলছিল, শাশুড়ি সবসময় মনের মতো নাও হতে পারে, কিন্তু মূল ভরসা তো স্বামী, সে যদি ঠিক থাকে তবে হাজার অসুবিধে হলো শ্বশুর বাড়ি থেকে চলে আসতে হয় না।
1: দীক্ষিতা, তাও তো যখন বোঝে একটু মানিয়ে চললেই তো পারে।
2: চেষ্টা তো করে। আসলে জামাইকে একটা সাইকেল ভ্যান দেব বলেছিলাম, বিয়ের পর সেটা এখনো দিয়ে উঠতে পারিনি, তাই নিয়ে হয়তো অশান্তি।
1: ঠিক আছে, কিন্তু এই শেষ, এরপর কিন্তু আমায় অন্য ব্যবস্থা করতে হবে।
3: ওই শাড়িটা নামান তো।
4: কোনটা বৌদি?
3: ওই যে ডান দিক থেকে 3টে ছেড়ে,
4: এইটা
3: না না, পাশেরটা।
4: হ্যাঁ
3: হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা।
4: বৌদি চয়েস আছে দেখছি।
3: এই দেখো শাড়িটা ভালো না?
5: হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো, কিন্তু শাড়ি তো হলো একটা।
3: না না, এটা মায়ের জন্য, মাকে মানাবে না এটা?
5: হ্যাঁ হ্যাঁ, ভীষণ মানাবে, দিয়ে দিন।
3: তোমার পছন্দ হয়েছে?
5: ভীষণ ভীষণ পছন্দ হয়েছে।
3: খালি ভীষণ ভীষণ করে বলো না পছন্দ হয়েছে কিনা।
5: দারুন,
4: বৌদির যখন পছন্দ হয়েছে দাদার পছন্দ না হয়ে পারে?
5: পারে না না,
4: দাদা পছন্দ হতেই হবে।
5: কি করে বুঝলেন?
4: আমি স্যার এ লাইনে 27 বছর আছি তো।
3: কত দাম এটা?
4: এটা এটা আপনার 355
5: জোড়া?
4: না না, এক পিস।
5: আরে বাবা।

0: এ তো ভীষণ দাম, একটু কমের মধ্যে নাও না।
1: আপনি এটাই প্যাক করে দিন।
2: হেঁচে কমের মধ্যে ভালো হয় না স্যার।
0: জানি জানি, একবার যখন পছন্দ হয়ে গেল কমের মধ্যে আর ভালো হয় না। না দিয়ে দিন।
2: একটাই তো?
0: হ্যাঁ একটাই।
2: নতুন কিছু ডিজাইন এসেছিল দেখবেন নাকি বৌদি? দারুণ মানাবে আপনাকে।
0: গ্যাস কেউ না, এই নিন 350। ব্যাস ব্যাস, আর কথা নয়। ওফ কি গরম রে বাবা, ভীষণ ধরুন।
1: হ্যাঁ দেখো থাকা,
0: কি হলো, কি করলাম
1: হচ্ছে তোমার? দাঁড়াও,
2: এই নিন স্যার, মেমোটা নিয়ে কাউন্টারে যান, ওখান থেকে ডেলিভারি নিয়ে নেবেন।
0: হ্যাঁ চলো,
2: আবার আসবেন বৌদি স্যার, আবার আসবেন।
0: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এত অল্প খরচায় সুন্দর অপারেশন, নিশ্চয়ই আসবো।
2: হ্যাঁ।

0: কি হলো, ট্যাক্সিতে ওঠার পর থেকে কোনো কথাই বলছো না যে?
1: শুধু শুধু ট্যাক্সি করতে গেলে কেন, বাসেই তো যেতে পারতাম।
0: কি ভীষণ গরম, আর তাছাড়া
1: সামনের আয়না দিয়ে সব দেখা যাচ্ছে। সরে বসো। এই মার শাড়িটা বেশ ভালোই হয়েছে বলো?
0: ভীষণ ভালো, কিন্তু মার পানের ডিবি হলো, শাড়ি হলো, সেখানে বাবার শুধু সিগারেট কেস। এ পক্ষপাত কেন?
1: কেন, দুদিন আগে বাবার ফেভারিট পরশুরামের শ্রেষ্ঠ গল্প প্রেজেন্ট করলাম যে, তখন তো মাকে কিছুই দেওয়া হয়নি।
0: ও, তাই পুষিয়ে দিলে।
1: দেখ,
2: বাবা অনেক কিছু কিনেছো দেখছি। রাখো রাখো, এই খাটটার উপরে রাখো, দেখি কি কি কিনে আনলে দেখি।
3: আচ্ছা, শুধু শুধু এক গাদা পয়সা খরচ করে?
2: আরে এখন তো খরচ করবে, কি বলো?
0: যা, মা চলে গেল, রাগ হয়েছে মনে হচ্ছে বাবা।
2: রাগ না রোগ। দেখি দেখি বৌমা, প্যাকেট গুলো সব খোলো তো দেখি।
1: এই খুলছি।
3: তোর শরীর ভালো আছে তো খোকা?
0: হ্যাঁ মা, ভালো আছে।
3: আর দেখিস, এই এত ঘোরাঘুরিতে আবার যেন শরীর খারাপ না হয়।
0: না না,
3: একই তোর বেশি ধকল আবার সহ্য হয় না।
2: বা বা বা বা, এই সিগারেট কেসটা নিশ্চয়ই আমার। কার পছন্দ?
1: আমার। আপনার পছন্দ?
2: খুব সুন্দর হয়েছে, খুব। মার আমার পছন্দ আছে।
1: তাই বলে আপনার বেশি সিগারেট খাওয়াটা কিন্তু আমার মোটেই পছন্দ নয়।
2: বেশ তো, তুমি সারাদিনের কোটা বেঁধে দিও।
1: তাই দেবো।
2: আরে কোথায় গেলে, এসো এসো। এই দেখো কি কি কিনে এনেছে ওরা, দেখো।
1: মা মা, এই আপনার পানির ডিবে আর এই শাড়ি, পছন্দ হয়েছে?
3: ভালো। শোভন নিজে থেকেই কিনলে না তুমি বললে?
1: না মানে আপনার ছেলেই বললো কিনতে, পছন্দটা আমার।
3: তাই বলো, এখনকার মেয়েদের মাথায় কি আর এসব আসবে? ছেলে মেয়েদের গড়তে হয় সেইভাবে।
0: হ্যাঁ মা, শুনলে তুমি খুশি হবে, তোমার ওই শাড়িটা না কেনার তাগিদটাও মালতীর, পছন্দটাও ওর।
3: এত হিয়ালি কেন বাপু, পরিষ্কার করে কথা বললেই তো হয়, এসব আমার মোটেই ভালো লাগে না। হ্যাঁ,
2: চললে কোথায়, শোনো শোনো।
1: তুমি কেন বলতে গেলে হাঁদা কোথায়?
0: আমি
2: হিংসা হিংসা, আসলে তোমার শাশুড়ির খালি ভয়, তার প্রতি তার ছেলের ভালোবাসা বুঝি কমে যাচ্ছে, তাই পরখ করে নেয় মাঝে মাঝে। তোমরা শিক্ষিত মেয়ে, এর আসল রহস্যটা জানতে পারলে কষ্টের চেয়ে মজাই বেশি পাবে।
1: রহস্যটা কি বাবা?
2: বলবো বলবো, শুধু এইটুকু জেনে রাখো, এটা এটা এক ধরনের রোগ। পুত্রবধূ ঘরে এলে বেশিরভাগ শাশুড়িরই এই রোগ হয়। এর নাম দিয়েছি আমি বধূ রোগ।
1: বধূ রোগ? নিরাময়ের উপায়
2: বলবো, সেটাও বলবো, কিন্তু এখন তোমরা পরিশ্রান্ত, যাও যাও এখন বিশ্রাম নাও।

0: কি ভাবছো খোকা? খুব ধকল গেছে বুঝি। আহারে
1: বাবা ঠিকই বলেছে, মা একেবারে ছেলে মানুষের মতো হয়ে গেছে।
0: বাবা ছেলে মানুষ কোথায় বললেন, হিংসুটে বললেন তো।
1: খেতে বসে মা একটা কথা

0: পারল না। কি করা যায় বলো তো?
1: আমি কি বলবো, তুমি ভাবো, দায় দায়িত্ব তোমার।
0: আহা, একটা একটা পরামর্শ দেবে তো?
1: পরামর্শ আমি কি দেব? তবে এক কাজ করতে পারো।
0: কি?
1: আমায় বরং ত্যাগ করো।
0: ত্যাগ করলে কি হবে?
1: তোমার মা খুশি হবেন।
0: মালতী, মার কথায় রাগ করনি তো?
1: রাগ করবো কেন, তুমি তো আর কিছু বলনি। তবে রাগ করে লাভ?
0: আমার উপর রাগ করবে কিছু লাভের আশায় বুঝি?
1: তোমারও লোকসান হবে না।
0: আচ্ছা, তা রাগ না করেও তো লাভ লোকসানের হিসাবটা কষা যায়।
1: এই খবরদার, অসময়ে এক পা এগুলে গুলি করব। এই বলো না, কি বলছিলে?
0: বাবা বললেন বটে, মা কিন্তু হিংসুতে মোটেই নয়, জানো, মনটা ভীষণ সরল।
1: কিন্তু এটাকে হিংসেই বলে গো চাঁদু। মায়ের এক ছেলে, বউ এসে বুঝি তাকে কব্জা করে ফেললো, মায়ের প্রতি ভালোবাসা বুঝি কমেই গেল।
0: বাবা রহস্যটা তোমাকে বেশ ভালোই বুঝিয়েছেন বলো। কিন্তু তোমার প্রতি মায়ের এই মনোভাবটা বদলানো দরকার।
1: কেমন করে?
0: তার আগে বাবার সাথে একটু আলোচনা করা দরকার। তার আগে একটা কাজ করা যাক।
1: কি?
0: এতদূর থেকে বলা যাবে না, অনেক কাছে আসতে হবে।
2: আজও তুমি খেতে বসে বৌমার সঙ্গে কথা বললে না তো? তোমার ভিনরতি হয়েছে। আমি বলি কি,
3: তুমি কি বলবে তা আমার জানা আছে। বৌমা শোভনকে আস্তে আস্তে আমার কাছ থেকে
2: ছি ছি ছি ছি।
3: হ্যাঁ, তুমি তো ছি ছি করবেই। আগে কিছু কেনাকাটা হলে ছেলে আমার জিজ্ঞাসা করতো, আর এখন এখন এখন যেন আমায় এড়িয়ে চলে।
2: এই তবেই বুঝো, আমার মা যখন এই কথাগুলো বলতো তখন তুমি আমার বুকে মাথার মানে কেঁদে ভাসাতে। কেন, ছেলে তার স্ত্রীকে কতটা ভালোবাসবে সেটা কি তুমি আমি ঠিক করে দেব? আসলে আসলে তুমি ওদের প্রাইভেট লাইফে নাক গলাতে চাইছ, ওদের দেখে খুশি হতে পারছ না।
3: যেমন বাপ তেমনি ছেলে।
2: আসলে আসলে তুমি কেবলই ভাবছো ছেলের ভালোবাসা বুঝি ভাগাভাগি হয়ে গেল, হিসেবটাই করছো উল্টো দিক থেকে।
3: তার মানে?
2: এটা তো ভাবছো না, আগে তোমাকে ভালোবাসতো তোমার ছেলে, আর এখন এখন তোমার মেয়েও তোমাকে ভালোবাসছে, তোমার পাওনা তো ডবল হলো, আর তুমি হিসেব করছো গেল গেল। নতুন বিয়ে করেছে, একটু বেশি মাখামাখি তো হবেই, তোমার নিজের কথা ভুলে গেলে?
3: থাক, খালি আদিক্ষেতা করতে শিখেছি।
2: আমি তো চিরকাল আদিক্ষেতা করেই গেলাম, তাই তোমার মতো আমাকে মনের রোগে ভুগতে হয় না।
3: ও, আমি মনের রোগে ভুগছি না।
2: নয়তো কি, বৌমার পছন্দ করা শাড়িটা এত করে বলা সত্ত্বেও একদিন পরলেও না, খুলেও দেখলে না, এটা এটা এটা এক ধরনের ডিজিজ, রোগ।
3: পরবো না তা তো বলিনি, কোনো উপলক্ষ পেলে তবে তো।
2: আচ্ছা, ধরো বৌমা তোমার ব্যবহারে কষ্ট পেয়ে যদি বাপের বাড়ি চলে যায়, তখন তখন তুমি ছেলের কষ্ট সহ্য করতে পারবে তো?
3: কেন, আমি বৌমাকে বাপের বাড়ি চলে যেতে বলেছি নাকি?
2: আহা, তুমি বলবে কেন, তোমার ব্যবহারে যদি কষ্ট পায় তাহলে চলে যেতেও তো পারে। তখন শোভন হয়তো তোমার সঙ্গে ভালোভাবে কথাই বলবে না, খাবে না, ঘুমোবে না, তুমি সেটা সহ্য করতে পারবে তো? তুমি রাগ করে বাপের বাড়ি চলে গেলে আমার যেমন হতো আর কি।
3: খালি আমার দোষটাই তো দেখো, আমি কি এমন বলেছি যে বৌমা বাপের বাড়ি চলে যাবে?
2: আহা, হয়তো যাবে না, কিন্তু যেতে পারেও তো।
3: ঠিক আছে, আমি মরলেই তো সবার শান্তি।
2: এই দেখো, এই দেখো, তোমার মরার কথাকে আসছে কোত্থেকে, খালি উল্টো বুঝছো।
3: বৌমা বাপের বাড়ি চলে যাবে কেন, আমি কি এমন বলেছি?
2: এর থেকে বোঝা যাচ্ছে যে তোমার একটা দরদি মন আছে, কিন্তু দরদটা কার জন্যে সেইটা ঠিক বোঝা যাচ্ছে না।
3: তার মানে?
2: মানে বৌমা কষ্ট পেয়ে বাপের বাড়ি চলে যাবে বলে, না বৌমার অবর্তমানে ছেলের কষ্ট হবে বলে, দরদটা কিসের জন্যে ঠিক বোঝা যাচ্ছে না।
3: বৌমা আসার পর থেকে তো শোভনের ব্যবসায় কত বার বাড়ন্ত হলো, সে কি আমি বুঝি না?

0: তা যেটা দেখাবে সেইটাই তো লোকে দেখবে।
1: কি ব্যাপার কুসুমের মা, তুমি যে বললে আজ আসবে না, মেয়েকে শ্বশুর বাড়ি রাখতে যাওনি?
2: না দিদি, আমায় আর যেতে হলো নি, জামাই এসে কাল রেতে নিয়ে গেছে।

0: পেছনে যে এত রহস্য?
1: তারককাল বললে?
2: তারক কে?
0: আমার জামাই গো।
3: তারক, ও তারক,
4: কি হলো? কি
3: কাল রাতে কি আনলি থলে করে?
5: কেন, তাতে তোমার কি দরকার? হ্যাঁ
3: তুই চুপ কর বউ, কি আনলি রে তারক?
4: ওই কিছু ফল আর একটা টনিক।
3: ও, বউয়ের জন্য আনলি বুঝি?
5: না, তোমার জন্য। তোমার আবার হবে তো?
3: শুনলি, শুনলি তারক, ছোট লোকের মেয়ের কথা শুনলি?
5: আই আই, বাপ মাকে গালাগাল দেবে না বলে দিলাম। হ্যাঁ
4: জবা, চুপ করো তো।
5: কেন চুপ করবো? আমার বাপ মাকে গালাগাল দেবে কেন? শুধু শুধু
4: মা, মা, মা শুনো, মা শুনো, হাসপাতালের ডাক্তার বলেছে ওকে একটু ফল টল খাওয়াতে, আর এই টনিকটা ব্যানার্জিবাবু দিয়েছে, ব্যানার্জিবাবু। ওনার মাল পৌঁছে দিলুম ওষুধের দোকানে, তাই ওতে শরীরে রক্ত হয়। জবার শরীরে তুই এখন একটু রক্ত দরকার নাকি?
3: ও, তা আমার জন্য একটা টনিক আনিস, আজকাল শরীরটা ভীষণ দুর্বল দুর্বল করে, আর একটু ফল টলও খাওয়ার দরকার, বুকটা সব সময় আমার ধরপড় ধরপড় করে রে।
5: ওই ধরপড় ধরপড় করতে করতেই একদিন থেমে যাবে।
4: জবা, এবার কিন্তু
3: শুনলে তারক, শুনলে তোর বউ আমার মৃত্যু কামনা করে।
4: এই এই জবা, তুই এবার মেরে তোর মুখ আমি ভেঙে দেবো কিন্তু বলে দিলাম।
5: মুখ ভেঙে দেবে? তুমি তো ওনার জন্য দুধ বরাদ্দ করেছো নাকি? তাহলে লুকি লুকি আমার দুধটুকু খেয়ে নেয় কেন? হ্যাঁ, আমার পেটেরটা কি উপসে থাকবে? আর আমি ওর পরমায়ু কামনা করবো না?
3: বেশ করি, বেশ করে খাই, আমার ছেলের রোজগারে খাই, তোর কি রে হারাম জাতি?
5: এই তোর ছেলের রোজগারে খাস না আমার স্বামীর রোজগারে খাস, জমির বাহন।
3: কি কি বললি? যত বড় মুখ না তত বড় কথা, আমাকে জমির বাহন বলা?
4: রাগ করিস কেন? তোর পেটে একটা জীবন রয়েছে তো, তোর এত উত্তেজনা কি ভালো?
5: তুমি অমন করে বকলে কেন আমাকে?
4: তা কি করবো, মাকে বকবো? তাতে তো ঝামেলা আরো বাড়বে রে বাবা।
5: আমি যখন যা খাবো উনিও তাই খাবেন না?
4: শোন শোন, এক কাজ কর, তুই এই দিন কতক তোর মার বাড়ি চলে যা, আমি কদিন আর দিনে ফিরবো না, ওই বাইরে খেয়ে নেবো, কদিন বাদে তোকে নিয়ে আসবো, একটু বুঝুক, গতর নেড়ে খাক তাহলেই টের পাবে।
5: শায়েস্তা কি করে করতে হয় আমি দেখবো একবার।
3: আরে তারক, কদিন রাত্রি করে ফিরছিস কেন রে?
4: কাজ থাকে।
3: ও, তা আজ বেরোলিনি?
4: না।
3: কেন?
4: ভাল লাগে না।
3: তুই রেগে যাচ্ছিস কেন? তা বইয়ের ওখানে গিয়েছিলি নাকি?
4: না।
3: সে কি একটু খোঁজ খবর নেবে না?
4: কি হবে কি খোঁজ খবর নিয়ে?
3: ও মা, সে কি কথা রে, ভরা মাস আর ওর মা একা মানুষ।
4: আমার ইচ্ছে করে না।
3: কেন?
4: যে বউ আমার মায়ের মুখে মুখে তক্কু করে তাকে গালাগাল দেয়, তেমন বউয়ের খবর নিতে ইচ্ছে করে না আমার।
3: কত মাতৃভক্তি, কাল গিয়ে বউকে নিয়ে আসবি?
4: না না, অমন বউয়ের মুখ দর্শন করবো না আমি।
3: থাক থাক, ও সব ওপর চালাকি আমার জানা আছে, তোর বাবাও আমার করতো তার মার সাথে।
4: ও, তুমিও বাবার সঙ্গে এরম করতে?
3: চুপ কর, আমি জানি না। শোন, কাল দরকার নেই, আজই যাবি জবাকে নিয়ে আসবি, আর ওর মাকে বলে আসবি যা হবার আমার এখানে হবে। আর আরেকটা কথা, এই মাসের মধ্যেই যদি সাইকেল ভ্যানটা তোকে না দেয়, তবে বলবি মা বলেছে নাতির মুখ দেখতে দেবে না। আমার কাছে স্পষ্ট কথা, পেটে একটা জ্যান্ত ছানা ফরফরিয়ে মার কাছে চলে যাওয়া কেন? আমি কি ফেলনা নাকি? হ্যাঁ
2: যাও, অনেক গল্প হয়েছে, এবার কাজে হাত দাও। আর শোনো, ওই সাইকেল ভ্যানের দাম কত জেনে এসে আমাকে বলো, হা করে দাঁড়িয়ে থেকো না, কাজগুলো সব সেরে ফেলো, নাও।
6: কি ব্যাপার সান্তনা দেবী, সকালবেলায় এত সাজগোজ?
2: বৌমার দেওয়া শাড়িটা পরলাম আজ।

0: শোভনের জন্মদিন না?
1: তাই নাকি? তা বেশ লাগছে তোমাকে।
2: বাবা
1: থাক থাক, হঠাৎ প্রণাম কেন? এ কি হাতে সুটকেস ব্যাগ চললে কোথায়? শোভন কি ব্যাপার?
3: মানে বাবা মাকে প্রণাম করো।
0: আসছি মা। কি ব্যাপার, প্রণাম কিসের? কোথায় যাওয়া হচ্ছে?
2: হ্যাঁ গো, কোথায় যাচ্ছে?
3: ওর বাপের বাড়ি।
2: বাপের বাড়ি?
0: কেন
2: কেন গো?
3: ওই মানে ওর মার জন্য ভীষণ মন কেমন করছে, তো তাই কিছুদিন গিয়ে থেকে আসবে একটু মা।
0: কে দিয়েছে এই পরামর্শ?
3: পরামর্শ?
0: হ্যাঁ, কে দিয়েছে? তোর বাবা? কি হলো বৌমা?
2: না মানে
0: তুমিই দিয়েছো এই বুদ্ধি। তোমার বাবাও তোমাকে এই বুদ্ধি দিত, আমার মনে আছে।
1: যাও বাবা, বৌমা সামলাও।
2: না মা, বাবা ঠিক মানে মার জন্য মনটা কেমন করছিল তো তাই ওকে বললাম যে।
0: আর আমার যদি মার জন্য মন কেমন করে, আমি কোথায় যাবো রে পোড়ার মুখে? তোর দেয়া কাপড়টা তো পরেছি। না তুই যাবি না
2: মা।
1: এই যে ভবিষ্যতের শ্বশুর, শাশুড়ি আর পুত্রবধূর কোলাকুলিটা দেখছো?
3: ভালোই লাগছে, বধূ রোগের দাওয়াইটা ভালোই দিয়েছো।
1: তুমি কিন্তু নতুন দাওয়াইয়ের কথা ভেবো, নইলে আমার মতো ধরা পড়ে যাবে।
2: শাড়িটা তোমায় খুব সুন্দর দেখাচ্ছে মা গো।
0: এটা যে আমার মায়ের দেয়া শাড়ি। চল আমরা ঠাকুর ঘরে যাই। আর

বধুরোগ নাটকটির অভিনয় শেষ হল। রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন তারক, সৌম্যদেব বসু, তারকের মা মেনকা দাস, জবা সুমিতা বসু, কুসুমের মা পুতুল চক্রবর্তী, দোকানদার অলোক রায় ঘটক, মালতি চৈতালি চক্রবর্তী, শোভন দেবেশ রায়চৌধুরী, মা কেতকী দত্ত ও বাবার ভূমিকায় অমর গঙ্গোপাধ্যায়। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা মানস কুমার মিশ্র।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে পালাবদলের ইঙ্গিত স্পষ্ট। গণনার প্রাথমিক প্রবণতায় 189টি আসনে এগিয়ে বিজেপি, 92টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, অন্যরা এগিয়ে 5টিতে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনেও এগিয়ে বিজেপি। ভবানীপুরে এগিয়ে মমতা, নন্দীগ্রামে শুভেন্দু। 100টি জায়গায় পরিকল্পনা করে গণনা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি দলীয় কর্মীদের গণনা কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য সকলের প্রতি শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। ভোট গণনা স্বচ্ছতার সঙ্গে চলছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। পশ্চিমবঙ্গ ছাড়া আজ অসম, তামিলনাড়ু, কেরালাম এবং পুদুচেরিতেও ভোট গণনা চলছে। অসমে বিজেপি, কেরালামে ইউটিএফ, তামিলনাড়ুতে টিডিপি এবং পুদুচেরিতে কংগ্রেস এগিয়ে। আসি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, অসম, কেরালাম, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা চলছে। পশ্চিমবঙ্গের 293টি আসনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল প্রথম দিকে, তবে প্রাথমিক প্রবণতায় স্পষ্ট ইঙ্গিত মিলছে পালাবদলের। কলকাতায় মোট 11টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 6টি আসনে, বিজেপি এগিয়ে আছে 5টি আসনে। ভবানীপুর আসনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী থেকে এগিয়ে আছেন। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা চলছে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তী। আমরা সরাসরি কথা বলে নেব তার সঙ্গে। অভিজিৎ, ওখানকার ছবিটা ঠিক কিরকম?
1: দেখো সঞ্জয়, ভবানীপুর কেন্দ্রের সর্বশেষ যে খবর পাওয়া গেছে, অষ্টম রাউন্ড শেষে এখানে মমতা ব্যানার্জি পেয়েছেন 35,522 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী পেয়েছেন 20,028 ভোট। অর্থাৎ মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত 15,494 ভোটে এগিয়ে রয়েছেন। আমরা দেখেছি সকালবেলা এখানে শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং সেই সময় তাকে ঘিরে সমর্থকদের একটা উল্লাস। তবে এই মুহূর্তে অষ্টম রাউন্ডের গণনা শেষে যেহেতু তৃণমূল অনেকখানি ভোটে এগিয়ে রয়েছেন, আপাতত এইখানেতে থমথমে পরিবেশ বিরাজ করছে। সঞ্জয়,
0: ধন্যবাদ অভিজিৎ। কলকাতার অন্য আসনগুলির মধ্যে কাশীপুর, বেলগাছিয়ায় বিজেপি প্রার্থী রিতেশ তিওয়ারি এগিয়ে রয়েছেন, বেলেঘাটা এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কুণাল ঘোষ, মানিকতলায় এগিয়ে বিজেপি প্রার্থী তাপস রায়, শ্যামপুকুর আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী, জোড়াসাঁকো আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বিজয় ওঝা, চৌরঙ্গি আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়, এন্টালি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা, বালিগঞ্জ আসনে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, রাসবিহারী আসনে দেবাশিস কুমারকে পেছনে ফেলে এগিয়ে গেছেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত, কলকাতা বন্দরে তৃণমূল কংগ্রেস এর ফিরাদ হাকিম রাকেশ সিং এর থেকে এগিয়ে রয়েছেন, মুর্শিদাবাদের কান্দি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন, জলঙ্গি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী 588 ভোটে এগিয়ে রয়েছেন, রানীনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমিক হোসেন 5,000-এরও বেশি ভোটে এগিয়ে, খড়গ্রাম কেন্দ্রে বিজেপি প্রার্থী মিতালী মাল এগিয়ে 1,000-এরও বেশি ভোটে, জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী চিত্ত মুখার্জি 8,000-এরও বেশি ভোটে এগিয়ে, ফরাক্কায় এগিয়ে বিজেপি, ডোমকলো হরিহরপাড়ায় সিপিআই এম প্রার্থীরা এগিয়ে রয়েছেন, সাগরদীঘিতে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস, উত্তর চব্বিশ পরগনার বিধাননগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু 1,500-এরও বেশি ভোটে পিছিয়ে রয়েছেন, রাজারহাট গোপালপুরে বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি প্রায় 6,000 ভোটে এগিয়ে, বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ 3,500 ভোটে এগিয়ে, কামারঘাটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্র 7,000 ভোটে এগিয়ে, ব্যারাকপুর আসনে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচি এগিয়ে রয়েছেন, হাবড়ায় তৃতীয় রাউন্ডের শেষে 8,500-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জ্যোতিপ্রিয় মল্লিক, অশোকনগরে তৃতীয় রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামী 2,300 ভোটে এগিয়ে রয়েছেন, খড়দায় বিজেপি প্রার্থী 2,879 ভোটে এগিয়ে, পানিহাটিতে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ এগিয়ে রয়েছেন, বারাসাতে তৃণমূল কংগ্রেসের সব্যসাচী দত্ত 7,000-এরও বেশি ভোটে এগিয়ে, বাদুড়িয়ায় পঞ্চম রাউন্ডের শেষে তৃণমূল কংগ্রেস 8,500-এরও বেশি ভোটে এগিয়ে, সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঝর্ণা সর্দার এগিয়ে রয়েছেন, পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল 20,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন, আসানসোল উত্তরে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটকের থেকে 4,186 ভোটে এগিয়ে, পুরুলিয়ার বাগমুন্ডিতে বিজেপি প্রার্থী রোহিদাস মাহাতো 11,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন, জয়পুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন 1,304 ভোটে, পুরুলিয়া আসনে বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জি 709 ভোটে এগিয়ে রয়েছেন, কোচবিহারের দিনহাটায় বিজেপি প্রার্থী অজয় রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহর থেকে 5,500-এরও বেশি ভোটে এগিয়ে, মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক 5,800-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।

0: হুগলির উত্তরপাড়ায় সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় 1200 ভোটে এগিয়ে রয়েছেন। সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের বেচারাম মান্না 397 ভোটে এগিয়ে, গোঘাটে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগড় 1284 ভোটে এগিয়ে রয়েছেন। শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেস এগিয়ে 824 ভোটে, চন্দননগরে বিজেপির দীপাঞ্জন গুহ 922 ভোটে এগিয়ে, হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নন্দিতা চৌধুরী 5000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। শিবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ 5500-এরও বেশি ভোটে এগিয়ে। নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা আসনে বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাস 2700-এরও বেশি ভোটে এগিয়ে, নাকাশিপাড়ায় বিজেপি প্রার্থী শান্তনু দে 27000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভায় তৃতীয় রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পবিত্র করের থেকে 7698 ভোটে এগিয়ে রয়েছেন। নন্দকুমার কেন্দ্রে প্রথম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী 1230 ভোটে এগিয়ে, খেজুরিতে বিজেপি প্রার্থী 1000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। কাঁথি দক্ষিণে বিজেপি প্রার্থী 3500-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। এগরায় বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী 1590 ভোটে এগিয়ে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ 3000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। পিংলায় বিজেপি প্রার্থী 2000-এরও বেশি ভোটে এগিয়ে, নারায়ণগড়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রথম রাউন্ডের শেষে 749 ভোটে এগিয়ে রয়েছেন। পূর্ব বর্ধমানে গোলসিতে বিজেপি প্রার্থী 5000-এরও বেশি ভোটে এগিয়ে, ভাতারে বিজেপি প্রার্থী এগিয়ে 2600 ভোটে, বর্ধমান উত্তরে প্রায় 4000 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী। উত্তর দিনাজপুরের ইটাহার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন দ্বিতীয় রাউন্ডের শেষে 8500-এরও বেশি ভোটে এগিয়ে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দলনেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন 100টি জায়গায় পরিকল্পনা করে গণনা বন্ধ করে রাখা হয়েছে। নির্বাচন কমিশন ইচ্ছেমতো কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে। দলীয় কর্মীদের মনোবল ধরে রাখার বার্তা দিয়েছেন তিনি। দিন শেষে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। দলীয় কর্মীদের গণনা কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছেন মমতা।
1: টোটালটা ইলেকশন কমিশন নিজের ইচ্ছেমতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন।
0: রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চলেছে বলে ভবানীপুর ও নন্দীগ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেছেন, পশ্চিমবঙ্গবাসীর কাছে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সুযোগ এসেছে। ভোট পরবর্তী সময়ে কোন রকম হিংসায় না জড়ানোর জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।
2: গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে, সমস্ত রাজনৈতিক দলের সমস্ত কর্মীর কাছে একটাই আবেদন জানাচ্ছে, একটা সুযোগ এসেছে পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি বদলানো, ভোট পরবর্তী হিংসা বন্ধ করা। ভাতৃহত্যার মধ্যে দিয়ে কোনোদিন পৃথিবীতে চিরকালীন শান্তি প্রতিষ্ঠা হয়নি, সেটা যেন আমরা ধরে রাখতে পারি।
0: নির্বাচন কমিশন জনকল্যাণে কাজ করছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। শ্রী আগরওয়াল বলেন, রাজ্যে ভোট গণনা স্বচ্ছতার সঙ্গেই চলছে। 93% ভোটদানের হার দৃষ্টান্ত স্থাপন করেছে। পশ্চিমবঙ্গ ছাড়া আজ অসম, তামিলনাড়ু, কেরালাম এবং পুদুচেরিতেও ভোট গণনা চলছে। অসমে প্রাথমিক প্রবণতায় ক্ষমতাসীন বিজেপি এগিয়ে 126টি আসনের মধ্যে, বিজেপি এগিয়ে 78টি আসনে, কংগ্রেস এগিয়ে 24টি আসনে। কেরালামে পালাবল দলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 140টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন UDF জোট এগিয়ে রয়েছে 61টি আসনে। শাসক CPIM নেতৃত্বাধীন বাম জোট 29টি আসনে এগিয়ে। তামিলনাড়ুতে 234টি আসনের মধ্যে বিস্ময়করভাবে 109টি আসনে এগিয়ে রয়েছে তামিলগাভে ত্রিকাজাকাম TVK। 63টি আসনে এগিয়ে থেকে AIADMK রয়েছে দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে শাসক DMK। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে 30টি আসনের মধ্যে 18টির খবর পাওয়া গেছে। কংগ্রেস 8টি আসনে এগিয়ে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। পশ্চিমবঙ্গে পালাবদলের ইঙ্গিত স্পষ্ট। গণনার প্রাথমিক প্রবণতায় 189টি আসনে এগিয়ে বিজেপি, 92টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, অন্যরা এগিয়ে 5টিতে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনেও এগিয়ে বিজেপি, ভবানীপুরে এগিয়ে মমতা, নন্দীগ্রামে শুভেন্দু। 100টি জায়গায় পরিকল্পনা করে গণনা বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি দলীয় কর্মীদের গণনা কেন্দ্র না ছাড়ার নির্দেশ দিয়েছেন। রাজ্যে বিজেপি সরকার গড়তে চলেছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য সকলের প্রতি শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন। খবর শেষ হলো।

0: ব্যান্ড ব্যান্ড শব্দটা আমাদের কানে আসলে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে পাশ্চাত্য ভাবধারার গানের দলের কথা, যেমন ধরুন রক, পপ, জ্যাজ, ব্লুজ, রক অ্যান্ড রোল, মেটাল ইত্যাদি বিভিন্ন ধারার হতেই পারে ব্যান্ড সঙ্গীত। এমনটাই কিন্তু শুরুতে ধারণা ছিল, বাংলা ব্যান্ডের গান না, আগে এসব ভাবাই যেত না। তারপর গৌতম চট্টোপাধ্যায়ের হাত ধরে 70-এর দশকে মোহিনের ঘোড়াগুলি যে লড়াই শুরু করেছিল, যে ঘোড়া ছুটিয়েছিল, হাত ধরে চলে এসেছিল বাংলা ব্যান্ডের গান। তারপর 90-এর দশকে একগুচ্ছ গায়ক এবং ব্যান্ডের হাত ধরে বাংলা গান তার পূর্ণতা পায় ব্যান্ডের গান রূপে। না, আজ কিন্তু কোনো পাশ্চাত্য সুরের ছোঁয়া নয়, বরং একদম লোকগীতির মেঠো সুরের ছোঁয়া যে ব্যান্ডের দলে, যে ব্যান্ডের গানে থাকে, সেই দোহার নিয়ে থাকবে আজকের ব্যান্ডের গানের অনুষ্ঠান। প্রথমেই দোহারের এই গানটি বন্ধুদের জন্য।
1: সবাই পাগল

যে কথা বলছিলাম, দোহার। যদিও ভারতের এটি একটি লোকগানের দল যার মূল কেন্দ্র অবশ্যই কলকাতায়, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশেও এই দলটির বেশ জনপ্রিয়তা রয়েছে। আচ্ছা, দোহারের পথ চলা ঠিক কবে থেকে শুরু হয়েছিল? বলবো গানের পরে।

যে কথা বলছিলাম, সালটা 1999। একটি গানের অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে দোহার তার পথ চলা শুরু করে। পরবর্তীতে সুপ্রভাত নামে একটি গানের অনুষ্ঠান থেকে তাদের ডাক আসে। সেখানে পারফর্ম করার পর ডাক পড়ে ক্যাসেট কোম্পানিতে। ভাবুন দেখি, তারপর আর কি ইতিহাস। হাসান রাজা, শাহ আব্দুল করিম, শীতালাং শাহ, এরম বিভিন্ন বাউলের মোট 9টা গান নিয়ে 2001 সালে প্রকাশিত হয় দোহারের প্রথম অ্যালবাম বন্ধুর দেশে। ব্যাস, তারপর থেকেই দোহার নানান মঞ্চে যেমন অনুষ্ঠান করতে থাকে, তেমন ওদের গান

আমাদের মন ভরায়। কিন্তু ওই যে মন যতই চাক যে অনেক অনেক গান শুনি, কিন্তু ঘড়ির কাঁটা বারবার বলে অনুষ্ঠান সময়ের গণ্ডিতে বাঁধা, তার যেমন শুরু থাকে তেমন শেষও হয়। তাই আজকের এই বেলার মৈত্রীর এই বেলার যে ব্যান্ডের গানের অনুষ্ঠান, সেটির শেষ গান অবশ্যই দোহার থেকে।

ব্যান্ডের গান এখানেই শেষ হলো। সঙ্গে ছিলাম হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সংবাদ একটু পরেই।

আকাশবাণী মৈত্রী, শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 13 সেকেন্ড এবং বাংলাদেশের সময় বিকেল 4:47 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: চলে আসি আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে অংশত মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে যে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উত্তর উপকূলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 4 এবং 5 তারিখে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে যার জন্য বারণ করা হচ্ছে। এবারে আজকের অন্যান্য অনুষ্ঠানগুলো সম্পর্কে একটু জানিয়ে দিই। 3:35 একটু পরে শুনতে পাবেন অনুরোধের আসর, উপস্থাপনা রয়েছেন রাখি দাশগুপ্ত। 4:05 মহিলাদের আসরে বিষয় গল্পকথা, উপস্থাপনায় রয়েছেন সঞ্চিতা বটব্যাল। বন্ধু তোমারই জন্য 4:35, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দুর্বাদে, সম্পাদনায় অঙ্কিতা দাস, প্রযোজনা দুর্বাদে। আজ সন্ধ্যায় 5:05 উপস্থাপনায় রাখি দাশগুপ্ত। ক্রীড়াঙ্গন 5:50 যেমন রয়েছে সেরকমই উপস্থাপনায় থাকবেন গৌরব মুখোপাধ্যায়, অতিথি রয়েছেন শুভেন রাহা। 6:20 ক্ষেত খামারের কথা, পাট চাষ নিয়ে কথা বলবেন, আলোচনায় রয়েছেন ডাক্তার রামপ্রসাদ ঘোষ, গণপতি মণ্ডল ও স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 আপনার স্বাস্থ্য, বাড়ছে গরম বাড়ছে ত্বকের সমস্যা, বলবেন ডাক্তার অভিষেক দে এই বিষয়ে। 7:00 বেতার নাটক বধুরোগ, রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা মানস কুমার মিশ্র। বাংলা ব্যান্ডের গান 8:15, 9:00 কথায় গানে উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়, 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 শুনতে পাবেন জ্ঞান বিজ্ঞানের আসর, কোয়ান্টাম কম্পিউটার নিয়ে ডাক্তার রক্তিম হালদারের সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার মানস প্রতিম দাস। 9:45, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, বেহালায় রয়েছেন শিল্পী রশ্মি চক্রবর্তী, রাগ দুর্গা, তবলায় তাকে সহযোগিতা করছেন প্রীতম চক্রবর্তী। উপমহাদেশের খবর 10:45, 11:00 হারানো দিনের গান। বাংলা গানের সোনালী সন্ধিক্ষণের কিংবদন্তি সুরকার ও গায়ক তিনি। তার সুরেলা কণ্ঠের মায়াবী জাদুতে তার গানগুলো সময়ের সব পর্বে আজও সমান উপভোগ্য, যা দশকের পর দশক ধরে বাঙালি শ্রোতাকে করেছে মন্ত্রমুগ্ধ। বাংলা সঙ্গীত জগতে সেই স্বনামধন্য সুরকার ও গায়ক জটিলেশ্বর মুখোপাধ্যায় আজকের হারানো দিনের গানের আসর জুড়ে থাকবেন। সঙ্গীত জগতের বিশিষ্ট এই সুরকার ও গায়ক অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ ঠিক 11:00 মৈত্রী প্রচার তরঙ্গে অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থাপনায়। 12:00 দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন আজকের অন্যান্য অনুষ্ঠানগুলো সম্পর্কে আকাশবাণী মৈত্রী। একটু পরেই অনুরোধের আসর, উপস্থাপনায় রয়েছেন রাখি দাশগুপ্ত।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আমার দুই বাংলা মৈত্রী বন্ধুদের জন্য। প্রত্যেক দিন আপনাদের সঙ্গে কথায় গানে গল্পের মাধ্যমে আড্ডায় আমাদের অনেকটা সময় কাটে। আর সত্যি বলব, এই ভালোবাসাটুকুই কিন্তু আমাদের আসল প্রাপ্তি, নাই বা বিল্ল জীবনের হিসেব নিকেশ। আমরা তো রইলাম একে অপরের জন্য। আসলে আমাদের চারপাশে তো রয়েছে এই মুহূর্তে এমনই একটা পরিবেশ, কোথাও জীবনের হিসেব নিকেশ মেলানোর প্রচেষ্টা, আবার অন্যদিকে এই মুহূর্তে তো সত্যি বাইরে খুবই গরম, প্রকৃতির বিভিন্ন রকম মুড খামখেয়ালি বনা। তবু এই সব কিছু নিয়েই তো জীবন। আমি যেটা সবসময় বলি যে সব কিছু নিয়েই যে জন্য আমরা থেমে থাকি না, আমরা এগিয়ে চলি। যাই হোক, চলে এসেছি আজকে আপনাদের সঙ্গে আপনাদের প্রিয় অনুরোধের আসরে, আপনাদেরই পছন্দের অনুরোধের গান নিয়ে। শুরু করব আজকের অনুরোধের আসর। আর সময় নষ্ট না করে সঙ্গে রয়েছি আপনাদের মৈত্রী বন্ধু

aqui da Escriptor. আশা ভোসলের কণ্ঠে দুটি পাতা ছায়াছবি থেকে। মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়ত না, এই গানটি অনুরোধ করেছেন ফারুক আহমেদ, লাকি লাবিব, দিশা, কুড়িগ্রাম, বাংলাদেশ থেকে।

এবারে অনুরোধ সাথিয়াহারা ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের কণ্ঠে কাজল কাজল চোখে ওই বন ময়ূরী নাচে। অনুরোধ করেছেন নিমাই হাজরা, প্রিয়ম হাজরা, চুরপুনি, পূর্ব বর্ধমান থেকে।

এবারে শোনাব মান্নাদের কণ্ঠে, চাই না বাঁচতে আমি প্রেমহীন হাজার বছর। করবিনে এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন নার্সারি রোড বৈদ্যবাটি হুগলি থেকে।

প্রশান্ত কুমার ঘোষ, অনিমা ঘোষ, সুবলচন্দ্র ধাম, মূল্যপামুদ্রা ধাম, সঞ্চারী ধাম, মল্লারপুর বীরভূম থেকে এবারের গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন। আমি পদভোলা এক পথিক এসেছি হেমন্ত মুখোপাধ্যায় আশা ভোঁসলের কণ্ঠে মন নিয়েছে ছবি থেকে।

শুনছেন অনুরোধের আসর। আজ আপনাদের সঙ্গে রয়েছি রাখি দাশগুপ্ত। এবার একটি নজরুল গীতি শোনাই, আকাশে আজ ছড়িয়ে দিলাম ফিরোজা বেগমের কণ্ঠে। এই গানটির অনুরোধ পাঠিয়েছেন গণেশ গোস্বামী, সোনালী গোস্বামী, বাগনাপাড়া, পূর্ব বর্ধমান থেকে।

বাইরে যা গরম, এবার একটা বৃষ্টির গান শোনাই। তোমার কাছে বৃষ্টির দিন, শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। দুর্গাচরণ দাস, পরিমল দাস বেনাচিতি দুর্গাপুর থেকে এই গানটির অনুরোধ পাঠিয়েছেন।

সময় অল্প, তাই যতটা গান শোনানোর চেষ্টা। সেদিনই সোনাঝরা সন্ধ্যা এই গানটির জন্য অনুরোধ করেছেন শ্যামল মিত্রের কণ্ঠে, শুনতে চেয়েছেন জয়রামপুর বাঁকুড়া থেকে লক্ষ্মীনারায়ণ সাহা ও শ্রীলেখা সাহা।

শেষ করবো আজকের বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন, পথের ধুলোয় এই আধুনিক গানটি দিয়ে শেষ করব আজকের অনুরোধের আসর। এই গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন শিশির রায় বারাসাত উত্তর চব্বিশ পরগনা থেকে, আর এই গানটি দিয়ে শেষ করছি আজকের অনুরোধের আসর। গানে গানে কথায় কথায় সঙ্গে ছিলাম আপনাদের সঙ্গে রাখি দাশগুপ্ত।

শুনছিলেন অনুরোধের আসর। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে উভয় 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: একটু পরে শুরু হচ্ছে মহিলাদের আসর। আজ মহিলাদের আসরে উপস্থাপনায় রয়েছেন সঞ্চিতা মটোপ্যাল।

নমস্কার, দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে মহিলাদের আসরে আপনাদের সঙ্গে আছি আমি, সঞ্চিতা বটব্যাল। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন, কারণ আমাদের ভালো থাকতেই হবে। জীবনে যতই সমস্যা আসুক, দুশ্চিন্তা আসুক, আমাদের জীবনের পথে চলার জন্য আমাদের ভালো থাকতে হবে। আজ গল্প পাঠের আসরে আপনাদের গল্প শোনাব। অবশ্যই আপনাদের এই গল্পটি মনের মধ্যে দাগ কাটবেই, কারণ এই গল্পটি নাম নিয়ে গল্প। আমাদের প্রত্যেকের কাছেই তো নাম খুব পছন্দের একটি বিষয়, সেই নাম নিয়েই আজকের গল্প।

নরেন্দ্রনাথ মিত্রের নাম। রেশনের দোকানের বিষ্ণু দাসই অসীমকে কাজটি ঠিক করে দিলেন। হাউজিং স্টেটে এক ভদ্রমহিলার বাড়িতে কাজ করতে হবে। রেশন ধরা, বাজার করা, ঘরদোর ঝাড়পোঁছ করা, গৃহস্থ বাড়িতে যা যা দরকার হয় সবই করতে হবে অসীমকে। অসীম জিজ্ঞাসা করল, জল তোলা, বাসন মাজা সেসবও তো আছে বিষ্ণু কাকা? বিষ্ণুবাবু হেসে বললেন, আরে না না, ওসবের জন্যে মিসেস চৌধুরী আলাদা ঠিকে ঝি রেখেছেন, তোকে ওসব করতে হবে না। বেটা ছেলে যা করে তুই সেই সব কাজই করবি। জানিস, বাড়িতে একটিও ছেলে নেই, ভদ্রলোক দুটি নাবালিকা মেয়ে, স্ত্রী আর বুড়ো মা রেখে মারা গেছেন। মিসেস চৌধুরী আমাকে কিছুদিন ধরে বলছিলেন, কাজকর্মের জন্যে একটি বিশ্বাসী ছেলে দিতে পারেন। তোর কথা আমার মনে পড়ে গেল, তুইও তো কাজ কাজ করছিলি। অসীম একটু ইতস্তত করে বলল, কিন্তু বিষ্ণু কাকা, আমি ভেবেছিলাম কোনো দোকানে টোকানে আপনি আমাকে একটা কাজ ঠিক করে দেবেন, কোনো অফিস টফিসে বেয়ারার কাজও যদি একটা পেতাম। দোকানের সামনে খদ্দেরদের কিউ ক্রমেই লম্বা হচ্ছে, বহু রেশন কার্ড জমা পড়েছে। কর্মব্যস্ত বিষ্ণুবাবু একটু বিরক্ত হয়ে বললেন, আমার দোকানে কাজ খালি নেই, তোকে তো আগেই বলেছি, আর অফিসে বেয়ারাগিরি পাওয়া আজকাল ভারী কঠিন। আমার যতটুকু সাধ্য করেছি, তোর যদি পছন্দ না হয় নিস নে। মনটা একটু খুঁতখুঁত করছিল অসীমের, শত হলেও বাড়ির চাকরের কাজ, সেও বামুনের ছেলে, ক্লাস 7 পর্যন্ত পড়েছে। অসীম ভেবেছিল যা লোকের কাছে বলা যায় এমন একটা কাজই বিষ্ণু কাকা তাকে জুটিয়ে দেবেন, বাবা তো ওর বন্ধু ছিলেন। শহীদ কলোনির বস্তির ঘরে মায়ের কাছে ফিরে এলো অসীম, সব বৃত্তান্ত বলল। কমলা বললেন, কি আর করবি বাবা, যা পাচ্ছিস তাই নিয়ে নে। আমার শরীরটা যদি ভালো থাকতো আমি দিনরাত কাজ করতাম, তোকে কিছু করতে হতো না। কিন্তু দেখছিস তো অবস্থা, মাসের মধ্যে 15 দিন বিছানায় পড়ে থাকি, বসিয়ে বসিয়ে আমাদের কে খাওয়াবে বল? হ্যাঁ রে, মাইনে কত দেবে রে তোকে? অসীম একটু অভিমানের সুরে বলল, আমি জিজ্ঞেস করিনি মা, বিষ্ণু কাকা যা ঠিক করে দেবেন তাই হবে, 15-20 টাকার মতো হবে আর কি। অসীমের অভিমানের কারণ ছিল, ও ভেবেছিল সমবয়সী ছেলেদের মতো অসীমও স্কুলে পড়তে যাবে, কিন্তু 7 থেকে 8 কিছুতেই উঠতে পারল না অসীম, ফেল করে বসল। স্কুলের হাফ ফ্রি শিফটটি কাটা গেল। 2-3 বাড়িতে কাজ করেন মা, কোনো রকমে দিন চলছিল, এখন শক্ত অসুখে ধরেছে, তিনি আর তেমন করে খাটতে পারেন না, তাই বাধ্য হয়ে কাজই নিতে হলো অসীমকে। বিটি রোড সরকারি হাউজিং স্টেটের 3 তলার ফ্ল্যাটে থাকেন মিসেস চৌধুরী। দত্তবাগান থেকে মাইল 13 মতো রাস্তা, পথটুকু অসীম হেঁটেই গেল, এর চেয়েও কত বেশি রাস্তা।

থাকো এখানে, মন দিয়ে কাজকর্ম করো, তোমার কোনো অসুবিধা হবে না। আমাদের এখানে যে থাকে তাকে আমরা বাড়ির ছেলের মতোই রাখি।

মাইনের কথা তিনি নিজেই বললেন। বিষ্ণুবাবু কত বলেছেন তোমাকে? অসীম বলল, কিছু বলেননি, আপনিই বলুন। মিসেস চৌধুরী বললেন, আপাতত 15 টাকা দেব, থাকবে, খাবে, জামা কাপড় সব পাবে, যদি ভালোভাবে কাজকর্ম করো পরে বাড়িয়ে দেব। ভালো কথা, তোমার নামটা তো শোনা হয়নি, কী নাম তোমার? অসীম চক্রবর্তী। ভদ্রমহিলা একটু গম্ভীর হয়ে রইলেন। আর একজন বৃদ্ধা পাশেই বসেছিলেন, তিনি কাঁদো কাঁদোভাবে বললেন, না বাবা, ও নাম তুমি বলো না, ও নাম যার ছিল সে আমার বুক ভেঙে দিয়ে চলে গেছে, ও নামে তোমাকে আমরা ডাকতে পারবো না। মিসেস চৌধুরী ব্যাপারটা বুঝিয়ে বললেন, এ বাড়ির যিনি কর্তা ছিলেন তার নাম ছিল এই নাম, তিনি 3 মাস আগে মারা গেছেন, বাড়িতে তোমার ডাক নামটাম নেই? অসীম বলল, না, আমার এই একটাই নাম, বাবা রেখেছিলেন, গরিব বাবা, অকালে মারা গেছেন, কিছুই দিয়ে যেতে পারেননি, শুধু এই একটি নামই দিয়ে গেছেন। মিসেস চৌধুরী তার শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, বলুন তো মা, কী নাম রাখা যায় ওর? শাশুড়ি বললেন, রাখতে হলে ঠাকুর দেবতার নামই রাখো না, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, আর কতকাল এখানে ফেলে রাখবে ঠাকুর? বৃদ্ধা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়লেন। মিসেস চৌধুরী বললেন, তাহলে তোমার গোবিন্দ নামই থাক, কি বলো? ঠাকুর দেবতার নাম হলেও অসীমের ও নামটা পছন্দ নয়, কেমন যেন সেকেলে বুড়োটে ধরনের নাম। তবু রাজি হয়ে গেল নাম বদলাতে, চাকরি করতে এসেছে, না রাজি হয়ে উপায় কি? এ বাড়ির আচার ব্যবহার সবই ভালো, কাজকর্ম যা তার বরাদ্দ আছে তা অবশ্য করতে হয়, ভুলচুক হলে মিসেস চৌধুরী তেমন বকেন না, হেসেই তা শুধরে দেন। 2 মেয়ে মিশনারি স্কুলে পড়ে, তাদের নেওয়ার জন্যে গাড়ি আসে স্কুলের, ভারী সুশ্রী মেয়ে দুটি, একটি 7-এ পড়ে আর একটি 5-এ। স্কুল থেকে ফিরে এসে নিজেরা গল্প করে, কোনোদিন বা পার্কে খেলতে যায়, সপ্তাহে 2 দিন করে গানের মাস্টার আসে ওদের গান শোনায়, অসীম দূর থেকে দেখে, তবে কাছে গেলে ওরা কথা বলে, তুই বলে না, তুমি বলেই ডাকে, খুব ভদ্র ব্যবহার। মিসেস চৌধুরী বাড়িতে থাকেন না, 9:30 আগেই অফিসে বেরিয়ে পড়েন, ফিরতে ফিরতে 7:30 হয়ে যায়। অসীম ওদের ঘর সংসার আগলায় যেটুকু যা কাজ থাকে করে। বৃদ্ধা ছোট ঠাকুর ঘরটিতে বসে জপ তপ করেন, ধর্মগ্রন্থ পড়েন, মাঝে মাঝে ক্লান্তিতে ঘুমিয়েও পড়েন, অবশ্য সংসারের দিকে তাঁর লক্ষ্য আছে, অসীম কি করছে না করছে সেদিকে চোখ রাখেন, নাতনিদের যত্নটত্ন হচ্ছে কিনা খোঁজ খবর নেন। অবসর সময় অসীম এ ঘরে ও ঘরে জিনিসপত্র দেখে, আলমারি ভরা কত বই, সব বাঁধানো, সোনার জলে নাম লেখা, ইংরেজি বইগুলিতে লেখা ইংরেজি অক্ষরে এ কে চৌধুরী, বাংলা বইগুলিতে অসীম কুমার চৌধুরী, এছাড়া তাঁর ছোট বড় ফটো দেওয়ালে দেওয়ালে টাঙানো, গ্রুপ ফটো আছে, অফিসের ফেয়ারওয়েলের ফটো আছে, ভদ্রলোকের আরও কত রকমের কত জিনিসপত্র, সেতার বাজাতেন, রঙিন ঢাকনিতে ঢাকা সেই সেতারটি আছে। শিকারের শখ ছিল, নিজের হাতে মারা হরিণের শিং আছে, অভিনয় করতে পারতেন, রাজার পোশাক পরা ছবি আছে অ্যালবামে, ওর মেয়েরা সেদিন দেখাচ্ছিল। অসীমের নামে নাম এই ভদ্রলোকের কত গুণ ছিল, কত জিনিসপত্র রেখে গেছেন। অসীম অবাক হয়ে ভাবে, তার জীবনটা কিরকম হবে কে জানে।

কোনোদিন কি তার উন্নতি হবে? দশজনের একজন সে হতে পারবে, নাকি এইভাবে লোকের বাড়িতে কাজ করে করেই দিন যাবে? পড়াশুনায় তার আগ্রহের কথা শুনে মিসেস চৌধুরী বললেন, একটা নাইট স্কুলে তার পড়াবার ব্যবস্থা করে দেবেন। অসীম জিজ্ঞাসা করেছিল, কবে দেবেন মা? দিন তো চলে যাচ্ছে। মিসেস চৌধুরী বললেন, যাক কিছুদিন, এই তো সবে চাকরিতে ঢুকলে। সেদিন মিসেস চৌধুরীর অফিস ছুটি। বিকেলবেলায় একজন ভদ্রলোক আর মহিলা এসেছেন তাঁর সঙ্গে দেখা করতে। হঠাৎ ডাকলেন, গোবিন্দ, গোবিন্দ! অসীম ওদের জন্যই চা আর খাবার তৈরির কাজে ব্যস্ত ছিল, সারা দিতে ভুলে গেল। মাঝে মাঝেই কেমন যেন সে অন্য মনস্ক হয়ে পড়ে। মিসেস চৌধুরী কাছে এসে বললেন, তোকে ডাকছি শুনতে পাচ্ছিস না? প্রায় দেখি ডাকলে সারা দিস নে, এ কি অসভ্যতা! অসীম বলল, খেয়াল থাকে না মা, এটা তো আমার আসল নাম নয়, বানানো নাম, সবসময় মনে রাখতে পারি নে। মিসেস চৌধুরী বললেন, ভারী স্পর্ধা তো, মুখে মুখে জবাব দিতে শিখেছিস? যিনি বকেন না তাঁর বকুনিতে বড় দুঃখ হয়। অসীম কাজকর্ম করল, কিন্তু সারাক্ষণ মুখ ভার করে রইল। রাত্রে সবার খাওয়া হলে নিজের সামান্য কিছু খেয়ে শুয়ে পড়ল। পরদিন দুপুরে নিপা দীপাদের ঠাকুরমা বললেন, হ্যাঁ রে, অমন মুখ ভার করে আছিস কেন রে? তোকে তো কেউ কিছু বলে না, না হয় বৌমা একদিন একটু বকেইছে, তাই বলে অমন করবি নাকি? অসীম চুপ করে রইল। মেয়েরা স্কুলে গেছে, মিসেস চৌধুরী অফিসে বেরিয়েছেন, সারা বাড়িতে আর কোনো সারা শব্দ নেই। বুড়ি ঠাকুরমার অসীমের সঙ্গে বোধহয় একটু গল্প করতে ইচ্ছে হল। তিনি বললেন, হ্যাঁ রে গোবিন্দ, একদিন দুদিন অন্তর অন্তর কোথায় যাস বলতো? পাড়ার ওই ছেলেটার সাইকেল নিয়ে একেবারে উধাও হয়ে যাস, আর তো সারা শব্দ পাওয়া যায় না। অসীম বলল, মার কাছে যাই ঠাকুরমা, একবার করে দেখে আসি, আর আর কি? অসীম বলল, আর মা বারবার আমাকে নাম ধরে ডাকেন, আমি শুনি। বৃদ্ধা চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা, তুই আর আমি যখন একা একা থাকবো, আমিও তোকে ওই নাম ধরেই ডাকবো। ও নাম যে আমার বুকের মধ্যে সবসময় আছে রে, শুধু মুখেই আনতে পারি না। তার দুই চোখ ছলছল করে উঠল। অসীম কোনো কথা বলল না, শুধু তার দিকে আরেকটু এগিয়ে বসলো।

0: নাম, প্রত্যেকটি মানুষের কাছে এই নামটা ভারী পছন্দের। এখন এই নাম যে গল্প, তার একটু বিশ্লেষণটা শোনা নেওয়া যাক। বলবেন ডক্টর ঋষিতা গুপ্ত বক্সী, শুনে নি তিনি কি বললেন গল্পের বিশ্লেষণ নিয়ে।
1: নমস্কার, গল্পপাঠ অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: নমস্কার,
1: আমি বন্ধুদের আজকে নরেন্দ্রনাথ মিত্রের নাম গল্পটি পড়ে শোনালাম। এই গল্পটির বিশ্লেষণাত্মক দিকটা আপনি যদি একটু তুলে ধরেন।
2: এই গল্পটি এক আশ্চর্য রচনা নরেন্দ্রনাথ মিত্রের। দুটি মাত্র অক্ষরের শব্দবন্ধ, তার মধ্যে দিয়ে অর্থনৈতিক ব্যবধান পার করে কিভাবে দুটি অসমবয়সী মানুষ কাছাকাছি আসে, সেটা আমরা অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করতে পারি। এবং একেবারে শহীদ কলোনির দরিদ্র পরিবারের সন্তান অসীম,

যে পিতৃহারা মায়ের অসুস্থতার জন্য যাকে কাজ খুঁজতে হয়, যে স্কুলের পড়া আর শেষ করতে পারেনি, সেই ছেলেটি পৌঁছয়ে গিয়ে বাজার সরকার হয়ে একটি উচ্চ মধ্যবিত্ত হাউসিং এস্টেটের চৌধুরী পরিবারের দরজায়। এবং তার এই যে যোগ দেওয়া কাজে প্রথমত তার পছন্দ হয়নি, কিন্তু সে অভ্যেস করে ফেলে যে কিভাবে সব কাজ নিপুণ ভাবে তাকে করতে হবে শিখে ফেলে। সে খালি একটা জিনিস সে মানতে পারে না যে তার নাম আর পরিবারের প্রয়াত কর্তার যে নাম দুটি এক হওয়ার জন্য তার নামটা পাল্টে দেওয়া হয়।

0: সরকার ছেলেটির অসীম নামটি অবলীলায় তারা পাল্টে দিয়ে গোবিন্দ রাখেন এবং সেই গোবিন্দ নামেই তারা ডাকেন। কিন্তু ছেলেটি মাঝে মাঝেই বিস্মৃত হয় যে সে আসলে অসীম, সে গোবিন্দ নয়। গোবিন্দ নামটায় ডাকলে তার ভুল হয়, কাজে ভুল হয় এবং সে বকুনি খায়। কালক্রমে যেটা হয়, দেখা যায় সে অভ্যেস করে ফেলে যে মাঝে মাঝেই সে এই কাজের জায়গা থেকে ছুটে যায় তার শহীদ কলোনির বস্তিতে মায়ের কাছে, যেখানে তার মা বারবার তাকে অসীম নামে ডাকেন। আর যে ডাকের মধ্যে যে সে বুঝতে পারে তার দরিদ্র পিতার এই সর্বোত্তম উত্তরাধিকার সে বহন করছে, সেই আনন্দটি নিয়ে সে ফিরে যায় আবার কাজের জায়গায়, যেখানে গিয়ে সে আবার গোবিন্দ হয়ে ওঠে। অর্থাৎ অসীম আর গোবিন্দ এই দুয়ের মধ্যে তার চলাচল হতে থাকে। শেষ পর্যন্ত গল্পের যিনি বৃদ্ধা, অর্থাৎ সেই প্রয়াত চৌধুরীর, অসীম চৌধুরীর মা, যাকে সে ঠাকমা বলে ডাকে, তিনি বুঝতে পারেন তার কষ্টটা এবং তিনি তাকে বলেন যে যখন কেউ থাকবে না তখন আমি তোকে ওই নামেই ডাকবো, কারণ ওই নামেই আমি অবিরত ডাকি কিন্তু বাইরে উচ্চারণ করি না। ফলে তখন নরেন্দ্রনাথ মিত্র একটা ছোট্ট মুচড়ে আমাদের দেখিয়ে দেন কিভাবে এই দুটি অসমবয়সী ব্যক্তিত্বের মানুষ একেবারে এক জায়গায় এসে দাঁড়ায়, এক প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। অসীম তাকে যেহেতু ঠাকমা বলে ডাকে, অসীম তার কাজ ঘেঁষে বসে। এই যে নিকট তৈরি হয় সেটা কিন্তু ওই সেতুটা হচ্ছে ওই নাম অসীম।
1: এই নাম মানে লেখক এখানে কি বোঝাতে চাইলেন যে নাম কি প্রত্যেকটা মানুষের খুব প্রিয়?
0: নাম প্রত্যেকটা মানুষের খুব প্রিয়, একেবারে আপনি ঠিক বলেছেন। এবং প্রিয় শুধু নয়, তার সত্তাই, তার অন্তর্গত সত্তা ওই নামের সঙ্গেই তো সে শৈশব বাল্য কৈশোর অতিক্রম করে, তাই না? ফলে তার বেড়ে ওঠার সঙ্গেই তো ওই নামটি তার লতায় পাতায় জড়িয়ে থাকে তার সঙ্গে। ফলে তার নামটি যদি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে তার একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়, তার সত্তার সংকট তৈরি হয়। যে সংকটে এই ছেলেটিও, আমরা দেখছি গল্পের ছেলেটিও কিরম ভাবে দোটানায় পড়েছে, যাতে বারবার তাই কাজের জায়গা থেকে ছুটে ছুটে যেতে হয় বাড়িতে। যে ওই একটিই তো উত্তরাধিকার তার নাম, আমাদের প্রত্যেকেরই তাই, তাই না?
1: একদম তাই। মানে আমরা নাম নিয়েই আমরা গর্বিত এবং আমরা নাম নিয়েই পরিচিত,
0: একদম।
1: এবং এখানে খুব অদ্ভুত ব্যাপার যে লেখক এই নামটাকে তার ভাবনার মধ্যে এনেছেন এবং খুব সুন্দর করে সেটাকে বিশ্লেষণ করেছেন।
0: হ্যাঁ, বুঝিয়ে দিয়েছেন যে ওই সংকটের মধ্যে দিয়ে এর কিন্তু এই নামের সঙ্গে কিন্তু খুব আশ্চর্যজনক যে অর্থনৈতিক অবস্থার কোনো সম্বন্ধ নেই, এটাও কিন্তু বুঝিয়েছেন আমাদের। হ্যাঁ,
1: মানে এখানে অর্থের কোনো বিষয় নেই কিন্তু নাম কত প্রিয়,
0: নাম কত প্রিয়।
1: হ্যাঁ, যেটা অর্থ দিয়ে বা কোনো মূল্য দিয়ে কেনা যায় না।
0: হ্যাঁ, একদম। শুধু কেনা যায় না, এবং কিভাবে দুটো, আমরা যে বৈষম্যের কথা বলি, অর্থনৈতিক বৈষম্য, সেই বৈষম্যটা ঘুচে যায় কিভাবে, কিভাবে তারা দুজনে পাশাপাশি এসে বসে সেটাও দেখিয়ে দিয়েছেন একটা লিঙ্ক মাঝখানে রেখে। হ্যাঁ,
1: একদম ঠিক। খুব সুন্দর একটি বিশ্লেষণ আমরা শুনলাম আপনার কাছ থেকে। আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।
0: নমস্কার, আপনিও ভালো থাকবেন।
2: শুনলেন গল্পের বিশ্লেষণ, বললেন ডক্টর ঋষিতা গুপ্ত বক্সী। চলে আসি আমার কলম এবং এক কলমে দুই নারী অনুষ্ঠানের বিষয়ে। আমার কলম বিষয় কোলাহল পেরিয়ে। মেয়েদের মনের অনেক ইচ্ছে ইচ্ছেই থেকে যায়, বাস্তবে রূপ পায় না সমাজ বা পরিবারের কথা ভেবে। সেরকমই একটা ইচ্ছের মধ্যে কখনো মনে হয় পালিয়ে।

চাই, কয়েকদিনের জন্য ঠিক নিজের মতন করে নিজের সঙ্গে ঘুরে আসি, যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি বেশি থাকবে, যেখানে ভালোবাসা অফুরান, নিজেদের সেই ছুটির ঠিকানার গল্প আমাদের জানাতে লিখে পাঠান কোলাহল পেরিয়ে শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করতে পারেন, অনেকেই মেল আইডি জানেন, যারা আমাদের আজকে নতুন বন্ধু তাদের জন্য একটু জানিয়ে দিই, mohilamahol.airkolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 মে 2026।

আসব এক কলমে দুই নারীর বিষয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকে শান্তা ও প্রমোদা চরিত্র, এই দুই নারী ঘিরে রাখে তাদের প্রিয় পুরুষকে, কিন্তু সেই পুরুষের মনের তল পেতে অপেক্ষা, বিরহ, ভুল বোঝা সব কিছুর মধ্যে দিয়ে চরিত্রগুলো পরিণতিতে পৌঁছয়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন আপনাদের পরিচিত মেল আইডি mohilamahal.airkolkata@gmail.com। আপনারা চিঠিও পাঠাতে পারেন। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 মে 2026। আপনাদের চিঠি ও মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা মহল।

শুনছিলেন মহিলাদের আসর। উপস্থাপনা ছিলেন সঞ্চিতা ভট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে বন্ধু তোমারই জন্য। উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দুর্বাদে, সম্পাদনায় অঙ্কিতা দাস।

0: নমস্কার।
1: নমস্কার।
0: আজ বন্ধু তোমারই জন্যের এই আসরে আপনাদেরকে স্বাগত জানাই। মে মাসের প্রথম সোমবার বিকেল 4:35 এই আসরে আপনাদের সবাইকে স্বাগত। আর আপনাদেরকে আরও একবার জানিয়ে দিই যে আমাদের বন্ধু তোমারই জন্যর সময়ের পরিবর্তন করা হয়েছে। রবিবারে বন্ধু তোমারই জন্য আর সম্প্রচারিত হয় না, শুধুমাত্র সোমবার বিকেল 4:35 এই অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। অনেক শ্রোতা বন্ধুরাই এই বিষয়ে আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন, তাই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের এই সময়টার বিষয়ে আরও একবার জানিয়ে দিলাম। আর সেই সঙ্গে জানিয়ে দেব আমাদের কিভাবে চিঠি, ডাকযোগের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আপনারা আমাদের দপ্তরে পাঠাতে পারেন। শ্রোতাবাদি, তুমি একটু যদি বলে দাও।
1: ডাকযোগে যারা পাঠাবেন তারা লিখবেন এই ঠিকানায়, বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর যারা মেল করতে চান তারা লিখবেন মৈত্রীবন্ধু @gmail.com, MAITREEBANDHU মৈত্রীবন্ধু @gmail.com। তাহলে চলে আসি আমাদের চিঠিতে। প্রথম যার লেখা আজ পড়ব তিনি ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন।
0: বেশ।
1: সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, জেলা বাঁকুড়া। প্রিয় বন্ধু, গত 5 এপ্রিল রাতের হারানো দিনের গানের বিষয় ছিল বম্বের বিভিন্ন বাঙালি শিল্পীদের কর্মজীবনের কথা, কিভাবে তারা বম্বে গিয়ে এক বাঙালি শিল্পীর সাহচর্যে অন্য এক বাঙালি শিল্পী তার নিজের কর্মজীবনের পথটি সুপ্রতিষ্ঠিত করেছেন। এই অনুষ্ঠানের উপস্থাপিকা খুব সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করেছিলেন। অনেক কিছু অজানা তথ্য এই রাতের হারানো দিনের গানের অনুষ্ঠান থেকে আমি জানতে পারলাম। যেমন প্রবাদ প্রতিম শিল্পী মান্না দে, আগের নাম ছিল প্রবোধচন্দ্র দে, তিনি তার কাকা কৃষ্ণচন্দ্র দের সাহচর্যে বোম্বাই গিয়ে বিভিন্ন সিনেমায় গানের রেকর্ডিং করেছিলেন এবং সেখান থেকেই তিনি মান্না দে নামে জনসমক্ষে পরিচিতি পান। কিশোর কুমার কিভাবে তার দাদা অশোক কুমারের সহযোগিতায় বোম্বেতে গিয়ে তার শিল্পী সত্তা ফুটিয়ে তুলেছিলেন তাও জানতে পারলাম। কিন্তু একটি কথা আমি বলতে চাই, বোম্বেতে এই বাঙালি শিল্পীদের বিভিন্ন হিন্দি সিনেমার গল্প ও তার গানগুলির কথা বলা হচ্ছিল ঠিকই, কিন্তু যখন গানগুলি শোনানো হচ্ছে তখন সেগুলি ছিল বাংলা। তাই আমার অনুরোধ, ভবিষ্যতে এই সব অনুষ্ঠানগুলিতে দু একটা হিন্দি গান শোনালে অনুষ্ঠানগুলি আরও শ্রুতিমধুর হবে বলে আমার অন্তত মনে হয়। নমস্কারান্তে, সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, জেলা বাঁকুড়া থেকে আপনি লিখেছেন। আপনার চিঠিতে বারবার করেই বোম্বে বা বোম্বাই কথাটা উল্লেখ করেছেন, যার এখন বর্তমান নাম মুম্বাই।
0: সোমনাথবাবু, প্রথমেই জানিয়ে দিই আকাশবাণী মৈত্রী এটি একটি আদ্যান্ত বাংলা চ্যানেল, সেখানে একমাত্র বাংলা ধর্মী গান, বাংলা বিষয়ক অনুষ্ঠান এবং বাংলার সঙ্গে যা কিছু সম্পৃক্ত আমরা তাই সম্প্রচার করে থাকি। প্রথমে এই বিষয়টা আপনি একটু ভালো করে বুঝে নিন। এটা অন্যান্য চ্যানেলের মতন হিন্দি, ইংরাজি, উর্দু এইসব অনুষ্ঠান এখানে সম্প্রচার করা হয় না। এবারে আপনি যেটা বলছেন, অনুষ্ঠানটি আপনার খুব ভালো লেগেছে।

0: যাচ্ছে তা শুনে আমাদের খুবই ভালো লাগলো। কিন্তু আবারও আপনাকে জানিয়ে রাখি, যে কোনো অনুষ্ঠানের সঙ্গে হতে পারে তার সঙ্গে কিছু হিন্দি সিনেমার বা অন্য কোনো সিনেমা জগতের কোনো একটা যোগাযোগ থাকতেই পারে। তা শুধু হিন্দি কেন, তা হতে পারে আমাদের রাজ্যেরই অন্যান্য কোনো ভাষার হয়তো কোনো যোগাযোগ রয়েছে। কিন্তু তাই বলে আমরা সেই ভাষার গান এখানে বাজাতে পারি না, এটা সম্ভবই নয়। সেটা যদি সম্ভব হতো তাহলে এতদিনে আমরা এরকম বহু অনুষ্ঠান হয়েছে, আমরা ভেবে দেখুন না, আমাদের একটি অনুষ্ঠান রয়েছে ষোলো আনা বাঙালি, যেখানে আমাদের যে অতিথিরা আসছেন তারা অনেক সময়তেই শুদ্ধ বাংলা ভাষায় কথা তো বলতে পারেন না, অনেক সময় ভাঙা বাংলাতেও ঠিকমতো নিজের যা মনোভাব বা যা বলতে চান তা ঠিকভাবে প্রকাশ করে উঠতে পারেন না। তাও দেখবেন আমরা তাদেরকে চেষ্টা করি বাংলায় কথা বলিয়ে নিতে, কারণ আমাদের এই অনুষ্ঠানটি পুরোপুরি বাংলা মাধ্যমের।
1: হ্যাঁ, এবং এই প্রসঙ্গে আমি একটু জুড়ে দিই দুর্বা, যে আমাদের কাছে অনেক সময় মেল আসে, তারা ইংরেজিতে লেখেন, আমরা কিন্তু সেই ইংরেজি মেলটি হুবহু পাঠ করি না, তার তর্জমা করে তার বাংলা সারাংশ আমরা উপস্থাপন করি। এবং সেই সময় আমরা এটা বলেও থাকি যে এটি বাংলা প্রচার তরঙ্গ, এখানে বাংলা ভাষার অনুষ্ঠান সম্প্রচার হয় এবং বাংলা ভাষী শ্রোতারাই আমাদের মূল শ্রোতা, কাজেই এই অনুষ্ঠানে ওই বাংলা ভাষাকে আমরা প্রাধান্য দিয়ে যেটা করা সেটা করি। আপনি যে ঘটনাগুলো বলছেন যে হ্যাঁ মুম্বাইতে গিয়ে তারা কিভাবে প্রতিষ্ঠিত হলেন, তাদের স্ট্রাগলের গল্প, তাদের প্রতিষ্ঠা পাওয়ার গল্প, তাদের প্রাপ্তি অপ্রাপ্তি দুঃখ হতাশা, এই সব ঘটনাগুলো না আমরা বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে জানতে পারি। আর যখন জানতে পারি তখন মনে হয় যে একজন কিশোর কুমার হওয়ার পিছনে, একজন মান্না দে হওয়ার পেছনে যে কত ঘটনা, কত কাণ্ড, কত কিছু, কত দুঃখ যন্ত্রণা লড়াই রয়েছে, সেই গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরি। কিন্তু সেই ঘটনাগুলো হয়তো সবটাই মুম্বাই কেন্দ্রিক, হিন্দি চলচ্চিত্র ভিত্তিক, কিন্তু যেহেতু আমাদের এই প্রচার তরঙ্গে আমরা বাংলা ছাড়া অন্য কোনো ভাষার কোনো কিছু সম্প্রচার করি না সাধারণভাবে, সেক্ষেত্রে তাহলে এই ঘটনাগুলো আর আপনাদের সামনে কখনোই ভাগ করে নেওয়া হবে না। সেই জন্য আপনি যেটা বলেছেন খুব প্রাসঙ্গিক কথা বলেছেন, যে আমরা যে ঘটনাগুলোর কথা বলছি কিন্তু শোনাচ্ছি সেই প্রাসঙ্গিক গান নয়, অন্য গান। একদম ঠিক কথা, আসলে শোনাতে পারলে আমাদেরও ভালো লাগতো, হ্যাঁ বিষয়টা অনেক বেশি কম্পোজড হতো, কিন্তু ওই যে ওই ঘটনাগুলো আপনাদের শোনাতে ইচ্ছে করে, কিন্তু কিছু তো নীতিগত দিক থাকে সব প্রতিষ্ঠানেরই, সব প্রচার তরঙ্গেরই, তেমনি আমরা ওই নীতিগত জায়গায় এসে আটকে যাই সেই সম্পর্কিত গানটি আপনাদের শোনাতে। তাই আমরা গল্পগুলো বলি ঠিকই, বাংলা গান শোনাই তার সঙ্গে।
0: হ্যাঁ, আর যদি সম্ভব হয়, অনেক সময় তো থাকে অন্য ভাষায় হয়তো গানটি রয়েছে, সঙ্গে হয়তো তার হয়তো কোনো একটি বাংলা গানও রয়েছে, আমরা সেই বাংলা গানটা অবশ্যই শোনানোর চেষ্টা করি। আর আপনারা তো এর আগেও শুনেছেন অন্য ভাষায় একই গান তৈরি হয়েছে, একই সঙ্গে বাংলা গানও তৈরি হয়েছে, সেই অনুষ্ঠানও আপনাদের হারনদিনের গানে উপস্থাপন করা হয়েছে, সেই অনুষ্ঠানটিকেও আপনারা ভীষণ ভালোবেসেছেন। আশা করব পরবর্তীকালে এরকম অন্যান্য অনুষ্ঠানও আপনাদের কাছে সমান সমাদর পাবে, ভালো থাকবেন।
1: এবারে ডাকযোগে আসা একটি চিঠি নুরুল হুদা পাঠিয়েছেন পার্বতীপুর মুর্শিদাবাদ থেকে। প্রতি শিক্ষাগুরু বন্ধুবর বন্ধু তোমারই জন্য, বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের শিক্ষা ছাড়া বর্তমানে এই 74 বছর বাকি জীবনে যাবতীয় জ্ঞান শিক্ষা আমি আকাশবাণী বেতার কেন্দ্র থেকেই পেয়েছি জেনেছি, এর কৃতজ্ঞতা স্বীকার করে লিখি, আমি অতি সাধারণ শ্রোতা তাই এই লেখাটি যেন বামন হয়ে চাঁদে হাত, বিশেষ করে কৃষি সংক্রান্ত বিষয়ে, প্রায়শ ওদের নিজস্ব পারিবারিক পরিবেশ ঘরানায় কিছু অশুদ্ধ কথা ব্যবহার করেন, যথা তাপমাত্রাকে তাপমাত্রা, আজকের বদলে আজগের, কাতলার বদলে কাদলা, রয়ের বদলে রয়ের বদলে র ইত্যাদি, এভাবে চলতে থাকলে অনুষ্ঠান উন্নয়নের বদলে অবনমনের দিকেই ঝুঁকে যাবে, এর সংস্কার করে সুফল পেতে হলে সময় সময় সকল কলাকুশলীদের নিয়ে ক্লাস, শিক্ষা শিবির বা কাউন্সেলিং আবশ্যক। একদা বাংলা শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে বলেছিলেন বাংলার মধ্যে সর্বাধিক উত্তম ভাষা কৃষ্ণনগরের, লেখায় ধৃষ্টতা বুঝলে বা ভুল ভ্রান্তি হলে অপরাধ মার্জনীয়। নমস্কার নেবেন

0: প্রসঙ্গটি ভেবে দেখবেন। এটি বেতার হিতার্থী নুরুল হুদা পার্বতীপুর মুর্শিদাবাদ থেকে।
1: নুরুল বাবু আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে চিঠি লিখেছেন, আপনাকে একটু বলে রাখি। অনেক সময় আমাদের কৃষি সংক্রান্ত অনুষ্ঠানে যারা কৃষি বিষয়ে কথা বলতে আসেন, যারা আমাদের এখানে অনুষ্ঠানের অতিথি হয়ে আসেন, তারা বিভিন্ন প্রান্তের, এবং তাদের ও সেই প্রান্তিক ভাষার একটা টান তো অবশ্যই থাকে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি শুধুমাত্র কলকাতা নিবাসী বা যারা বিভিন্ন শহরে বসবাস করেন সেই সব অতিথিকেই এই জায়গায় আনার একটা তো চেষ্টা যেমন থাকেই, তেমনি আমাদের চেষ্টা থাকে প্রত্যন্ত গ্রামে গঞ্জে যারা রয়েছেন, যারা কৃষি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কাজ করে চলেছেন, যারা এর সুফল পাচ্ছেন বা যারা এই বিষয়ে নানান রকম পরীক্ষা নিরীক্ষা করছেন, হতে পারে যে সেই ক্ষেত্রে তারা হয়তো এমন কিছু নতুন উন্নয়ন ঘটাচ্ছেন যেটা আপনাদের কাছে তুলে ধরা প্রয়োজন। সেই সব ক্ষেত্রে সেই সব মানুষদেরকেও আমরা স্টুডিওতে এনে তাদের কথা আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাই। সেই সব মানুষদের তো অনেক সময় সেই প্রান্তিক একটা কথার টান থেকেই যায় ভাষাগত দিক থেকে, সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় থাকে না, কারণ না হলে আমরা তাদের বক্তব্য আপনাদের কাছে রাখতে পারবো না। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যেটা বলেছেন, যারা এখানে উপস্থাপনা করছেন, যদি এরকম কারোর কথায় আপনার মনে হয় যে তাদের উচ্চারণগত দিক দিয়ে কোনো ত্রুটি রয়ে গেছে, আপনি অবশ্যই আমাদের তা আর একবার লিখে পাঠান বা জানান যে আপনার কোথায় মনে হচ্ছে যে তাদের কি সমস্যা রয়েছে। আমরা অবশ্যই তাদের সঙ্গে আলাদাভাবে বসে সেই সংক্রান্ত যদি কোনো রকম ভাবে সেই ত্রুটি মার্জনা করার যদি জায়গায় থাকে আমরা চেষ্টা করব আপনাদের কাছে সঠিক উচ্চারণ সহ অনুষ্ঠান উপস্থাপন করতে। আশা করব আপনি অনুষ্ঠান এইভাবে শুনে আমাদের জানাতে থাকবেন যে আপনার কি কি ভালো লাগলো এবং কোথায় আরো কি হলে আপনার ভালো লাগতো।
0: ইন্দ্রতনু মুখোপাধ্যায় আমাদের মেল করেছেন বেলঘড়িয়া কলকাতা 56 থেকে। বন্ধু তোমারই জন্য আকাশবাণী মৈত্রী। বন্ধু আকাশবাণী, মৈত্রী প্রচার তরঙ্গের গত এক বছরের নিয়মিত শ্রোতা হওয়া সত্ত্বেও আজ এই অনুষ্ঠানে প্রথম চিঠি অবশেষে লিখেই ফেললাম, কারণ মৈত্রীর নবতম সংযোজন মনের মতো গান সত্যিই মন ছুঁয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে রোজ সকাল 9:30 কান পাতছি মৈত্রীর আঙিনায়। কয়েক মাস আগে গীতাঞ্জলির সবিনয় নিবেদনে অনুরোধ করেছিলাম পঞ্চকবিকে নিয়ে অনুষ্ঠানের বিষয়ে। শুনে ভালো লাগলো গত 7 এপ্রিল মনের মতো গান সেজে উঠেছিল রজনীকান্ত সেনের গানের ডালি নিয়েই। খুবই ভালো লাগলো হারানো দিনের গানের অনুকরণে মৈত্রীর এই নতুন উদ্যোগ, সত্যিই প্রশংসনীয়। ধন্যবাদান্তে ইন্দ্রতনু মুখোপাধ্যায়, বেলঘড়িয়া কলকাতা 56।
1: ধন্যবাদ ইন্দ্রতনু বাবু, আপনি আমাদেরকে জানালেন যে আপনি নিয়মিতভাবে আমাদের মনের মতো গান অনুষ্ঠানটি যেটি সম্প্রতি শুরু হয়েছে আপনার ভালো লাগছে। আমরা চেষ্টা করব এরকমই আরও নতুন অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করতে, এবং আপনাদের যাতে আরও অনুষ্ঠান ভালো লাগে, আপনাদের অনুষ্ঠানগুলি যাতে আরও মনোগ্রাহী হয়ে ওঠে, আমরা সেই বিষয়ে সবসময় সচেষ্ট। এরপরে আমাদের কাছে চিঠি পাঠিয়েছেন প্রসেনজিৎ পাত্র, প্রযত্নে শর্মা পাত্র, গ্রাম ধরমপুর, পোস্ট ইন্দপুর, জেলা বাঁকুড়া থেকে। তিনি একই চিঠিতে অনেকগুলি বিষয়ে লিখে পাঠিয়েছেন। যেমন উনি জানাচ্ছেন যে নাটক বলার ছিল, এই নাটকটি ওনার খুব ভালো লেগেছে। সৃজিতা রায়ের উপস্থাপনায় বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানটি ওনার খুব পছন্দ হয়েছে। এছাড়া শর্মিষ্ঠা রায়ের উপস্থাপনায় আজ সন্ধ্যা অনুষ্ঠানটিও ওনার বেশ ভালো লেগেছে। তিনি এছাড়াও জানিয়েছেন যে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে প্লাস্টিক বর্জন বিষয়ে অনুষ্ঠান ওনার ভালো লেগেছে। এছাড়া আরও একটি অনুষ্ঠান যেখানে দুঃস্বপ্ন কেন দেখে মানুষ সেই সম্পর্কে কথিকা ওনার ভালো লেগেছে। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে খেলোয়াড়দের চোট আঘাত সম্পর্কিত বিষয়ে অনুষ্ঠান ওনার বেশ পছন্দ হয়েছে। এইরকমই অনেকগুলি অনুষ্ঠান ওনার পছন্দ হয়েছে বলে উনি জানিয়েছেন, এবং উনি বলছেন যে এই বিষয়ে আরও অনুষ্ঠান হলে তিনি তা শুনতে ইচ্ছুক। আমরা প্রতিদিনই আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিভিন্ন স্বাস্থ্য বিষয়গুলিকে আমরা তুলে ধরি, প্রতিদিনই প্রায় কোনো না কোনো বিশ্ব

0: সচেতনতা দিবস পালন করা হয়, সে সম্পর্কিত কথিকা এখানে পাঠ করা হয়। বিভিন্ন রোগ বিষয়ে কি কি উপায়ে আমরা তা থেকে উপশম পেতে পারি সেই বিষয়গুলিকে জানানো হয়, এবং কি করে বুঝব আমাদের সংক্রমণ হয়েছে বা কি কি উপসর্গ দেখা দিলে বুঝব যে কোনো একটি রোগ আমাদের দেহে বাসা বেঁধেছে, সে সম্পর্কেও আমরা আমাদের শ্রোতাদের জানানোর চেষ্টা করি। আপনারা শুনতে থাকুন আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। শুধু আপনার স্বাস্থ্যই নয়, আমাদের আরও দুটি অনুষ্ঠান রয়েছে, যেমন আরোগ্য হয়, আর যুববাণীর অনুষ্ঠানেও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়কে প্রাধান্য দিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করা হয়। আপনারা সেই অনুষ্ঠানগুলি অবশ্যই শুনতে থাকবেন। এছাড়া প্রতিদিন আমাদের স্বাস্থ্য সম্পর্কিত টিপস, যেগুলো আমাদের সুস্থ থাকতে সাহায্য করে, সেই সম্পর্কিত টিপস সকালের আড্ডা এবং আজ সন্ধ্যায় জানানো হয়। আপনারা অবশ্যই সেই সব টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে চেষ্টা করবেন কিছুটা হলো মেনে চলার, কিছুটা হলো দৈনন্দিন জীবনে তা নিজেদের স্বাস্থ্য যাপনের ক্ষেত্রে তা তুলে ধরার। তাতে হবে কি যে আপনাদের নিজস্ব জীবনযাপন তো ভালো হবেই, আপনাদের সমগ্র পরিবারেরও স্বাস্থ্য অন্তত ভালো থাকবে। সুস্থতাই তো কাম্য, তাই নয় কি? এইভাবে সবাই ভালো থাকুন, সেটাই আমরা সবসময় চাই।
1: সত্যরঞ্জন সাহা বেথুয়া ডহরি নদিয়া থেকে আমাদের মেল করেছেন। প্রিয় বন্ধু, আমি 77 পেরোনো তোমার এক নিবিড় শ্রোতা। দীর্ঘ 5 দশক কাল আকাশবাণী আমার সাথী। তোমার জন্মলগ্ন থেকেই আমি মৈত্রী বন্ধু। তোমার প্রায় সব অনুষ্ঠানই শুনে আসছে সপরিবার। আমি চিঠিপত্র বেশি লিখি না, কেননা না চাইতেই সবই শুনতে পাই। নাটক যেমন সাহেব, সত্য ফিরে এসো, আলিবাবা, মৃত্যুর চোখে জল ইত্যাদি বারবার শুনেও আশা মেটে না। বুধ সকালে সকালের আড্ডাও তাই। ইদানিং যন্ত্রের যন্ত্রণায় প্রিয় চ্যানেল মৈত্রীর সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বিকট আওয়াজ যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। আপনাদের কথা ভালো শুনতে পাই না, এই বিষয়ে কারিগরি বিভাগ সচেতন হলে ভালো হয়। প্রিয় সঞ্চালক গোপীনাথ পাল মহাশয়ের উপস্থাপনায় প্রায়শই সকালের আড্ডা জমে ওঠে, ওনাকে অভিনন্দন। আসন্ন নববর্ষের শুভেচ্ছা রইল সকলের জন্য। সত্যরঞ্জন সাহা বেথুয়া ডহরি নদিয়া থেকে একটু পুরনো চিঠি, কারণ আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন উনি।
0: সত্যরঞ্জন বাবু, আপনি আমাদের সমস্ত অনুষ্ঠান শোনেন সপরিবারে, তা জেনে আমাদের খুবই ভালো লাগলো। আপনি এর আগে বলছেন যে চিঠি লেখেন না, কারণ প্রায় আপনি সবকিছু শুনতে পান। তবু বলবো আপনি চিঠি লিখুন, জানান। আপনার সবকিছু শোনার পরেও যদি কিছু শোনার ইচ্ছে থাকে বা কোথাও আপনার মনে হয় যে এটা শুনলে আরো বেশি ভালো লাগতো, আমাদের জানান। আপনার সঞ্চালনা ভালো লেগেছে গোপীনাথ পালের, তা অবশ্যই গোপীনাথদাকে আমরা জানিয়ে দেব। আর যা আপনার ইদানিং সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে তা হচ্ছে যে আপনি অনুষ্ঠান ঠিকমতো সকাল 7টা থেকে 10টা পর্যন্ত শুনতে পান না। কারিগরি বিভাগকে আমরা এই বিষয়ে অবশ্যই জানিয়ে দেব, আর চেষ্টা করব যাতে আগামী দিনে আপনি অনুষ্ঠান যেমন সুন্দরভাবে সারাদিন শুনতে পান, তা যেন সকাল 7টা থেকে 10টায়ও সেইভাবে শুনতে পান, এবং আমাদের সমস্ত অনুষ্ঠান যেমন আপনার মনোগ্রাহী হয়ে উঠেছে আমাদের জানাবেন। আমাদের যে নতুন সংযোজিত অনুষ্ঠান চলছে ইদানিংকালে, যেমন মনের মতো গান, আর এই শুক্রবার থেকে শুরু হচ্ছে হাউসফুল, শনিবারে নস্টালজিয়া এবং রবিবারে নান্দনিক, সেই অনুষ্ঠানগুলি আপনার শুনে কেমন লাগছে আর আপনার কি অভিমত এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবশ্যই জানাবেন, তা ইমেলের মাধ্যমেই হোক বা হাতে লেখা চিঠির মাধ্যমেই হোক, কেমন?
1: এবারের চিঠি প্রদীপ কুমার চক্রবর্তীর, ভুবনেশ্বর ধাম পূর্ব বর্ধমান থেকে আপনি আমাদের লিখেছেন। সুচেতনা মৈত্রী বন্ধু, তোমার দরবারে বেশ কিছুদিন হাঁটুর ব্যথার আলোচনা চেয়েছিলাম। আজ অর্থাৎ 16 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 6টা 50 মিনিটের আপনার স্বাস্থ্যতে বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর তীর্থঙ্কর ভট্টাচার্যর মূল্যবান আলোচনা একাগ্র চিত্তে শুনলাম। রোগ সম্বন্ধে ধারণা বা বয়সোচিত কষ্ট লাঘব বা নিরাময় করার সুনির্দেশ তেমন কিছু না থাকায় আমি হতাশ হলাম। তাই প্রার্থনা, ব্যয়বহুল হাঁটু পরিবর্তন না করে বয়স্কদের ঔষধ নির্ভর সুচিকিৎসার পরামর্শ করার। গ্রামের কৃষিকার্যে নিয়োজিত বেশিরভাগ চাষি এই আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, তাদের প্রতি মৈত্রী বন্ধুর সহানুভূতি পাওয়ার আশায় এই চিঠি। কর্তৃপক্ষের সকলের প্রতি শ্রদ্ধা

0: ও ভালোবাসা জানিয়ে শেষ করেছেন প্রদীপ কুমার চক্রবর্তী ভুবনেশ্বর ধাম পূর্ব বর্ধমান থেকে।
1: প্রদীপবাবু যথারীতি নিজের সুন্দর হাতের লেখায় আমাদেরকে চিঠি লিখে পাঠিয়েছেন, সঙ্গে একটি গ্রাম্য চিত্র এঁকে আমাদের কাছে পাঠিয়েছেন, তাতে অবশ্যই মনটা ভালো হয়ে যায়। এবং আপনি যা চাইছেন যে ঔষধ নির্ভর হাঁটুর ব্যথার যদি কোনো রকম চিকিৎসার পরামর্শ আপনি জানতে চেয়েছেন, আমরা অবশ্যই স্বাস্থ্য বিভাগকে এই বিষয়ে জানাব এবং আশা রাখব যে তারা খুব শিগগিরই এই বিষয়ে একটি অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করুন, হয় আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে অথবা আরোগ্য নিকেতনের মতন একটি অনুষ্ঠানে যেন তারা এই বিষয়টিকে তুলে ধরে, তা অবশ্যই আমরা চেষ্টা করব। আর এভাবেই আপনি আমাদেরকে চিঠি লিখে ছবি এঁকে পাঠান, আপনার চিঠি এবং ছবি আমাদের বেশ ভালো লাগে, কি বলো সুতপাদি?
0: একদম। এবারে বাসুদেবদের লেখা পড়ব। কাপাসডাঙ্গা কলোনি হুগলি থেকে আপনি লিখেছেন, ইথার শিক্ষক আকাশবাণী, এই মুহূর্তে জানাই বর্ষণ মুখর শুভেচ্ছা, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, 15 মার্চ 2026। এই চিঠি উনি লিখেছেন, আমার রেডিওতে 3টি ওয়েভ আছে, কিন্তু রাত 12:30 থেকে সকাল 5:30 পর্যন্ত বিনোদনমূলক গান ভালো শোনা যায়, কিন্তু কোনো FM ব্যান্ডের অনুষ্ঠান শোনা যায় না। গত রাতের চিরন্তনী অনুষ্ঠান শোনা গেল আজ, অর্থাৎ 15 মার্চ সকাল 5:30 পর্যন্ত, তারপর বন্ধ হয়ে গেল। সঞ্চালিকা রামনবমীকে নিয়ে অনুষ্ঠান প্রচার করছিলেন, বাচনভঙ্গি এবং তথ্যবহুল এই অনুষ্ঠান মর্মস্পর্শী ছিল, তাকে জানাই অকুণ্ঠ ভালোবাসা আর অন্তরের আশীর্বাদ। DTH এবং FM রেইনবোর জন্য কাকে চিঠি লিখব আর অনুষ্ঠান সূচি বা কোথায় পাব জানতে পারলে ভালো হয়। ইতি বাসুদেব দে, কাপাসডাঙ্গা কলোনি হুগলি থেকে লিখেছেন।
1: বাসুদেববাবু, প্রথমেই জানিয়ে রাখি যে আমাদের মৈত্রীর অনুষ্ঠান রাত 12টার সময় এই অধিবেশন শেষ হয়ে যায়, তারপরে আপনি মৈত্রী প্রচার তরঙ্গে DTH এর অনুষ্ঠান শুনতে পাবেন। রাত 12টা থেকে এই DTH এর অনুষ্ঠান শুনতে পাবেন ঠিক সকাল 5:56 পর্যন্ত। তারপরে আমাদের 5:56 থেকে আমাদের মৈত্রীর সকালের অধিবেশনের অনুষ্ঠান শুরু হয়ে যায়, তাই রাতের ওই সময়টা একমাত্র আমাদের মৈত্রী প্রচার তরঙ্গে DTH এর অনুষ্ঠান সম্প্রচারিত হয়, সেই সময় আপনি DTH বিষয়ক অনুষ্ঠান শুনতে পাবেন অবশ্যই। কিন্তু FM ব্যান্ডের অনুষ্ঠান ওখানে সম্প্রচারিত হয় না। আপনি যদি FM সম্পর্কিত অনুষ্ঠান শুনতে চান, তাহলে আপনাকে হয় FM গোল্ড 100.1 MHz অথবা FM রেইনবো 107 MHz রেডিও টিউন করতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, চিরন্তনী অনুষ্ঠানের বিষয় আপনি লিখেছেন, এটাও FM প্রচার তরঙ্গেরই আরেকটি অনুষ্ঠান, তাই জন্যই এই বিষয়ে আপনার ভালো লেগেছে। অবশ্যই এই চিঠি আমি তাদের বিভাগে পৌঁছে দেবো, যাতে তারা আপনার ভালো লাগা সম্পর্কে জানতে পারেন। এবং কোথায় চিঠি লিখলে আপনি DTH এবং FM রেইনবো বিষয়ের অনুষ্ঠান সম্পর্কে জানাতে পারবেন, সেই বিষয়ে আমাদের বিশদে জানাবেন সুতপাদি। সুতপাদি,
0: যদি আপনারা FM প্রচার তরঙ্গ, আমাদের দুটি FM প্রচার তরঙ্গ আছে, এবং পাশাপাশি DTH পরিষেবার অনুষ্ঠান সম্পর্কেও যদি আপনার কোনো কিছু বক্তব্য থাকে, তাহলে আপনারা চিঠি লিখবেন সবিনয় নিবেদনে। আর সবিনয় নিবেদনের ঠিকানা আমাদের আসলে সব ঠিকানাই ওই একই, শুধু ওপরে যে অনুষ্ঠানের নামটা বদলে বদলে যায়। যেমন সবিনয় নিবেদনের ক্ষেত্রে আপনি লিখবেন সবিনয় নিবেদন, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ওই শুরুতে সবিনয় নিবেদন কথাটা শুধু একটু আলাদা করে লিখতে হবে, ঠিক যেভাবে আপনি বন্ধু তোমারই জন্য বা বুধ সকালে অনুষ্ঠানে আপনি চিঠি লেখেন, ওই পরের অংশটুকু একই, যে আকাশবাণী কলকাতা, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা ইত্যাদি ইত্যাদি, এবং শুরুতে শুধু লিখতে হয় বুধ সকালে অথবা বন্ধু তোমারই জন্য, সেই সঙ্গে আকাশবাণী মৈত্রী। আর গীতাঞ্জলি প্রচার তরঙ্গ বা FM প্রচার তরঙ্গে লেখবার জন্য ওই আকাশবাণী মৈত্রী কথাটা আর আলাদা করে লিখতে হয় না। তাহলে বোঝাতে পারলাম। আমি আরও একবার স্পষ্ট করে বলছি, যদি আপনি সবিনয় নিবেদনে লিখতে চান FM রেইনবো, FM গোল্ড বা DTH পরিষেবার কোনো অনুষ্ঠান প্রসঙ্গে আপনার মতামত বা যা কিছু, তাহলে আপনি লিখবেন এই ঠিকানায়, সবিনয় নিবেদন, আকাশবাণী কলকাতা, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আর

0: ইমেল আইডি sabinaynibedan@gmail.com sabinaynibedan sabinaynibedan@gmail.com।
1: আচ্ছা, আরও একটি বিষয় আমাদের শ্রোতা বন্ধুদের একটু জানিয়ে দিই, যে তারা অনেকেই জানতে চেয়েছেন আমাদের মৈত্রীর প্রচার তরঙ্গের বন্ধু তোমারই জন্য এবং বুধ সকালের মেল আইডি, এই ইমেল আইডি নিয়ে অনেকেরই বিভিন্ন জায়গায় কিছু সমস্যা রয়েছে, কিছু প্রশ্ন থেকে যাচ্ছে প্রায়শই, এবং সেই কারণেই হচ্ছে যে অনেক সময় তাদের পাঠানো ইমেল আমাদের দপ্তরে এসে পৌঁছচ্ছে না। তাই জন্য আমি আরও একবার আমাদের মৈত্রীর শ্রোতা বন্ধুদের জানিয়ে দিই, বন্ধু তোমারই জন্য এই অনুষ্ঠানের ইমেল আইডি মৈত্রী বন্ধু @gmail.com, অর্থাৎ MAITREEBANDHU23@gmail.com। বুধ সকালে যারা চিঠি লিখতে চান বা যারা ইমেলের মাধ্যমে আমাদেরকে চিঠি লিখে পাঠাতে চান, তাদেরকে জানাই বুধ সকালের ইমেল আইডি maitreekotha@gmail.com maitreekatha@gmail.com। আশা করি আপনাদের যদি অন্য কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা তা আমাদের চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে অবশ্যই জানাবেন, এবং আপনাদের যা বক্তব্য রয়েছে তা আমাদের লিখে পাঠাবেন।
0: তাহলে আজ এখানেই শেষ করতে হচ্ছে দুর্বা আমাদের। চিঠি তো অনেক পড়ার ছিল, বলারও কথা ছিল অনেক, কিন্তু ওই যে সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ, তাই আজ এখানেই শেষ করছি।
1: আজ বন্ধু তোমারই জন্যের এই আসর থেকে আপনাদের জানাই বিদায়। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এটাই আমাদের কাম্য। নমস্কার।
0: নমস্কার।

শুনলেন বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দুর্বাদে, সম্পাদনা অঙ্কিতা দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপ।

0: কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: একটু পরে আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত।

আমার দুই বাংলার সমস্ত শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। শুরু করব আজকে সন্ধ্যা, সঙ্গে রয়েছি রাখি দাশগুপ্ত। আজ সন্ধ্যায় যেমন দেশ বিদেশের বিভিন্ন রকম খবরাখবর থাকে, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলেরও বিভিন্ন রকম খবরাখবর, যেগুলো একটু অন্যরকম সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো সেরকমই কিছু খবর এবং ভালো ভালো গান, সেই সঙ্গে সব কিছু মিলেই আজকের সন্ধ্যায় আপনাদের সঙ্গে কিছুক্ষণ থাকা। সুতরাং শুরু করব আজকের সন্ধ্যায় শুরুতেই একটি ভালো গান দিয়ে আজকের সন্ধ্যার শুরু, শুভমিতার কণ্ঠে বলতে পারো এই আধুনিক গানটি দিয়ে শুরু করি আজকের সন্ধ্যা।

শতকণ্ঠে সহস্রকণ্ঠ, এই ভাবনাসূত্রে রবীন্দ্র জন্মোৎসব উদযাপন করবে সঙ্গীত ভারতী মুক্তধারা। প্রতি বছর 25শে বৈশাখের আবহে অরুন্ধতী দেবের পরিকল্পনা ও পরিচালনাতে এই অনুষ্ঠানের অপেক্ষায় থাকেন বাংলা ও তার বাইরের যেসব বাঙালিরা, তারা প্রত্যেকেই উল্লেখ্য একই দিনে একই সময়ে একই মিউজিক ট্র্যাক সহ একই গান পরিবেশন করবেন অগণিত কণ্ঠশিল্পী। আগামী 10ই মে সন্ধে 6:30 11টি শহরের 11টি প্রেক্ষাগৃহে 1100 শিল্পীর কণ্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীত। কলকাতার সঙ্গে জুড়ে যাবে নয়াদিল্লি, নভি মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, রৌরকেল্লা, ভূপাল, ভিলাই, জামশেদপুর, শিলচর। জানিয়ে রাখি কলকাতার অনুষ্ঠানটি হচ্ছে নজরুল মঞ্চে।

সম্প্রতি চলে গেলেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ গায়িকা আশা ভোঁসলে, তার অজস্র সৃষ্টি আমাদের জন্য রেখে। জীবনের হাজারো ধাক্কা সামলে সাফল্যের শিখরে পৌঁছে এই মানুষটির পা কিন্তু সবসময় ছিল মাটিতে। বলা যেতে পারে সঙ্গীতের সীমানা বিস্তৃত করেছেন প্রতিভা এবং পরিশ্রমের জোরে। আসলে পণ্ডিত দীননাথ মঙ্গেশকর লতা মঙ্গেশকরকে যেভাবে তালিম দিয়েছেন, সেই ছোট্ট আশাকে সেই সুযোগ হয়তো তিনি পাননি। বলা যায় যে শুনে শুনেই যখন তখন গান তুলে নিতে পারতেন আশা ভোঁসলে, তেমন এই মানুষটিকে শিল্পী করে তুলেছিলেন তার জীবন, তুলেছে তার জীবন কঠোর পরিশ্রম। যে কোনো নায়িকার কণ্ঠে আশা ভোঁসলের ম্যাজিক নানাভাবে শোনা গেছে। সে এক্সট্রা কাওয়ালি বা ক্যাবারে শিল্পী হিসেবে যে কটি গান আশাজি গিয়েছেন, সেগুলো তিনি অসাধারণের পর্যায়ে নিয়ে গিয়েছেন এক কথায়। আজকে সন্ধ্যায় কথা বলবো আশা ভোঁসলেকে নিয়ে, একটু অন্যরকমভাবে তাকে জানার চেষ্টা, সেই সঙ্গে তার কণ্ঠে দুই একটি গান।

আসলে এরকম একজন ভার্সেটাইল, এরকম একজন কি বলবো, একদম অন্য ধরনের যার গায়কীর ধরন, এরকম একজন শিল্পীকে খুব অল্প সময়ে তুলে ধরা, তার সম্পর্কে কিছু কথা বলা খুবই কঠিন। আর ওনার চলে যাওয়া মানেই সঙ্গীত জগতে তো মানে এই ধরনের শিল্পীরা তো বারবার ফিরে আসেন না, একবারই আসেন, সেই জন্য বলা যায় যে একটা বিরাট অধ্যায় শেষ হয়ে যাওয়া। এমন একজন শিল্পী যার জীবনে কোনো দিন সুরতালের বিচ্যুতি ঘটেনি, যে কোনো গানকে নিজের মতন করে গাইতেন, সে গজল হোক বা ক্যাবারে হোক, ভজন হোক, ছায়াছবির গান, সব কিছুতেই একটা অন্য মাত্রা, একটা আবেগ, একটা আবেদন সবসময় তার কণ্ঠে ধরা পড়েছে বিভিন্ন গানের ক্ষেত্রে। সব ধরনের গানে একটা আলাদা অ্যাপ্রোচ বারবার দেখা গেছে। বাংলা ছায়াছবি তো আশাজির অবদান ভোলার নয়, প্যান্ডেলে প্যান্ডেলে পুজোর গান মানেই আশা ভোঁসলের সব বিখ্যাত বাংলা গানগুলো আজও কানে বাজে। একটা দেশলাই কাঠি জ্বালাও তাতে আগুন পাবের মতন গান, আশা ভোঁসলের কণ্ঠে ছাড়া ভাবা কি যায় অন্য কারো কণ্ঠে? না বন্ধুরা, ভাবা যায় না। এমন অনেক গান আছে বাংলায় যা উনি ছাড়া আর এমনভাবে কেউ গাইতে পারবেন না।

আমরা সবসময় বলি শিল্পীর কিন্তু মৃত্যু হয় না। ভারতবর্ষের মাটিতে এইসব শিল্পীর জন্ম একবারই হয়, আর তারা একবারই আসেন। বারবার লতা আশারা তো ফিরে আসবেন না, কিন্তু থেকে যাবে তাদের সৃষ্টি হাজার হাজার গান, কথা, গল্প, জীবনের নানান ওঠাপড়া। এত বৈচিত্র্য আশা ভোঁসলের কণ্ঠেই বলে সম্ভব। আশা রাহুল এই কম্বিনেশন কি ভোলা যায়? ভোলা যায় না, মানুষের হৃদয়ে আজীবন থেকে যাবেন তারা। পিয়া তু আপ তু আজা বা হেলেনের ডান্স নাম্বার বা ক্লাসিক্যাল গায়কীতে অনন্য এই শিল্পী সারা জীবন বাংলা তথা ভারতবর্ষ বিশ্বের মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে রয়ে যাবেন। আশা ভোঁসলের গান কখনো পুরনো হবে না, এটা যেমন সত্য, এটাও তেমনই যে এই ধরনের গান, তার গায়কী, তার অ্যাপ্রোচ, যেভাবে তার আবেদন বিভিন্ন গানের ক্ষেত্রে আমরা বিভিন্ন রূপে বিভিন্ন নায়িকার ঠোঁটে দেখেছি, অবিশ্বাস্য এক কথায় অসাধারণ তার প্রয়োগ। আশা ভোঁসলে রয়ে যাবেন আমাদের হৃদয়ে, খুবই সময় অল্প, যতটুকু চেষ্টা করলাম তার সম্পর্কে একটু অন্যভাবে বলার। আরও একটি গান আশা ভোঁসলেরই কণ্ঠে।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
1: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
3: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
3: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
4: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
5: চলে আসি আবহাওয়ার খবরে। এই গরমের মধ্যেই স্বস্তির ইঙ্গে যেটা পাওয়া যাচ্ছে, যে পূর্বাভাস বলছে এবছর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের আগেই দেশে প্রবেশ করতে পারে। মে মাসের শুরুতেই তীব্র গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা কলকাতাবাসীর। আগামী কয়েকদিন হালকা বৃষ্টিপাত ঝড়ের সম্ভাবনা রয়েছে, বাতাসের আর্দ্রতা কিন্তু একটু বাড়বে। এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে।

বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্ব শুরু হচ্ছে বাংলাদেশে আগামী 16 মে 2026। এআই প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা বাড়াতে তৃতীয়বারের মতো এআই অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। মিরপুর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা। সব জেলা শিক্ষার্থীরা এখানে অংশ নিতে পারবেন এবং আঞ্চলিক পর্বের পর বিজয়ীদের নিয়ে ঢাকায় হবে প্রতিযোগিতার জাতীয় পর্ব। এই প্রতিযোগিতায় মৌলিক বিষয়গুলোর দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে, আগ্রহী শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই এই এআই অলিম্পিয়াডের লক্ষ্য বলে বাংলাদেশ এআই অলিম্পিয়াডের বিশেষ কমিটি জানিয়েছে।

শুনছেন আজ সন্ধ্যায়, সঙ্গে রয়েছি রাখি দাশগুপ্ত। এই তীব্র গরমের হাত থেকে আজ বলবো কিভাবে একটু স্বস্তি পাওয়া যেতে পারে, সেই প্রসঙ্গে তো কথা বলবই। তার আগে বলি যে এই গরমে যতটা সম্ভব রোদে না বেরোনোই খুব প্রয়োজন না হলে। আর এখন তো হচ্ছে কাঁচা আমের সময়, তাই এই প্রসঙ্গে একটু একটা নতুন রেসিপি বলি এই আবহাওয়ার সঙ্গে, যেটা ভালোই যেতে পারে। কাঁচা আমের বোবা ড্রিঙ্কস কীভাবে বানাবেন একটু জানিয়ে দিই। তিনটি কাঁচা আম, তিন চার চামচ চিনি, সাবুর গুঁড়ো এক কাপ, বিট লবণ আধ চামচ, সাবুর গুঁড়ো এক কাপ আর বিট লবণ আধ চামচ, পুদিনা পাতা কুচি এক চা চামচ, সেই সঙ্গে বরফ কুচি পছন্দ মতো। এবার বলি কিভাবে বানাবেন। কাঁচা আম সেদ্ধ করে নিন প্রথমে, সাবুটাও গুঁড়ো করে নিন। দু টেবিল চামচ ব্লেন্ড করা আমের মন্ড, সেদ্ধ আমটাকে ব্লেন্ড করে নিতে হবে, যেটা বলতে চাইছি সেটা, আর সাবুর গুঁড়ো আর একটু চিনি মিশিয়ে ডো তৈরি করুন, ছোট ছোট বল তৈরি করুন। বলগুলো ফুটন্ত জলে দু তিন মিনিট তারপরে সেদ্ধ করে তুলে নিন। কাঁচা আমের বাকি মন্ড এবং পরিমাণ মতো জল, চিনি, বিট লবণ, পুদিনা পাতা দিয়ে এরপরে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্যাস তৈরি, খাওয়ার গ্লাসে কাঁচা আমের বল আর বরফ কুচি দিয়ে শরবতটা ঠেলে দিন, তারপর পরিবেশন করুন, দেখবেন শরীর মন জুড়িয়ে যাবে এই গরমে।

সময় আর বেশি নেই, শেষ করব একটি প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলে আজকের সন্ধ্যার অনুষ্ঠানটি। বাতাসে এই মুহূর্তে চরম আর্দ্রতা, গরমে তাই অসুস্থ হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা সবসময় থেকে যায় যারা রাস্তাঘাটে পেটের তাগিদে রুজির টানে কাজ করতে বেরোন। অনেকেই অজ্ঞান হয়ে পড়েন রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে। তাই কথা বলবো সিপিআর অর্থাৎ কার্ডিও পালমোনারি রিসাসিটেশন নিয়ে। একটা জরুরি প্রাথমিক চিকিৎসা পদ্ধতি কি করা উচিত সেটা বলে দিই, যেটা করলে হয়তো সাময়িকভাবে অনেকেই প্রাণে বেঁচে যেতে পারেন। যদি কেউ অজ্ঞান হয়ে যান, প্রথমে তাকে সমতল জায়গায় চিত করে শুইয়ে দিন। পা এমনভাবে উঁচু করে রাখুন যাতে রক্ত মাথার দিকে সঞ্চালিত হয়। তারপর বুকের ঠিক মাঝখানে দুটি স্তনের মাঝামাঝি জায়গায় যেখানে স্টারনাম আছে তার এক হাতের পাম হিল রাখুন, একটা হাতের, অন্য হাতটি তার ওপরে রেখে আঙুলগুলো লক করুন। এরপর কনুই দিয়ে বারবার চাপ দিন, সোজা রেখে, কনুইটা সোজা রেখে নিচের দিকে একটু জোরে চাপ দিন। প্রতি মিনিটে 100 থেকে 120 মিনিট চাপ দিন, এটা পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে 30 বার চাপের পর 2 বার কৃত্রিম শ্বাস দেওয়া হয়, মাথাটা একটু পেছন দিকে হেলিয়ে নাকটা চেপে ধরে মুখ লাগিয়ে শ্বাস দিতে হয়। এটাই সিপিআর, সাময়িক চিকিৎসা যা রোগীকে প্রাণেও বাঁচিয়ে দিতে পারে বলে মনে হয়। তবে এর জন্য কিন্তু সঠিক জ্ঞান থাকা দরকার, অপটু হাতে এগুলো কখনো চেষ্টা করবেন না।

এতক্ষণ শুনছিলেন আজ সন্ধ্যায়। উপস্থাপনা ছিলেন রাখি দাশগুপ্ত, আকাশবাণী মৈত্রী। একটু পরে শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। আজ ক্রীড়াঙ্গন উপস্থাপনায় রয়েছেন গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার দুই বাংলা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

তো প্রথমেই আজকে চোখ রাখবো খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে এক নজরে। তো এক নজরেতে কিন্তু আজকে প্রথমেই চোখ থাকবে আইপিএলের দিকে, গতকালের ম্যাচে, গতকালের কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে। তো টানা তিন ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে টিকে রইল কেকেআর। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদকে 7 উইকেটে হারালো তারা। প্রথমে ব্যাট করে 19 ওভার খেলে 165 রানে অল আউট হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ। জবাবে ব্যাট করতে নেমে 3 উইকেট হারিয়েই 169 রান তুলে দেয় কেকেআর। এদিকে অন্য ম্যাচে পাঞ্জাব কিংসকে 4 উইকেটে হারালো গুজরাট টাইটান্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটের বিনিময়ে 163 রান করেন পাঞ্জাব কিংস। জবাবে ব্যাট করতে নেমে 19 ওভার 5 বল খেলে গুজরাট টাইটান্স 6 উইকেটে 167 রান তুলে দেয়। এদিকে গতকালে কেকেআরের ম্যাচে কিন্তু একটা রেকর্ড হয়েছে। প্রথম বিদেশি বোলার হিসেবে আইপিএলে 200 উইকেট পেলেন সুনীল নারায়ণ। 197 ম্যাচ খেলে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

0: এদিকে আইপিএল এ আজকে মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস। ন ম্যাচে 4 পয়েন্ট পেয়ে প্রায় ছিটকে যাওয়ার মুখে মুম্বাই ইন্ডিয়ান্স, অপরপক্ষে 8 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে বেশ খারাপ অবস্থায় এলএসজি। সুতরাং দু দলের পক্ষেই এটা ডু অর ডাই একটি ম্যাচ। আইপিএল সংক্রান্ত আরেকটি অদ্ভুত খবরও সামনে এসছে। আইপিএল চলাকালীনই বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। দলের নতুন মালিক হলেন অনাবাসী ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তল। এদিকে একটা দুঃসংবাদ অপেক্ষা করে রয়েছে রামকৃষ্ণ ঘোষের জন্য। মাত্র একটি ম্যাচ খেলেই ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের পেসার রামকৃষ্ণ ঘোষ। তার গোড়ালির হাড়ে চিড় ধরেছে বলে খবর। পুরুষদের ক্রিকেট থেকে এবার একটু চোখ রাখা যাক মহিলা ক্রিকেটের দিকে। আগামী কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে 50 ওভারের বিশ্বকাপ জয়ী প্রেরণা বলে জানালেন মহিলা ক্রিকেটার, ভারতীয় দলের অন্যতম স্তম্ভ যে ব্যাটারকে ধরা হয় সেই জেমিমা রড্রিগেস। এদিকে ভারতের প্রাক্তন অফ স্পিনার আর অশ্বিন, তিনি বলেছেন যে স্পিনারদের ক্ষেত্রে ধোনির মতন ভালো উইকেট কিপার তিনি সারা জীবনে দেখেননি। এবার একটু চোখ রাখা যাক টেনিস কোর্টের দিকে। মাদ্রিদ ওপেন জিতলেন ইয়ানিক সিনার। ফাইনালে আলেকজান্ডার জেরেভকে 6-1-6-2 ফলে কার্যত উড়িয়ে দিলেন সিনার। টেনিস কোর্টের থেকে এবার চোখ রাখব ফুটবল মাঠের দিকে। প্রথমেই আমাদের ঘরোয়া ফুটবলের কথা। এই মরশুমের শেষে ইস্টবেঙ্গল ছেড়ে চলে যাবেন বলে জানালেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুসো। ঘরোয়া ফুটবল থেকে ইন্টারন্যাশনাল ফুটবলের দিকে একটু চোখ রাখব। সেখানে লিভারপুলকে 3-2 গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের কথা বলছি, আর এই জয়ের ফলে কিন্তু পরের বছর চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাকা করে ফেলল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউ ভক্তদের জন্য এটা সত্যি একটা অসাধারণ খবর। তবে ইপিএলে লিভারপুলের বিরুদ্ধে ম্যান ইউ এর ম্যাচের ঠিক আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ফার্গুসন। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়, তবে তার অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। আর আজকে সোমবার, আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক শুভেন রাহা, আমাদের সঙ্গে খেলা নিয়ে আড্ডার আসরে। নমস্কার শুভেন্দা।
1: নমস্কার।
0: তো শুভেন্দা, প্রথমেই যেদিকে আমরা চোখ রাখব সেটা হচ্ছে ক্রিকেট মাঠ, যেদিকে গোটা ক্রিকেট বিশ্ব তাকিয়ে রয়েছে, অর্থাৎ আইপিএল এর দিকে। গতকালের ম্যাচটা ঠিক কেমন দেখলেন বলুন?
1: যেটা আইপিএলে যদি আমরা প্রথমেই করি, কারণ কলকাতা দলটাকে নিয়ে কেকার, কারণ আমার স্থির বিশ্বাস যে বাংলাদেশি ক্রিকেট প্রেমীরাও এই কেকারকে নিয়ে দুর্বল, বহু সমর্থক আছে কেকারের। আমার মনে হয় ভারতে, এই দেশে কেকার সমর্থকরা প্রথম দিকে যেরমভাবে দলের পারফরমেন্স নিয়ে তাৎসন্দ নিয়ে হতাশ হয়েছিলেন, বাংলাদেশি ক্রিকেট প্রেমীরাও কেকেআর সমর্থকরা বিশেষ করে হতাশ হয়ে পড়েছিলেন। পরপর টানা 6 ম্যাচ যে দলটার কাছে জয় অধরা, সেই দলটা 6টা ম্যাচে কোনো মানে জয় নেই, স্বাভাবিকভাবে তাদের সমর্থকরা হতাশ হবে, এটা ঠিক। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক ছিল যে দলটা প্রথম থেকে যেরকম নিজেদের গুছিয়ে নিতে পারেনি বা সেইভাবে সংগঠন করে তুলতে পারেননি, কারণ একটু, কিন্তু যেটা হচ্ছে ওরা প্রথম থেকে কিন্তু সময় চাইছিল। অভিষেক নায়ার থেকে শুরু করে রাহানে প্রত্যেকেই কিন্তু বারংবার সাংবাদিকদের কাছে যা বলছিলেন যে আমাদের একটু সময় দেওয়া হোক। এবং কেকেআরের যে প্রধান দুই অস্ত্র নারিন এবং বরুণ চক্রবর্তী, এই দুজনও কিন্তু ছন্দে ছিলেন না। বিশেষ করে বরুণের হাতে একটা চোট ছিল এবং নিজের মুখে, হ্যাঁ, আঙুলে, সেই আঙুলের চোটের কারণে সে সাবলীল নয় এবং ফিল্ডিং করতেও তার অসুবিধা হচ্ছিল প্রথম দিকে, এবং নিজে মুখেই সেটা ইডেনে তিনি স্বীকার করেন। এবং আপনি দেখবেন যে পরপর 3 ম্যাচ জয় পেল, অর্থাৎ হ্যাট হ্যাট্রিক করলে আমাদের এই নাইটরা যাদের
0: নিয়ে। দাদা একটা প্রশ্ন আপনাকে করবো, যে এই যে টানা ছটা ম্যাচ হার, তারপরে হঠাৎ করে একটা
1: টানা ছটা ম্যাচ হার নয়, জয় ছিল না। হ্যাঁ,
0: এবার ধরুন তারপরে হঠাৎ করে ইউটার্ন নিয়ে টানা তিনটে ম্যাচ জয়, এর পেছনে কি এই যে স্পিনার জুটি তারই সাফল্য আপনি দেখছেন?
1: হ্যাঁ নিশ্চয়ই, কারণ বরুণ চক্রবর্তী এবং নারিন এই দুজনই হচ্ছে কেকেআরের মূল অস্ত্র, বিশেষ করে বরুণ। এবং বরুণ ছন্দে ফেরাতে, বরুণ ছন্দে কিন্তু বিশ্বকাপ থেকেই ছিল না,
0: অবশ্যই
1: আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু সেই বরুণের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট, এবং বরুণ প্রমাণ করে দিলেন যে তিনি তার ওপরে আস্থা রাখাটার পেছনে কোনো অন্যায় ছিল না, একটু সময় দরকার ছিল এবং সেই সময়টা পেয়ে দুজনে, এবং নারিন প্রথম বিদেশি হিসাবে
0: বোলার হিসেবে
1: 200 উইকেট পেলেন, মানে 197 ম্যাচে 201 উইকেট,
0: একদম
1: যেটা একটা নারিনের কাছে যেমন একটা রেকর্ড, সেরকম কেকেআরের কাছেও এটা একটা সুখের মুহূর্ত
0: অবশ্যই।
1: এখন তিনটে ম্যাচে হ্যাট্রিক করেই তো কেকেআরের বা নাইটদের আশা শেষ হয়ে যেতে পারে না, তবে এই পরপর তিন ম্যাচে জয় পাওয়ার পর হতাশ নাইট শিবিরে প্লে অফে ওঠার কিন্তু একটা সুযোগ এসে গেল।
0: আচ্ছা দাদা একটা কথা বলুন, খেলার মাঠে আমরা মাঝে মধ্যেই একটা কথা শুনি যে মোমেন্টাম, মানে ম্যাচের শেষের দিকেও ধরুন প্রথমে কেউ ব্যাট করছে, প্রথম ইনিংস কেউ খেলছে, সে হয়তো টানা 10-40 ওভার, আমি যদি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ধরি, যে 40 ওভার খুব একটা ভালো রান করতে পারেনি, কিন্তু লাস্ট 10 ওভারে সে মারাত্মক একটা খেলে দিল, তখন বলে যে মোমেন্টামটা শিফট হয়ে গেছে ওই লাস্ট 10 ওভারে। তো কেকেআরের ক্ষেত্রেও কি এই যে লাস্ট তিনটে ম্যাচ জিতলো, এটা একটা মোমেন্টাম শিফট হিসেবে আপনি দেখতে পারেন কি? মানে দলের অন্দরে, মানে গ্রিন রুমের মধ্যে যে একটা কনফিডেন্স তৈরি হয়ে যায় পরপর তিনটে ম্যাচ, সেখান থেকে কি আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন?
1: না, এখন যদি আমি বলি, এটা আমার শোনা কথা, কারণ আপনারা সবাই জানেন যে আইপিএল গভর্নিং বডি বলুন বা আইসিসি বলুন, তাদের কিছু নিয়মাবলী থাকে, সেখানে তাদের সাজঘরে অর্থাৎ ড্রেসিং রুমের সবার অবাধ যাতায়াত নয়, কিন্তু এই পরপর ব্যর্থতা, জয় নেই যে দলটাকে ঘিরে বহু মানুষের স্বপ্ন, সেই দলটার মধ্যে জয় নেই, আর জয় না থাকার কারণে আমি শুনেছি দলের ড্রেসিং রুমের মধ্যে বহু ক্রিকেটারকে চোখের জল ফেলতে, এটা অবশ্য আমার চোখে দেখা না শোনা কথা। দেখুন, সাফল্য সবাই চায়,
0: একদম
1: এইখানে আমরা দূর থেকে অনেক কিছু সমালোচনা করি, অনেক কিছু বলি, দেখুন পেশাদার যুগে অবশ্যই আবেগকে খুব একটা প্রশ্রয় দেয় দিই না আমরা, প্রশ্রয় দেওয়া হয় না, কিন্তু সবার শেষে কিন্তু মানুষ, আপনি যাকে ঘিরে স্বপ্ন দেখছেন বা যাকে, যে ফ্র্যাঞ্চাইজিগুলো এই ক্রিকেটারদের কোটি কোটি টাকা দিয়ে কিনছে, ফ্র্যাঞ্চাইজিগুলো যেমন তাদের কাছ থেকে কিছু আশা করে, দর্শকরা তেমন আশা করে, এমনকি সেই ক্রিকেটার, ক্রিকেটার না হয়ে সে ফুটবলার হতে পারে, টেনিস খেলোয়াড় হতে পারে, হকি খেলোয়াড় হতে পারে, বা যে কোনো মানুষ সাফল্য চায়, কেউ বলে না আমি ব্যর্থ হব, সাফল্য চায় সবাই চায়। তো বাইরে থেকে সমালোচনা করতে হয়, বিশেষ করে ক্রিকেটে যেখানে কোটি কোটি টাকার ইনভেস্ট রয়েছে, কোটি কোটি টাকা এখানে ব্যয় হয়, সেই জন্যে আমরা এই আবেগ টাবেগকে দূরে সরিয়ে রেখে আমরা খালি জয় চাই, জয়। এবং আমাদের মনে রাখা উচিত তারাও মানুষ, তারাও জয় চায়, তারাও সাফল্য চায়। এই তিনটে ম্যাচ পরপর জয় পাওয়াতে স্থির বিশ্বাস এই নাইটদের কিন্তু আগামী ম্যাচগুলোতে অন্য রূপে দেখা যাবে।
0: একদম, আমি ঠিক এটাই জানতে চাইছিলাম। আরও একজনের, আরও একজন ক্রিকেটারের সম্পর্কে কিছু কথা আপনাকে, আপনার থেকে জানতে চাইব, সেটা হচ্ছে গ্রিন, ক্যামেরন গ্রিন। তিনি, তাকে 25 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, এবং প্রথম দিকে তিনি একদম বল করতে পারছিলেনই না বা বল করতে চাইছিলেন না, তারপরে আমরা দেখলাম যে তিনি আস্তে আস্তে বল করছেন, তো এই ব্যাপারটাকে ঠিক কীভাবে দেখছেন আপনি?
1: না, গ্রিনের কেকেআর শিবিরে যোগদানের প্রথম দিন থেকে কিন্তু বিতর্ক দানা বেঁধেছে, সম্ভবত 25-40 কোটি টাকায় তাকে কেনা হয়েছে, কিন্তু আমরা প্রথম দিকে জানতে পারিনি, পরের দিকে জানতে পারলাম যে গ্রিন বল করতে পারবে না।

0: সেটা কিন্তু ওর নিজের ইচ্ছার উপরে ছিল না। এবং কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু জানতো, কারণ অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছিল গ্রিনকে যে তুমি ভারতে যাচ্ছ আইপিএল খেলো, ব্যাট করো কিন্তু তুমি বল করো না, কারণ ওকে ওরা আগলে রাখতে চাইছিল বোলিং সাইড থেকে। কিন্তু পরবর্তী সময় ওর বল না করা নিয়ে যে বিতর্ক দানা বাঁধে সেইটা দেখে কেকেআর টিম ম্যানেজমেন্ট এবং আইপিএল গভর্নিং বডি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ রাখে এবং পরের দিকে ইডেনে বেশ কয়েকটা ম্যাচে গ্রিন কবে থেকে বল করতে পারবে, কোনো খবর আসলো কি না, এই ধরনের প্রশ্নগুলো মিডিয়া অভিষেক নায়ার এবং রাহানের কাছে বারংবার রেখেছে এবং তারা বেশ বিরক্তই হতো, কারণ তারা বলেছিল বিষয়টা আমাদের হাতে নেই। শেষ পর্যন্ত গ্রিন 22 গজে বল করার সুযোগ পেয়েছেন, অর্থাৎ অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড সুযোগ দিয়েছেন, কিন্তু 25 কোটি 40 লক্ষ টাকার ক্রিকেটারের ছন্দ নিয়ে যে দারুণ আবেগতাড়িত কেকেআর দর্শকরা বা ক্রিকেট প্রেমীরা তা কিন্তু এখনও বলার মতন সময় আসেনি। বরঞ্চ বরুণ চক্রবর্তী এবং নারিনের ছন্দে ফেরা, রাহানের ছন্দে ফেরা, হেনরিক ক্লাসেনের ছন্দে ফেরাটা অনেকটাই উৎসাহ জুগিয়েছে নাইট সমর্থন,
1: অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো।
0: নিশ্চিত নিশ্চিত।
1: আচ্ছা, আমি তারপর গতকাল আরও একটি ম্যাচ
0: এবং রিঙ্কু সিং
1: তো একদম ফিনিশার হিসেবেই আর কি কেকেআরেও রয়েছেন, আর তাকে ভারতীয় দলেও ফিনিশার হিসেবেই ট্রিট করা হচ্ছে।
0: শাহরুখ খানের প্রিয় ক্রিকেটার রিঙ্কু, তাকে এবারই সহ অধিনায়ক করা হয়েছে এবং রিঙ্কু কিন্তু দল টিম ম্যান হিসাবে কিন্তু দলকে সেইভাবেই তার পারফরমেন্স দিচ্ছেন।
1: একদমই একদমই। এবার দাদা, আমি গতকালের আরও একটি ম্যাচের কথা আপনার সঙ্গে মানে জানতে চাই, সেটা হচ্ছে গতকাল যেটা পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের যে ম্যাচটা আমরা দেখলাম সেখানে কিন্তু দেখলাম যে বোলারদের দাপট, মেইনলি জেসন হোল্ডার, তিনি পেসের আগুনে মানে 23 রানে 4 উইকেট নিয়ে মানে জিতিয়ে দিয়ে দিলেন হচ্ছে গুজরাট টাইটান্সকে। এবার আপনি একটা কথা বলুন, আমরা দেখে আসছি মানে টি টোয়েন্টির জন্মলগ্ন থেকেই দেখছি যে টি টোয়েন্টি মেইনলি ব্যাটসম্যানদের খেলা, ব্যাটারদের খেলা, মার্কাটারি খেলা। এবার সেটা কি আস্তে আস্তে কোথাও একটু শিফট হচ্ছে যে যেখানে বোলাররাও নিজেদের কৃতিত্বে ম্যাচ জিতিয়ে দিচ্ছে? কারণ গতকালের যে দুটো ম্যাচ আমরা দেখলাম, একটা ম্যাচে আপনার আমাদের স্পিনার জুটি, আরেকটা ম্যাচে জেসন হোল্ডার, স্পিনার এবং পেসার, দুই ম্যাচেই কিন্তু বোলাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন জয়ের ক্ষেত্রে। তো কোথাও কি একটু প্যারাডাইম শিফট হচ্ছে বলে মনে হয় আপনার?
0: দেখুন, ওভারটা হচ্ছে 20 ওভার।
1: একদম।
0: এবং 20 ওভারে কি হয়, আমি 4 ছক্কা মেরে, অর্থাৎ যেটা আপনি বললেন মার্কাটারি ক্রিকেট, দেখুন ফুটবলে 6 গোল হলো একটা দল তার প্রতিদ্বন্দ্বী দলকে 6 গোল দিল, কিন্তু জয়ী দলের গোল রক্ষক সেও কিন্তু 4টে গোল সেভ করেছিল।
1: একদম।
0: কিন্তু খবরের শিরোনামে কিন্তু ওই 6 গোলদাতা। তো আমার মনে হয় না যে শিফট হচ্ছে, এটা অনেকটা নির্ভর করে 22 গজের চরিত্রের ওপর বা কি স্ট্র্যাটেজি কি দলের, অনেক কিছুর ওপরে। এখানে বোলারদেরও কিন্তু সুযোগ আছে নায়ক হওয়ার, আপনারা নিজেই বললেন গতকালকের ম্যাচেই যেটা দেখা গেছে। তো সেই অর্থে হ্যাঁ, ব্যাটারদের ক্ষেত্রে থেকেও বোলারদের এই 22 গজের চরিত্রটা তাদের মনের মতন হলে এই বোলাররাই কিন্তু এই মার্কাটারি ক্রিকেটও নায়ক হতে পারেন, সেই যোগ্যতা বা সেই সম্ভাবনা তাদেরও আছে।
1: অবশ্যই। তা মানে সাধারণত আমরা ক্রিকেট ফ্যান হিসেবে কিন্তু ব্যাট বলের লড়াইটাই দেখতে চাই, মানে
0: না হলে আমি বোলার নেব কেন, তাহলে তো আমি দলে সবই ব্যাটারকেই রাখব।
1: শুধুমাত্র যে কোনো এক দল এসে 243 করে গেল আর এক দল 249 তুলে দিল, এটা কোথাও গিয়ে
0: দেখুন এক বলের খেলা, এক বলে কত কিছু হতে পারে।
1: আপনি কিছুক্ষণ আগে যে কথাটা আমাকে বলছিলেন যে টি টোয়েন্টি ক্রিকেট আইপিএল জৌলুস হারাচ্ছে, একটু আগে আপনার সঙ্গে যখন আলাপচারিতা হচ্ছিল আপনি ঠিক এই কথাটাই বলছিলেন যে এটা কি কোথাও গিয়ে ওই ব্যাপারটাই যে একদল 250 করছে আরেক দল

0: 255 করে দিচ্ছে, একটা বোরিং ব্যাপার চলে আসছে, মানে একই ধরনের খেলা, একই এ লোকজন মানে প্রেডিক্ট করতে পারছে যে কি হবে না হবে।
1: হ্যাঁ দেখুন, এবারে গত বিশ্বকাপ, টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা ইডেনেও দেখেছি এবং ভারতবর্ষের বেশ কয়েকটা কেন্দ্রেও আমরা খেলা দেখেছি। ভারতের খেলাগুলো যে যখন হয় স্টেডিয়ামে, হ্যাঁ ফুল স্টেডিয়াম হয়ে যায়, এবং ইডেনেও আমরা দেখেছি ভারত না খেললেও অন্তত 40-50 হাজার দর্শক গ্যালারিতে থেকেছে। আবার অন্যান্য ভেন্যুতেও আমরা দেখেছি বহু গ্যালারি ফাঁকা। 2023 বিশ্বকাপ আমরা দেখেছিলাম, সেই বিশ্বকাপ ফাইনাল হয়েছিল আহমেদাবাদে, সেই বিশ্বকাপের যে উন্মাদনা, যে আবেগ দেখেছিলাম। এবারে 2026 টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালও কিন্তু আহমেদাবাদে হয়েছিল,
0: একদম
1: সেই উন্মাদনা, সেই আবেগ কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমরা দেখিনি। পর পর টি টোয়েন্টি ম্যাচ, ওয়ান ডে ক্রিকেট, এই 50 ওভারের ক্রিকেট এত ঘন ঘন হচ্ছে, যেখানে এই এইটা ক্রিকেট প্রেমীদের কাছেও অনেকটা একঘেয়ে হয়ে যাচ্ছে। কিন্তু এই টি টোয়েন্টি ক্রিকেটটার এবং ওয়ান ডে ক্রিকেটের সঙ্গে আর একটা যেটা হচ্ছে, জনপ্রিয় নিশ্চয়ই, এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, কিন্তু একজন ক্রিকেট প্রেমী হিসাবে আমার নিজের ব্যক্তিগত ধারণা, ক্রিকেটের আসল খেলাটা, ক্রিকেটের যে আসল
0: রোমাঞ্চ
1: শৈলী, সেই টেস্ট ক্রিকেট কিন্তু বঞ্চিত হচ্ছে। একটা টেস্ট ক্রিকেটের ক্রিকেটারকে যেভাবে সমৃদ্ধ করে,
0: অবশ্যই
1: সেইটা কিন্তু বঞ্চিত হচ্ছে সেই টেস্ট ক্রিকেট। আবার যদি আপনি মুদ্রা রেপিট ওপিট, আবার যদি দেখেন যে এই টি টোয়েন্টি বা ওই 50 ওভারের ক্রিকেটে একদিনের খেলা, মানুষ আসলো, টাকা দিয়ে টিকিট কিনলো, দেখলো, হই হুল্লোড় করলো, চলে গেল, কিন্তু 5 দিন ধরে একটা ক্রিকেট সমান তালে স্টেডিয়ামে বসে একজন ক্রিকেট দর্শকের কাছে, মানে এই মুহূর্তে সমাজ ব্যবস্থা যা চলছে, যেভাবে মানুষ সারাদিন দৌড়চ্ছে, সেখানটাও একটা আশঙ্কা, মানে সেখানটাও একটা সমস্যা দাঁড়িয়ে,
0: মানে বলছেন মানুষের ধৈর্য এবং সময়
1: সময় নিশ্চয়ই নিশ্চয়ই 5 দিন ধরে টেস্ট ম্যাচ দেখার দর্শক নেই একদম বলাটা ভুল, কারণ এখনও আমি জানি বহু মানুষ, হাজার হাজার মানুষ যারা এই টি টোয়েন্টি বা 50 ওভারের ক্রিকেটের থেকে অনেক বেশি তাদের কাছে গ্রহণযোগ্য, সেটা হচ্ছে টেস্ট। কিন্তু যদি সামগ্রিকভাবে আমরা দেখতে চাই, তাহলে টেস্ট ম্যাচ যেরকম ক্রিকেটের আসল ক্রিকেট, তেমন সেই 5 দিনের ক্রিকেটটাকে নিয়মিত চালু রাখাটাও, মানে ধরুন এক একটা দেশে যদি 3-4-5-6 দেশ আসে টেস্ট খেলতে, সেটাও কিন্তু চালানো মুশকিল।
0: এই যে ICC টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু করেছে, তাতে কি আপনি এই টেস্ট ক্রিকেটের কিছুটা হলেও পুনরুদ্ধান দেখতে পাচ্ছেন?
1: কিছুটা হবে, কিন্তু হয়তো অতটা জনপ্রিয় হবে না, কিছুটা তো নিশ্চিতভাবে হবে।
0: এমনিতে ভারত তো গত 3 বারের মধ্যে 2 বারই ফাইনালে উঠেছিল, 2 বারই হেরে গিয়েছে, কিন্তু এই যে উত্থানটা, মানে এটাও কি খানিকটা হলেও ভারতের মানে টেস্ট ক্রিকেট দলটাকে খানিকটা হলেও চাঙ্গা করবে বলে?
1: যে কোনো দেশের কাছে ক্রিকেটটাকে বাঁচিয়ে রাখতে গেলে টেস্ট ক্রিকেটের ওপর জোর দিতে হবে, সেটা কিভাবে হবে তা ICCকেই ঠিক করতে হবে।
0: আচ্ছা এটা কথা আমাকে বলুন, আমার অনেকদিন ধরে এটা জানার ইচ্ছে, এই যে ধরুন IPL খেলা হচ্ছে, এবার IPL থেকে আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত সফল টি টোয়েন্টি ক্রিকেটার কিন্তু উঠে আসছে, যারা কিনা গত যে ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলো তার পেছনে IPL এর একটা অনস্বীকার্য ভূমিকা রয়েছে, কিন্তু এই যে প্লেয়াররা উঠে আসছেন তাদের মধ্যে থেকে টেস্ট ক্রিকেটে ওরকম মানে লাল বলের ক্রিকেট, সেরকম সুইং আর ফিল্ডিং কোনো রেস্ট্রিকশন নেই, বিভিন্ন লাইনে বল করে যাচ্ছে, 5 দিনের পিচ যেটা আস্তে ভাঙতে পারে, পিচের চরিত্র পাল্টাতে পারে, সেই ব্যাপারটার সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়ার মতন ক্রিকেটার কি উঠছে IPL থেকে,
1: মানে টেস্টে খেলার মতো? হ্যাঁ দেখুন, সেই পরীক্ষা নিরীক্ষা কিন্তু এখনো সেইভাবে হয়নি, আপনি ভালো করে দেখুন আমাদের টেস্ট দল আলাদা এবং ফরম্যাট অনুযায়ী দল করতে বাধ্য হচ্ছে, কিন্তু আগে তো আমরা এটা দেখতাম না। আমি সেই ক্ষেত্রে কি করে বলবো, ধরুন।

0: বৈভব যেভাবে ব্যাট করছে,
1: আমি বৈভব প্রসঙ্গেই আসছিলাম এরপর।
0: হ্যাঁ, আমাকে দেখতে হবে টেস্ট ম্যাচে, যদি ভারতীয় দলে সুযোগ পায় টেস্ট ম্যাচে সে নিজেকে কিভাবে মেলে ধরছে।
1: বৈভব সূর্যবংশী প্রসঙ্গে একটা কথা বলছিলাম যে 15 বছর বয়স যে ছেলেটির, সে ছেলেটি একদম অকুত ভয় হয়ে এরকম মানে বিশ্ব ত্রাস বোলারদের বিরুদ্ধে এভাবে ব্যাট করছে। তো এই প্রসঙ্গে কি আপনার মনে হয় যে ভারত আরও একটি অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার পেতে চলেছে?
0: নিশ্চয়ই, সে তো আমার আপনার কথাতে নয়, তার পারফরমেন্সই বলছে সে কি কোন ধরনের ক্রিকেটার বা তার প্রতিভা কিভাবে। তবে আমার মনে হয় প্রতিভাটাকে আগলে রাখার দায়িত্ব আমাদের সবার, যেমন টিম ম্যানেজমেন্ট, মিডিয়া, দর্শক, সবার কাছে। কারণ আজকে যে বৈভবকে নিয়ে আমরা এত নাচানাচি করছি, 3-4 ম্যাচ ব্যর্থ হলে ওই বৈভবকে ছুঁড়ে ফেলতে আমরা বিন্দুমাত্র সময় নেব না, যেটা আমাদের মস্ত বড় ভুল। সেই কারণে আমরা বলি, মানে আমাদের মতন সাংবাদিক যারা মনে করেন যে এই মুহূর্তে ওকে মাথায় তুলে না নেচে বা প্রচারের আলোয় তাকে উদ্ভাসিত না করে তাকে তার মতো থাকতে দেওয়া হোক, তাকে তার মতন তৈরি করা হোক, সে নিজে নিজেকে তৈরি করুক, ঠিক সময় মেলে ধরা হবে। কারণ তার সামনে এখন বহু সময়, মিডিয়ার সময় আছে, তাকে নিয়ে আলোচনা করার সময় আছে, এখন তাকে খেলতে দেওয়া হোক তার মতো করে,
1: মানে তাকে একটু আগলে রাখা হোক।
0: নিশ্চিতভাবে।
1: ঠিক আছে দাদা, এবার ক্রিকেট থেকে চলে আসবো ফুটবল মাঠের দিকে। তো ফুটবলে IPL, ISL তো চলছে, ISL এ মোহনবাগান রয়েছে এখন 2 নম্বরে, আর 5 নম্বরে হচ্ছে ইস্টবেঙ্গল। এবার আপনি মোহনবাগান কিংবা ইস্টবেঙ্গল এই মরশুমে জয়ের সম্ভাবনা কতটা দেখছেন?
0: দেখুন, লিগ টেবিলে জামশেদপুর 1 নম্বরে, মোহনবাগান 2 নম্বরে,
1: ইস্টবেঙ্গল 5-এ।
0: ইস্টবেঙ্গল এবার যেভাবে শুরু করেছে, বিগত দিনের ISL এ ইস্টবেঙ্গল যেভাবে ব্যর্থতার ইয়েতে ছিল, সেই জায়গায় অস্কার ব্রুজোর হাতে পড়ে একটু অন্যরকম ইস্টবেঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি। মোহনবাগান শুরুটা খুব একটা ভালো করতে পারেনি, কিন্তু মোহনবাগানের সামনে সম্ভাবনা আছে। দেখুন, ওই যে এর আগে যেটা বললেন, এই জামশেদপুর দল হিসাবে নিশ্চিতভাবে ভালো, কিন্তু ওজনে ধারে ভারে মোহনবাগান কিন্তু এগিয়ে রয়েছে। ইস্টবেঙ্গলকেও পিছিয়ে রাখলে ভুল করা হবে, কিন্তু আমার নিজের মনে হয় যে আমরা এত পেশাদার পেশাদার বলে নিজেদের চিৎকার করি, ISL পেশাদারদের লিগ, আমি ব্যক্তিগতভাবে মনে করি ওটা পেনশনার্স লিগ, কিন্তু এই যে পেশাদারিত্বের একটা চূড়ান্ত অপেশাদারিত্ব দেখলাম ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো হঠাৎ করে টুর্নামেন্টের মাঝপথে বলে দিলেন, এটাই আমার শেষ বছর, আমি আর ইস্টবেঙ্গলকে কোচিং করাবো না। কোন সময় এই কথাটা বলছেন উনি? যখন দলটা একটা ছন্দে রয়েছে। কিসের পরিপ্রেক্ষিতে উনি বলছেন যে ইস্টবেঙ্গলে আমি আর কোচিং করাবো না? এই তো নয় যে মাদ্রিদের বা ম্যানচেস্টারের কোচের অফার ওনার কাছে এসে গেছে?
1: অবশ্যই।
0: ওনার কোচ থাকবো না এই বলাটার পেছনে কারণ হচ্ছে ইনভেস্টররা তার সাথে এখনো ঠিক মতন কথা বলেনি, আগামী দিনে চুক্তি নিয়ে তার সঙ্গে সম্পূর্ণ
1: সেই যুক্তিটাই দিয়ে দিয়েছে।
0: হ্যাঁ, কিন্তু এইটা যুক্তি হতে পারে না একজন পেশাদার কোচের কাছ থেকে। কারণ একজন কোচ টুর্নামেন্টের মাঝপথে বলছেন এটাই আমার শেষ, আমি ছেড়ে দেবো, আমি চলে যাব, আমার সাথে চুক্তি হয়নি, একই অবস্থা কিন্তু ইস্টবেঙ্গল দলে যে সমস্ত ফুটবলাররা রয়েছেন তাদেরও। তো সেনাপতি যদি বলেন যে যুদ্ধক্ষেত্র থেকে আমি টাকা সেইভাবে না পেলে, আমার সঙ্গে আবার নতুন করে চুক্তি না হলে আমি আর থাকছি না, তো তার যে সমস্ত সোলজাররা রয়েছেন তারাও তো সেই অনিশ্চয়তার মধ্যে পড়ছেন। যে কোচই যদি, কোচ বলেন যে তার সাথেই চুক্তি হচ্ছে না, তার সঙ্গেই কথাবার্তা বলছে না, তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? আমার মনে হয় এটা দলের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। এখন এর মধ্যে থেকে আমাদের দেখে নিতে হবে যে ISL এ ইস্ট বেঙ্গল বা মোহনবাগান কতটা নিজেদের মেলে ধরবে, কারণ এই মুহূর্তে এবছর আইএসএল যে

0: হচ্ছে, এটাই ফুটবল প্রেমীদের কাছে একটা বড় খবর। এর জন্য চূড়ান্তভাবে দায়ী করব ফেডারেশনকে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে। টিল টুডে, আজ পর্যন্ত, এখনো পর্যন্ত কোনো দীর্ঘমেয়াদি চুক্তি এখনো করে উঠতে পারেনি, যেটার উপর দিয়ে আইএসএল চলবে। এবারে দেখবেন আইএসএল অনেকটাই জৌলুসীন,
1: একদম,
0: কারণ অন্যান্য বারও প্রথম আইএসএল যখন শুরু হয় তার প্রথম তিন চার বছর যে জৌলুস ছিল এই টুর্নামেন্টটা, সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে।
1: অবশ্যই
0: এখন এবছর আইএসএল আদৌ হবে কি না তাই এই দলগুলো জানতে পারত না। বেশ কিছু ফুটবলাররা ফিরে গেছিলেন, ভেবেছিলেন যে বোধহয় এবার আর আইএসএল হচ্ছে না, ক্লাবকর্তারাও পর্যন্ত হাল ছেড়ে দিয়েছিলেন, বোধহয় হবে না, তাহলে আর শুধু শুধু ফুটবলারদের মাসিক বেতন দেবো কি না, এই নানা ডামাডোল চলছে। তো সেই ক্ষেত্রে সেই আইএসএলটা যে হচ্ছে এটাই বড় কথা, কিন্তু ফেডারেশনকে কিন্তু এই মুহূর্তে ব্যবস্থা নিতে হবে, একটা দীর্ঘমেয়াদি কোনো চুক্তি কোনো ইনভেস্টারের সাথে করতে হবে। কারণ এফএসডিএল চলে যাওয়াতে, কারণ আমরা চলে যাওয়াটাই বলবো, কোনো ছেড়ে দিয়েছে, এফএসডিএল এখনও ফুটবলের সাথে আছে কিন্তু আইএসএলের সাথে তারা আর কাজ করতে ইচ্ছুক বলে মনে হয় না। তারা নার্সারি দিকে নজর দিয়েছে, নার্সারি ফুটবলের দিকে, কিন্তু এই মুহূর্তে এমন একজন ইনভেস্টর দরকার যেটা এফএসডিএল নির্দ্বিধায় প্রচুর টাকা ফেডারেশনকে আইএসএলের জন্য দিয়েছে। তো সেই সব দিক দিয়ে আইএসএলটাকে বাঁচিয়ে রাখতে গেলে ফেডারেশনকে এই মুহূর্তে ব্যবস্থা নিতে হবে।
1: অজস্র ধন্যবাদ দাদা, কিন্তু একটা কথা ছোট থেকে শুনে এসেছি যে এভরিথিং দ্যাট হ্যাজ এ বিগিনিং হ্যাজ এন এন্ড অলসো, অর্থাৎ যা শুরু আছে তা শেষ থাকাও বাধ্যতামূলক, এবং ঘড়ির কাঁটা এখন আমাকে জানান দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্নই করব, কেমন লাগছে ক্রীড়াঙ্গন অবশ্যই জানান এআইআর কলকাতা sports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম, খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। নমস্কার।

0: শুনছিলেন এতক্ষণ ক্রীড়াঙ্গন আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক চলে এসেছি আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার জন্য। এই সময়টা আমরা প্রত্যেকেই, আমার যে চাষি ভাইরা রয়েছেন, চাষি বোনেরা রয়েছেন, সবাই কিন্তু খুব ব্যস্ত, নানান রকম চাষবাসের কাজে তারা ভীষণভাবে ব্যস্ত, এবং তার মধ্যে যেটা প্রধান এই সময়টা কিন্তু যে বন্ধুরা পাট চাষ করেন তারা কিন্তু ভাবছেন, পাট চাষ কেউ কেউ শুরু করেছেন বা কেউ কেউ শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। উত্তরবঙ্গের দিকটাতেও বেশ কিছুটা শুরু হয়েও গেছে, কিন্তু আমাদের এখানটাতে যে পাট শাকটা আমরা খাই সেটা চলছে চাষ, এবং কিছুটা চাষ সবে হবে এই যে প্রাক মুহূর্ত, এটাই বোধহয় ঠিক সময় কথা বলবার জন্য পাট চাষ বিষয়ে। তাই আমরা আজকে বেছে নিয়েছি পাট চাষ এই বিষয় নিয়ে কথা বলবো এই অনুষ্ঠানে। আর আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত কৃষি অধিকর্তা ডক্টর রামপ্রসাদ ঘোষ, এবং সেই সঙ্গে রয়েছেন আমাদের একজন প্রগতিশীল কৃষক বন্ধু যিনি নদিয়ার করিমপুর থেকে এসেছেন, গণপতি মণ্ডল। আমি দুজনকেই আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আমি প্রথমেই ডক্টর ঘোষের কাছে আসি, যে আমি বলছি যে এই সময়টাতেই তো আমরা প্রস্তুতি পর্ব চূড়ান্ত করছি পাট চাষের জন্য, তাই তো? তো পাট চাষ করার যে এটা একেবারে উপযুক্ত সময়, তাহলে সেই সময় প্রথম আমাদের কি কাজ করা উচিত সেটা যদি একটু বলেন।
2: দেখুন, পাট হচ্ছে আমাদের রাজ্যের অন্যতম প্রধান অর্থকরী ফসল, এবং এর ব্যাপ্তি আমাদের দক্ষিণবঙ্গে গঙ্গা নদীর দুপাশে এবং উত্তরবঙ্গেও প্রায় পুরোটাই। এবং আমাদের উত্তরবঙ্গের পাট চাষটা একটু আগে হয়, মানে আমাদের মার্চ মাসের শেষ দিকে। দক্ষিণবঙ্গের যে চাষটা সেগুলো মূলত এপ্রিল মাসের, মূলত কালবৈশাখী যে বৃষ্টির সেইটার সুযোগ নিয়ে আমাদের চাষিরা চাষ করেন। এখন অবশ্য অনেকেই শেষ সেবিত এলাকায় পাট চাষ করছেন। তো প্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে জমি নির্বাচন, ফসলের জাত নির্বাচন, বীজ সংগ্রহ করা, এই কাজগুলো এই মুহূর্তে কিন্তু প্রত্যেককে করতে হবে। আগে আমরা জানি যে আমাদের পাটের যে জমিটা সেটা

0: তৈরি করতে গেলে পাটের দানা যেহেতু খুব ছোট ছোট থাকে, স্বাভাবিক কারণে এই মাটিটা খুব ঝুরঝুরে করতে হয় এবং সেটার লেভেলটা সমতল এটা যেন হয়। কারণ পাটের ক্ষেত্রে যেমন সেচের সুবিধা সেচের লাগতে পারে, সাথে সাথে নিকাশিও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
1: আচ্ছা গণপতিবাবুর কাছে আসি আমি, কি করছেন এখন পাট চাষের প্রস্তুতি নিচ্ছেন আপনারা?
2: হ্যাঁ, আমরা শুরু করে দিয়েছি। পাটটা বেশ কয়েকদিন, দু চার দিনের মধ্যে বোনানি শুরু হয়ে যাবে আর কি। শস্য পর্যায়ে বজায় রাখবার জন্য আমি যা করি, পাটের পরে আমন ধান, আমন ধানের পরে গম, গমটা সবে উঠলো, গমের কাটিগুলো নাড়াগুলো এখনো জমিতে রয়েছে, সেগুলোকে সরিয়ে দিয়ে ফেলে দিয়ে জমিটাকে ট্রাক্টর দিয়ে বা নাঙল দিয়ে চাষ করতে হবে। মোটামুটি তিন চারটে পাঁচটা চাষ দিতে হবে। চাষ দিয়ে ডক্টর ঘোষ যেটা বললেন যে জমিটা ঝুরঝুরে করতে হবে, এটা মূল কথা। কারণ বড় বড় ঢিল থাকলে তাহলে তো ভালো হবে না। পাটের দানাটা খুব ছোট, পাটের বীজটা, সেই বীজটা যেন অবকাশ পায় অঙ্কুরোদ্গম করবার, সেই রকম মাটি তৈরি করতে হবে। এবং সেই মাটিটা পোলে দুআঁশ বেশি হলে ভালো হয় আমাদের, গুলো পুরো এটিল না হয়ে। এবং আমরা সেই রকম জমিতেই পাট চাষ করে থাকি এবং তার প্রস্তুতি আমাদের চলছে, মানে জমি তৈরির প্রস্তুতি চলছে। সেই সঙ্গে জাতটাও নবীন 524
1: আসবো, আমি জাত নির্বাচনের কথায় আসবো এবং ডক্টর ঘোষের কাছে আগে একটু শুনবো যে কোন কোন জাত নির্বাচন করতে আপনারা বলছেন।
0: দেখুন গণপতিবাবু যেটা বললেন, নবীন নবীন কিন্তু নামে নবীন হলেও বয়সে প্রবীণ, কারণ কারণ হচ্ছে এই জাতটি আমাদের গবেষণাগার থেকে 1977 সালে মানে উদ্ভাবিত হয়েছে।
1: বেশ প্রবীণ, তবে
0: বেশ প্রবীণ তো, সেই জন্যে এই জাতটা কিন্তু আমরা যে কোনো জাতি যে কোনো ফসলেরই 10-15 বছর পরে সেই জাতটা কিন্তু আমরা বলি যে সেই জাতের কিছু সমস্যাও এসে যায়, রোগ ব্যাধি আসে কিছু, তার ফলন ফলনশীলতাটাও আস্তে আস্তে কমতে শুরু করে। এখন কিন্তু অনেক ভালো ভালো জাত বাজারে এসছে, আপনি GRO 204 সুরেন পাবেন ভালো জাত। আপনি যদি একটু জলদি চাষ করতে চান তাহলে এই ক্রাইজাবির উদ্ভাবিত জাত আছে GRO BA3, এই জাতটা কিন্তু খুব ভালো জাত এবং জলদি চাষ করা।
2: এটা কি বাজারে পাওয়া যাবে?
0: অবশ্যই পাওয়া যাচ্ছে।
2: আচ্ছা,
0: কারণ হচ্ছে আমরা দেখেছি যে শস্য পর্যায়ে, আপনি যেটা বলছিলেন শস্য পর্যায়ে বজায় রাখতে গেলে যদি একটু জলদি লাগানো যায়, মানে
2: অবশ্যই
0: আমাদের মার্চের শেষ বা এপ্রিলের শুরুতে লাগানো যায়, তাহলে অনেক ক্ষেত্রে গাছে ফুল এসে যায়। আপনারা নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতা আছে, এই জাতগুলো হচ্ছে জলদি লাগালেও ফুল আসবে না।
2: আচ্ছা,
0: তার মানে এরা
2: এবং ফুলে ডালপালা হবে না?
0: অবশ্যই
2: স্ট্রেট হবে,
0: ফুল হলেই ডালপালা হয় এবং তাতে আমাদের গুণগত মানটাই নষ্ট
1: হয়ে যায়।
0: এই জাতগুলো আপনি ভাবতে পারেন, রাজা রানী বলে আমাদের নুজিবেদের একটা প্রাইভেট কোম্পানির কিছু জাত আছে, সেগুলো মোটামুটি ভালো। তবে অবশ্যই নবীনকে আস্তে আস্তে আমাদের ত্যাগ করে আমরা যেটা আপনাদেরকে বলবো যে অনেক নতুন নতুন জাত এবং তাদের যেমন উৎপাদনশীলতা, তার সাথে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আঁশের গুণগত মান ভালো। এই যে ভ্যারাইটিগুলো, যে জাতগুলো বললাম, এই জাতগুলো কিন্তু সুরেন বলুন, আপনার GRO BA3, GRO BA2, এই জাতগুলো কিন্তু আঁশের গুণগত মানটা ভালো।
2: পাটের মূল ব্যাপারটাই তো আঁশ,
0: অবশ্যই,
2: এবং এই জন্য এটাকে গোল্ডেন ফাইবার বা স্বর্ণতন্তু আমরা বলি আর কি, তাই না?
1: একদম। তো জমি তৈরি হলো, তারপরে আমরা সঠিক জাতটাও বেছে নিলাম। এইবারে ডক্টর ঘোষ, বীজ বপন করার জন্য কি কোনো বিশেষ পদ্ধতি দরকার যাতে আমরা ভালো ফসল তুলতে পারি ঘরে?
0: আচ্ছা, বীজ বপন করার আগে সংগ্রহটা আমাদের করতে হবে। জাত তো আপনি ঠিক করলেন, আমরা চাইবো যে কৃষক বন্ধুরা যেন সার্টিফাইড বীজ ব্যবহার করেন, অর্থাৎ সংশিত বীজ।
1: সংশিত বীজ কথা বলা হয়,
0: সবাই জানেন যে দুটো কার্ড থাকে, একটা নীল কার্ড, সেটা হচ্ছে সার্টিফিকেট। আমাদের মতো সরকারি আধিকারিক বীজ সংশিত সংস্থা তারা সেটা সার্টিফাইড, ঠিক আছে? এবং সেই সার্টিফাইড বীজ আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন, না হলে আপনার এলাকায় যেটা যে কোম্পানি রেপুটেড কোম্পানি ভালো কোম্পানির আপনি ট্রুথফুল লেভেল বীজ সংগ্রহ করতে

0: করতে পারেন, বীজ সংগ্রহ করে একদিন অন্তত রোদ খাওয়ান, রোদ
1: প্যাকেট থেকে খুলে রোদে,
0: খুলে রোদে দেয়া, ঠিক আছে? রোদে দিয়ে এবার আপনি বীজ বপন করার আগে বীজটাকে শোধন করেন। আমরা আমাদের সব থেকে সহজলভ্য ছত্রাকনাশক হচ্ছে কার্বেন্ডাইজিম বা আমাদের ম্যানকোজেব, এই ছত্রাকনাশক প্রত্যেক কৃষকেরই প্রয়োজনে লাগে।
1: কিন্তু একটা আমি জিজ্ঞেস করছি, এখানে জানছি আর
2: আপনার কাছে আসবো আমি,
1: ধরুন সার্টিফাইড বীজ লেখা রয়েছে, তবুকে আমাকে রোদে দিয়ে ওটাকে আবার সংশোধিত করতে হবে?
0: অবশ্যই, এটাই হচ্ছে আমাদের পরামর্শ। কারণ হচ্ছে যখন সার্টিফাইড হয়েছে তারপরে আপনার কাছে এসছে, বেশ কিছুদিন গেছে, বীজের গুণগত মানটা খারাপ হতে পারে। সেটা মূলত হচ্ছে যদি বীজের মধ্যে আপনার ময়েশ্চার বা রস হিউমিডিটিটা বেশি থাকে, তাহলে বীজের গুণগত মান বা অঙ্কুরোদগম ক্ষমতা কমে যেতে পারে। সেজন্য একটা রোদ খাইয়ে আপনি বীজটা শোধন করবেন, অতি অবশ্যই শোধন করবেন। এটা হচ্ছে বাচ্চাদের যেরকম পোলিও টিকাকরণ সেই রকম হচ্ছে, 2 গ্রাম ছত্রাকনাশক দিয়ে যদি আপনি ওই বীজটাকে শোধন করে নিয়ে তারপরে আপনি জমিতে রোপণ করেন, তাহলে কিন্তু সেটা আপনার অবশ্যই রোগমুক্ত মানে চারা হবে, এবং রোগমুক্ত চারা হওয়ার জন্য ফসলটা অনেক ভালো হবে।
2: সেক্ষেত্রে গণপতিবাবু, আপনি তো আজকে এখানে এসে সরাসরি কথা শুনলেন, এবং আপনাদের গ্রামে গঞ্জে একটা কথা তো খুব প্রচলিত আছে যে পাশাপাশি বাস এবং দেখা দেখি চাষ, এটা বলা হয়। এই যে বার্তা আপনি আজকে এখানে পেয়ে গেলেন, রেডিওয় আমার যে বন্ধুরা শুনছেন তারা তো নিশ্চয়ই এই পদ্ধতিতেই করবেন বীজ বপন, আমি আশা রাখি, কিন্তু আপনাকেও এই কথা পৌঁছে দিতে হবে, তাই তো?
1: হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ব্যাপারটা হচ্ছে আমরা একটা ধারণা ছিল, আমাদের অনেকের ধারণা আছে আর কি, যখন আমরা বাজার থেকে সার্টিফাইড বীজ কিনছি তাহলে নতুন করে বোধ হয় সংশোধন করবার প্রয়োজন নেই। তো ডক্টর ঘোষ যেটা বললেন যে না, বীজটা যেদিন মানে প্যাকেটজাত করা হয়েছে এবং যেদিন আমি জমিতে ফেলবো, মানে ডিউরিং দিস পিরিয়ড, এই সময়টা অনেকখানি, সেই সময়ে ওর বীজের কি বলবো গুণগত মান অনেকটাই হ্রাস পেতে পারে, এবং সেই জন্যই বোধ হয় উনি বলছেন নিশ্চয়ই এটা আমাদের করা উচিত এবং আমরা করব।
0: আচ্ছা, এবার হচ্ছে আমরা ওই বীজটা শোধন করার পরে আমরা লাইনে যদি বুনি, তাহলে মাল্টিরোজ সিড ড্রিল আছে ক্রাইজাব উদ্ভাবিত, সেইটাতে করে আমরা লাইনে বুনতে পারি, 25 সেন্টিমিটার দূরে দূরে লাইন হবে, আর 4 থেকে 5 সেন্টিমিটার দূরে দূরে লাইনের মধ্যে এক একটা গাছ থাকবে। এবার অনেকেই কিন্তু আমাদের মানে বেশিরভাগই আমাদের ছিটিয়ে বোনেন, স্বাভাবিক, কারণ কারণ হচ্ছে যে তাদের কাছে এই সিড ড্রিল মেশিন নেই। তো ছিটিয়ে বুনলে আমরা যেটা এখন পরামর্শ দেব যে গাছের সংখ্যা নির্দিষ্ট রাখলে কিন্তু আপনার ফলন এবং গুণগত মান ভালো হবে না। আমাদের চাষিদের প্রবণতা হচ্ছে বেশি চারা হলে বেশি ফলন হবে, তাই তো নাকি?
1: না না না না না, এটা ঠিক না, আমরা তা করি না। আমরা
0: ঠিক আছে
1: নিড়ানি দিয়ে আগাছা দমন করি এবং অতিরিক্ত চারা আমরা উপরে ফেলে তুলে দিই, আগাছা দমন দমন করি আমরা, চারা বেশি চারা থাকলে সেগুলোকে উঠে ফেলি।
0: এখন বিজ্ঞানীরা দেখছেন যে 1 বিঘা জমির জন্য 300 গ্রাম বীজ দিলেই যথেষ্ট, 300 গ্রাম বীজ আপনি ছড়াতে না পারলে তার সাথে আপনি বালি মিশিয়ে ছড়ান,
1: 300 গ্রাম বীজ মাত্র 300।
0: সেজন্যই আপনাকে বললাম যে কৃষকদের মন ভরে না বেশি চারা না থাকলে,
2: অর্থাৎ সারিটাকে মেইনটেইন করতে হবে, তাই তো?
1: তাই যখন আমাদের বীজগুলো অঙ্কুরোদ্গম হবে, 2 পাতা যখন পাঠ হবে না, তখন কিছু পোকা পোকা টোকাতে বলে কেটে দেয়, সেই জন্য অতিরিক্ত চারা প্রথম অবস্থায় থাকলে আমরা মনে করি ক্ষতির কিছু নেই, পরবর্তীকালে আমরা আগাছা দমন করবার সময় ওগুলোকে তুলে দেব এবং পোকাতে একটু খেয়ে কমিয়ে দেবে, এরকম হয়।
0: আমার অভিজ্ঞতা যা বলছে, দেখুন আমি পাট নিয়ে অনেকদিন রাজ্য সরকারের কাজ করেছি, আমি আমার গবেষণার কাজও করেছি, স্বাভাবিক, কারণে এই ক্ষেত্রে আপনার মন ভরে না
1: চাষি,
0: কিন্তু আপনি আপনি পরীক্ষামূলকভাবে কিছুটা জায়গা করে দেখবেন, 300 গ্রাম বীজ, আমাদের 250 গ্রাম থেকে 300 গ্রাম বীজ লাগে সিড ড্রিলে, অর্ধেক তুলতে হয়। যদি আপনার বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতাটা 90% বেশি থাকে, তো সেজন্যে 300 গ্রাম বীজ আপনি যদি বালি বা আরো আর একটা কাজ।

0: করতে পারেন কিছুটা মুখ কলায়, যেটা জলদি জাতের বিরাট বিরাট বা টিএমবি 37, সেটা যদি আপনি ওর সাথে কিছুটা মানে 1 কেজি বীজ, 300 গ্রামের সাথে 1 কেজি মুগ বীজ ছড়িয়ে দেন, তাহলে মুখ থেকে জলদি কিছুটা আপনি মুখ পেতে পারেন, মানে তুলে নিলে বাড়ির খাওয়ার মুখটা হতে পারে। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জমিতে জৈব পদার্থের কিন্তু কিছুটা
1: নাইট্রোজেন সরবরাহ করবে ওই গাছের গোড়ার ওই গুটিগুলো,
0: অবশ্যই অবশ্যই
1: ব্যবস্থা করে।
0: আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে, পাটের প্রথম দিকে বৃদ্ধিটা কম হয়, মুখ কিন্তু তাড়াতাড়ি বেড়ে যায়, তাই তো নাকি? তো এই মুখ কিন্তু আগাছাকে নিয়ন্ত্রণ করবে অনেকটাই।
2: তার মানে আপনি সাথী ফসলের কথা বলছেন কি?
0: সাথী ফসল হিসাবে, কিন্তু এখানে একটাই সমস্যা, আপনার আগাছা নিয়ন্ত্রণটার জন্য আপনাকে আমাদের যে আগাছানাশক সেইটা ব্যবহার করার পরামর্শ দেবো। পেটিলাক্লোর বলে একটি আগাছানাশক আছে, আপনি 3 গ্রাম প্রতি লিটার জলে, যখন যদি জমিতে রস থাকে বোনার 48 ঘন্টা মাথায়, আর যদি রস কম থাকে তাহলে কৃষকরা সেচ দেন, সেচ দেওয়ার যখন সেচ দিলেন তখন থেকে 48 ঘন্টার মাথায়। এই আগাছানাশকের ব্যবহার করার জন্য ডোজ যেমন গুরুত্বপূর্ণ, সময়টাও খুব গুরুত্বপূর্ণ।
2: ডক্টর ঘোষ, আমি এই প্রসঙ্গে বলবো যে আমরা তো আগাছানাশকের কথা বললাম, কিন্তু তার আগে যদি একটু সারের কথাটাও আমরা জেনে নিই, সারটা কিভাবে প্রয়োগ করব, কতটা প্রয়োগ করব।
0: আমাদের কৃষকরা এই পাট চাষে কিন্তু খুব বেশি মানে মানে সারের ব্যাপারটা ভাবেন না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিছু জায়গা আছে যে আলুর জমির পরে পাট চাষ হয়, সেখানে আলুর উদ্বৃত্ত সারই মোটামুটি হয়ে যায়। আবার গমের ক্ষেত্রেও আমাদের কিছুটা সার আমরা বেশি দিই, সেটার উদ্বৃত্ত থাকে। আমরা যেটা এখানে দেখেছি যে রাসায়নিক সারের সাথে সাথে জৈব সার কিন্তু পাটে বেশিরভাগ কৃষক দেন না, কিন্তু জৈব সার প্রতিটা ফসলেই খুব গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন ফসফেট পটাশ আলু বাদ দিয়ে অন্য কোনো ফসলের পরে যদি আপনি পাট চাষ করেন, সেক্ষেত্রে আমরা বলি যে হেক্টর প্রতি 80 কেজি নাইট্রোজেন, 40 কেজি ফসফেট, 40 কেজি পটাশ দেয়া, এবং চাপানটা আমরা প্রথমে নাইট্রোজেন না দিয়ে দুটো ভাগে চাপানটা দেয়া, মানে একটা হচ্ছে প্রথম নিড়ানি দেওয়ার পরে আর দ্বিতীয়টা হচ্ছে যে সেকেন্ড নিড়ানি, এবং সাথে ওই যে আপনি বললেন যে পাট অতিরিক্ত চারা তুলে দেয়া ও তারপরে, তো এই দুটো ক্ষেত্রে যদি দেওয়া হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কৃষকদের আমরা পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে যে সালফার কিন্তু আমাদের জমিতে ঘাটতি আসছে, সেই সালফার ঘটিত সার কিন্তু পাটের জমিতে দিলে ফলন যেমন বাড়বে, প্রাকৃতিক প্রতিকূলতা যেটা সেইটা কিন্তু অনেকটা ভালোভাবে মোকাবিলা করতে পারবে। এখন কিন্তু আবহাওয়ার যে খামখেয়ালি সেইটা কিন্তু আমরা প্রত্যেকেই ভুক্তভোগী,
2: ঠিক
0: তো? এখানে যদি আপনি দেখবেন যে 1 মাস বৃষ্টি হলো না, জমির পাট ধুকছে, যদি সালফার প্রয়োগ করা হয় তাহলে সেটা কিন্তু অনেকটা ভালো।
1: হ্যাঁ, জমির যে সারের কথা হচ্ছিল, আমরা প্রথমে নাইট্রোজেনটা দিই না, এটা আপনি ঠিকই বলেছেন, আপনি সম্পূর্ণ একমত এবং আমরা করি এটা। আমরা প্রথমে ফসফেট আর পটাশটা দিই,
0: অবশ্যই
1: ফসফেট আর পটাশটা দেওয়ার পর আমরা বীজটা বপন করে দিলাম, তারপর 1 মাসের মাথায় নাইট্রোজেন জলে গুলে স্প্রে করলে ভালো কাজ হয় আমি দেখেছি।
0: হ্যাঁ সেটা,
1: এবং 1.5 মাসের মাথায় আর একবার নাইট্রোজেন
0: জলে গুলে স্প্রে করার ক্ষেত্রে শুধু মাত্রাটা ঠিক রাখতে হবে, তা না হলে পাতা মানে পুড়ে যাওয়ার মতো
1: পুড়ে যাবে।
0: মানে প্রতি লিটার জলে 20 গ্রামের বেশি যেন ইউরিয়া না
1: দেওয়া হয়, ঠিক আমরা সেটাই।
0: এমনকি আমরা কোনো কোনো সময় কীটনাশক প্রয়োগ করি, সেই কীটনাশকের সাথেও আমরা এই ইউরিয়া 20 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারি।
2: জৈব সারের কথা বলছিলেন আপনি, আপনারা জৈব সার ব্যবহার করছেন?
1: জৈব সার আমরা কোনো কোনো সময় করি, আমরা তো অভ্যস্ত হয়ে গেছি পটাশ ফসফেট দিয়ে তারপরে চাপান দিয়ে দিলাম ইউরিয়া, এতেই তো আমাদের পাট তো খারাপ হয় না, ভালোই হয়।
2: জৈব সারের ক্ষেত্রে কি কি সার ব্যবহার করা যেতে পারে বলেন।
0: জৈব সার আমরা সাধারণত কৃষক বন্ধুরা যেটা করেন, যে যাদের বাড়িতে গরু আছে, আবর্জনা গরুর যে মানে খাদ্যের অবশিষ্টাংশ, গরুর মলমূত্র, এগুলো দিয়ে তারা জৈব সার তৈরি করেন। যাদের পক্ষে এটা সম্ভব হয় না তারা বাজার থেকে ভার্মি কম্পোস্ট কিনতে পারবেন, বা খোল, খোল যদিও এখন একটু দামি হয়ে গেছে, কিন্তু আমরা বলবো কৃষকদেরকে যে কিছুটা জৈব সার নিজেই তৈরি করে নিন, সে কচুরি পানা হতে পারে, সে হতে পারে আমাদের গোয়ালের যেটা অবশিষ্টাংশ, আর যেটা আমাদের আগাছা নিয়ন্ত্রণটা কিন্তু পাটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ।
2: আগাছা নিয়ন্ত্রণটা যদি একটু বিস্তারিত বলেন।
0: আমরা আগাছা নাশক দিয়ে আগাছা নিয়ন্ত্রণ সাধারণত এখন করতে শুরু করেছি, আগে কিন্তু আমরা সবাই ওই হাত নিড়ানিতে অভ্যস্ত ছিলাম। এখন আগাছা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা যে আগাছা নাশকগুলো আমাদের মানে রেকমেন্ডেশন আছে, আমাদের বিজ্ঞানীরা বলছেন, তার মধ্যে কিছু আছে আগাছা ফোটার আগে বুটাক্লোর এবং পেটিলাক্লোর এই দুটো ব্যবহার করা যেতে পারে। প্রতি হেক্টর জমিতে 1 কেজি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট প্রয়োজন হবে। আর আমি আগেই বলেছি যে পেটিলাক্লোরের ক্ষেত্রে কিন্তু বপন করার বা জল দেওয়ার 48 ঘন্টা মাথায় এটা ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আমরা ঠিকমতো কাজ পাবো। আর অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পাটের জমিতে সব থেকে বেশি ঘাস জাতীয় আগাছা দেখতে পাওয়া যায়, সেই ঘাস জাতীয় আগাছাকে নিয়ন্ত্রণ করার জন্য শুধু ঘাসগুলোই মরবে, পাটের ক্ষতি হবে না। এক্ষেত্রে আমরা কুইজালোপোবিথাইল 5% অথবা 10%, 5% পাওয়া যায় একটা ফর্মুলেশন, সেটা 60 গ্রাম এআই পার প্রতি লিটার জলে। আর একটা হচ্ছে 10% যেটা সাকুরা বা অন্যান্য নামে বাজারে পাওয়া যায়, এটা কিন্তু আমরা দেখেছি 12 থেকে 15 দিনের মাথায় যদি আপনি মানে খুব কম লাগবে, 1 বিঘা জমিতে 50 মিলিমিটার, সেই ওষুধটা দিয়ে যদি আপনি 60 থেকে 70 লিটার জলে গুলে স্প্রে করে দেন, তাহলে আপনার ঘাস জাতীয় আগাছাগুলো নিয়ন্ত্রণ হয়ে যাবে। এবার সমস্যা হচ্ছে কি, নিশ্চয় আপনি একমত হবেন, এখন অনেক নতুন নতুন আগাছা পাটের জমিতে দেখতে পাওয়া যাচ্ছে, তাই তো নাকি?
1: অনেক রকম
0: মানে যেটা কিন্তু একটা নির্দিষ্ট আগাছানাশক দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এই কারণে ক্রাইজাপের বিজ্ঞানীরা ছোট্ট একটা নিড়ানি যন্ত্র ব্যবহার মানে উদ্ভাবন করেছেন, সেটার নাম দিয়েছেন ক্রাইজাপ নেল উইডার। আপনাদের পূর্বপুরুষরা বিদে দেয়া সিস্টেম ছিল, বিদে দেয়া হতো,
1: বিদে
0: নেংলে দিত, এখন সেইটারই ক্ষুদ্র সংস্করণ হচ্ছে ক্রাইজাপ নেল উইডার। এটা যখন জমিতে জো আসবে, মানে আপনি সেচ দিলেন, জো আসবে, এটেল মাটিতে 7 থেকে 8 দিন সময় লেগে যেতে পারে, বেলে মাটিতে 4 দিনের মাথায় জো আসতে পারে। যখন জো আসবে,
1: জোটা চোখের আইডিয়াতে বুঝে নিতে,
0: অবশ্যই চোখে সব জানেন,
1: বুঝে নিতে হয় আমাদেরকে জোটা হয়েছে কি না।
0: জো অবস্থাতেই এই ক্রাইজাপ নেল উইডার আপনাকে কিন্তু ব্যবহার করতে হবে। যদি লাইনে বুনে থাকেন, দুটো লাইনের মাঝে ও জাস্ট হচ্ছে, আপনার তখন দেখবেন আগাছাটা ফুটতে শুরু করেছে, দু পাতা তিন পাতা চার পাতা, সেই অবস্থাতে ও কিন্তু একটুখানি যদি খুঁচিয়ে দেওয়া হয় তাহলে আগাছাটা আপনার শিকড় শুদ্ধ উঠে যাবে, এবং কয়েক ঘন্টা রোদে থাকলে আগাছা কিন্তু নির্মূল হয়। এর কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হওয়ার জায়গা নেই, যেটা আমাদের আগাছা নাশকের ক্ষেত্রে আগামী দিনে আশঙ্কা করছি যে সেরকম হতে পারে।
2: বেশ, আচ্ছা, আমরা তো আগাছা নিয়ন্ত্রণের কথা বললাম, কিন্তু এই পাট চাষের ক্ষেত্রে কি আপনারা কোনো রোগ পোকার সম্মুখীন হন?
1: হ্যাঁ, রোগ পোকা যখন পাট গাছগুলো বড় হবে তখন দেওয়া হয় মানে প্রতিষেধক হিসাবে, কিন্তু আমরা তার আগেতেই যখন আমরা জমিটা তৈরি করছি, জমি মানে শেষ চাষের সময়ে আমরা ফিউরিডান দিয়ে এগুলোকে শেষ চাষ করি, তাতে করে জমির মধ্যেকার যে মাকড়, যে পোকা, কাটি পোকা যেগুলো বাসা বেঁধে থাকে সেগুলো নষ্ট হয়ে যায় এবং পাটের কিন্তু এতে ক্ষতি কম হয়।
0: আচ্ছা, এই প্রসঙ্গে আপনাকে একটা পরামর্শ আমরা দিই যে আপনি যদি গ্রীষ্মকালীন চাষ করেন, মানে রোদ খাওয়ান চাষ দিয়ে, তাহলে কিন্তু কাটুই পোকার যেটা জমিতে থাকা সেটা সমস্যা অনেক কমে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে পাটের প্রথম অবস্থাতে কাটুই পোকাতে আপনি বিকালে দেখলেন খুব সুন্দর আছে, পরের দিন গিয়ে দেখলেন অনেক গাছ কেটে নিয়েছে, তাই তো দেখেন?
1: হ্যাঁ, ঠিক তাই।
0: এবং এইটা, এই পোকাটা হচ্ছে রাতে বেশি কার্যকরী। আপনি যদি জমিতে জল ঢুকিয়ে দিতে পারেন, মানে জমির, এরা দিনের বেলায় রোদের তাপ থেকে বাঁচার জন্য জমির যে ফাটা অংশ, ফাটলগুলো তার মধ্যে থাকে, আপনি যদি জল ঢুকিয়ে দিতে পারেন মানে সেচ দিয়ে দেন, তাহলে পাখি বসে আপনার ওই পোকাগুলোকে খেয়ে নেবে। আর যদি পোকার জন্য নিয়ন্ত্রণই করতে হয় তাহলে আমরা বলবো ক্লোরোপাইরিফস গ্রুপের ওষুধ বিকালের দিকে সন্ধ্যের দিকে স্প্রে করুন, কারণ এরা যেহেতু রাতে কার্যকরী, আমি যদি বিকালে স্প্রে করি সেটা অনেক বেশি কার্যকরী হবে।
2: বেশ, আচ্ছা আপনি সাথী ফসলের কথা বলছিলেন, মুগের কথা হয়েছিল, আর কি কি সাথী ফসল হিসেবে পাটের সঙ্গে চাষ করা যেতে পারে?
0: দেখুন আমরা, আমিও কিছু কাজ করেছিলাম পাটের সাথে সাথী ফসল হিসাবে মুগ চাষ, কেউ কেউ লাল শাক করেন, কেউ কেউ সবজি ভিন্ডি এগুলো করছেন, কিন্তু এখন অবধি আমরা যেটা দেখেছিলাম যে ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে মুগটা যতটা আমরা সফলতা পাচ্ছিলাম, এই লাস্ট দু তিন বছরে আমরা দেখছি যে প্রাক বর্ষা মানে যে কালবৈশাখী ঝড় বৃষ্টি অনেকটা বেশি হচ্ছে, তাই তো নাকি?
1: হচ্ছে
0: তো, সেই জন্যে মানে আমাদের এই মুগ চাষটা, মুগ থেকে আমরা কিন্তু খুব বেশি ফল পাচ্ছি না, কিন্তু মুগ চাষ সাথী ফসল হিসেবে মুগ চাষ করলে ক্ষতি নেই, যেহেতু জমিতে জৈব পদার্থটা যোগ হচ্ছে। লাল শাক অনেকে করে দেখতে পারেন, যেহেতু লাল শাকটা আমার এক মাস ৪০ দিনের মধ্যে উঠে যাবে, কিছুটা আমার আগাছা নিয়ন্ত্রণ হবে। আর একটা, যেহেতু এই যে প্রাকৃতিক যে অনিশ্চয়তা, এর জন্যে আমরা বলবো যে যারা অবস্থাপন্ন কৃষক মানে বেশি এলাকায় যারা চাষ করেন, তাদের ক্ষেত্রে আমাদের পরামর্শ যে যদি সম্ভব হয় যারা বড় চাষি তারা জমির একটা অংশ, যে জায়গা নিচু জায়গা, সেখানে একটা ছোট পুকুরের মতো করবেন। মানে যদি আপনার এক বিঘা জমি থাকে ৩৩%, আপনি ৩% একটা পুকুর করবেন। সেখানে এই যে মাঝে মধ্যে অতিরিক্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, ১০০ মিলিমিটার বৃষ্টি হয়ে যাচ্ছে এক একদিন, সেই জলটা কিন্তু ওখানে আপনার জমা থাকবে। প্রথম দিকে ওই জল থেকে আপনি সেচও দিতে পারবেন, এবং পরবর্তীকালে ওই পুকুরটা আপনি পাট কাঁচার জন্যে ব্যবহার করতে পারবেন। এইটা কিন্তু অবস্থাপন্ন কৃষকরা ভেবে দেখতে পারেন।
2: হ্যাঁ, আপনি কিছু বলতে চাইছেন?
1: হ্যাঁ, আপনি সাথী ফসল যেটা বলা হচ্ছে, দেখুন আমার নদিয়া জেলার করিমপুর থেকে আমি এসেছি, নদিয়ার করিমপুর কিন্তু পাট চাষের ক্ষেত্রে বিখ্যাত, ভীষণই বিখ্যাত। তো আমার নদিয়ার করিমপুর এলাকায় পাটের সঙ্গে সাথী ফসল, ওই শাক বলুন আর যাই বলুন, আমরা কিন্তু করি না বা করা হয় না।
2: সেক্ষেত্রে আজকে কিন্তু আপনিও এটা নতুন একটা বিষয় জানলেন, তাই না? এবং আপনি বলতেও পারবেন। এবং আমরা প্রায় শেষের দিকে আজকের অনুষ্ঠানে চলে এসেছি, অনেকটাই জানা গেল। এবং সব থেকে যেটা আমার মনে হয় আজকে ভালো দিক এই অনুষ্ঠানের, যে এই টেবিলের দুপ্রান্তে দুজন, একজন আমাদের সমস্যার সমাধান দিলেন এবং আর একজন একদম বাস্তব জায়গা থেকে দাঁড়িয়ে কি কি সমস্যা তারা দেখতে পাচ্ছেন সেটাও বলতে পারলেন, তাই তো? ঠিক, আমরা আজকে কথা বললাম পাট চাষ এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত যে আলোচনা আপনারা শুনলেন এতক্ষণ ধরে, স্টুডিওতে আমাদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত কৃষি অধিকর্তা ডক্টর রামপ্রসাদ ঘোষ এবং আমাদের একজন অত্যন্ত প্রগতিশীল কৃষক বন্ধু যিনি নদিয়া করিমপুর থেকে এসেছেন গণপতি মণ্ডল, দুজনকেই আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে এত সুন্দরভাবে পুরো বিষয়টি আমাদের সামনে তুলে ধরার জন্য।
0: নমস্কার। নমস্কার।
2: এবং এই বলেই আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। বন্ধুরা, আমরা নিশ্চয়ই আবারও কথা বলবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সকলকে নমস্কার জানিয়ে আমিও বিদায় নিচ্ছি, আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক, নমস্কার।
3: খেতখামারির কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছে। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairitrwkathamaitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: এখন শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য।
2: স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন, বাড়ছে গরম, বাড়ছে ত্বকের সমস্যা, বলছেন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অভিষেক দে।
3: আমরা জানি যে গরম আজকাল খুবই বেশি পড়েছে, আর গরমের সাথে সাথে বাড়ছে আর্দ্রতা। এই গরম আর আর্দ্রতা মিলিয়ে আমাদের ত্বকে কিন্তু অনেক রকমের ক্ষতি হচ্ছে। কী কী ক্ষতি হতে পারে ত্বকের এই গরম বা আর্দ্র সময়, সেটা প্রথমেই জেনে নিই। প্রথমত, অনেক সময় দেখা যায় যে আমাদের যারা অনেকক্ষণ সূর্যের আলোয় অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াতে হয়, তাদের কিন্তু সান বার্ন বা সান ট্যানের মতো ঘটনা ঘটে যাচ্ছে, যার ফলে আপনার ত্বকে কিন্তু বড় বড় লাল লাল র্যাশেস হয়ে যাচ্ছে, অথবা অনেক সময় বেশ কালো হয়ে যাচ্ছে আপনার ত্বক, যা অনেক সময় আমাদের দেখতে ভালো লাগছে না। আর এতেই কিন্তু খামতি নেই, এর সাথে বাড়ছে ঘামাচির উপদ্রব। আর ঘামাচির সাথে আরও একটু এগিয়ে গেলে হতে পারে কিন্তু মিলিনাল এক্সিমা। এই এক্সিমা কিন্তু আমাদের বেশ সমস্যা দেয়, তার ফলে আমাদের রাতে ঘুমাতে পারি না, সারা গায়ে ত্বকে অনেক রকমের দাগ হয়ে যেতে পারে এবং চুলকানি হতে পারে, এবং তার থেকে কিন্তু আবার ইনফেকশন হতে পারে। আর গরমকালে তো আমরা জানি যে ইনফেকশন কিন্তু এমনিতেই বাড়ে। একটা জিনিস বাড়ে, সেটা হলো অনেক রকমের ফোড়া হয়, আমরা কখনো একে ফলিকুলাইটিস বা পেরিপোরাইটিস বলি। আর আরেকটা জিনিস দেখা যায়, আর আজকাল খুব বেশিই দেখা যাচ্ছে, যে আমাদের যে ভাঁজ খাজগুলো আছে অনেকক্ষণ ঘাম থাকার জন্য, আমরা যে ধরনের জামাকাপড় পরি সেজন্য আমাদের অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। একে অনেক সময় কমনলি আমরা রিং ওয়ার্ম বলে থাকি, আর এই রিং ওয়ার্মের সমস্যা কিন্তু ভারতবর্ষে এখন খুব বেড়ে গেছে। তো এইগুলো তো হলো সমস্যার কথা, এবার জানা যাক এই গরম থেকে আমরা কী করে বাঁচতে পারি। প্রথমে আমি বলে রাখি যে সবচেয়ে যে ক্ষতিকর রোদ, সেটা কিন্তু বেলা 11টা থেকে 3টের মধ্যে আসে। এই সময় শুধু কড়া রোদই হয় তা না, এই সময় কিন্তু আল্ট্রাভায়োলেট বিটা, যেটা আমাদের ত্বকে সবচেয়ে বেশি ক্ষতি করে, সেটা সবচেয়ে বেশি আমাদের শরীরে লাগে। তাই কড়া রোদ 11টা থেকে 3টের মধ্যে রোদটাকে অ্যাভয়েড করা যায়, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো। কিন্তু অনেক সময় সম্ভব হয় না, আমরা অনেকেই এরকম ধরনের চাকরি করি বা এরকম ধরনের জবে আছি, যে জন্য আমাদের কিন্তু ওই রোদে বেরোতে হতে পারে। তাহলে আমরা রোদ থেকে কী করে বাঁচব? একটা ধারণা হয়েছে অনেকের মধ্যে, গরমকালে বোধহয় ছোটো ছোটো জামাকাপড় পরতে হয়। এটা কিন্তু ভ্রান্ত ধারণা। আমাদের কিন্তু গরমকালে যে জামাকাপড় পরতে হয়, সেটা কিন্তু ফুল স্লিভ বা পুরো পোশাক পরাটাই ভালো। তা কী ধরনের জামাকাপড়?

0: আমরা গরমকালে পরবো। সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা কিন্তু সুতির জামা কাপড় পরতে হবে, সেটা যতটা ফুল স্লিভ বা পুরো পোশাক হবে ততটাই ভালো। এই সুতির জামাটা কিন্তু একটু ঢিলে হওয়া দরকার, আর ভালো হয় যদি আমরা সাদা জামা কাপড় পরতে পারি। এর বাইরে আর আমরা কী কী প্রতিষেধক নিতে পারি? একটা ইম্পর্টেন্ট, যারা অনেকেই অনেকক্ষণ বাইরে থাকতে হয়, রোদে থাকতে হয়, তাদের কিন্তু সানস্ক্রিন লাগানোটা খুব দরকার। একটা ভালো ফিজিক্যাল সানস্ক্রিন লাগাতে পারেন, সেই সানস্ক্রিন কিন্তু মুখে বা হাতে যেসব জায়গায় আপনার রোদ পড়ছে সেসব জায়গায় লাগাবেন। সানস্ক্রিন কিন্তু 3-4 ঘন্টা বাদে বাদে লাগানোই ভালো, আর রোদে বেরোনোর অন্তত 1/2 ঘন্টা আগে সানস্ক্রিন লাগিয়ে তবে বেরোবেন। এ তো গেল বাইরের কথা। মনে রাখতে হবে যে গরম থেকে বাঁচার জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট স্টেপ, সেটা হলো আমাদের জল বেশি করে খেতে হবে। এই জল কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে। আর যারা পারবেন, যখন পারবেন, একটু ডাবের জল খেতে পারেন, তাতে আমাদের শরীর থেকে যে পটাশিয়াম বা অন্যান্য ইলেকট্রোলাইট কমে যায় সেটা কিন্তু আমরা পুনরুদ্ধার করতে পারি। আর তাছাড়া যেটা খুব দরকারি, শাক সবজি ফল এগুলো বেশি করে খেতে হবে। এর ফলে কিন্তু আমাদের রোদ থেকে গরম থেকে বাঁচার ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়। যখনই পারবেন অন্তত 2 বার স্নান করবেন। স্নান করলে কিন্তু আমাদের যে গরমটা, তার ফলে যেসব রোগ হওয়ার সম্ভাবনা সেটা অনেকটা কমে যায়। কোনো ক্ষার জাতীয় সাবান ব্যবহার করবেন না, 5-10 মিনিট হালকা স্নান করলেই কিন্তু যথেষ্ট। আর স্নান করার পর যদি একটু ক্যালামিল জাতীয় লোশন লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে। তারপর একটা সুতির জামাকাপড় পরে নেবেন। আর যদি ঘামাচি হয়ে যায় তাহলে কী করবেন? দেখুন, ঘামাচি হলে নর্মালি আমাদের খুব বেশি চিকিৎসার দরকার নেই। যতটা পারবেন জল বেশি করে খাবেন, ঠান্ডা জায়গায় থাকবেন, আর পারলে ঘরের মধ্যে যদি বরফ থাকে যখন পারবেন একটু বরফ লাগিয়ে নেবেন, তাতেই কিন্তু ঘামাচি ধীরে ধীরে কমে যায়। বেশি চুলকাবেন না, নখ বড় রাখবেন না, তাহলে কিন্তু নখ থেকে আপনার ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। আর আরেকটা জিনিস আমি খুবই দেখি মানুষ করে থাকে, ঘামাচি হলেই বাজার চলতে কিছু অ্যান্টিসেপ্টিক লোশন লাগান। সবসময় অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে সেসব অ্যান্টিসেপ্টিক লোশনের, আর মানুষও লাগিয়ে নিচ্ছেন। এতে কিন্তু ঘামাচি থেকে যেসব মারাত্মক এক্সিমা হয়, আমরা যাকে মিডিলাল এক্সিমা বলি বা রিটেন কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হয়, এর সম্ভাবনা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। তাই এইসব অ্যান্টিসেপ্টিক লোশন থেকে বেঁচে থাকবেন। যদি কিছু লাগাতেই হয় তাহলে স্নান করার পর একটু ক্যালামিন লোশন লাগিয়ে নেবেন, যেমন আমি বললাম। কিন্তু সবার শেষে যে সমস্যাটা নিয়ে আজকে ভারতবাসী সবচেয়ে বেশি ভুগছে, সেটা কিন্তু হলো রিং ওয়ার্মের সমস্যা, বা আমরা যাকে দাঁত বলি তার সমস্যা। প্রচুর মানুষের দেখা যাচ্ছে সারা গায়ে গরমকালে প্রচুর বেশি পরিমাণে দাঁত হয়ে যাচ্ছে। তা একটা তো হতে পারে আমরা গরমের দেশে বাস করে যার জন্য দাঁত হচ্ছে, কিন্তু এই দাঁত এত বেড়ে যাওয়া কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে আমরা খুব বেশি পরিমাণে স্টেরয়েড ক্রিম লাগাচ্ছি এই দাঁতের চুলকানি কমানোর জন্য। তাই যাদেরই দেখছেন দাঁতের মতো কোনো রোগ হয়েছে, তারা কিন্তু নিজের হাতে কোনো রকম চিকিৎসা করাবেন না, খুব তাড়াতাড়ি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাড়ছে গরম, বাড়ছে ত্বকের সমস্যা, এই বিষয়ে এতক্ষণ শুনলেন আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বললেন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অভিষেক দে।
2: শুনছিলেন আপনার স্বাস্থ্য আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আগামীকাল অর্থাৎ 5ই মে মঙ্গলবারের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হচ্ছে 5:58, 6:05 শুনতে পাবেন সুচিন্তন, থাকবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলোয় সুবোধ্য সঙ্গীত, শরৎ পরিবেশন করবেন পণ্ডিত সুররঞ্জন, রাগ গুজ্জরি টোরি ও নট মুখারি। 6:30 এই মহাজীবন, প্রীতিলতা ওয়েদ্যদারের জীবনকথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অয়ন বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধুদের জন্য 6:55 একটি অনুষ্ঠান রয়েছে, পেঁয়াজের বীজ উৎপাদন একটি লাভজনক দিক, এই বিষয়ে বলবেন ডাক্তার তপন কুমার মাইতি। লোকগীতি 7:05, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান উপস্থাপনায় পূর্ব বর্ধমান জেলার ওর গ্রামের বনভূমি, রয়েছেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিবেদনে। আগামীকালের বিষয় আসুন বেরিয়ে যান ভারতে, সকালের আড্ডা 7:35 উপস্থাপনা অরিজিৎ গঙ্গোপাধ্যায়, ঐতিহাসিক শহরের কথা, স্থান বার্লিন, 8:30 উপস্থাপনায় ডাক্তার শ্রেয়া দত্ত রায়, প্রযোজনা ডাক্তার মানস প্রতিম দাস। 8:45 কথাকার বহুমুখী জ্যোতিরিন্দ্রনাথ, বলছেন দেবজ্যোতি ভট্টাচার্য। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বিলাস খানি টুরি রাগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত তুষার দত্ত, তাকে তবলায় সহযোগিতা করবেন তাপস পাল, হারমোনিয়ামে হিরণময় মিত্র সহযোগিতা রয়েছেন। 9:30 মনের মতো গান।

উপস্থাপনায় তৃষিতা মুখোপাধ্যায়। 10:30 রামধনু, প্রথমে শুনবেন নজরুল গীতি শিল্পী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়, এরপরে রয়েছে লোকগীতি, শুনবেন শিল্পী গুণধর শ্বাসমলের কণ্ঠে। গ্রামীণ মহিলাদের জন্য 11:00 একটি অনুষ্ঠান রয়েছে, রম্যগীতি 11:30। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় সুইটি প্রামাণিক। 12:30 নাটক মৃত্যুহীন প্রীতিলতা, রচনা প্রদীপ আচার্য, প্রযোজনা আশিস গিরি। বাংলা ব্যান্ডের গান যেমন থাকে 1:40 সেরকমই রয়েছে। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন আকাশবাণী মৈত্রী দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, উপস্থাপনায় রয়েছেন সোমা মুখোপাধ্যায়। বিকেল 4:35 অন্বেষা, ডাক্তার স্বাতী নন্দী চক্রবর্তী সাক্ষাৎকার নিয়েছেন ডাক্তার মানস প্রতিম দাস। আজ সন্ধ্যায় উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী থাকবেন বিকেল 5:05। 5:50 ক্রীড়াঙ্গন, থাকবেন উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, গ্রীষ্মকালীন ফুল চাষ, এই বিষয়ে বলবেন ডাক্তার তাপস কুমার চৌধুরী, তার সঙ্গে আলাপচারিতায় রয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। পরবর্তী অনুষ্ঠান 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে, ওয়ার্ল্ড অ্যাজমা ডে, এই বিষয়ে বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। যুববাণী থেকে অজানা সন্ধানী, উপস্থাপনায় সৈকত গুপ্ত, সন্ধ্যে 7:00। 7:45 কবি কণ্ঠে, কবি সৌভিক গুহ সরকারের সাক্ষাৎকার নিয়েছেন সাক্ষ্য দীপা সরকার, পর্ব 1, প্রযোজনা দুর্বাদে, 1 মাটি 1 সুর। 8:15 লোকশিল্পী আকাশলীনা আমিনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন তনয়া বিশ্বাস, প্রযোজনা তনয়া বিশ্বাস, শুনবেন পর্ব 1। রাত 9:00 কথায় গানে রয়েছে, উপস্থাপনায় থাকবেন পাপড়ি ভট্টাচার্য। বিশ্ব পরিক্রমা 9:15 9:45 কলকাতা কলতান, অনুষ্ঠানটি স্টুডিও থেকে বাইরে থেকে রেকর্ড করে এনেছেন উৎসব সিনহা, সম্পাদনা উৎসব সিনহা, প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রসঙ্গীতের আসরে কিরওয়ানির আগে শরৎ পরিবেশন করবেন পণ্ডিত সুররঞ্জন, তাকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, আগামীকাল উপস্থাপনায় থাকবেন পাপড়ি ভট্টাচার্য। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আজ রাত 11:00 হারানো দিনের গানে শুনতে পাবেন বাংলা গানের সোনালী সন্ধিক্ষণের কিংবদন্তি সুরকার ও গায়ক তিনি। তার সুরেলা কণ্ঠের মায়াবী জাদুতে তার গানগুলো সময় সব পর্বে আজ সমান উপভোগ্য, যা দশকের পর দশক ধরে বাঙালি শ্রোতাকে করেছে মন্ত্রমুগ্ধ। বাংলা সঙ্গীত জগতে সেই স্বনামধন্য সুরকার ও গায়ক জটিলেশ্বর মুখোপাধ্যায়। আজকে হারানো দিনের গানের আসর জুড়ে থাকবেন সঙ্গীত জগতের বিশিষ্ট এই সুরকার ও গায়ক। অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ ঠিক রাত 11:00 মৈত্রী প্রচার তরঙ্গে অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থাপনায়। শুনছিলেন আজকের অন্যান্য অনুষ্ঠানগুলি সম্পর্কে আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে বাংলা নাটক বধূরোগ, রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা মানুষ কুমার মিশ্র।

শুরু হচ্ছে নাটক বধূ রোগ। রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা মানস কুমার মিশ্র। নাটক বধূ রোগ।

0: দূর দূর, আমি তো বিনা মায়না ঝি, রাত দিন গতর খাটাই, তাই দুবেলা দুমুঠো আমার অন্ন পাই।
1: কি হলো আবার
0: এই সংসারে? ভালো মন্দ আমার মতামতের মূল্য কি?
1: সে কি কথা, তুমি এই সংসারের গৃহকর্ত্রী, তোমার মতামতের মূল্য নেই, এটা একটা কথা হলো?
0: ছাই
1: ছাই,
0: তুমি থামো তো, সব কথায় ফুট কাটবে না, বই পড়ছো বই পড়ো, আর কোনো দিকে তোমাকে নজর দিতে হবে না।
1: আরে নজর ইচ্ছে করে না দিলে না দেওয়া যায়, কিন্তু কান সে তো মধুর কণ্ঠস্বর শুনলেই ইচ্ছার বিরুদ্ধেও আকৃষ্ট হবে।
0: হ্যাঁ হ্যাঁ জানি, আমার সব কথাই তো এখন তেতো লাগে।
1: না এখন বলে নয়, বরাবরই তেতো লাগতো, তবে আমি মিষ্টিও যেমন সহজে গ্রহণ করি তেতো।

0: ঠিক তেমনি ভালো লাগে।
1: গা জ্বালানি কথা যত,
0: আস্তে আস্তে আস্তে অত অত জোরে যাতি চালাচ্ছ, সুপুরিটা স্লিপ করলে আঙুলটা যাবে।
1: যাক, আমার শরীর নিয়ে কারোকে ভাবতে হবে না, এই দেহ এই সংসারের জন্য পাত হবে, ভগবান সেই কথাই আমার কপালে লিখে দিয়েছে।
0: বেশ, লিখে যখন দিয়েছেন তখন আর কি করা যাবে, কিন্তু শেষ বয়সে ভগবানের প্রতি হঠাৎ এই উত্তেজনা কি হলোটা কি?
1: কেন আমাকে বলতে হবে? কেন
0: কি আশ্চর্য, উত্তেজনা তোমার, কারণটা তুমি বলবে না তো কে বলবে?
1: কেন, তুমি কি বইয়ের পাতা ছাড়া আর কিছুই দেখতে পাও না?
0: হ্যাঁ, দেখতে তো পাই অনেক কিছু, কিন্তু বুঝতে পারি না। ভগবান তোমার কপালে যা যা লিখে দিয়েছেন তা তো রোজই তো মানুষকে শুনছি, কিন্তু কেন লিখলেন তা তো বোঝা আমার কম্য নয়। ভগবানের খেয়াল সে কি তুমি আমি ধরতে পারি?
1: না, পারবে না, পারবে যখন আমি মরব তখন।
0: তাহলে তো বুঝতে অনেক দেরি লেগে যাবে। বলো না ব্যাপারটা কি?
1: বৌমার বাড়বাড়িটা।
0: বৌমার বাড়বাড়ি?
1: তাছাড়া কি, এই তো বেরোলো দুজনে পরশু দিন, আজ আবার।
0: আরে তা এতে বৌমার বাড়বাড়িটা কি দেখলে?
1: বৌমা বায়না না ধরলে তো আর শোভন বেরোতো না, ঘন ঘন এত বেড়ানো কিসের?
0: তো ওরা কবে কবে বেড়াতে যাবে সেটা কি তুমি আমি ঠিক করে দেব?
1: একই শোভনের শরীরটা ভালো না, তার উপর এত ঘোরাঘুরি দৌড়ঝাঁপ, বলি এগুলো কি সব ঠিক হচ্ছে? বৌমা সপ্তাহতেই বাড়াবাড়ি।
0: কি আশ্চর্য, খালি বৌমার বাড়াবাড়ি বৌমার বাড়াবাড়ি করছো কেন? তোমার ছেলেও তো রয়েছে, ওরা তো দুজনে মিলে ঠিক করেছে বেরোবে।
1: এই তো পরশু বেরোলো, শোভনের শরীরটা একে ভালো নয়, যদি বেশি রকম কিছু হয় বলি আমাকেই তো ম্যাও সামলাতে হবে, দু মাসের মধ্যে একদিনও বেড়ানো কামাই নেই।
0: আরে এই তো বেড়ানোর সময়, বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন তো আর বেরোতে পারবে না, ঘরে আটকা পড়ে যাবে, ওই রকম করে বলো না, ওদের কানে গেলে কষ্ট পাবে।
1: থাক, তোমাকে আর আদিক খেতে করতে হবে না, ছেলের শরীরটা খারাপ হলে তখন কার কত মুরত আমার জানা আছে।
0: আরে শোভন যেমন তোমার ছেলে, সে তো এখন আরেকজনের স্বামী, সেটা ভুলে যাও কেন? তোমার ছেলের শরীরের কথা তুমি তুমি যেমন মায়ের মতো করে ভাবো, মালতী তেমনি স্ত্রীর মতো করে ভাবছে।
1: জানি জানি, এখন আর আমার কোনো দরকার নেই।
0: আচ্ছা, এতক্ষণে উত্তেজনার কারণটা বোঝা গেল, যাকে উত্তেজনা কমাও, ওদের ফেরবার সময় হয়ে গেল।
1: আমার কপালটাই মন্দ নইলে?
0: উল্টো উল্টো, তোমার কপালটা ভালো, মন্দ হলো মনটা, আমার আবার তোমার উল্টো।
1: বুঝবে বুঝবে, গায়েলে বসে আছো এখন টের পাচ্ছ না, ছেলের মনটাকে ঠিক আমাদের দিক থেকে সরিয়ে নেবে তখন পস্তাবে। থামাও তো, হাসি থামাও।
0: কেন থামাবো কেন? আরে বাবা, স্ত্রী তার স্বামীর মনটাকে তার দিকেই সারা জীবন ফিরিয়ে রাখবে, এটাই তো আমাদের কাছে সুখের, এতে পস্তাবার কি আছে? আমার মা বাবা কি পস্তা ছিল?
1: ও, আমি বুঝি তোমাকে তোমার বাবা মার কাছ থেকে কেড়ে নিয়েছিল।
0: এই দেখো, তুমি বউ হয়ে ভাবছো কেড়ে নাওনি, অথচ শাশুড়ি হয়ে ভাবছো ওটা কেড়ে নেওয়া।
1: থাক, তোমাকে আর মাস্টারি করতে হবে না, আমার কপালে যা আছে তাই হবে, ছেলেটা শরীরটা নিয়েই যে আমার চিন্তা।
2: দিদি, কাল আমি কাজে আসতে পারবো নি।
1: ওমা কেন?
2: কাল বাড়িতে আমার একটু কাজ আছে।
1: সে কথা বললে কি করে চলে কুসুমের মা? এ মাসে আজ 19 তারিখ, এর মধ্যে 7 দিন কামাই হয়ে গেল তোমার, বলি কি এমন রাজকাজই আছে যে কাজে আসতে পারবে না?
2: রাজকাজই নয় দিদি, আমার ভাঙা কপাল জোড়া দেওয়ার কাজ।
1: সে আবার কি কি হয়েছে? কি
2: কি আর হবে দিদি, আমার পোড়া কপাল, তাই তো জমজ মেয়ে পেটে ধরেছিলাম।
1: কি হয়েছে তোমার মেয়ের?
2: ওর কপাল পুড়েছে দিদি।
1: আর দূর বাপু, কি হয়েছে বলবে তো?
2: পোড়ার মুখি শাশুড়ির সাথে ঝগড়া করে আবার চলে এসেছে।
1: ও, তাতে তোমার কালকে কাজে না আসার কি হলো?
2: কাল ওকে নিয়ে ওর শ্বশুর বাড়ি যাব, দেখি বেয়াই বেয়ানের হাতে পায়ে ধরে যদি বোঝাতে পারি।
1: কেন, হাতে পায়ে ধরার কি হলো?
2: মেয়ে যে আমার ভালো না দিদি, শাশুড়ির মুখে মুখে জবাব করে, শাশুড়িও বদমেজাজি, সহ্য করতে পারে না, দূর দূর করে তাড়িয়ে দেয়।
1: ওমা, সে কি

0: তবে আর বলছি কি দিদি,
1: এক বছর বিয়ে হয়েছে মেয়েটার, এই নিয়ে তিনবার শ্বশুর বাড়ি থেকে চলে এলো, এরপর আর ওখানে জায়গা হবে? কি দুশ্চিন্তে নিয়ে যে আছি দিদি।
2: তা বউ শাশুড়ির মুখে মুখে জবাব করলে সে কি চুপ করে থাকবে? মেয়েকে বুঝিয়ে বলো।
1: অনেক বুঝেছি দিদি, এই আমার শেষ।
2: তা কি নিয়ে গন্ডগোল হয় গো?
1: গন্ডগোল কি আর একটা জিনিস নিয়ে হয়, সারাদিনই নেগে আছে। আসলে মেয়েটা তো একটু মুখরা, আবার শাশুড়ি ওর খাবার খেয়ে নেয়।
2: ছেলে কিছু বলে না?
1: না গো দিদি, সে মায়ের তালে তাল দেয়।
2: আহা, মায়ের তালে তাল দেবে না তো কি বইয়ের তালে তাল দেবে? না না, কিন্তু শাশুড়ি ওই বইয়ের খাবার খেয়ে নেয় কেন? না, সে তো ভারী অন্যায়।
1: কে বলবে বলো, শাশুড়ি সব। তাই তো মেয়ে বলছিল, শাশুড়ি সবসময় মনের মতো নাও হতে পারে, কিন্তু মূল ভরসা তো স্বামী। সে যদি ঠিক থাকে তবে হাজার অসুবিধে হলো শ্বশুর বাড়ি থেকে চলে আসতে হয় না।
2: দীক্ষিতা, তাও তো যখন বোঝে একটু মানিয়ে চললেই তো পারে।
1: চেষ্টা তো করে। আসলে জামাইকে একটা সাইকেল ভ্যান দেব বলেছিলাম, বিয়ের পর সেটা এখনো দিয়ে উঠতে পারিনি, তাই নিয়ে হয়তো অশান্তি।
2: ঠিক আছে, কিন্তু এই শেষ, এরপর কিন্তু আমায় অন্য ব্যবস্থা করতে হবে।
3: ওই শাড়িটা নামান তো।
4: কোনটা বৌদি?
3: ওই যে ডান দিক থেকে তিনটে ছেড়ে,
4: এইটা?
3: না না, পাশেরটা।
4: হ্যাঁ
3: হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা।
4: বৌদি চয়েস আছে দেখছি।
3: এই দেখো, শাড়িটা ভালো না?
5: হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো। কিন্তু শাড়ি তো হলো একটা।
3: না না, এটা মায়ের জন্য, মাকে মানাবে না এটা?
5: হ্যাঁ হ্যাঁ, ভীষণ মানাবে, দিয়ে দিন।
3: তোমার পছন্দ হয়েছে?
5: ভীষণ ভীষণ পছন্দ হয়েছে।
3: খালি ভীষণ ভীষণ করে বলো না পছন্দ হয়েছে কিনা।
5: দারুন,
4: বৌদির যখন পছন্দ হয়েছে দাদার পছন্দ না হয়ে পারে?
5: পারে না না,
4: দাদা পছন্দ হতেই হবে।
5: কি করে বুঝলেন?
4: আমি স্যার এ লাইনে 27 বছর আছি তো।
3: কত দাম এটা?
4: এটা এটা আপনার 355
5: জোড়া?
4: না না, এক পিস।
5: আরে বাবা, এ তো ভীষণ দাম, একটু কমের মধ্যে নাও না।
3: আপনি এটাই প্যাক করে দিন।
4: এতে কমের মধ্যে ভালো হয় না স্যার?
5: জানি জানি, একবার যখন পছন্দ হয়ে গেল কমের মধ্যে আর ভালো হয় না। না দিয়ে দিন।
4: তা একটাই তো?
5: হ্যাঁ একটাই।
4: নতুন কিছু ডিজাইন এসেছিল দেখবেন নাকি বৌদি, দারুণ মানাবে আপনাকে।
5: গ্যাস কেউ না, এই নিন 350।
4: কিন্তু স্যার ওটা তো
5: 300। ব্যাস ব্যাস, আর কথা নয়। উফ, কি গরম রে বাবা, ভীষণ গরম। ধরুন।
3: হ্যাঁ দেখো থাকা।
5: কি হলো, কি করলাম?
3: হচ্ছে তোমার, দাঁড়াও।
4: এই নিন স্যার, মেমোটা নিয়ে কাউন্টারে যান, ওখান থেকে ডেলিভারি নিয়ে নেবেন।
5: হ্যাঁ চলো।
4: আবার আসবেন বৌদি স্যার, আবার আসবেন।
5: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এত অল্প খরচায় সুন্দর অপারেশন, নিশ্চয়ই আসবো। কি হলো, ট্যাক্সিতে ওঠার পর থেকে কোনো কথাই বলছো না যে?
3: শুধু শুধু ট্যাক্সি করতে গেলে কেন, বাসেই তো যেতে পারতাম।
5: কি ভীষণ গরম, আর তাছাড়া
3: সামনের আয়না দিয়ে সব দেখা যাচ্ছে। সরে বসো। এই মার শাড়িটা বেশ ভালোই হয়েছে বলে?
5: ভীষণ ভালো, কিন্তু মার পানের ডিবে হলো, শাড়ি হলো, সেখানে বাবার শুধু সিগারেট কেস, এ পক্ষপাত কেন?
3: কেন, দুদিন আগে বাবার ফেভারিট পরশুরামের শ্রেষ্ঠ গল্প প্রেজেন্ট করলাম যে, তখন তো মাকে কিছুই দেওয়া হয়নি।
5: ও তাই পুষিয়ে দিলে?
3: দেখ
6: বাবা, অনেক কিছু কিনেছো দেখছি। রাখো রাখো, এই খাটটার উপরে রাখো, দেখি কি কি কিনে আনলে দেখি।
2: আচ্ছা শুধু শুধু এক গাদা পয়সা খরচ করে?
6: আরে এখনই তো খরচ করবে, কি বলো?
5: যা মা চলে গেল, রাগ হয়েছে মনে হচ্ছে বাবা।
6: রাগ না রাগ না, রোগ। দেখি দেখি বৌমা, প্যাকেট গুলো সব খোলো তো দেখি।
3: এই খুলছি।
2: তোর শরীর ভালো আছে তো খোকা?
0: হ্যাঁ মা ভালো আছে।
2: আর দেখিস এই এত ঘোরাঘুরিতে আবার যেন শরীর খারাপ না হয়।
0: না না
2: একই তোর বেশি ধকল আবার সহ্য হয় না।
6: বা বা বা বা এই সিগারেট কেসটা নিশ্চয়ই আমার। কার পছন্দ?
3: আমার। আপনার পছন্দ?
6: খুব সুন্দর হয়েছে খুব। মার আমার পছন্দ আছে।
3: তাই বলে আপনার বেশি সিগারেট খাওয়াটা কিন্তু আমার মোটেই পছন্দ নয়।
6: বেশ তো, তুমি সারাদিনের কোটা বেঁধে দিও।
3: তাই দেব।
6: আরে কোথায় গেলে? এসো এসো, এই দেখো কি কি কিনে এনেছো ওরা দেখো।
3: মা মা এই আপনার পানির ডিবে আর এই শাড়ি পছন্দ হয়েছে?
2: ভালো। শোভন নিজে থেকেই কিনলে না তুমি বললে?
3: না মানে আপনার ছেলেই বললো কিনতে, পছন্দটা আমার।
2: তাই বলো, এখনকার মেয়েদের মাথায় কি আর এসব আসবে? ছেলে মেয়েদের গড়তে হয় সেইভাবে।
0: মা শুনলে তুমি খুশি হবে, তোমার ওই শাড়িটা না কেনার তাগিদটাও মালতীর, পছন্দটাও ওর।
2: এত হিয়ালি কেন বাপু? পরিষ্কার করে কথা বললেই তো হয়, এসব আমার মোটেই ভালো লাগে না। হ্যাঁ
6: আরে চললে কোথায়? শোনো শোনো।
3: তুমি কেন বলতে গেলে হাঁদা কোথায়?
0: আমি
6: হিংসা হিংসা, আসলে তোমার শাশুড়ির খালি ভয়, তার প্রতি তার ছেলের ভালোবাসা বুঝি কমে যাচ্ছে, তাই পরখ করে নেয় মাঝে মাঝে। তোমরা শিক্ষিত মেয়ে, এর আসল রহস্যটা জানতে পারলে কষ্টের চেয়ে মজাই বেশি পাবে।
3: রহস্যটা কি বাবা?
6: বলবো বলবো, শুধু এইটুকু জেনে রাখো, এটা এটা এক ধরনের রোগ। পুত্রবধূ ঘরে এলে বেশিরভাগ শাশুড়িরই এই রোগ হয়। এর নাম দিয়েছি আমি বধূ রোগ।
3: বধূ রোগ? নিরাময়ের উপায়
6: বলবো? সেটাও বলবো, কিন্তু এখন তোমরা পরিশ্রান্ত, যাও যাও এখন বিশ্রাম নাও।

0: কি ভাবছো খোকা? খুব ধকল গেছে বুঝি। আহারে
1: বাবা ঠিকই বলেছে, মা একেবারে ছেলে মানুষের মতো হয়ে গেছে।
0: বাবা ছেলে মানুষ কোথায় বললেন, হিংসুটা বললেন তো।
1: খেতে বসে মা একটা কথা বলল না, কি করা যায় বলো তো?
0: আমি কি বলবো, তুমি ভাবো, দায় দায়িত্ব তোমার।
1: আহা, একটা একটা পরামর্শ দেবে তো?
0: পরামর্শ আমি কি দেব? তবে এক কাজ করতে পারো।
1: কি?
0: আমায় বরং ত্যাগ করো।
1: ত্যাগ করলে কি হবে?
0: তোমার মা খুশি হবেন।
1: ভারতী, মার কথায় রাগ করনি তো?
0: রাগ করব কেন, তুমি তো আর কিছু বলনি। তবে রাগ করে লাভ?
1: আমার উপর রাগ করবে কিছু লাভের আশায় বুঝি?
0: তোমারও লোকসান হবে না।
1: আচ্ছা, তা রাগ না করেও তো লাভ লোকসানের হিসাবটা কষা যায়?
0: এই খবরদার, অসময়ে এক পা এগুলে গুলি করব। এই বলো না, কি বলছিলে?
1: বাবা বললেন বটে, মা কিন্তু হিংসুটে মোটেই নয়, জানো, মনটা ভীষণ সরল।
0: কিন্তু এটাকে হিংসেই বলে গো চাঁদু। মায়ের এক ছেলে, বউ এসে বুঝি তাকে কব্জা করে ফেললো, মায়ের প্রতি ভালোবাসা বুঝি কমেই গেল।
1: বাবা রহস্যটা তোমাকে বেশ ভালোই বুঝিয়েছেন বলো। কিন্তু তোমার প্রতি মায়ের এই মনোভাবটা বদলানো দরকার।
0: কেমন করে?
1: তার আগে বাবার সাথে একটু আলোচনা করা দরকার। তার আগে একটা কাজ করা যাক।
0: কি?
1: এতদূর থেকে বলা যাবে না, অনেক কাছে আসতে
0: হবে।
2: আজও তুমি খেতে বসে বৌমার সঙ্গে কথা বললে না তো? তোমার ভিনদতি হয়েছে। আমি বলি কি,
3: তুমি কি বলবে তা আমার জানা আছে। বৌমা শোভনকে আস্তে আস্তে আমার কাছ থেকে
2: ছি ছি ছি ছি।
3: হ্যাঁ, তুমি তো ছিছি করবেই। আগে কিছু কেনাকাটা হলে ছেলে আমার জিজ্ঞাসা করতো, আর এখন এখন এখন যেন আমায় এড়িয়ে চলে।
2: এই তবেই বুঝো, আমার মা যখন এই কথাগুলো বলতো তখন তুমি আমার বুকে মাথার মানে ওই কেঁদে ভাসাতে। কেন? ছেলে তার স্ত্রীকে কতটা ভালোবাসবে সেটা কি তুমি আমি ঠিক করে দেব? আসলে আসলে তুমি ওদের প্রাইভেট লাইফে নাক গলাতে চাইছ, ওদের দেখে খুশি হতে পারছো না।
3: যেমন বাপ তেমনি ছেলে।
2: আসলে আসলে তুমি কেবলই ভাবছো ছেলের ভালোবাসা বুঝি ভাগাভাগি হয়ে গেল, হিসেবটাই করছো উল্টো দিক থেকে।
3: তার মানে?
2: এটা তো ভাবছো না, আগে তোমাকে ভালোবাসতো তোমার ছেলে, আর এখন এখন তোমার মেয়েও তোমাকে ভালোবাসছে, তোমার পাওনা তো ডবল হলো, আর তুমি হিসেব করছো গেল গেল। নতুন বিয়ে করেছে, একটু বেশি মাখামাখি তো হবেই, তোমার নিজের কথা ভুলে গেলে?
3: থাক, খালি আদিক্ষেতা করতে শিখেছি।
2: আমি তো চিরকাল আদিক্ষেতা করেই গেলাম, তাই তোমার মতো আমাকে মনের রোগে ভুগতে হয় না।
3: ও, আমি মনের রোগে ভুগছি না।
2: নয়তো কি, বৌমার পছন্দ করা শাড়িটা এত করে বলা সত্ত্বেও একদিন পরলেও না, খুলেও দেখলে না, এটা এটা এটা এক ধরনের ডিজিজ, রোগ।
3: পরব না তা তো বলিনি, কোনো উপলক্ষ পেলে তবে তো।
2: আচ্ছা ধরো, বৌমা তোমার ব্যবহারে কষ্ট পেয়ে যদি বাপের বাড়ি চলে যায়, তখন তখন তুমি ছেলের কষ্ট সহ্য করতে পারবে তো?
3: কেন, আমি বৌমাকে বাপের বাড়ি চলে যেতে বলেছি নাকি?
2: হ্যাঁ, তুমি বলবে কেন, তোমার ব্যবহারে যদি কষ্ট পায় তাহলে চলে যেতেও তো পারে। তখন শোভন হয়তো তোমার সঙ্গে ভালোভাবে কথাই বলবে না, খাবে না, ঘুমোবে না, তুমি সেটা সহ্য করতে পারবে তো? তুমি রাগ করে বাপের বাড়ি চলে গেলে আমার যেমন হতো আর কি।
3: খালি আমার দোষটাই তো দেখো, আমি কি এমন বলেছি যে বৌমা বাপের বাড়ি চলে যাবে?
2: আহা, হয়তো যাবে না, কিন্তু যেতে পারেও তো।
3: ঠিক আছে, আমি মরলেই তো সবার শান্তি।
2: এই দেখো, এই দেখো, তোমার মরার কথা কি আসছে কোত্থেকে, খালি উল্টো বুঝছো।
3: বৌমা বাপের বাড়ি চলে যাবে কেন, আমি কি এমন বলেছি?
2: এর থেকে বোঝা যাচ্ছে যে তোমার একটা দরদি মন আছে, কিন্তু দরদটা কার জন্যে সেইটা ঠিক বোঝা যাচ্ছে না।
3: তার মানে?
2: মানে বৌমা কষ্ট পেয়ে বাপের বাড়ি চলে যাবে বলে, না বৌমার অবর্তমানে ছেলের কষ্ট হবে বলে? দরদটা কিসের জন্যে ঠিক বোঝা যাচ্ছে না।
3: বৌমা আসার পর থেকে তো শোভনের ব্যবসায় কত বার বাড়ন্ত হলো, সে কি আমি বুঝি না? আমার হিংসেটাই খালি দেখলে।
2: তা যেটা দেখাবে সেইটাই তো লোকে দেখবে।
3: কি ব্যাপার কুসুমের মা, তুমি যে বললে আজ আসবে না, মেয়েকে শ্বশুর বাড়ি রাখতে যাওনি?
4: না দিদি, আমায় আর যেতে হলো নি, জামাই এসে কাল রেতে নিয়ে গেছে।
3: আদিক্ষেতা, তাড়িয়ে দেয়াই বা কেন, আবার নিয়ে যাওয়াই বা কেন?
4: না দিদি, তাড়িয়ে দেয় নে।
3: সে কি, তুমি যে বললে।
4: আমি কি চাই জানতুম দিদি, এর পেছনে যে এত রহস্য। তারক কাল বললে?
3: তারক কে?
4: আমার জামাই গো।
5: তারক, ও তারক,
1: কি হলো? কি
5: কাল রাতে কি আনলি থলে করে?
6: কেন, তাতে তোমার কি দরকার?
5: তুই চুপ কর বউ, কি আনলি রে তারক?
1: ওই কিছু ফল আর একটা টনিক।
5: ও, বউয়ের জন্য আনলি বুঝি?
6: না, তোমার জন্য। তোমার আবার হবে তো?
5: শুনলি, শুনলি তারক, ছোট লোকের মেয়ের কথা শুনলি?
6: আই আই, বাপ মাকে গালাগাল দেবে না বলে দিলাম। হ্যাঁ
1: জবা, চুপ করো তো।
6: কেন চুপ করবো? আমার বাপ মাকে গালাগাল দেবে কেন? শুধু শুনো
1: মা, মা মা শুনো, মা শুনো, হাসপাতালের ডাক্তার বলেছে ওকে একটু ফল টল খাওয়াতে, আর এই টনিকটা ব্যানার্জি বাবু দিয়েছে, ব্যানার্জি বাবু, ওনার মাল পৌঁছে দিলুম ওষুধের দোকানে, তাই ওতে শরীরে রক্ত হয়। জবার শরীরে তো এখন একটু রক্ত দরকার নাকি?
5: তা আমার জন্য একটা টনিক আনিস, আজকাল শরীরটা ভীষণ দুর্বল দুর্বল করে, আর একটু ফল টলও খাওয়ার দরকার, বুকটা সব সময় আমার ধরপড় ধরপড় করে রে।
6: ওই ধরপড় ধরপড় করতে করতেই একদিন থেমে যাবে।
1: জবা, এবার কিন্তু
5: শুনলে তারক, শুনলে তোর বউ আমার মৃত্যু কামনা করে।
1: এই জবা, তুই এবার মেরে তোর মুখ আমি ভেঙে দেবো কিন্তু বলে দিলাম।
6: মুখ ভেঙে দেবে? তুমি তো ওনার জন্য দুধ বরাদ্দ করেছো নাকি? তাহলে লুকি লুকি আমার দুধটুকু খেয়ে নেয় কেন? হ্যাঁ, আমার পেটেরটা কি উপসে থাকবে? আর আমি ওর পরমায়ু কামনা করবো না?
5: বেশ করে, বেশ করে।

0: খাই, আমার ছেলের রোজগারে খাই, তোর কি রে হারাম জাতি?
1: এই তোর ছেলের রোজগারে খাস না আমার স্বামীর রোজগারে খাস, জমির বাহন।
0: কি কি বললি? যত বড় মুখ না তত বড় কথা, আমাকে জমির বাহন বলা?
1: চুপ বলছি।

0: তুমি অমন করে বকলে কেন আমাকে?
1: তা কি করবো, মাকে বকবো? তাতে তো ঝামেলা আরো বাড়বে রে বাবা।
0: আমি যখন যা খাবো উনিও তাই খাবেন না?
1: শোন শোন, এক কাজ কর, তুই এই দিন কতক তোর মার বাড়ি চলে যা, আমি কদিন আর দিনে ফিরবো না, এই বাইরে খেয়ে নেবো, কদিন বাদে তোকে নিয়ে আসবো, একটু বুঝুক, গতর নেড়ে খাক, তাহলেই টের পাবে।
0: শায়েস্তা কি করে করতে হয় আমি দেখবো একবার।
2: আরে তারক, কদিন রাত্রি করে ফিরছিস কেন রে?
1: কাজ থাকে।
2: কাজ বেরোলিনি?
1: না।
2: কেন?
1: ভাল লাগে না।
2: তুই রেগে যাচ্ছিস কেন? তা বইয়ের ওখানে গিয়েছিলি নাকি?
1: না।
2: সে কি, একটু খোঁজ খবর নেবে না?
1: কি হবে কি খোঁজ খবর নিয়ে?
2: ওমা, সে কি কথা রে, ভরা মাস আর ওর মা একা মানুষ।
1: আমার ইচ্ছে করে না।
2: কেন?
1: যে বউ আমার মায়ের মুখে মুখে তক্ক করে তাকে গালাগাল দেয়, তেমন বউয়ের খবর নিতে ইচ্ছে করে না আমার।
2: কত মাতৃভক্তি, কাল গিয়ে বউকে নিয়ে আসবি।
1: না না, অমন বউয়ের মুখ দর্শন করবো না আমি।
2: থাক থাক, ওসব ওপর চালাকি আমার জানা আছে, তোর বাবাও এমন করতো তার মার সাথে।
1: ও, তুমিও বাবার সঙ্গে এরম করতে?
2: চুপ কর, আমি জানি না। শোন, কাল দরকার নেই, আজই যাবি জবাকে নিয়ে আসবি, আর ওর মাকে বলে আসবি যা হবার আমার এখানে হবে। আর আরেকটা কথা, এই মাসের মধ্যেই যদি সাইকেল ভ্যানটা তোকে না দেয়, তবে বলবি মা বলেছে নাতির মুখ দেখতে দেবে না। আমার কাছে স্পষ্ট কথা, পেটে একটা জ্যান্ত ছানা ফরফরিয়ে মার কাছে চলে যাওয়া কেন? আমি কি ফেলনা নাকি?
3: যাও, অনেক গল্প হয়েছে, এবার কাজে হাত দাও। আর শোনো, ওই সাইকেল ভ্যানের দাম কত জেনে এসে আমাকে বলো। হা করে দাঁড়িয়ে থেকো না, কাজগুলো সব সেরে ফেলো নাও।
4: কি ব্যাপার সান্ত্বনা দেবী, সকালবেলায় এত সাজগোজ?
3: বৌমার দেয়া শাড়িটা পরলাম আজ, শোভনের জন্মদিন না?
4: তাই নাকি? তা বেশ লাগছে তোমাকে।
5: বাবা,
4: থাক থাক, হঠাৎ প্রণাম কেন? এ কি, হাতে সুটকেস, ব্যাগ চললে কোথায়? শোভন, কি ব্যাপার?
6: মানে ইয়ে বাবা, মাকে প্রণাম করো।
5: আসছি মা।
3: কি ব্যাপার, প্রণাম কিসের, কোথায় যাওয়া হচ্ছে?
5: হ্যাঁ গো, কোথায় যাচ্ছে?
6: ওর বাপের বাড়ি।
5: বাপের বাড়ি? কেন কেন গো?
6: ওই ইয়ে মানে ওর মার জন্যে।

0: যা বাবা, বোমা সামলাও।
1: না মা, বাবা ঠিক মানে মার জন্য মনটা কেমন করছিল তো তাই ওকে বললাম যে।
2: আর আমার যদি মার জন্য মন কেমন করে, আমি কোথায় যাবো রে পোড়ার মুখে? তোর দেয়া কাপড়টা তো পরেছি, না তুই যাবি না।
0: এই যে ভবিষ্যতের শ্বশুর, শাশুড়ি আর পুত্রবধূর কোলাকুলিটা দেখছো?
3: ভালোই লাগছে, বধূ রোগের দাওয়াইটা ভালোই দিয়েছো।
0: তুমি কিন্তু নতুন দাওয়াইয়ের কথা ভেবো, নইলে আমার মতো ধরা পড়ে যাবে।
1: শাড়িটা তোমায় খুব সুন্দর দেখাচ্ছে মা গো।
2: এটা যে আমার মায়ের দেয়া শাড়ি। চল আমরা ঠাকুর গড়ে যাই। আর

0: বধুরোগ নাটকটির অভিনয় শেষ হল। রচনা পরাণ বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন তারক, সৌম্যদেব বসু, তারকের মা মেনকা দাস, জবা সুমিতা বসু, কুসুমের মা পুতুল চক্রবর্তী, দোকানদার অলোক রায় ঘটক, মালতী চৈতালী চক্রবর্তী, শোভন দেবেশ রায়চৌধুরী, মা কেতকী দত্ত ও বাবার ভূমিকায় অমর গঙ্গোপাধ্যায়। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা মানস কুমার মিশ্র।
1: বেতার নাটক বধুরোগ এর অভিনয় এখানে শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে।
2: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
3: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা mairtrwkathamaitrikatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
4: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitrweebandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে।

0: আরো একবার বলি, মৈত্রী বন্ধু 23@gmail.com, MAITREEBANDHU, মৈত্রী বন্ধু 23@gmail.com।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গের দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছেন। নতুনত্বের সেই মৌলিক ভাবনা ধরা দিক আপনার চিঠিতে এবং পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা MAITREEKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই বাংলা খবর।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বিজেপির এই জয়কে সুশাসনের জয় বলে বর্ণনা করেছেন। এই জয় ঐতিহাসিক বলেও জানিয়েছেন তিনি। এজন্য রাজ্যের মানুষকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন। অসমে টানা তিনবার বিজেপি ক্ষমতা ধরে রাখল। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ক্ষমতায় আসতে চলেছে। তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। কেন্দ্রশাসিত পুদুচেরিতে এনআইআরসি ক্ষমতা ধরে রেখেছে। পাঁচ রাজ্যের সাতটি আসনের উপনির্বাচনে বিজেপি তিনটি আসনে জয়লাভ করেছে। এগিয়ে রয়েছে আরও দুটি আসনে, কংগ্রেস পেয়েছে দুটি আসন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান সময়ে যুদ্ধে উন্নত প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। আসি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে 294টি বিধানসভা আসনের মধ্যে 293টি কেন্দ্রে ভোট গণনায় আজ রাজ্যে পালাবদলের ছবি সুস্পষ্ট। তৃণমূল কংগ্রেসের 15 বছরের সরকারের পতন ঘটিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। একটি প্রতিবেদন।
1: 15 বছর পর পশ্চিমবঙ্গে আবার পরিবর্তনের হাওয়া। 2011 সালে তৃণমূল কংগ্রেস নেত্রী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল বামফ্রন্টের 34 বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল। সেই জয়কে তারা মা মাটি মানুষের জয় বলে অভিহিত করেছিল।

0: তিন দশকেরও বেশি সময় ধরে বাম শাসনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস সে সময় ক্ষমতায় এসেছিল। মানুষের আশা ছিল নতুন সরকারের আমলে পশ্চিমবঙ্গ তথা এই রাজ্যে বসবাসকারী মানুষের উন্নয়ন ঘটবে, শিল্পায়ন হবে, কর্মসংস্থান বাড়বে, শিক্ষা দীক্ষায় বাংলা তাদের পুরনো স্থান ফিরে পাবে। শাসন ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতিসহ বহু কারণে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা ক্রমশ কমতে থাকে। পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যাগুলিকে নিয়ে আসরে নামে ভারতীয় জনতা পার্টি। প্রাথমিক পর্যায়ে বিজেপি এরাজ্যে মানুষের মধ্যে ততটা জনপ্রিয়তা না পেলেও অনুপ্রবেশসহ বিভিন্ন প্রশ্নে এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে তারা ক্রমাগত পাদপ্রদীপের আলোয় আসে। 15 বছর পর 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের মধ্যে হয়তো তারই প্রতিফলন ঘটেছে। 2021 সালেও বিধানসভা নির্বাচনে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিল। এবার 200-এর বেশি আসন নিশ্চিত করে পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় তাদের বসা এখন কেবল সময়ের অপেক্ষা। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মস্থান বাংলায় ভারতীয় জনতা পার্টির জয়ের যে স্বপ্ন এতকাল অধরা ছিল, এবারের বিধানসভা নির্বাচনে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। একই সঙ্গে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বিজেপি আগামী দিনে কতটা সদর্থক ভূমিকা নিতে পারে সেদিকেই থাকবে সাধারণ মানুষের নজর। রক্তিম ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশে আজ ভোট গণনা হয়নি। দার্জিলিং এ 5টি, কালিম্পং 1টি, জলপাইগুড়িতে 7, আলিপুরদুয়ারে 5, কোচবিহারে 9টি আসনের প্রতিটিতে বিজেপির জয় প্রায় নিশ্চিত। অন্যদিকে ঝাড়গ্রামে 4টি, পূর্ব মেদিনীপুরে 16টি, পুরুলিয়ার 9টি আসনের সবকটিতে প্রায় জয়ের দোরগোড়ায় বিজেপি। সব মিলিয়ে 293টি আসনের মধ্যে 104টি কেন্দ্রে এখনও পর্যন্ত ফলাফল সামনে এসেছে। 72টি আসনে জয় পেয়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস জিতেছে 29টি আসনে। মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির জয়ী হয়েছেন। ফারাক্কায় জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মহতাব শেখ। বিজেপির উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে দক্ষিণ কেন্দ্রে অগ্নিমিত্রা পাল জয়ী হয়েছেন। পূর্ব বর্ধমানের ভাতার কেন্দ্রে জয়ী সৌমেন কার্ফা। উত্তর চব্বিশ পরগনা কেন্দ্রে জয়ী বিজেপির প্রার্থী রত্না দেবনাথ। কোচবিহারের মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জয়ী হয়েছেন। শিলিগুড়িতে জয়ী শঙ্কর ঘোষ। এগরায় জয় পেয়েছেন দিব্যেন্দু অধিকারী। ময়না কেন্দ্রে জয়ী হয়েছেন অশোক দিনদা। শ্যামপুরে জয় পেয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। এদিকে মুর্শিদাবাদের ভগবানগোলায় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী রিয়াত হোসেন সরকার। ক্যানিং পূর্ব কেন্দ্রে মোহাম্মদ বাহারুল ইসলাম জয় পেয়েছেন। মেটিয়াবুরুজে আব্দুল খালেক মোল্লা 87,879 ভোটে জিতেছেন। গোয়ালপুকুরে মোহাম্মদ গোলাম রাব্বানি 83,790 ভোটে জয় পেয়েছেন। এখনও পর্যন্ত যা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তাতে বিজেপি 189টি কেন্দ্রের মধ্যে এগিয়ে রয়েছে 132টি আসনে, তৃণমূল কংগ্রেস এগিয়ে 54টি আসনে, অন্যান্যরা এগিয়ে রয়েছে 1টি আসনে। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এগিয়ে রয়েছেন। এদিকে নন্দীগ্রাম কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের পবিত্র করের বিরুদ্ধে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। যাদবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির সর্বরী মুখার্জি এগিয়ে, প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী সুব্রত মৈত্র চেয়ে পিছিয়ে রয়েছেন। উল্লেখ্য, গত মাসের 23 ও 29 তারিখে দুদফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গে সরকার গড়তে হলে যেকোনো দলকে 148টি আসনে জিততে হবে। এবারে পশ্চিমবঙ্গে অভূতপূর্বভাবে 92.47% ভোট পড়েছে, যা স্বাধীনতার পর সর্বোচ্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দলের অগণিত কর্মীর দশকের পর দশক ধরে কঠোর পরিশ্রম এবং লড়াই ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির এই বিপুল জয় সম্ভব ছিল না। আজ নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে তিনি রাজ্যের সকলকে কুর্নিশ জানান। এই কার্যকর্তারাই রাজ্যে বিভিন্ন প্রান্তে সরকারের উন্নয়নমূলক প্রকল্প ছড়িয়ে দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। শ্রী মোদী বলেন, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির সুশাসনের রাজনীতির জয় হয়েছে।
2: আজ কে দিন ঐতিহাসিক অভূতপূর্ব হাজ কা দিবস कई मायनों में खास है, विशेष है। ये देश के उज्जवल भविष्य की उद्घोषणा का दिन है। ये भरोसे का दिन है। भरोसा भारत के महान लोकतंत्र पर, भरोसा परफॉर्मेंस की पॉलिटिक्स पर, भरोसा स्थिरता के संकल्प पर, भरोसा एक भारत শ্রেষ্ঠ ভারত কি ভাবনা পর।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ রাজ্যের সাধারণ মানুষকে প্রণাম জানিয়ে বলেছেন, এই জয় ভয় তোষণ এবং অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে মানুষের যোগ্য জবাব। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন রাজ্যের মানুষকে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। 4টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ফলাফলে 2টি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসা সুনিশ্চিত করেছে।

0: এছাড়া পুদুচেরিতে এআইএনআরসি তাদের ক্ষমতা ধরে রাখতে চলেছে। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ক্ষমতায় আসতে চলেছে। তামিলনাড়ুতে অভিনেতা বিজয় টিভিকে দল একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অসমের ভারতীয় জনতা পার্টি টানা তৃতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখতে চলেছে। 126টি বিধানসভা আসনের মধ্যে এখনও পর্যন্ত 86টি আসনের ফলাফল জানা গেছে। এর মধ্যে বিজেপি ও তার সহযোগী দলগুলি 76টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেস 7টি আসনে জয় পেয়েছে। যে 40টি আসনের গতি প্রকৃতি জানা গেছে তার মধ্যে বিজেপি ও তার সহযোগী দলগুলি 25টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 12টি আসনে এগিয়ে আছে। কেরালামে এবার সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফকে হারিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ক্ষমতায় আসতে চলেছে। রাজ্যের 140টি আসনের মধ্যে কংগ্রেস 55টি আসনে জয়লাভ করেছে, 8টিতে এগিয়ে রয়েছে। তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে দল একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। 234টি আসনের মধ্যে এই দল 33টি আসনে জিতেছে, 75টি আসনে এগিয়ে রয়েছে। শাসক ডিএমকে এর প্রার্থী বিদায়ী মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পরাজিত হয়েছে, তবে তার ডিএমকে দল 9টি আসনে জয়লাভ করেছে, 49টি আসনে এগিয়ে রয়েছে। পুদুচেরি বিধানসভা 30টি আসনের মধ্যে 20টির ফলাফল জানা গেছে। মুখ্যমন্ত্রী এন রঙ্গাস্বামীর এআইএনআরসি 9টি আসনে জয়লাভ করেছে, এগিয়ে রয়েছে দুটিতে। বিজেপি 2টি আসন পেয়েছে, অন্য 2টি আসনে এগিয়ে রয়েছে। 5টি রাজ্যের 7টি আসনের উপনির্বাচনে বিজেপি গুজরাট, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে 1টি করে আসন জিতেছে এবং মহারাষ্ট্র ও কর্ণাটকে 1টি করে আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস কর্ণাটকে 2টি আসন জিতেছে। অন্যদিকে মহারাষ্ট্রে বিজেপির সহযোগী এনসিপি দল অন্য আসনগুলিতে এগিয়ে রয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান সময়ে যুদ্ধে উন্নত প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নর্থ টেক সিম্পোসিয়ামের উদ্বোধন করে তিনি বলেন, অপারেশন সিন্ধু প্রযুক্তিভিত্তিক যুদ্ধের সবচেয়ে ভালো উদাহরণ হয়ে উঠেছে। সাধারণভাবে ব্যবহৃত প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সাম্প্রতিক ঘটনা হিসেবে তিনি লেবানন এবং সিরিয়ার পেজার ব্যবহার করে আক্রমণের প্রসঙ্গ তুলে ধরেন। দেশজুড়ে এলপিজি সরবরাহ কেন্দ্রগুলিতে রান্নার গ্যাসের কোনো ঘাটতি নেই বলে সরকার ফের জানিয়েছে। বাণিজ্যিক এলপিজি সরবরাহের পরিমাণ 70% দাঁড়িয়েছে। নতুন দিল্লিতে আজ আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা এপ্রিল মাসে 2 লক্ষ টনের বেশি বাণিজ্যিক এলপিজি বিক্রি হয়েছে বলে জানিয়েছেন। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে, হরমুজ প্রণালীতে প্রবেশের যে কোনো রকম চেষ্টা বলপূর্বক প্রতিহত করা হবে। এক বিবৃতিতে ইরানের খাতাম আল আলবানিয়া সদর দপ্তর জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই জাহাজ চলাচলের পথে যে কোনো সশস্ত্র বিদেশি সেনা বিশেষ করে মার্কিন বাহিনী ঢুকলে হামলার মুখে পড়তে হবে। ইরানের সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালী এখন ইরানের নিয়ন্ত্রণাধীন এবং এই পথে জাহাজ চলাচল তাদের সেনারাই নিয়ন্ত্রণ করবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ দলকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে লখনৌ 2 ওভার 5 বলে 1 উইকেট হারিয়ে 30 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বিজেপির এই জয়কে সুশাসনের জয় এবং ঐতিহাসিক জয় বলে বর্ণনা করেছেন। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী, এখন বাংলা আধুনিক গান। আজকের অনুষ্ঠানের প্রথম গান মান্না দের পরিবেশনায়।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন বাংলা আধুনিক গান। বাংলা আধুনিক গানে এবারে শিল্পী লতা মঙ্গেশকর।

বাংলা গান আধুনিক গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান, বাংলা ব্যান্ডের গানের আসরে। ব্যান্ড মিউজিক তো শুনবেন, ব্যান্ড মিউজিকের গান শুনবেন, কিন্তু তার আগে বলে নেব যার বা যাদের গান আজকে শোনানো হবে তারা কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম বাংলা ব্যান্ডের পথিকৃত হিসাবে সমাদৃত। বলছি মোহিনীর ঘোড়াগুলির কথা। তাদের ভাবনা যখন একেবারে অন্য একটা জায়গায় উপস্থাপিত হয়েছিল, অর্থাৎ স্বর্ণযুগের গানের ঠিক পরেই, মানে এরকম একটা মুহূর্তে যখন মানুষ বলছে যে গানের মধ্যে গতি দরকার, একটা অন্য রকমের ঘরানার গান প্রয়োজন, তখন সেই রকম একটা মুহূর্তে অত্যন্ত সাহসিকতার সঙ্গে তারা গান পরিবেশন করলেন এবং অনেক লড়াই করে সেই গান কিন্তু আজ সমাদৃত। শুনবো আজকের অনুষ্ঠানের প্রথম গান আপনাদের জন্য, শোনাবো আপনাদের

আসলে যে সময়টার কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু বাংলা ব্যান্ডের যে জয়যাত্রা শুরু হয়েছিল সেটা খুব কঠিন সময় ছিল। অর্থাৎ এইরকমের কিছু গান কেউ সৃষ্টি করবেন, লিখবেন, কিন্তু সেই গান যে সমাদৃত হবে তখন সাহস করে কেউ বলতে পারেননি। এবং সেই মুহূর্তটায় কিন্তু সেই গানের যে মুহূর্তগুলো এসে গেল সেখানে কিন্তু গৌতম চট্টোপাধ্যায় তার মোহিনীর ঘোড়াগুলির সৌজন্যে বাঙালি শ্রোতাকে উপহার দিলেন অন্য রকমের গান, যে গান আমার আপনার কানে বাজে হয়তোবা টেলিফোনের মাধ্যমে।

বিষয়টা হচ্ছে, ধরুন আমাদের চোখে তো অনেক স্বপ্ন থাকে যে পড়াশোনা করব, বড় হব, মানুষ হব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, মানে ধরুন কলেজ পড়ুয়া কিছু ছেলে বা স্কুল পড়ুয়া কিছু ছেলে, মনে হয় যে মানে পড়াশোনা করতে করতে তোর একটু সময়ে যদি একটু খেলা যেত, একটু অন্য মানে গল্প বই পড়া যেত, মানে পড়াশোনাটাকে বাদ দিয়ে যদি ক্রিকেট খেলা যেত, এরকম আর কি ভাবনা চিন্তা নিয়ে ঠিক ভাবনা চিন্তা করেন এবং করেও কিছু কিছু ক্ষেত্রে, সেটা কিন্তু মহিনের ঘোড়াগুলি ব্যান্ডে দেখা গেছে সেরকম একটা গান। এবং যে গানটা কিন্তু হয়তো মানে যারা ধরুন খেলতে চায়, ঘুরতে চায়, তাদের জন্য একেবারে পারফেক্ট, মানে অনেকেরই পড়তে তো ভালো লাগে না, কিন্তু পড়তে তো হবে, পড়াশোনা তো করতে হবে, কিন্তু তো এই অনেকেরই ধরুন একটা ভালো না লাগার ব্যাপার, সেই মুহূর্তটা হয়তো ভালো লাগে না, সেই ভালো না লাগার বিষয়টাতে গানে গানে কীভাবে ফুটে উঠল বিষয়টা শুনুন না, চলুন দেখুন মহিনের ঘোড়াগুলির পরবর্তী নিবেদন।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন বাংলা ব্যান্ডের গান। এবারে শোনাব যে গান, সেই গানে একেবারে অন্যরকম একটা উন্মাদনা। জানেন তো, আমরাও কিন্তু যারা কর্মব্যস্ত মানুষ, কর্মব্যস্ততার মাঝে মন চায় ঘরে ফিরতে, বাড়ির প্রিয়জনদের সঙ্গে অবসরের মুহূর্তগুলো কাটাতে, ভালো ভালো সময়গুলোকে কাটাতে। তাই মোহিনীর ঘোড়াগুলির এই গান ঘরে ফেরার গান হয়ে শুধু থাকলো না, ঘরে ফেরানোর অঙ্গীকার নিল সেই সব মানুষদের যারা সুদূর প্রবাসে থাকেন কর্মসূত্রে বা কাজের জন্য দূরে তাদের থাকতে হয়, তাদের ঘরে ফেরার আহ্বান বলতে পারেন। এবং ঘরে ফেরার টানে এই গান সত্যিই অনন্য।

ভাবুন তো, একটা ব্যান্ড যখন তারা শুরু করলো তখন ভয়ে ভয়ে শুরু করা, এই গান মানুষ অ্যাকসেপ্ট করবে কি না, তারপর তাদের জয়যাত্রা অব্যাহত থাকলো, বাংলার মানুষ বাঙালি এই গানগুলোকে একেবারে আপন করে নিল, বিভিন্ন কলেজ ফেস্ট বা ইউনিভার্সিটির অনুষ্ঠানে, পাড়ার বিভিন্ন অনুষ্ঠানে এই গানগুলো একেবারে এখনো শুনতে পাওয়া যায়। যে গান বাংলার অন্য রকম গান, ধারাবাহিকভাবে গতির গান, একটা অন্য রকম গানের ভাবনা নিয়ে মোহিনীর ঘোড়াগুলি প্রতিষ্ঠিত হলো স্বমহিমায়।

বাংলা ব্যান্ডের গান আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। একটু পরেই খবর।

এ যেন এক শিল্পীর মনের আকুতি। এরকম আকুতি না থাকলে এত বড় গায়িকা কি হওয়া যায়? 1934 সালের 21শে ডিসেম্বর কলকাতার টলিগঞ্জে তাঁর জন্ম হয়। জীবনের সমস্ত জ্ঞান ভাবনা তিনি উজাড় করে দিয়েছিলেন তার সঙ্গীত পাঠে। তার কণ্ঠের সুরেলা জাদু দশকের পর দশক মুগ্ধ করে দিয়েছে বাঙালি শ্রোতাকে। বিশ্বদেব চট্টোপাধ্যায় প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে গানের তালিম দেন। শৈশবে একবারে 7-8 বছর বয়সে ছুটিতে ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ঢাকা বেতার কেন্দ্রের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। ঢাকা বেতারে শিশু বিভাগে গান গাওয়ার প্রথম সুযোগ তিনি পান। এমন একজন মানুষ যার ভাবনা, যার গান একেবারে সহজ সরল, যে গান বাঙালির একান্ত আপন, তাই তো তিনি শিল্পী হয়ে এক সাতরঙা পাখির কথা বলতে পারেন গানে গানে।

শুধু কি পাখি? পাখি তার রং দিয়ে যেমন রাঙিয়ে দেয়, তেমনি প্রজাপতি প্রসঙ্গেও প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান একেবারে সাবলীল। ভাবুন তো, পাখি নিয়ে, প্রজাপতিকে নিয়ে এত সহজভাবে এমন গান পরিবেশন করা একজন প্রবাদ প্রতিম শিল্পী ছাড়া কি সম্ভব? প্রতিমার ভাবনায় পরবর্তী গান।

প্রতিমা বন্দ্যোপাধ্যায়। তার গান দিয়ে বাংলার মানুষের মন জয় করে নিয়েছেন, হৃদয় জয় করেছেন, সঙ্গীতপ্রেমী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন, স্থান পেয়েছেন বাঙালি শ্রোতাদের মনের অন্তরে। তার গান বাংলার আনন্দের সঙ্গী।

কথায় কানে আজ এ পর্যন্তই। আজ শুনলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কানে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে ছিলাম আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়, আকাশবাণী মৈত্রী। একটু পরেই শুনবেন বিশ্ব পরিক্রমা।

আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি দিব্য দে, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়।

0: আজকে শিরোনামে রয়েছে, গেরুয়া ঝড়ে উড়ে গেল ঘাসফুল, 200 বেশি আসন পেয়ে বঙ্গ বিজয়ের পথে বিজেপি।
1: এই জয় ঐতিহাসিক, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে আয়ুষ্মান যোজনা কার্যকর করার অনুমোদন দেওয়া হবে বলে তার ঘোষণা।
0: নির্বাচনের এই ফলের পেছনে রয়েছে জটিল ষড়যন্ত্র, বললেন বিদায়ী মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি।
1: অসমে জয়ের হ্যাট্রিক বিজেপির, কেরালায় এলডিএফকে সরিয়ে ক্ষমতায় আসছে ইউডিএফ, তামিলনাড়ুতে তামিলাগা বেটলি কাজাগামের চমক।
0: বাংলাদেশে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান।
1: ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জনের প্রাণহানি।
0: আসছে বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 15 বছরের সরকারের পতন ঘটিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। 200 বেশি আসন পেয়ে বঙ্গ বিজয়ের পথে বিজেপি। দার্জিলিংয়ে 5টি, কালিম্পংয়ে 1টি, জলপাইগুড়িতে 7টি, আলিপুরদুয়ারে 5টি, কোচবিহারে 9টি আসনের প্রতিটিতেই বিজেপির জয় প্রায় নিশ্চিত। অন্যদিকে ঝাড়গ্রামের 4টি, পূর্ব মেদিনীপুরের 16টি, পুরুলিয়ার 9টি আসনের সবকটিতে প্রায় জয়ের দোর গোড়ায় বিজেপি। সব মিলিয়ে 293টি আসনের মধ্যে 213টি কেন্দ্রে এখনও পর্যন্ত ফলাফল সামনে এসেছে। 154টি আসনে জয় পেয়েছে বিজেপি, তৃণমূল কংগ্রেস জিতেছে 54টি আসনে। মুর্শিদাবাদের রেজনগর এবং নওদা কেন্দ্রে আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির জয়ী হয়েছেন। ফারাক্কায় জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মাহতাব শেখ। ডোমকল কেন্দ্রে জয়ী হয়েছেন সিপিআইএম প্রার্থী মুস্তাফিজুর রহমান। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে ফের জয়ী হয়েছেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। বিজেপির উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ কেন্দ্রে অগ্নিমিত্রা পাল জয়ী হয়েছেন। পূর্ব বর্ধমানের ভাতার কেন্দ্রে জয়ী সৌমেন কার্ফা। উত্তর চব্বিশ পরগনা কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। কোচবিহারের মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক জয়ী হয়েছেন। শিলিগুড়িতে জয়ী শঙ্কর ঘোষ। এগরায় জয় পেয়েছেন দিব্যেন্দু অধিকারী। ময়না কেন্দ্রে জয়ী হয়েছেন অশোক দিন্দা। শ্যামপুরে জয় পেয়েছেন হিরণ চট্টোপাধ্যায়।
1: মুর্শিদাবাদের ভগবানগোলায় জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রেয়াত হোসেন সরকার। ক্যানিং পূর্ব কেন্দ্রে মোহাম্মদ বাহারুল ইসলাম জয় পেয়েছেন। মেটিয়াবুরুজে আব্দুল খালেক মোল্লা 87,879 ভোটে জিতেছেন। গোয়ালপুখরে মোহাম্মদ গোলাম রব্বানী 83,790 ভোটে জয় পেয়েছেন। ভবানীপুর কেন্দ্রে চলছে জোট টক্কর। 17 রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী 6,226 ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চেয়ে এগিয়ে রয়েছেন। নন্দীগ্রাম কেন্দ্রেও নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের পবিত্র করের বিরুদ্ধে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। যাদবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির সর্বরী মুখোপাধ্যায়

0: যোদ্ধা এগিয়ে রয়েছেন। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্রর কাছে হেরে গেছেন।
1: উল্লেখ্য, গত মাসের 23 এবং 29 তারিখে দুদফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজ্যে সরকার গড়তে হলে যে কোনো দলকে 148টি আসনে জিততে হতো। এবারের পশ্চিমবঙ্গে অভূতপূর্বভাবে 92.47% ভোট পড়েছে, যা স্বাধীনতার পর সর্বোচ্চ। রাজ্য বিধানসভা নির্বাচনে দুদফায় 2,50,000 বেশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছিল। এছাড়াও রাজ্য পুলিশের কর্মীরা অবাধ নির্বাচন সুনিশ্চিত করতে তাদের সহায়তা করেছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 215টি আসন পেয়েছিল, বিজেপি 77টি আসনে জয়লাভ করেছিল। এবারের ফলাফল নিয়ে একটি প্রতিবেদন।
2: রাজ্য জুড়ে ওঠা পরিবর্তনের ঝড়ে সামিল কলকাতা উত্তরও। তৃণমূল কংগ্রেসের 7-7 আসনের শক্ত ঘাঁটিতে সকাল থেকে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। তৃণমূল কংগ্রেস ও বিজেপির সেই দ্বিমুখী লড়াইতে বাম কংগ্রেসের মতো তৃতীয় শক্তি শুরু থেকেই অপ্রাসঙ্গিক হয়ে পড়ে, যদিও নিজেদের গড় বাঁচাতে পারেনি তৃণমূল। 7 আসনের মধ্যে মাত্র 3টি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে সদ্য প্রাক্তন শাসক দলকে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চৌরঙ্গি, এন্টালি এবং বেলেঘাটা আসনে সীমাবদ্ধ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিজয় রথ। অন্যদিকে শ্যামপুকুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়া ও জোড়াসাঁকো আসনে ফুটেছে পদ্ম। পরাজিত প্রার্থীদের মধ্যে শ্যামপুকুর আসনে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শশী পাঁজা। অন্যদিকে কলকাতার মেয়র পরিষদ অতীন ঘোষকে হারিয়ে মানিকতলা আসনে জয় নিশ্চিত করেছেন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া রাজ্যের আরেক প্রাক্তন মন্ত্রী তাপস রায়। কঠিন লড়াই করে কাশীপুর বেলগাছিয়া আসন থেকে জিতেছেন বিজেপির বহু পুরনো মুখ রিতেশ তিওয়ারি। তবে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া সন্তোষ পাঠক হেরে গিয়েছেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের দিনটিকে ঐতিহাসিক ও নজিরবিহীন হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি, তামিলনাড়ু ও কেরলের জনগণ ও দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত সকলের।

0: আজ সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে শ্রী মোদী বলেন, এই দিনটিতে দেশের কাছে এক নতুন ভোরের সূচনা হয়েছে। ভারতের মহান গণতন্ত্র, উন্নয়নের রাজনীতি এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনার উপর মানুষ আস্থা রেখেছেন। মানুষের বিশ্বাসের কারণেই আবারও পদ্ম ফুটেছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। দলীয় কর্মীদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য তিনি বিজেপি সভাপতি নীতিন নবীনকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেছেন, জয় ও পরাজয় রাজনীতি ও গণতন্ত্রের অঙ্গ। কেন ভারতকে গণতন্ত্রের জননী বলা হয় বিশ্ব আজ তা প্রত্যক্ষ করেছে। আজকের দিনটিকে তিনি ভারতের গণতন্ত্র সংবিধানের জয় হিসেবে বর্ণনা করেন।
1: পরাজয় লোকতন্ত্র আর চুনাবি রাজনীতি কা এক স্বাভাবিক হিসা হতা হয়। লেকিন পাঁচ প্রদেশো কি জনতা নে পুরে বিশ্ব কো দিখাযা হ্যায় কি ইয়ে আমারা ভারত মাদার অফ ডেমোক্রেসি কিউ হ্যায়। লোকতন্ত্র ডেমোক্রেসি হামারে লিয়ে সির্ফ এক তন্ত্র নাহি হ্যায়, ইয়ে হামারি রগো মে দৌড়তা হুয়া সংস্কার হ্যায়। আর আজ সির্ফ ভারত কা লোকতন্ত্র হি নাহি জিতা হ্যায়, আজ ভারত কা সংবিধান ভি জিতা হ্যায়।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উল্লেখ করেন যে বর্তমানে দেশের 20টিরও বেশি রাজ্যে বিজেপি এনডিএ সরকার ক্ষমতায় রয়েছে। বিজেপির মূল মন্ত্র হল জনগণই ঈশ্বর। তিনি বলেন, তাঁর দল মানুষের সেবায় নিবেদিত, সেই কারণে মানুষ বিজেপির উপর উত্তরোত্তর আস্থা রাখছে। তিনি জোর দিয়ে বলেন, মানুষ স্পষ্টভাবে দেখতে পাচ্ছে যে যেখানে বিজেপি আছে সেখানে সুশাসন এবং উন্নয়ন রয়েছে।
1: আজ দেশ কে বিশ্বে জাদা রাজ্য মে ভাজপা এনডিএ কি সরকারে হ্যায়। হামারা মন্ত্র হ্যায় নাগরিক দেবো ভব, হাম জনতা কি সেবা মে জুটে হুয়ে হ্যায়। আর ইসলিয়ে জনতা ভাজপা পর জাদা সে জাদা ভরোসা কর রহি হ্যায়। জনতা সাফ দেখ রহি হ্যায়, জহাঁ ভাজপা ওহাঁ গুড গভর্নেন্স, জহাঁ ভাজপা ওহাঁ বিকাশ।
0: প্রধানমন্ত্রী আরও বলেন যে অসমের মানুষ টানা তৃতীয়বার বিজেপি এনডিএ জোটের ওপর আস্থা রেখেছে, এটি হ্যাট্রিক। অসমের ইতিহাসে একে তিনি এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেন। চা

0: अनेक महान व्यक्तित्वों से प्रेरणा लेते हुए असम अपने विकास की रफ्तार अब और बढ़ाएगा।
1: পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিককে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিজেপি নিরলসভাবে কাজ করে যাবে। তিনি বলেন, এখন থেকে পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদে থাকবেন, যুবদের কর্মসংস্থান হবে, ভিন রাজ্যে কাজের জন্য মানুষের যাতায়াত কমবে এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রথম মন্ত্রিসভা বৈঠকেই আয়ুষ্মান যোজনার অনুমোদন দেওয়া হবে।
0: हर बंगालवासी को भरोसा देता हूँ, बंगाल के बेहतर भविष्य के लिए भाजपा दिन रात एक कर देगी। बंगाल में अब महिलाओं को सुरक्षा का माहौल मिलेगा, युवाओं को रोजगार मिलेगा। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी और घुसपैठियों के खिलाफ भी सख्त से सख्त कार्रवाई होगी।
2: প্রধানমন্ত্রী বলেছেন, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতি দেশের গণতন্ত্রের উজ্জ্বল চিত্রকে তুলে ধরেছে। তিনি নির্বাচন কমিশন, তাদের সব কর্মী, ভোট গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সবাই এবং নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানান।
0: मैं आज बीजेपी के कोटि कोटि कार्यकर्ताओं का भी हृदय से अभिनंदन करता हूँ। भाजपा के हर छोटे बड़े कार्यकर्ता ने एक बार फिर से कमाल कर दिया है, आपने नया इतिहास रच दिया है।
2: দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সভাপতি নীতিন নবীন চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান, যারা বিজেপি ও এনডিএর ওপর আস্থা রেখেছেন। তিনি বলেন, অসম, পশ্চিমবঙ্গ ও পুদুচেরি নির্বাচনের ফলাফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশের মানুষের অটল সমর্থন ও বিশ্বাসকে প্রতিফলিত করে। তার কথায়, পশ্চিমবঙ্গে বিজেপির এই বিপুল জয় দলীয় কর্মীদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠার ফল।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলায় বিজেপির ঐতিহাসিক জয় দলের অগণিত কর্মীর সংগ্রাম এবং আত্মত্যাগের ফল। সমাজ মাধ্যমে শ্রী শাহ বলেন যে, এই বিজয় সেই পরিবারগুলির ধৈর্যের বিজয় যারা হিংসা সহ্য করার পরও কখনো গেরুয়া পতাকা পরিত্যাগ করেননি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলার মানুষ অনুপ্রবেশকারী এবং তাদের সমর্থকদের যে শিক্ষা দিয়েছে তা তোষণে রাজনীতিতে লিপ্ত দলগুলি কখনো ভুলতে পারবে না। শ্রী শাহ বলেন, চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, গুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহান ব্যক্তিত্বদের পবিত্র ভূমি বাংলার হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার এবং সোনার বাংলার স্বপ্ন পূরণের জন্য বিজেপি দিনরাত কাজ করবে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলা যা আশা আকাঙ্ক্ষা প্রকাশ করেছে বিজেপি তা পূরণ করবে। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী বিদায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য, নির্বাচনের এই ফলাফলের পেছনে ষড়যন্ত্র রয়েছে।
3: हमारा एक एजेंट को घुसने नहीं दिया, हमको भी, हम 5 मिनट के लिए घुसा था, मैंने रिक्वेस्ट किया था कि हमारा एजेंट को घुसने दीजिए, डीओ एश्योर्ड मी दे विल बी अलाउड आफ्टर दैट ही इज नॉट अवेलेबल, नोबडी इज अवेलेबल बट आई कंप्लेन एवरीवेयर।
2: অসমে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ টানা তৃতীয়বার ঐতিহাসিক জয় নিশ্চিত করেছে। অন্যদিকে কেরালায় ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ 99টি আসনে জয়লাভ করে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এলডিএফকে সরিয়ে ক্ষমতায় আসছে তারা। তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের দল টিভিকে তাদের প্রথম নির্বাচনেই বড়সড় চমক দিয়েছে। পুদুচেরিতে এন রঙ্গস্বামীর অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকার আবারও ক্ষমতায় ফিরবে বলে মনে করা হচ্ছে। বিধানসভা উপনির্বাচনে বিজেপি গুজরাট, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে একটি করে আসনে জয়লাভ করেছে। অন্যদিকে কংগ্রেস কর্ণাটকে দুটি আসনে জয়লাভ করেছে। অসমে এখনও পর্যন্ত ঘোষিত 101টি আসনের ফলাফলের মধ্যে বিজেপি 73টি আসন পেয়েছে। তাদের সহযোগী দল অসম গণ পরিষদ 6টি এবং বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট বিপিএফ 8টি আসন জিতেছে। অন্যদিকে কংগ্রেস 10টি আসন, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট AIUDF 2টি এবং রাইজার দল ও তৃণমূল কংগ্রেস 1টি করে আসন পেয়েছে। বাকি 25টি আসনের প্রবণতা অনুসারে বিজেপি 9টিতে, অসম গণ পরিষদ 3টিতে এবং বিপিএফ 2টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস 10টি এবং রাইজার দল 1টি আসনে এগিয়ে রয়েছে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বিজেপির হিতেন্দ্রনাথ গোস্বামী অসম কংগ্রেসের সভাপতি গৌরব গগৈকে জোরহাট আসনে হারিয়ে দিয়েছেন। কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট 63টি আসনে এগিয়ে থেকে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে। IUML আরও 21টি আসনে এগিয়ে থেকে রাজ্য জুড়ে জোটের দাপট বজায় রেখেছে।

0: কেরালা কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠী এবং ছোট সহযোগী দলগুলিও এই জয়ে অবদান রেখেছে। সর্বশেষ ফলাফল অনুসারে মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা পিনরাই বিজয়ন ধর্মদম কেন্দ্রে কংগ্রেসের ভিপি আব্দুল রশিদকে 19,000-এর বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখর নেমন কেন্দ্রে প্রবীণ সিপিআইএম নেতা ভি শিবনকুট্টিকে 4,000-এর বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা বিজয় নেতৃত্বাধীন তামিলাগা ভেটলি কাজাগাম একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে ইতিহাস করতে চলেছে। রাজ্যের 234টি আসনের মধ্যে টিপিকে 46টিতে জয়লাভ করেছে এবং 62টিতে এগিয়ে রয়েছে। এই তীব্র ত্রিমুখী লড়াইয়ের মধ্যে 79টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডিএমকে 17টি আসনে জয়লাভ করেছে এবং 45টিতে এগিয়ে আছে। তাদের প্রতিদ্বন্দ্বী এআইএডিএমকে 12টি আসনে জয়লাভ করেছে এবং 32টিতে এগিয়ে রয়েছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তার নিজের কেন্দ্র কোলাতুরে টিভিকে প্রার্থী ভি এস বাবুর কাছে প্রায় 8,700 ভোটে পরাজিত হয়েছেন। তবে উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন চিপক তিরুভল্লি কেন্দ্রে এগিয়ে আছেন। বিজয় নিজে পেরাম্বুর এবং ত্রিচি পূর্ব উভয় আসনেই এগিয়ে রয়েছেন। পুদুচেরিতে মোট 30টি আসনের মধ্যে 22টির ফল জানা গেছে। এআইএনআরসি 9টি আসনে জয়লাভ করে 2টিতে এগিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী থাট্টাঞ্চা ফাদি কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হয়েছেন। 5 রাজ্যে 7টি আসনের উপনির্বাচনে বিজেপি গুজরাট, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মহারাষ্ট্রে 1টি করে আসনে জয়লাভ করেছে। মহারাষ্ট্রের বারামতি উপনির্বাচনে এনসিপি সুনেত্রা পাওয়ার 218,930 ভোট পেয়ে ইতিহাস করেছেন। এটি দেশের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ ভোটের ব্যবধানের নতুন রেকর্ড। তিনি 2022 সালে উত্তরপ্রদেশের শাহিবাবাদে বিজেপির সুনীল কুমার শর্মার গড়া রেকর্ড ভেঙে দিয়েছেন।
1: বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম এ বেবি বলেছেন যে সিপিআইএম কেরলামে জনগণের রায়কে সম্মান জানায় এবং রাজ্যে এলডিএফ এর পরাজয় নেপথ্যের কারণগুলি নিয়ে আত্মবিশ্লেষণ করবে। নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী বেবি সেই জনগণ এবং দলীয় কর্মীদের ধন্যবাদ জানান যারা দল এবং তার শরিকদের উপর আস্থা রেখেছেন এবং তাদের পক্ষে ভোট দিয়েছেন। তিনি দৃঢ়ভাবে বলেন যে পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির আসন্ন বৈঠকগুলিতে নির্বাচনের ফলাফলের ফলে নতুন রাজনৈতিক পরিস্থিতি থেকে সৃষ্ট চ্যালেঞ্জগুলি মোকাবিলার লক্ষ্যে বিস্তারিত বিশ্লেষণ করা হবে এবং একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। শ্রী বেবি আরও বলেন যে একটানা 10 বছর শাসন করার পর কেরলামে এলডিএ পরাজিত হয়েছে। এই শাসনকালে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের চাপিয়ে দেওয়া আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও এলডিএফ জনগণের কল্যাণ সাধন এবং তাদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে নিজেদের সাধ্যমতো প্রয়াস চালিয়েছে।
0: দেশে ডিস্ট্রিবিউটরদের কাছে এলপিজির ভাণ্ডার ফুরিয়ে যাওয়ার কোনো খবর নেই বলে ফের জানিয়েছে সরকার। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে নিয়মিতভাবে আন্তমন্ত্রক পর্যায়ে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকরা নিরাপদে রয়েছে বলে জানিয়েছেন বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রকের আধিকারিক অপেশ কুমার শর্মা।
1: সাংবাদিক শিপ্রা সেন সাহা প্রয়াত। দীর্ঘদিন ধরে তিনি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সঙ্গে যুক্ত। দিন কয়েক ধরে ইনফ্লুয়েঞ্জার ভুগছিলেন তিনি। আজ ভোরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাজ পাগল, সদা হাসি খুশি আর প্রাণচঞ্চলী মানুষটির আকস্মিক চলে যাওয়ায় আমরা শোকাহত। কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে শিপ্রা সেন সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এবার বিদেশের খবর।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে ভারত ও জামাইকা ভৌগোলিকভাবে দূরে অবস্থান করলেও তারা একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশই দক্ষিণী বিশ্বের গর্বিত উন্নয়নশীল দেশ। তিনি বলেন বিশ্বমঞ্চে দুই দেশই নিজেদের জন্য স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করে নিয়েছে। জামাইকার সাবিনা পার্ক ক্রিকেট স্টেডিয়ামে নতুন ডিজিটাল স্কোর বোর্ডের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন আনন্দ উৎসব, খেলাধুলা এবং কঠিন মুহূর্ত সবসময় ভারত জামাইকার পাশে রয়েছে। বিদেশমন্ত্রী আরও বলেন খেলাধুলা বিভিন্ন দেশকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে। ভারত ও জামাইকার কাছে ক্রিকেটের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। তিনি আরও বলেন যে ক্রিকেট এমন একটি খেলা যা বিশ্বের বহু দেশে খেলা হয় এবং এটি বিপুল সংখ্যক মানুষের ভালোবাসা অর্জন করেছে।
2: Sports brings nations together by creating shared experiences and fostering mutual respect. And cricket in particular has a special meaning for India and Jamaica, as indeed for all cricketing nations. It is a sport which is played and loved a very large number of countries and followed passionately, and that's an understatement, by over 1 billion people in India. That scale, that intensity,

0: naturally builds bonds between societies and strengthens our feelings for each other, and certainly that is the case between us.
1: বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলিতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। বাংলাদেশের খবর .net এই খবর জানিয়েছে। সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি নির্দেশ দেন, বস্ত্র পাট মন্ত্রকের আওতাধীন বন্ধ কলকারখানাগুলির বর্তমান অবস্থা এবং করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রক এবং দপ্তরের আধিকারিক সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বর্তমানে জটিলতা দূর করা জরুরি।
2: ইরানের নৌবাহিনী দাবি করেছে যে মার্কিন নৌসেনার একটি জাহাজ যখন হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছিল তখন তারা দুটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে সেটিকে নিশানা করে। ইরান বলেছে মার্কিন নৌসেনার জাহাজটি দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী জাস্কের নিকটবর্তী এলাকা থেকে যাত্রা শুরু করে সামুদ্রিক চলাচল ও নিরাপত্তা সংক্রান্ত বিধিমালা লঙ্ঘন করে হরমুজ প্রণালীতে প্রবেশ করে। ইরানের বাহিনী জানিয়েছে জাহাজটি তাদের সতর্কবার্তা উপেক্ষা করে, ঠিক এই কারণেই তারা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে বাধ্য হয়। ইরান আরও অভিযোগ করে বলেছে যে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিদ্ধ হওয়ার পর মার্কিন নৌসেনা জাহাজটি ওই এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। তবে এক বরিষ্ঠ মার্কিন আধিকারিক এই দাবি অস্বীকার করে বলেছেন যে ইরানের কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতেই কোনো মার্কিন নৌজাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। ইরান বারবার এই কথা পুনর্ব্যক্ত করেছে যে তাদের অনুমোদন ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো ধরনের জাহাজ চলাচলের অনুমতি নেই। এর পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে যে এই বিধি লঙ্ঘিত হলে তারা কঠোর ও চূড়ান্ত ব্যবস্থা নেবে।
1: ইউক্রেনে গত একদিনে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় 10 জন নিহত এবং অন্তত 76 জন আহত হয়েছেন। মস্কোর ধারাবাহিক আক্রমণের ফলে ইউক্রেনের খেরসন অঞ্চলে 3 জন, ওডেসা, দোনেস এবং ঝাপুরিজি অঞ্চলে 2 জন করে এবং সুমি অঞ্চলে 1 জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেনীয় ড্রোনের আক্রমণে উত্তর পশ্চিম রাশিয়ার একটি তেল টার্মিনাল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত এবং কৃষ্ণসাগরের নভোরোসিস্ক বন্দরের কাছে 2টি রুশ তেলবাহী জাহাজ আঘাতপ্রাপ্ত হয়েছে। অন্যদিকে রাশিয়া দাবি করেছে যে ইউক্রেন অন্তত 334টি ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে উত্তর পশ্চিমে লেলিনগ্রাদ অঞ্চলে সবথেকে বেশি আক্রমণ হয়েছে।
2: আর্মেনিয়ার দক্ষিণ ককেশাস অঞ্চলে 2টি সম্মেলনে যোগ দিতে ইউরোপীয় দেশের নেতারা সেখানে সমবেত হচ্ছেন। প্রসঙ্গত, আর্মেনিয়া রাশিয়ার ঘনিষ্ঠতম মিত্র হিসেবে পরিচিত। উল্লেখ্য, আর্মেনিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউরেশীয় অর্থনৈতিক ইউনিয়নের সদস্য। বর্তমানে আর্মেনিয়ায় রাশিয়ার একটি সামরিক ঘাঁটিও রয়েছে।
1: চীন সাংবাদিকদের আটক করার ক্ষেত্রে সর্বশেষ পরিসংখ্যান অন্যান্য রাষ্ট্রের তুলনায় এগিয়ে রয়েছে। সেদেশে সাংবাদিকদের কণ্ঠরোধ এবং তথ্য জানার অধিকারের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়নের ইতিহাস তৈরি হয়েছে। প্যারিসের রিপোর্টার্স উইদাউট বর্ডার্স তাদের সমীক্ষা জানিয়েছে, চীন এখনও পর্যন্ত 110 জন সাংবাদিক এবং 3 জন গণমাধ্যম কর্মীকে আটক করে রেখেছে। তিব্বত সংক্রান্ত স্পর্শকাতর বিষয়ে সাংবাদিকদের প্রতিবেদন করা থেকে বিরত রাখতে চীনের শাসক গোষ্ঠী তাদের নানারকমভাবে ভীতি প্রদর্শন এবং হেনস্থা চালাচ্ছে। উল্লেখ্য, বিশ্বের সংবাদপত্রের স্বাধীনতা সূচকে 180টি দেশের মধ্যে চীনের অবস্থান 178তম।
2: জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেরস বলেছেন যে উত্তর আটলান্টিক জোটে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সবথেকে গুরুত্বপূর্ণ অংশীদার। কয়েকদিন আগে মধ্যপ্রাচ্যের সংঘর্ষ সামলানোর ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছিলেন মেরস। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র বলেছিল যে তারা জার্মানি থেকে 5,000-এরও বেশি সেনা প্রত্যাহার করবে।
1: মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সফরে শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যে 7টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর হবে বলে মনে করা হচ্ছে। পর্যটন, শিক্ষা, উচ্চশিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, যুব উন্নয়ন, প্রতিরক্ষা এবং সংগ্রহালয় খাতে মৌ স্বাক্ষরিত হয়েছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমার দিশানাকের সঙ্গে আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। পরে দুই নেতা এক যৌথ বিবৃতি দেন।
2: পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল নিয়ে বিরাট খবর। এইমাত্র জানা গেল ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি 15,114 ভোটে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিচ্ছন্ন জ্বালানি, ব্যাটারি, বৈদ্যুতিক যানবাহন ও ডিজিটাল প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে নতুন আর্থিক সুবিধা চালু করেছে। ক্রিটিক্যাল মিনারেলস টু ম্যানুফ্যাকচারিং ফাইন্যান্সিং পার্টনারশিপ ফেল ফেসিলিটি নামে এই উদ্যোগের লক্ষ্য হল কোনো একটি অঞ্চলকে কাঁচামালের সরবরাহ থেকে প্রক্রিয়াকরণ, উৎপাদন ও পুনর্ব্যবহারের মতো উচ্চমূল্যের শিল্পকেন্দ্রে রূপান্তরিত করা। এবার খেলার খবর।

করাচিতে আয়োজিত আইসিসি মহিলাদের একদিবসীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে পাক মহিলা দল জিম্বাবুয়ের মহিলা দলের সামনে জয়ের জন্য 331 রানের লক্ষ্য রেখেছে। জিম্বাবুয়ের দল টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায়। পাকিস্তানের মহিলা দল নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 330 রান করে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে, জিম্বাবুয়ের মহিলা দল 18 ওভার 5 বলে

0: 18 উইকেট হারিয়ে 93 রান করেছে।
1: ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএল ফুটবল ম্যাচে আজ ওড়িশা এফসি বেঙ্গালুরু এফসির মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে।
0: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে জয়ের জন্য 229 রানের লক্ষ্য রেখেছে। টসে মুম্বাই ইন্ডিয়ান্স লখনৌ সুপার জায়ান্টসকে প্রথমে ব্যাট করতে পাঠায়। লখনৌ সুপার জায়ান্টস নির্ধারিত কোরিয়ায় 5 উইকেট হারিয়ে 228 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে মুম্বাই ইন্ডিয়ান্স 1 ওভারে বিনা উইকেটে 10 রান করেছে।
1: এবার দৃষ্টিকোণ।
0: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

সেই সময়টা ছিল এক বিচিত্র বৌদ্ধিক ক্রম নির্মাণের সাক্ষী। রাজা রামমোহন রায়ের সুদূর প্রসারী এবং সাহসী পদক্ষেপ শাশ্বত বাংলার এবং চিন্তাধারায় সমৃদ্ধ হচ্ছে জনমানুষ। আর কিছু পরেই পূবের আকাশ রঙিন করে দেবে নতুন দিনের রবির অনন্য বর্ণচ্ছটা। উত্তর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি হয়ে উঠছে নতুন এক সৃষ্টিশীল আন্দোলনের কেন্দ্রবিন্দু। এই সন্ধিক্ষণেই এসেছিলেন তিনি, জ্যোতির্লিঙ্গ।

জ্যোতিরিন্দ্রনাথের ছোটবেলার পড়াশোনা চলত অগ্রজ হেমেন্দ্রনাথের তত্ত্বাবধানে, এরপর সেন্ট পলস এবং মন্টেগু স্কুল। হিন্দু স্কুল থেকে 1864 সালে এন্ট্রান্স পাশ করলেন, গেলেন প্রেসিডেন্সি কলেজে। কিন্তু নিয়মের নিগড়ে বাঁধা থাকার মন তাঁর নয়, থিয়েটারের জগৎ টেনে নিল তাঁকে। লিখে চললেন একের পর এক নাটক, পুরুবিক্রম, সরোজিনী, অশ্রুমতী, স্বপ্নময়ী একসময় সাড়া ফেলে দিয়েছিল রসিক মানুষজনের মধ্যে। গান রচনাতেও ছিল অনায়াস দক্ষতা। অনেক সময় তাঁর গানে প্রভাব ফেলেছে পাশ্চাত্য।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মমতা ব্যানার্জি ভবানীপুরে পরাস্ত, গেরুয়া ঝড়ে উড়ে গেল ঘাসফুল, 200 বেশি আসন পেয়ে বঙ্গ বিজয়ের পথে বিজেপি।
1: এই জয় ঐতিহাসিক বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে আয়ুষ্মান যোজনার কার্যকর করার অনুমোদন দেওয়া হবে বলে তাঁর ঘোষণা।
0: নির্বাচনের এই ফলের পেছনে রয়েছে জটিল ষড়যন্ত্র বললেন বিদায়ী মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি।
1: অসমের জয়ের হ্যাট্রিক বিজেপির, কেরালায় এলডিএফকে সরিয়ে ক্ষমতায় আসছে ইউডিএফ, তামিলনাড়ুতে তামিলাগা ভেট্রি কাজাগামের চমক।
0: বাংলাদেশে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
1: ইউক্রেনে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জনের প্রাণহানি।

0: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন জ্ঞান বিজ্ঞানীরা সুর উপস্থাপনায় ডক্টর মানস প্রতিম দাস।
1: আজকে এই অনুষ্ঠানে আমরা কথা বলবো কোয়ান্টাম কম্পিউটিং সম্পর্কে। এমন নয় যে এই পরিভাষা কেউ শোনেননি, নিশ্চয়ই শুনেছেন, আবার হয়তো এটাও তার সঙ্গে কেউ জুড়ে দিয়েছে যে কোয়ান্টাম কম্পিউটিং মানে হচ্ছে কম্পিউটারের আরও বেশি দ্রুত গতি হয়ে ওঠা, খুব অল্প সময়ে প্রচুর কাজ করে ফেলা। আমাদের জ্ঞান এর বাইরে বেরোয়নি। এ সম্পর্কে আমাদের আলোকিত করতে পারেন যারা, তারা এই বিভাগের বিজ্ঞানীরা যারা এ সম্পর্কে কাজ করছেন। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে পেয়েছি রক্তিম হালদারকে। ডক্টর রক্তিম হালদার আইআইটি ভুবনেশ্বরে কাজ করছেন ইলেকট্রনিক্স বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে। তিনি এই কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে আমাদের আলোকিত করবেন। স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: শুরুতেই যে কথাটা জানতে চাইব সেটা ওই সংজ্ঞার আকারেই মোটামুটি, যে কোয়ান্টাম কম্পিউটিং বলবো কাকে? মানে এতদিন তো কম্পিউটিং বুঝেছি ক্যালকুলেটারে যেমন কাজ করেছি, পরবর্তীকালে কম্পিউটারে গিয়ে দেখেছি সেটা আরও সংগঠিতভাবে, সুশৃঙ্খলভাবে, অনেক বেশি পরিমাণে, বিবিধভাবে কাজটা করা সম্ভব। কোয়ান্টাম কম্পিউটিং কাকে বলবো?
2: কোয়ান্টাম মেকানিক্স, আজ থেকে আমরা 100 বছর ধরেই কোয়ান্টাম মেকানিক্স কি আমরা জানি। তো এই কোয়ান্টাম কম্পিউটিং হচ্ছে এই কোয়ান্টাম মেকানিক্সের যে শক্তিটা আছে, অণুপরমাণুর ভিতর লুকিয়ে থাকা শক্তি, সেইটাকে কাজে লাগিয়ে কম্পিউটেশন করা, সেইটাকে লাগিয়ে এক ধরনের কম্পিউটার বানানো, সেটাই হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং। এবার আমি একটু ব্রিফলি আসি কোয়ান্টাম মেকানিক্সটা কী সেই ব্যাপারে, তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে কোয়ান্টাম কম্পিউটিংটা কী এবং সেটা আজকের কম্পিউটারের থেকে কোন জায়গাতে বেটার পারফরমেন্স করবে। কোয়ান্টাম মেকানিক্স কী? এই যে আমরা যা কিছু দেখছি আশেপাশে, সব কিছু বড়ো, এই যে টেবিল, চেয়ার, আমি মাইকে কথা বলছি, সব কিছু ক্লাসিক্যাল ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী চলে,
1: যেখানে বড় বড় জিনিস,
2: যেগুলো সব বড় বড় জিনিস। মানে দৈনন্দিন জীবনের একটা এক্সাম্পল দিই, আমাদের বড়দের জীবন আর ছোটদের তো একরকম নয়। আমরা বড়রা 9টা থেকে 6টা অবধি অফিস করি, কিন্তু ছোটরা চঞ্চল, তারা খেলাধুলা করে। ঠিক পদার্থবিজ্ঞানের জীবনেও যেমন তেমন, অণুপরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ফোটন কণিকা, মানে আলোর কণিকা, এদের ক্ষেত্রে ফিজিক্সের রুলগুলো সম্পূর্ণ আলাদা। এরা ক্লাসিক্যাল মেকানিক্সের রুল অনুযায়ী চলে না। কীরকম? এরা খুব অদ্ভুত এবং মজাদার রুল মেনে চলে। এটাকে আইনস্টাইন বলতেন স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। কীরকম? আজকে আমি আপনি তো একটা বন্ধ দরজা দিয়ে দুম করে বেরিয়ে যেতে পারবো না। যদি আমরা বেরিয়ে যেতে পারি সেটা তো একটা ভুতুড়ে ব্যাপার হবে, কিন্তু অণুপরমাণু বা কণা কিন্তু একটা বন্ধ জায়গা দিয়ে বেরিয়ে চলে যেতে পারে। আবার ধরুন আজকে আমি আপনার সাথে কথা বলছি এখানে বসে অল ইন্ডিয়া রেডিও কলকাতাতে, আমি কিন্তু আপনার সাথেই কথা বলছি, সঙ্গে হয়তো আপনার কথা শুনছি, আমি একসাথে এই একই জায়গায় বসে দুটো কাজ করতে পারি প্যারালালি। কিন্তু আমি একই সঙ্গে কলকাতায় থাকতে পারি না, একই সঙ্গে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে পারি না, একই সাথে নিউ ইয়র্কে থাকতে পারি না। একটা কণা কিন্তু সেটা অদ্ভুতভাবে পারে। একটা কণা একই সময় একই সঙ্গে অনেকগুলো জায়গায় অবস্থান করতে পারে। আজকে যদি সেটা আমি পারতাম, তাহলে আজকে আপনার সাথে কথা বলতে পারতাম, বাড়িতে খেতে পারতাম, রেস্টুরেন্টে বন্ধুদের সাথে আড্ডা মারতে পারতাম একই সঙ্গে, তাহলে আমি অনেক কাজগুলো অনেক তাড়াতাড়ি করতে পারতাম সব কিছু। সেটা তো আমি পারছি না, কিন্তু একটা কণা, ইলেকট্রন কিন্তু পারে, একটা ফোটন কিন্তু পারে। সেই শক্তিটাকে যদি আমরা আহরণ করতে পারি এবং সেই শক্তিটা আহরণ করে তার মাধ্যমে যদি কম্পিউটার বানাতে পারি, তাহলে কিন্তু প্যারালাল প্রসেসিংয়ের থেকেও বেশি দ্রুত গতির কম্পিউটার আমরা বানাতে পারবো। সেটাকেই বলে হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং।
1: ঠিক, এটা খুব সুন্দরভাবে বোঝানো হলো যে শিশু আর যে বড় প্রাপ্তবয়স্ক তার মধ্যে যেমন আচরণের পার্থক্য আছে। যতই আমরা বলি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, কিন্তু শিশু আদতে একটু অন্যরকম। তেমনই অণুপরমাণুর যে স্তর, সেই জায়গাটায় অতি ক্ষুদ্র জগতে আচরণটাও ভিন্ন, এবং সেই জায়গাটার একটা বিশেষ বৈশিষ্ট্য আজকে গবেষক অধ্যাপক রক্তিম হালদার আমাদের সামনে তুলে

0: জানলেন, যেটা হচ্ছে অনেকগুলো দশায় একসঙ্গে অবস্থান করা। আমি শুধু একটা কথা এখানে জানতে চাইব, যখন আমরা বলছি অনেকগুলো দশায় থাকা, তখন কি এদের কণা বলবো না ঢেউও বলতে পারি?
1: এদেরকে আমরা ঢেউ বলতে পারি, কারণ এটাকে বলে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এটা ডি ব্রগলি, বিজ্ঞানী ডি ব্রগলি বলেছিলেন।
0: সুতরাং
1: এইটাকে বিজ্ঞানের পরিভাষায় বলে কোয়ান্টাম সুপারপজিশন।
0: এইটাও খুব দারুণ ব্যাপার। একটা কণা তার মানে অবস্থান নির্দিষ্ট করে দিলাম, একটা ঢেউ অবস্থান নির্দিষ্ট করা কঠিন, তাই সেটা অনেক জায়গায় ছড়িয়ে থাকতে পারে। আমাদের বোঝার মতো করে বোঝাচ্ছেন রক্তিম হালদার, এবং তিনি বলছেন যে একটা সুপারপজিশনের জায়গা আছে, মানে একটার উপর আরেকটা চড়ে বসলো, তাতে কোনো একটা জায়গায় সেটা থাকার যে সম্ভাবনা সেটা প্রবল হয়ে উঠল। ঢেউটা সেখানে উঁচু, এখানে নিচু, কিন্তু তবু সম্ভাবনা থেকে যাচ্ছে। এই সম্ভাবনাটাকে ব্যবহার করে কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে যাচ্ছে। তার মানে সনাতনী ডিজিটাল কম্পিউটারে তথ্যের একক বিট যেগুলো, শুধুমাত্র শূন্য বা এক হতে পারে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটারে বিট মানে ওই যেটা বললেন কিউবিট, সেটা একই সঙ্গে শূন্য এবং এক দুটোই হতে পারে। এ তো উপর উপর বলা হলো, এবার আমরা একটু ঢুকতে চাইব এই জগৎটার মধ্যে। ধরা যাক এই যে কম্পিউটিংটা আমরা করছি, এটা তো ধরে নিতে পারি যে বেশ কিছু দিন আমাদের এই জগতে চলে এসেছে, গবেষণাটা হচ্ছে, তো কীভাবে শুরু হলো ব্যাপারটা? একটা ইঙ্গিত তুমি দিয়েছো, কিন্তু কীভাবে শুরু হলো ব্যাপারটা, কাজ করাটা শুরু হলো কীভাবে, কখন তারা বুঝতে পারলেন যে কোয়ান্টাম জগতের রহস্য অনুসন্ধান করে সেটাকে আহরণ করতে পারলে, মানে সেই শক্তি আহরণ করতে পারলে কম্পিউটার অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, কখন থেকে বোঝা গেল?
1: হ্যাঁ, ধরুন আজ থেকে 100 বছর আগে বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ, এই যে আপনি ওয়েভের কথাটা বললেন, সেটা উনি বলেছেন, এটাকে নাম করা হয় হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। একটা কণা কোথায় থাকবে তার কোনো ঠিক নেই, একই সাথে অনেকগুলো জায়গায় থাকতে পারে। তো এইটা আমাদের জানা ছিল, সঙ্গে আরও একটা জিনিস জানা ছিল, সেটা হচ্ছে কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট বলে একটা জিনিস, মানে দুটো কণার মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক। আমি এবং আমার একটা ভাই, ধরুন দুজনেই যমজ, আমি তাকে যদি আঘাত করি আমার গায়ে এসে আঘাত লাগছে। এটা বাস্তব জগতে তো হয় না, মানে মানসিক আঘাত লাগতে পারে, বাস্তব জগতে সেই আঘাতটা আমার উপর এসে পড়ে না। কণার ক্ষেত্রে কিন্তু সেটা হয়, কণার ক্ষেত্রে একটা কণাকে যদি ধরতে পারি আমরা, অন্য কণার যে ব্যবহার সেটা আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি। এই কণা দুটোর দূরত্ব যদি কোটি কোটি কিলোমিটার বা আলোকবর্ষ দূরে হয় তাহলেও কিন্তু সম্ভব। তো এই সুপারপজিশন এবং এই এন্টাঙ্গেল প্রিন্সিপাল, এই দুটোকে কাজে লাগিয়ে আমরা এই কোয়ান্টাম কম্পিউটারটা করি। এবং এই যে আইডিয়াটা, এটা একটা যুগান্তকারী আইডিয়া, এইটা দেন বিজ্ঞানী ফাইনম্যান, নোবেলজয়ী বিজ্ঞানী ফাইনম্যান, 1965 নোবেল পেয়েছিলেন, উনি ম্যানহাটন প্রজেক্টেও ছিলেন, পরমাণু বোমা বানানোর যে প্রজেক্ট, তো উনি আইডিয়াটা দেন 1980 সাল নাগাদ। তারপর ওনার এই আইডিয়াটার উপর বেস করে অনেকে গবেষণা শুরু করেন, কিন্তু সরকার, বিভিন্ন দেশের সরকার নড়ে চড়ে বসেন যখন এই দেখা যায় যে 1990 সাল নাগাদ বিজ্ঞানী পিটার শোর দেখান যে এই কোয়ান্টাম কম্পিউটার ইউজ করে আজকের যে ক্লাসিক্যাল কোডগুলো আছে, যে কোনো কোড, সেগুলো সহজে হ্যাক করা যায়। সেইটা জানার পর বিভিন্ন সরকার নড়ে চড়ে বসেন। রবীন্দ্রনাথ আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে তো মিশে আছেন সব জায়গায়, আমি রবীন্দ্রনাথের ভাষায় বলতে পারি যে গোপনও কথাটি রবে না গোপনে। তা এই কোয়ান্টাম কম্পিউটার কিন্তু যে কোনো কোড হ্যাক করতে পারে খুব সহজে। আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন বলা জিনিস হয়, বা আমরা যখন ইমেল ইউজ করি সেখানে একটা পাসওয়ার্ড দিতে হয়, এই পাসওয়ার্ডটা যত বড় হবে তত সেটা সিকিউর। কিন্তু এই পাসওয়ার্ডটা আরএসএ অ্যালগোরিদম বলে একটা জিনিস ইউজ করা হয়, সেখানে মৌলিক সংখ্যার কিছু জটিল হিসাব ইউজ করে এই ক্রিপ্টোগ্রাফিটা করা হয়, বা আমাদের কোডটাকে গোপন রাখা হয়,
0: কিন্তু সেটা সনাতনী পদ্ধতিতে, সনাতনী
1: ক্লাসিক্যাল পদ্ধতিতে। সেইটা ভাঙতে আজকে সুপার কম্পিউটারেরও কিন্তু লক্ষ লক্ষ বছর লেগে যাবে, তার মানে এটা সিকিউর। সমস্যা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার যখন এসে যাবে, যেহেতু কোয়ান্টাম কম্পিউটার প্যারালাল প্রসেসিংটা অনেক দ্রুত গতিতে করতে পারে, অনেকগুলো সম্ভাবনাকে একই সাথে ডিসকভার করতে পারে, সেই জন্য এই কোয়ান্টাম কম্পিউটার এই কোডগুলোকে হ্যাক করতে কয়েক সেকেন্ড সময় দেবে। তার মানে কি হলো, আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি, মিলিটারি ইনফরমেশন, এগুলো অন্য দেশ যদি একটা কোয়ান্টাম কম্পিউটার বানিয়ে ফেলে, সেগুলো তাদের কাছে সব সহজে উন্মোচন হয়ে গেল, যার ফলে আমাদের এটা একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হয়ে যাবে। তারপর সরকার নড়ে চড়ে বসলো, এইবার এই সনাতনী যে কোডগুলো রয়েছে এগুলোকে কোয়ান্টাম কম্পিউটার সহজে হ্যাক করতে পারে, কিন্তু কোয়ান্টাম কোড যদি আমরা বানাই কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে, সেগুলো আবার কোয়ান্টাম কম্পিউটার দিয়ে হ্যাক করা যাবে না। তার মানে আমাদের আজকের যে এক্সিস্টিং কোডগুলো আছে ওগুলোকে তাহলে আমাদের কোয়ান্টাম ভার্সনে রূপান্তরিত করতে হবে, সেখান থেকে এলো কোয়ান্টাম কম্পিউটিং।
0: ঠিক, এইখানে শুনতে শুনতে আমার একটা জিনিস মনে হচ্ছিল যে 80 দশকে চর্চা শুরু হলো কম্পিউটার নিয়ে 80 দশক

0: ল্যাপটপের একবার শুরুতে পার্সোনাল কম্পিউটার এলো, তারপরে চলতে থাকলো একটু একটু করে অগ্রগতি আসতে থাকলো। একটা সময়ে ভারতবর্ষে সুপার কম্পিউটার আমরা তৈরি করেছি বলে একটা দাবি উঠল, এবং সেই সুপার কম্পিউটারটার নামও আমার এখন মনে আছে, সেটা হচ্ছে পরম। এবং পরমের পুরো কথাটা ছিল হচ্ছে প্যারালাল মেকানিজম। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে একসঙ্গে অনেকগুলো কাজ সমান্তরালভাবে করতে পারে, মানে যে জায়গায় যোগ হচ্ছে তারই পাশাপাশি জায়গায় গুণ হচ্ছে, তারই পাশাপাশি জায়গায় ভাগ হচ্ছে, মানে পরপর পরপর অনেকগুলো কাজ চলছে, তার ফলে একটা সময়ের মধ্যে অনেকটা কাজ হয়ে যাচ্ছে। তো সেটা ছিল প্যারালাল মেকানিজম। এখন তোমার মুখ থেকে আমরা যা শুনছি, শ্রোতারা যা শুনছেন, তাতে সেটার কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু নিশ্চয়ই সেটা আর এটা একরকম নয়। একটু পার্থক্যটা কি যদি বলো।
1: আমি একটু সহজ ভাষায় পার্থক্যটা বলার চেষ্টা করি, মানে দৈনন্দিন জীবনের একটা উদাহরণ দিয়ে ঠাকুর দেখা নিয়ে বলি। ধরুন আজকে আপনি শ্রীভূমি বা যে কোনো একটা ঠাকুর দেখতে যাচ্ছেন, তিনটে পথ আছে, সেই তিনটে পথে তিন দিক দিয়ে ঢুকতে পারা যায়। কোনো পথে হয়তো একটু বেশি দর্শনার্থী আছেন, কোনো পথে কম। এবার একটা পথ দিয়ে যখন যাচ্ছি, সেখানে আমি আজকে একটা খাবার খেতে খেতে বাঁশি বাজাতে বাজাতে ঠাকুর দেখতে যাচ্ছি, এই যে ওই পথটা দিয়ে যাচ্ছি আমি একই সাথে দুটো কাজ করতে করতে বাঁশি বাজাচ্ছি এবং খাবার খাচ্ছি, এইটাকে কম্পেয়ার করা যায় বা এটাকে অ্যানালজি দেওয়া যায় যে এটা প্যারালাল প্রসেসিং। কারণ আমি একই সাথে একটা পথ দিয়ে আমি দুটো জিনিস বা তিনটে জিনিস করতে করতে যাচ্ছি, বা বলা যায় যে আমি একই সাথে একটা জায়গায় বসে দু তিনটে জিনিস করছি, আপনার সাথে কথা বলছি, গান শুনছি, একটা গল্পের বই পড়ছি, একই জায়গায় বসে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার এভাবে কাজ করে না। অনুপ্রমাণ কিন্তু একই জায়গায় নয়, একই সঙ্গে অনেকগুলো জায়গায় থেকেই প্যারালাল প্রসেসিংটা করতে পারে। একটা কণা কিন্তু এই তিনটে যে পথ দিয়ে আমি দুর্গা ঠাকুর দেখতে যেতে পারি, তিনটে পথে একই সঙ্গে গিয়ে কোন পথটা সবচেয়ে বেটার হবে বা কোন পথটা দিয়ে আমি সবচেয়ে অল্প সময়ে পৌঁছতে পারবো, সেইটাকেও অনুধাবন করতে পারে। তার ফলে যে কোনো অপটিমাইজেশন প্রবলেমেই কিন্তু কোয়ান্টাম কম্পিউটার হচ্ছে অত্যন্ত এফিশিয়েন্ট।
0: ঠিক। তো এই যে কথাগুলো আমরা বলছি, এর প্রয়োগ তো নিশ্চয়ই কোথাও আছে। আমরা তত্ত্বের আকারে কিছু কথা উপস্থাপন করতেই পারি, কিন্তু মানুষ জানতে চাইবেন যে কোথায় প্রয়োগ হচ্ছে, কোথায় আমরা পাচ্ছি এর সুফল। খুব স্বাভাবিকভাবে যে কোনো বিজ্ঞানের ক্ষেত্রে এটাই জিজ্ঞাসা করা হয়। তো এর প্রয়োগ কোথায় হচ্ছে? একটা বোধহয় ওই সংকেত ভাঙা, কোড ব্রেকিং এর ক্ষেত্রে বোধহয় প্রয়োগ হচ্ছে,
1: তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওর জন্যই এখন বিভিন্ন যে সরকার নড়ে চড়ে বসেছেন আর কি। সবচেয়ে বেশি ইনভেস্ট করেছেন চায়না, প্রায় $15 বিলিয়ন। এবং যেহেতু কোড ব্রেকিং করা যায় ওটাকে আটকানোর জন্য, আমাদের কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি তৈরির জন্য, ইন্ডিয়ান গভর্নমেন্ট মোটামুটি ৬০০০ কোটি টাকা ইনভেস্ট করেছেন কোড ব্রেকিংয়ের জন্য। এছাড়া কোয়ান্টাম কম্পিউটিংয়ের অনেকগুলো অ্যাপ্লিকেশনস রয়েছে, ফর এক্সাম্পল কোয়ান্টাম মেডিসিন। আজকে তো ঘরে ঘরে ক্যান্সার, বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধি, তার জন্য যে ওষুধ তৈরি করতে হবে তার জন্য আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে পারি। সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যে বিভিন্ন মলিকিউলের মধ্যে যে রিয়াকশানগুলো হয়, সেই রিয়াকশানগুলো বোঝার জন্য আজকের যে ক্লাসিক্যাল বা সনাতনী কম্পিউটার আছে তারা খুব একটা পারদর্শী নয়,
0: এত গতি
1: তাদের নেই। যেহেতু প্যারালাল কম্পিউটিং ইউজ করতে পারে কোয়ান্টাম কম্পিউটার অনেক দ্রুত গতিতে, সেই জন্য অনুপরমাণুর মধ্যে কি হচ্ছে সেটা আমরা অনুপরমাণুর শক্তি লাগিয়েই সেটাকে উন্মোচন করতে পারে,
0: কাটা দিয়ে কাটা তোলা,
1: হ্যাঁ সেরকমই ব্যাপারটা। সেই জন্য কোয়ান্টাম কম্পিউটার ইউজ করে যে কোনো ডিএনএ ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে একটা কোয়ান্টাম মেডিসিন বলে একটা ফিল্ড খুলে গেছে, সেইখানে মেডিসিনে একটা এর বিশাল প্রয়োগ। এছাড়া রয়েছে ফিনান্স এবং ওয়েদার ফোরকাস্ট। ওয়েদার ফোরকাস্ট একটা স্ট্যাটিস্টিক প্রসেস বা র্যান্ডম প্রসেস, এটা খুব সহজে অনুধাবন করা যায় না। অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের দৈনন্দিন জীবনে যে ওয়েদার যেটা আমরা ফোরকাস্ট করেছি তার থেকে সম্পূর্ণ অন্য কিছু হচ্ছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল পুজোতে হয়নি, সেইটা কিন্তু কোয়ান্টাম কম্পিউটার অনেক নিখুঁতভাবে করে দেবে। এছাড়া অ্যাপ্লিকেশন আছে ফিনান্সে। তো দৈনন্দিন জীবনে অনেক জায়গাতে এটা ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে আজ থেকে হয়তো কয়েক দশক বাদে।
0: আর শেষ প্রশ্ন আমি করতে চাইবো আজকের অনুষ্ঠানে, সেটা হচ্ছে ভারতে এ সম্পর্কে গবেষণা কোথায় কোথায় হচ্ছে?
1: ভারতে এখন অনেক জায়গাতেই যেহেতু আমাদের সরকার নড়ে চড়ে বসেছেন, ন্যাশনাল কোয়ান্টাম মিশন উদ্যোগ নিয়েছেন, সেই জন্য বিভিন্ন আইআইটি NITsগুলো, আইজার, নাইজার, HRI, হরিশ্চন্দ্র রিসার্চ ইনস্টিটিউট, রামান রিসার্চ ইনস্টিটিউট, IISc ব্যাঙ্গালোর এবং বিভিন্ন জায়গায় হচ্ছে। ধরুন যদি আপনি থিওরির রিসার্চের কথা ভাবেন তাহলে হরিশ্চন্দ্র রিসার্চ ইনস্টিটিউটে খুব ভালো রিসার্চ হচ্ছে
0: এলাহাবাদে।
1: বিভিন্ন কোয়ান্টাম সেন্টার গড়ে উঠেছে, IISc ব্যাঙ্গালোরে হচ্ছে, ওখানে ফ্যাব্রিকেশন ফেসিলিটি খুব ভালো যেখানে আমরা কোয়ান্টাম চিপ বানাতে পারি, রামান রিসার্চ ইনস্টিটিউট আছে আমাদের।
2: শুনছিলেন জ্ঞান বিজ্ঞানের আসর, সম্পাদনা মনোজ কর, উপস্থাপনা ও প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই বাংলা খবর।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে চলেছে। ভবানীপুর কেন্দ্রে বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, একটি আসন পেয়েছে বামেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বিজেপির জয়কে ঐতিহাসিক ও সুশাসনের জয় বলে বর্ণনা করেছেন। রাজ্যের মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। কেরলে ইউডিএফ এবং তামিলনাড়ুতে টিভিকে ক্ষমতায় আসতে চলেছে। অসম কেন্দ্র শাসিত পুদুচেরিতে এনডিএ জোট ক্ষমতা ধরে রেখেছে। আইপিএল ক্রিকেটে লখনৌ সুপার জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে জয়ের জন্য 229 রানে লক্ষ্যমাত্রা রেখেছে। আসি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঝড়, জনগণের ঐতিহাসিক রায়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। রাজ্য বিধানসভা নির্বাচনে 293 আসনের ভোট গণনা এগিয়ে চলেছে। এর মধ্যে 206 জয়ী অথবা এগিয়ে ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস জয়ী বা এগিয়ে 81 আসনে। এছাড়া কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি দুটি করে, সিপিআইএম ও আইএসএফ একটি করে আসনে জয়লাভ করেছে। কলকাতার সবচেয়ে নজর কাড়া কেন্দ্র ভবানীপুরে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমাদের প্রতিনিধি কাশ্মীর নাহা জানাচ্ছেন, জয়ের পর গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের কি পরিস্থিতি?
1: এখন আমি ভবানীপুর কেন্দ্রের গণনা যেখানে হচ্ছিল সেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে দাঁড়িয়ে আছি। একটু আগেই আমরা জানতে পেরেছি যে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী 15,114 ভোটে জয়ী হয়েছে। এখানে যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তারা সমস্ত স্লোগানিং শুরু করেছে, জয় শ্রীরাম বলা শুরু করেছেন এবং প্রচুর ফটকা ফাটা শুরু হয়েছে, বাজি পোড়া শুরু হয়েছে এখানে। এছাড়া জয়ের পরেই শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে এসে বলেছেন যে এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়।
0: জয় সার্টিফিকেট হাতে পেয়ে শুভেন্দু অধিকারী এটিকে মানুষের জয় হিসেবে অভিহিত করেছেন।
2: ধন্যবাদ জানাবো বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকে, আর কৃতজ্ঞতা জানাবো আমার নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, তিনি আমাকে দাঁড়াতে নির্দেশ দিয়েছিলেন। আমার এই জয় 300 বিজেপি কর্মী যাদের রক্ত বলিদানে আজকে বাংলায় পরিবর্তন, তাদের প্রতি উৎসর্গ করলাম। মমতা ব্যানার্জিকে হারানা বহু জরুরি থা, মমতা ব্যানার্জি কা রাজনৈতিক সন্ন্যাস আবি হো গিয়া হ্যায়।
0: অন্যদিকে মমতা ব্যানার্জি 100 আসনে কারচুপির অভিযোগ তুলেছেন।
3: 100 সিট লুট করেছে, মোর দ্যান 100 সিট দে লুটেড এন্ড চিটেড, এন্ড দিস ইলেকশন কমিশন ইজ আ বিজেপি কমিশন, ইটস এ ইমোরাল ভিক্টরি নট মোরাল ভিক্টরি, ইমোরালি হোয়াট এভার ইলেকশন কমিশন হ্যাজ ডান উইথ দ্য সেন্ট্রাল ফোর্সেস এন্ড প্রাইম মিনিস্টার এন্ড হোম মিনিস্টার, ইট ইজ টোটাল ইললিগাল এন্ড উই উইল আস্ক ফর কাউন্টার ম্যান্ডেট। লুক লুক লুক।
0: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনেও শুভেন্দু অধিকারী 9,000 বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। কলকাতার শ্যামপুকুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাঁজা পরাজিত হয়েছেন। তাকে হারিয়েছেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। জোড়াসাঁকোয় বিজেপির বিজয় ওঝা মানিকতলায় তাপস রায় এবং কাশীপুর বেলগাছে রিতেশ তিওয়ারি জয়লাভ করেছেন। অন্যদিকে বেলেঘাট আসনে তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ, চৌরঙ্গিতে নয়না ব্যানার্জি, এন্টালিতে সন্দীপন সাহা, মেটিয়াবুরুজে আব্দুল খালেক মোল্লা, কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম, বালিগঞ্জ আসনে শোভনদেব চট্টোপাধ্যায় এবং কসবা আসনে ওই দলেরই জাভেদ আহমেদ খান জয়লাভ করেছেন। উত্তর চব্বিশ পরগনার 33 আসনের মধ্যে বিজেপি 23 জয়লাভ করেছে বা এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেস জয়ী অথবা এগিয়ে 10 আসনে। ব্যারাকপুর বিধানসভা কেন্দ্র বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। বিজেপির কোস্তব বাগচি 16,000 বেশি ভোটে বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের রাজ চক্রবর্তীকে হারিয়ে দিয়েছেন। পানিহাটিতে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভয়ের মা রত্না দেবনাথ। নোয়াপাড়ায় অর্জুন সিং, ভাটপাড়ায় তার পুত্র পবন কুমার সিং, নৈহাটিতে সুমিত্র চ্যাটার্জি, হিঙ্গলগঞ্জে বিজেপির রেখাপাত্র জয়লাভ করেছেন। উত্তর দমদম বিধানসভায় ওই দলের প্রার্থী সৌরভ শিকদার জয় পেয়েছেন।

0: তিনি হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে। হাবড়া আসনে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। দেগঙ্গা, বাদুড়িয়া, মিনাখা এবং বসিরহাট দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল কংগ্রেস 19টি এবং বিজেপি 10টি আসনে এগিয়ে বা জয়ী। আইসিএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী জয়ী হয়েছেন ভাঙড়ে। নদিয়ার 14টি আসনের মধ্যে বিজেপি 11টিতে জয়ী বা এগিয়ে, তৃণমূল কংগ্রেস জয়ী 3টি আসনে। হাওড়ার শিবপুরে জয়ী হয়েছেন বিজেপির রুদ্রনীল ঘোষ। হুগলির 18টি আসনের মধ্যে 15টিতে বিজেপি জয়ী বা এগিয়ে, তৃণমূল কংগ্রেস জয়ী বা এগিয়ে রয়েছে 3টি আসনে। বলাগড়ে বিজেপি প্রার্থী সুমনা সরকার জয়লাভ করেছেন। উত্তরপাড়া আসনে বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী জয় পেয়েছেন। পুরুলিয়ার মানবাজার বিধানসভার 9টি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন। বাগমুন্ডিতে রহিদাস মাহাতো, মানবাজারে ময়না মুর্মু, জয়পুরে বিশ্বজিৎ মাহাতো জিতেছেন। পশ্চিম বর্ধমানে 9টি আসনে সবকটিতেই জয়ী বিজেপি। আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল 40,839 ভোটে জয় পেয়েছেন। তিনি হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের তাপস ব্যানার্জিকে। পূর্ব বর্ধমানে 16টি আসনের মধ্যে 14টি আসন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। খণ্ডঘোষ এবং বর্ধমান উত্তর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়ী। বীরভূমের 11টি আসনের মধ্যে বিজেপি 6টিতে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীরা 5টিতে এগিয়ে বা জয়ী হয়েছেন। পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন। তবে বোলপুর আসনে তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহ জয়ী হয়েছেন। পূর্ব মেদিনীপুরের 16টি আসনের সবকটিতেই বিজেপি জয়ী বা এগিয়ে রয়েছে। ঝাড়গ্রামে 38,000-এরও বেশি ভোটে জয়ী বিজেপি লক্ষ্মীকান্ত সাউ। এই জেলার সবকটি আসনেই জয়ী বা এগিয়ে বিজেপি। বাঁকুড়ার 12টি আসনের মধ্যে সবকটিতেই বিজেপি জয়ী। রানীবাঁধে জয়ী হয়েছেন বিজেপির ক্ষুদিরাম টুডু। দার্জিলিং জেলার 5টি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছেন। পাশাপাশি কালিম্পং বিধানসভা আসনে জয়ী হয়েছেন বিজেপির ভরত কুমার ছেত্রী। জলপাইগুড়ি ধূপগুড়ি আসনে জয়লাভ করেছেন বিজেপির নরেশ রায়। ডাবগ্রাম ফুলবাড়িতে জয়ী ওই দলের শিখা চ্যাটার্জি এবং রাজগঞ্জে দীনেশ সরকার। আলিপুরদুয়ারে 5টি আসনেই বিজেপি এগিয়ে। কোচবিহারের 9টি বিধানসভা আসনের মধ্যে 8টিতে বিজেপি এবং 1টিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। উত্তর দিনাজপুরে বিজেপির হেমতাবাদে হরিপদ বর্মন এবং দক্ষিণ দিনাজপুরে তপনে বুধরায় টুডু জিতেছেন। মালদার হবিপুরে জয়লাভ করেছেন বিজেপি জোয়েল মুর্মু। জেলার সুজাপুরে তৃণমূল কংগ্রেসের সাবিনা ইয়াসমিন জয়ী হয়েছেন। মুর্শিদাবাদ আসনে জয়লাভ করেছেন বিজেপির গৌরীশঙ্কর ঘোষ। জেলার বড়েয়ায় বিজেপির সুখেন কুমার বাগদি জিতেছেন। বহরমপুরে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে জয়লাভ করেছেন সুব্রত মৈত্র। ডোমকলে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জয়ী হয়েছেন। 4টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের ফলাফলে 2টি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসা সুনিশ্চিত করেছে। এছাড়া পুদুচেরিতে AINRC তাদের ক্ষমতা ধরে রাখছে। কেরালামে কংগ্রেস নেতৃত্বাধীন UDF ক্ষমতায় আসতে চলেছে। তামিলনাড়ুতে অভিনেতা বিজয়ের টিভিকে দল একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অসমে ভারতীয় জনতা পার্টি টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায়। 126টি বিধানসভা আসনের মধ্যে এখনও পর্যন্ত 119টি ফলাফল জানা গেছে। এর মধ্যে বিজেপি এবং তার সহযোগী দলগুলি 100টি আসনে জয়লাভ করেছে, কংগ্রেস এগিয়ে 14টিতে বা জয়ী হয়েছে তারা। কেরালামে এবার CPIM নেতৃত্বাধীন LDFকে হারিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন UDF ক্ষমতায় আসতে চলেছে। রাজ্যের 140টি আসনের মধ্যে কংগ্রেস 63টি আসনে জয় পেয়েছে। সহযোগী দল IUML 22টি আসনে জয় পেয়েছে। পুদুচেরি বিধানসভার 30টি আসনের মধ্যে 18টিতে NDA জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দলের অগণিত কর্মীর দশকের পর দশক ধরে কঠোর পরিশ্রম এবং লড়াই ছাড়া পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয় সম্ভব ছিল না।
1: আজ কা এ দিন ঐতিহাসিক অভূতপূর্ব হে দেশ কে উজ্জ্বল ভবিষ্য কি উদ্ঘোষণা কা দিন হঙ্গাল কি জনতা কা আসম কি জনতা কা পুডুচেরি কি জনতা কা তামিলনাড়ু আর কেরলম কি জনতা কা আদরপূর্বক নমন করতা হুম। মে আজ বিজেপি কে কোটি কোটি কার্যকর্তাওঁ কা ভি হৃদয় সে অভিনন্দন করতা হুম।
0: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিজেপির ক্ষমতায় আসার পথ প্রশস্ত করেছেন বলে CPIM এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন। কংগ্রেস মানুষের রায় মাথা ফিতে নিচ্ছে বলে দলের রাজ্যের মুখপাত্র সোমু আইচ রায় মন্তব্য করেছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সাংবাদিক শিপ্রা সেন সাহা প্রয়াত। দীর্ঘদিন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দিন কয়েক ধরেই তিনি ইনফ্লুয়েঞ্জায় ভুগছিলেন। আজ ভোরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সন্ধ্যায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

0: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে জয়ের জন্য 229 রানে লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়ার খবরে মুম্বাই ইন্ডিয়ান্স 6 ওভারে বিনা উইকেটে 71 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে চলেছে। ভবানীপুর কেন্দ্রে বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 1টি আসন পেয়েছে বামেরা। কেরল ইউডিএফ তামিলনাড়ুতে ডিভিকে ক্ষমতায় আসতে চলেছে। অসম ও কেন্দ্রশাসিত পুদুচেরিতে এনডিএ জোট ক্ষমতা ধরে রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে বিজেপির জয়কে ঐতিহাসিক ও সুশাসনের জয় বলে বর্ণনা করেছেন। খবর এখনকার মতো শেষ হল। এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানাব আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে আপনাদের। একটু পরেই অর্থাৎ রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা পরিবেশন করবেন রশ্মি চক্রবর্তী। রাগ দুর্গা, তাকে তবলায় সঙ্গত করবেন প্রীতম চক্রবর্তী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আজকের হারানো দিনের গান, বাংলা গানের সোনালী সন্ধিক্ষণের কিংবদন্তি সুরকার ও গায়ক তিনি। তাঁর সুরিলা কণ্ঠের মায়াবী জাদুতে তাঁর গানগুলো সময়ের সব পর্বে আজও সমান উপভোগ্য, যা দশকের পর দশক ধরে বাঙালি শ্রোতাকে করেছে মন্ত্রমুগ্ধ। বাংলা সঙ্গীত জগতের সেই স্বনামধন্য সুরকার ও গায়ক জটিলেশ্বর মুখোপাধ্যায়। আজকের হারানো দিনের গানের আসর জুড়ে থাকবেন সঙ্গীত জগতের এই বিশিষ্ট সুরকার ও গায়ক। এই অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 11:00 মৈত্রী প্রচার তরঙ্গে অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থাপনায়। আগামীকাল মঙ্গলবার আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:58, সকাল 6:05 সুচিন্তনে দ্বিজেন্দ্রলাল ঠাকুরের রচনা থেকে পাঠ, 6:10 প্রথম আলোর সুবদ্ধ সঙ্গীতের শরদ পরিবেশন করবেন পণ্ডিত সুররঞ্জন, রাগ গুর্জরি টোডিও নাট মুখরি, 6:30 মহাজীবন শুনবেন প্রীতিলতা ওয়াতিদারের জীবন কথা, 6:40 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অয়ন বন্দ্যোপাধ্যায়, 6:45 কৃষক বন্ধুদের জন্য পেঁয়াজের বীজ উৎপাদন একটি লাভজনক দিক, এ বিষয়ে ডক্টর তপন কুমার মাইতি কথা শুনবেন। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতের স্থান, পূর্ব বর্ধমান জেলার ওড়গ্রামের বনভূমি, উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় অরিজিৎ গঙ্গোপাধ্যায়। 8:30 ঐতিহাসিক শহরের কথা, স্থান বার্লিন, উপস্থাপনায় শ্রী ডক্টর শ্রেয়া দত্ত রায়, প্রযোজনে ডক্টর মানস প্রতিম দাস। 8:45 কথাকার বহুমুখী জ্যোতিরেন্দ্রনাথ, এ বিষয়ে বলবেন দেবজ্যোতি ভট্টাচার্য। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে বিলাস খান লুটির আগে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত তুষার দত্ত, তাঁকে তবলায় সহযোগিতা করবেন তাপস পাল, হারমোনিয়ামে হিরণময় মিত্র। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় ত্রিশিতা মুখোপাধ্যায়। 10:30 রামধন অনুষ্ঠানে প্রথমে নজরুলগীতি শুনবেন অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় পরিবেশন, এরপর লোকগীতিতে গুণধর শাসমল। 11:00 গ্রামীণ মহিলাদের জন্য, 11:30 রম্যকীর্তি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সুইটি প্রামাণিক, 12:30 নাটক মৃত্যুহীন প্রীতিলতা, রচনা প্রদীপ আচার্য, প্রযোজনা আশিস গিরি। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। শুনলেন আকাশবাণী মৈত্রীর আগামীকালকের প্রথম অধিবেশনের কথা। এখন আরও একবার জানিয়ে দেব আজকের হারানো দিনের গানের অনুষ্ঠানের বিষয়ে। বাংলা গানের সোনালী সন্ধিক্ষণের কিংবদন্তি সুরকার ও গায়ক তিনি। তাঁর সুরেলা কণ্ঠের মায়াবী জাদুতে গানগুলো সময়ের সব পর্বেই হয়ে উঠেছে সমান উপভোগ্য, যা দশকের পর দশক ধরে বাঙালি শ্রোতাকে করেছে মন্ত্রমুগ্ধ। বাংলা সঙ্গীত জগতের সেই স্বনামধন্য সুরকার ও গায়ক জটিলেশ্বর মুখোপাধ্যায়। আজকের হারানো দিনের গানের আসর জুড়ে থাকবেন সঙ্গীত জগতের বিশিষ্ট এই সুরকার ও গায়ক। এই অনুষ্ঠানে শুনতে পাবেন আজ রাত ঠিক ১১টায় মৈত্রী প্রচার তরঙ্গে অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থাপনায়। আকাশবাণী মৈত্রী, পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা পরিবেশন করবেন রশ্মি চক্রবর্তী, রাগ দুর্গা। তাকে তবলায় সহযোগিতা করবেন প্রীতম চক্রবর্তী।

0: শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এতক্ষণ বেহালা পরিবেশন করলেন রশ্মি চক্রবর্তী রাগ দুর্গা, তাকে তবলায় সহযোগিতা করলেন প্রীতম চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: মে মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় নতুনত্ব। প্রচলিত ধ্যান ধারণার আধিপত্য ভেঙে আমাদের জীবন, মনস্তত্ত্ব এবং সমাজকে নতুন আঙ্গিকে উপস্থাপন করি নতুনত্বের হাত ধরে। জীবনে সুস্থতা বজায় রাখতে জীবনযাত্রায় নতুনত্ব, বা দুরারোগ্য ব্যাধি থেকে নিরাময় লাভ করে মানসিক ও আত্মিক পুনর্জন্ম, সমাজ সংস্কার, শূন্য বর্জ্য এবং বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে চিন্তাধারায় নতুনত্বের অঙ্গীকার। বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের যুগে বহুরূপী বা সঙ্গীর দলের মতো লোকসংস্কৃতিগুলো যখন হারিয়ে যাচ্ছে, তখন অনেক সাহিত্যিক এই লোকজ উপাদানগুলোকে আধুনিক গল্পের কাঠামোয় ফিরিয়ে এনে নতুনত্ব সৃষ্টি করছে।
0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি অর্ক সেন, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, গেরুয়া ঝড়ে উড়ে গেল ঘাসফুল, বঙ্গ বিজয় বিজেপির, ভবানীপুরে পরাস্ত তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
1: এই জয় ঐতিহাসিক, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে আয়ুষ্মান যোজনা কার্যকর করার অনুমোদন দেওয়া হবে বলে তার ঘোষণা।
0: নির্বাচনের এই ফলের পেছনে রয়েছে জটিল ষড়যন্ত্র, বললেন বিদায়ী মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি।
1: অসমে জয়ের হ্যাট্রিক বিজেপির, কেরালায় এলডিএফ কে সরিয়ে ক্ষমতায় আসছে ইউডিএফ, তামিলনাড়ুতে তামিলাগা ভেট্রি কাজাগামের চমক।
0: বাংলাদেশে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 15 বছরের সরকারের পতন ঘটিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ার সবকটি আসনে জয় পেয়েছে বিজেপি। সব মিলিয়ে 293টি আসনের মধ্যে 213টি কেন্দ্রে এখনও পর্যন্ত ফলাফল সামনে এসেছে। 195টি আসনে জয় পেয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস জিতেছে 68টি আসনে। মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা কেন্দ্রে আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির জয়ী হয়েছেন। ফারাক্কা ও রানীনগরে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থীরা। ডোমকল কেন্দ্রে জয়ী হয়েছেন সিপিআইএম প্রার্থী মুস্তাফিজুর রহমান। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে ফের জয়ী হয়েছেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। বিজেপির উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ কেন্দ্রে অগ্নিমিত্রা পাল জয়ী হয়েছেন। পূর্ব বর্ধমানের ভাতার কেন্দ্রে জয়ী সৌমেন কার্ফা। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি কেন্দ্রে জয়ী বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। কোচবিহারের মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক জয়ী হয়েছেন। শিলিগুড়িতে জয়ী শঙ্কর ঘোষ। এগরায় জয় পেয়েছেন দিব্যেন্দু অধিকারী। ময়না কেন্দ্রে জয়ী হয়েছেন অশোক দিন্দা। শ্যামপুরে জয় পেয়েছেন হিরণ চট্টোপাধ্যায়।
1: মুর্শিদাবাদের ভগবানগোলা জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রিয়াত হোসেন সরকার। ক্যানিং পূর্ব কেন্দ্রে মোহাম্মদ বাহারুল ইসলাম জয় পেয়েছেন। মেটিয়াবুরুজে আব্দুল খালেক মোল্লা 87,879 ভোটে জিতেছেন। গোয়ালপুকুরে মোহাম্মদ গোলাম রব্বানি 83,790 ভোটে জয় পেয়েছেন। বিশেষভাবে উল্লেখ্য, ভবানীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15,114 ভোটে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। নন্দীগ্রাম কেন্দ্রেও নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের পবিত্র করকে পরাজিত করে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। যাদবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির শর্বরী মুখোপাধ্যায় এগিয়ে রয়েছেন। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী সুব্রত মৈত্রর কাছে পরাজিত হয়েছেন।
0: উল্লেখ্য, গত মাসের 23 ও 29 তারিখে দু দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজ্যে সরকার গড়তে হলে যে কোনো দলকে 148টি আসনে জিততে হতো। এবারের পশ্চিমবঙ্গে অভূতপূর্বভাবে 92.47% ভোট পড়েছে, যা স্বাধীনতার পর সর্বোচ্চ। রাজ্য বিধানসভা নির্বাচনে 2 দফায় 250,000-এরও বেশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। এছাড়াও রাজ্য পুলিশের কর্মীরাও অবাধ নির্বাচন সুনিশ্চিত করতে তাদের সহায়তা করেছেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 215টি আসন পেয়েছিল, বিজেপি 77টি আসনে জয়লাভ করেছিল।
1: প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের দিনটিকে ঐতিহাসিক ও নজিরবিহীন দিন হিসেবে অভিহিত করে পশ্চিমবঙ্গ, অসম, পুদুচেরি, তামিলনাড়ু ও কেরলের জনগণ ও দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আজ সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে শ্রী মোদী বলেন, আজকের এই দিনটি দেশের এক নতুন অধ্যায়ের সূচনা করছে। ভারতের মহান গণতন্ত্র, উন্নয়নের রাজনীতি এবং এক ভারত শ্রেষ্ঠ

0: ভারতের চেতনার উপর মানুষ আস্থা রেখেছেন। মানুষের বিশ্বাসের কারণেই আবারও পদ্ম ফুটেছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। দলীয় কর্মীদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য তিনি বিজেপি সভাপতি নীতিন নবীনকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেছেন, জয় ও পরাজয় রাজনীতি ও গণতন্ত্রের অঙ্গ। কেন ভারতকে গণতন্ত্রের জননী বলা হয় বিশ্ব আস্থা প্রত্যক্ষ করেছে। আজকের দিনটিকে তিনি ভারতের গণতন্ত্র ও সংবিধানের জয় হিসেবে বর্ণনা করেন।
1: पराजय लोकतंत्र और चुनावी राजनीति का एक स्वाभाविक हिस्सा होता है, लेकिन पांच प्रदेशों की जनता ने पूरे विश्व को दिखाया है कि ये हमारा भारत मदर ऑफ डेमोक्रेसी क्यों है। लोकतंत्र डेमोक्रेसी हमारे लिए सिर्फ एक तंत्र नहीं है, ये हमारी रगों में दौड़ता हुआ संस्कार है। और आज सिर्फ भारत का लोकतंत्र ही नहीं जीता है, आज भारत का संविधान भी जीता है।
2: পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিককে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিজেপি নিরলসভাবে কাজ করে যাবে। তিনি বলেন, এখন থেকে পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদে থাকবেন, যুবদের কর্মসংস্থান হবে, ভিন রাজ্যে কাজের জন্য মানুষের যাতায়াত কমবে এবং অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, প্রথম মন্ত্রিসভা বৈঠকেই আয়ুষ্মান যোজনার অনুমোদন দেওয়া হবে।
1: हर बंगालवासी को भरोसा देता हूँ, बंगाल के बेहतर भविष्य के लिए भाजपा दिन रात एक कर देगी। बंगाल में अब महिलाओं को सुरक्षा का माहौल मिलेगा, युवाओं को रोजगार मिलेगा। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी और घुसपैठियों के खिलाफ भी सख्त से सख्त कार्रवाई होगी।
0: এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী বিদায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য, পশ্চিমবঙ্গে নির্বাচনের এই ফলাফলের পেছনে ষড়যন্ত্র রয়েছে।
2: অসমে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ টানা তিনবার ঐতিহাসিক জয় নিশ্চিত করেছে। অন্যদিকে কেরালায় ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ 99টি আসনে জয়লাভ করে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এলডিএফকে হারিয়ে ক্ষমতায় এসেছে তারা। তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের দল টিভিকে তাদের প্রথম নির্বাচনেই বড়সড় চমক দিয়েছে। পুদুচেরিতে এন রঙ্গস্বামীর অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ আবারও ক্ষমতায় ফিরবে বলে মনে করা হচ্ছে। বিধানসভা উপনির্বাচনে বিজেপি গুজরাত, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে একটি করে আসনে জয়লাভ করেছে। অন্যদিকে কংগ্রেস কর্ণাটকে দুটি আসন জয়লাভ করেছে। আসামে এখনও পর্যন্ত ঘোষিত 101টি আসনের ফলাফলের মধ্যে বিজেপি 73টি আসন পেয়েছে। তাদের সহযোগী দল অসম গণ পরিষদ 6টি এবং বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট বিপিএফ 8টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে কংগ্রেস 10টি আসন, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এআই ইউডিএফ 2টি এবং রাইজোর দল ও তৃণমূল কংগ্রেস 1টি করে আসন পেয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, অসমের মানুষ টানা তৃতীয়বার বিজেপি এনডিএ জোটের ওপর আস্থা রেখেছে। এটি একটি হ্যাট্রিক। অসমের ইতিহাসে একে তিনি এক বিরাট সাফল্য হিসেবে উল্লেখ করেন। চা বাগান এলাকাগুলিতেও বিজেপি নজিরবিহীন সমর্থন পেয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
1: असम के इतिहास की बहुत बड़ी घटना है। असम के टी गार्डन्स वाले क्षेत्रों में भी बीजेपी को अभूतपूर्व समर्थन मिला है। श्रीमंत शंकर देव जी, महायोद्धा लसित बोरफुकन जी, बोड़ोफा उपेंद्रनाथ ब्रह्मा जी, भूपेन हजारिका जी, ऐसे अनेक महान व्यक्तित्वों से प्रेरणा लेते हुए असम अपने विकास की रफ्तार अब और बढ़ाएगा।
0: কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন জোট 63টি আসনে এগিয়ে থেকে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে। আইইউএমএল আরও 21টি আসনে এগিয়ে থেকে রাজ্যজুড়ে জোটের দাপট বজায় রেখেছে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা বিজয় নেতৃত্বাধীন তামিলাগা ভেটলিকাজাগাম একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে ইতিহাস করতে চলেছে। রাজ্যের 234টি আসনের মধ্যে টিভিকে 46টিতে জয়লাভ করেছে এবং 62টিতে এগিয়ে রয়েছে। পুদুচেরিতে মোট 30টি আসনের মধ্যে 22টির ফলাফল জানা গেছে। এআইএনআরসি 9টি আসনে জয়লাভ করে 2টিতে এগিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী থট্টাঞ্চাপাদি কেন্দ্র থেকে পুনর্নির্বাচিত হয়েছেন। পাঁচ রাজ্যে সাতটি আসনের উপনির্বাচনে বিজেপি গুজরাট, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মহারাষ্ট্রে একটি করে আসনে জিতেছে। মহারাষ্ট্রের বারামতী উপনির্বাচনে এনসিপি সুনেত্রা পাওয়া 218,930 ভোট পেয়ে ইতিহাস করেছেন।
2: বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম এ বেবি বলেছেন, সিপিআইএম কেরলমের জনগণের রায়কে সম্মান জানায় এবং রাজ্যে এলডিএফ এর পরাজয়ের নেপথ্যের কারণগুলি নিয়ে আত্মবিশ্লেষণ করবে। নতুন দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শ্রী বেবি সেই সব জনগণ ও দলীয় কর্মীদের ধন্যবাদ জানান যারা দল এবং তার শরিকদের উপর আস্থা রেখেছেন এবং তাদের পক্ষে ভোট দিয়েছেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: সাংবাদিক শিপ্রা সেন সাহা প্রয়াত। দীর্ঘদিন ধরে তিনি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সঙ্গে যুক্ত। দিন কয়েক ধরে ইনফ্লুয়েঞ্জায় ভুগছিলেন তিনি। আজ ভোরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাজ পাগল, সদা হাসিখুশি আর প্রাণচঞ্চল এই মানুষটির আকস্মিক চলে যাওয়ায় আমরা শোকাহত। কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে শিপ্রা সেন সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে ভারত ও জামাইকা ভৌগোলিকভাবে দূরে অবস্থান করলেও তারা একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশই দক্ষিণী বিশ্বের গর্বিত উন্নয়নশীল দেশ। তিনি বলেন, বিশ্বমঞ্চে দুই দেশই নিজেদের জন্য স্বতন্ত্র মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করে নিয়েছে। জামাইকার সাবিনা পার্ক ক্রিকেট স্টেডিয়ামে নতুন ডিজিটাল স্কোরবোর্ডের উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, আনন্দ, উৎসব, খেলাধুলো এবং কঠিন মুহূর্ত সবসময়ই ভারত জামাইকার পাশে দাঁড়িয়েছে।
0: বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলিতে যারা আন্তরিকভাবে বিনিয়োগ করতে চান তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। বাংলাদেশের খবর .net এই খবর জানিয়েছে। সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বস্ত্র ও পাট মন্ত্রকের আওতাধীন বন্ধ কলকারখানাগুলির বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রক এবং দফতরের আধিকারিকদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য অর্জনে বিনিয়োগ প্রক্রিয়ায় বর্তমানে জটিলতা দূর করা জরুরি।
1: মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সফরে শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যে 7টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। এর ফলে দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীরতর হবে বলে মনে করা হচ্ছে। পর্যটন, শিক্ষা, উচ্চশিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, যুব উন্নয়ন, প্রতিরক্ষা এবং সংগ্রহালয় খাতে এমইউ স্বাক্ষরিত হয়েছে।
0: এশীয় উন্নয়ন ব্যাংক ADB এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিচ্ছন্ন জ্বালানি, ব্যাটারি, বৈদ্যুতিক যানবাহন ও ডিজিটাল প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে নতুন আর্থিক সুবিধা চালু করেছে। ক্রিটিক্যাল মিনারেলস টু ম্যানুফ্যাকচারিং ফাইন্যান্সিং পার্টনারশিপ ফেসিলিটি নামে এই উদ্যোগের লক্ষ্য হল কোনো একটি অঞ্চলের কাঁচামালের সরবরাহ থেকে প্রক্রিয়াকরণ, উৎপাদন ও পুনর্ব্যবহারের মতো উচ্চ মূল্যের শিল্পকেন্দ্রে রূপান্তরিত করা। আর্থিক কাঠামোতে রয়েছে দুটি অংশ, অনুদান উইন্ডো ও ক্যাটালিটিক ফাইন্যান্স উইন্ডো। জাপান $20 মিলিয়ন মার্কিন ডলার এবং ব্রিটেন $1.6 মিলিয়ন মার্কিন ডলার প্রতিশ্রুতি দিয়েছে। ADB জানিয়েছে, এই উদ্যোগ পরিচ্ছন্ন জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা পূরণের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে।
1: ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ISL ফুটবলের ম্যাচে আজ ওড়িশা FC বেঙ্গালুরুর মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে।
0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
1: গেরুয়া ঝড়ে উড়ে গেল ঘাসফুল, বিপুল বঙ্গ বিজয়ের পথে বিজেপি, ভবানীপুরে পরাস্ত তৃণমূল কংগ্রেস নেত্রী, পানিহাটিতে জয়ী, আরজিকর কাণ্ডে কন্যাহারা রত্না দেবনাথ।
0: এই জয় ঐতিহাসিক বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে আয়ুষ্মান যোজনা কার্যকর করার অনুমোদন দেওয়া হবে বলে তার ঘোষণা।
1: নির্বাচনের এই ফলের পেছনে রয়েছে জটিল ষড়যন্ত্র বললেন বিদায়ী মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি।
0: অসমে জয়ের হ্যাট্রিক বিজেপির, কেরালায় LDFকে ক্ষমতায় সরিয়ে আসছে UDF, তামিলনাড়ুতে তামিলাগা ভেত্রী কাজাঘামের চমক।
1: বাংলাদেশে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

আকাশবাণী মৈত্রী পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 11:13 এবং বাংলাদেশ সময় রাত 11:30 হয়ে 48 সেকেন্ড। শুরু হচ্ছে হারানো দিনের গান। আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে আছি আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায়। আজকের অনুষ্ঠানে স্বাগত আপনারা সবাই। আজকের অনুষ্ঠান শুরু করব একটি গান দিয়ে, যে গানে আপনারা চিনে নেবেন আজকের শিল্পীকে।

বাংলা গানের নন্দনকাননে তাঁর সুর অনন্য মাধুর্য পেয়েছে। তাঁর সৃষ্টির সুরভিতে তিনি ঠাঁই পেয়েছেন শ্রোতাদের মনের মণিকোঠায়। সুর সাধক জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুরে সাজানো আজকের হারানো দিনের গানের আসরে তাঁর কণ্ঠে পরিবেশিত পরবর্তী গান আপনাদের জন্য।

গান এখনো শ্রোতাকে কাঁদায়, মন পাগল করা কথা অসাধারণ সুর সৃষ্টি করে জটিলেশ্বর অদ্ভুত মাদকতায় গেয়ে দিলেন চিরন্তনে গান। এমন গান হয়তো তার পক্ষেই, তার অনুভূতিতেই গাওয়া সম্ভব। তাই তো একেবারে মনে করুন ভরা বৈশাখের এই রাত্রিতে বসে ফাগুনের অনুষঙ্গে এমন

দীর্ঘশ্বাসের এ কথা যখন শিল্পী বললেন, ঠিক তার আগেই প্রাণের রাধার অনুষঙ্গ বেজে উঠেছিল শিল্পী হৃদয়ের মণিকোঠায়। এখন সে গানই পরিবেশন করব আপনাদের সামনে। শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়।

একদিন এক সন্ধ্যায় বাড়ি ফেরার মুহূর্তে সেতার বাজানো শুনে থমকে গেলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়। অন্ধকার রাতে ওই সেতারে ভোরের রাগিনী শুনে বাড়ির সিঁড়ি ভাঙতে ভাঙতে তিনি সৃষ্টি করলেন এক অপূর্ব সেউর। এ যেন বাস্তব জীবনের পরিচয় গীতি।

আপনি টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন বিশিষ্ট গায়ক এবং স্বনামধন্য সুরকার জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান। প্রাণীর চেয়ে প্রিয় গানকে ভালোবেসে শিল্পীর অন্তরাত্মার উপলব্ধি সুর হয়ে উঠেছে তার গায়কীর অনন্য জাদুতে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুরে আমাদের পরবর্তী নিবেদন।

শ্যামনগরে একবার গঙ্গায় নৌকা বিহার করছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়, তাঁর সঙ্গী সঙ্গীতশিল্পী পিন্টু ভট্টাচার্য। এমন সময় পিন্টু ভট্টাচার্য জটিলেশ্বর মুখোপাধ্যায়কে বললেন তাঁর জন্য দুটো গান বেঁধে না দিলে তিনি তৎক্ষণাৎ সেই নৌকো থেকে ঝাঁপ দেবেন গঙ্গায়। অগত্যা জটিলেশ্বর মেনে নিলেন পিন্টু ভট্টাচার্যের আবদার। তাঁর সুরের সুরভিতে সৃষ্টি হল এই অসাধারণ গান।

টিউন করেছেন আকাশবাণী মৈত্রী, শুনছেন সুর সাধক জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুরারোপিত হারানো দিনের গান। এখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে আজকের অনুষ্ঠানের পরবর্তী গান, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, সুরকার জটিলেশ্বর মুখোপাধ্যায়।

পৃথিবীর অসুস্থতায় স্বার্থপর মানুষদের স্বার্থ সিদ্ধির বাস্তব চিত্র শিল্পীর সুরে গান হয়ে উঠেছে। সমাজের দুরবস্থা দুর্দশার বিরুদ্ধে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের এই গান যেন তার প্রতিবাদী সত্তার স্লোগান।

পৃথিবীর এই বিপন্নতায়, অস্থিরতায় ভালোবাসাও বিপন্ন। তাই শিল্পীর অভিমানী মন তার শরীর ছোঁয়ায় গান হয়ে প্রকাশিত হয়েছে।

জটিলেশ্বর মুখোপাধ্যায় তার কথা বলে যেতে পারতেন গানের কথা সুরে ছন্দে। গানটাই এই বলাটা জানেন তো শেখানো যায় না, এ হলো শিল্পীর অন্তর অনুভূতির এক অনন্য প্রকাশ। তাই গানের এই বলার বাহুল্যে জটিলেশ্বর মুখোপাধ্যায় অনন্য এক প্রবাদ প্রতিম শিল্পী।

সুর তার সাধনা, সৃষ্টিকে সেই সুর করেছে পরিপূর্ণ। সুর সাগরে ডুব দিয়ে অমৃত সন্ধানী শিল্পী নির্মাণ করলেন অপূর্ব সেই মনোমুগ্ধকর গান, যে গান গাইলেন বনশ্রী সেনগুপ্ত।

জটিলেশ্বর মুখোপাধ্যায় নিজেই নিজের মতন এক পূর্ণ ঘরানা, রাগরাগিনীর উৎস থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে উচ্চারণের বলিষ্ঠতায় সুরকে দিয়েছেন অনন্যতা, গানকে সঠিকভাবে বলার অভিপ্রায়ে উৎকণ্ঠিত শিল্পী সুরে প্রাণ স্পন্দন এনে বাজিয়েছেন প্রেমের বাঁশি। সময় বলছে আজ এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে আমাদের। আজ বিশিষ্ট সুরকার এবং গায়ক জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুররোপিত গান এবং তার কণ্ঠে উচ্চারিত গান শুনলেন অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থাপনায়। সেই সঙ্গে শেষ হল আজকের হারানো দিনের গানের এই আসর। আগেই বলেছি, তিনি যে গানে বলিষ্ঠতা দিয়েছিলেন, উৎকণ্ঠিত শিল্পী হৃদয়ের প্রাণস্পন্দন এনে বাজিয়েছেন যে প্রেমের বাঁশি, যেতে যেতে সেই গানই শোনাবো আপনাদের পিন্টু ভট্টাচার্যের পরিবেশনায় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুরে।

হারনুদিনের গান আজ এই পর্যন্তই। আজ অনুষ্ঠানে শুনলেন সুরু সাধক ও শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া গান এবং তাঁর সুরে গাওয়া গান অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থাপনায়। সেই সঙ্গে এসে শুনল আজকের হারনুদিনের গানের আসর। ভালো থাকুন সকলে, শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আমাদের পরবর্তী অধিবেশন অর্থাৎ আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58 এবং বাংলাদেশ সময় সকাল 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 11:58 এবং বাংলাদেশ সময় রাত 12:29। একটু পরেই শুনবেন DTH বাংলা পরিষেবার অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন থেকে পরবর্তী দু ঘন্টা শুনবেন আধুনিক গান। আধুনিক গানের প্রথম শিল্পী কিশোর কুমার।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

ছোটবেলার কিশোর এখন কিশোর কুমার, হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র, নিকলতা কেউ নহীঁ বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠলো ঝড়।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবর।

বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। আমি যাই তারি দিন পঞ্জিকা লিখে, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ঘটে অবাধ্য তার ঢেউ, এত বিদ্রোহ।

নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট লিখেছে নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পট প্রত্যহ যারা ঘৃণিত আর পদানত দেখো আজ তারা সবেগে সমুদ্রত তাদেরই দলের পিছনে আমিও আছি তাদেরই দলের পিছনে আমিও আছি তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি তাই তো চলেছি দিনপঞ্জিকা লিখে বিদ্রোহ আজ বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ আমি যাই তারই দিনপঞ্জিকা লিখে বিদ্রোহ চারি

ডাকিনি যোগিনি এলো শত নাগিনি এলো পিসাচেরা এলো রে শত পাকে বাঁধিয়া নাচে তা দিয়া নাচে তা দিয়া নাচে রে কুটিলেরও মন্ত্রে।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। এবারে দ্বৈত কণ্ঠে গান শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী।

আধুনিক গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমে পিতা পুত্র ছায়াছবি থেকে গান শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

পিতা পুত্র ছায়াছবি থেকে গান শুনছেন। এবারে দ্বৈত কণ্ঠে গান শুনবেন হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়।

বৃষ্টি। পিতা পুত্র ছায়াছবি থেকে গান শুনছেন এবারে পরপর দুখানি গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। এবারে ময়না ছায়াছবি থেকে দ্বৈত কণ্ঠে গান শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়।

ময়না ছায়াছবি থেকে গান শুনছেন। এবারে দ্বৈতকণ্ঠে আর একখানি গান হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আজকের শেষ ছায়াছবির গান দুই পৃথিবী থেকে, দ্বৈত কণ্ঠে মান্না দে এবং আরতি মুখোপাধ্যায়।

দুই পৃথিবী ছায়াছবি থেকে গান শুনলেন দ্বৈত কণ্ঠে মান্না দে এবং আরতি মুখোপাধ্যায়। এর সঙ্গে শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন থেকে একটি ঘন্টা শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানে প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

এবারে লোকগীতি শুনবেন অমর পালের কণ্ঠে, নানা রঙের গানে। এবারে লোকগীতি, শিল্পী অমর পাল।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। নানা রঙের গানে এখন শুনছেন লোকগীতে অমর পালের কণ্ঠে।

ডিডিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। নানা রঙের গানের আজকের শেষ লোকগান অমর পালের কণ্ঠে।

নানা রঙের গান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

হিন্দি ছায়াছবির গান অনুষ্ঠান আপকে দিয়ে আজকের মতন এখানেই শেষ হলো। 107 FM রেনবয় শুরু করছি ভোরের আগে রাঙানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে আজ প্রথমে বাঁশিতে রাগ অহির ভৈরব শুনব স্বরূপ কুমার চক্রবর্তীর পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন ঘুমকেলি রাগে খেয়াল শিল্পী উজ্জ্বল দত্তের পরিবেশনায়। আর এর সঙ্গে শেষ হলো ভোরের আগে রাগানো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। মধুরা আপনার টিউন করেছেন 107 FM রেনবো। আজ FM রেনবো আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সোহম। ভোর 5টা থেকে আমরা শুনব রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

বন্ধুরা, পুবের আকাশ এখনো না পুরোটা আলোকজ্জ্বল হয়ে উঠতে পারেনি। রাতের আধার কাটিয়ে ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠবে চারিদিক, আলোর মালায় ভাসবে বিশ্ব চরাচর। কিন্তু মনের আকাশ আলোয় আলোকজ্জ্বল, কারণ এখন সময় আনন্দধ্বনির, কবিগুরুর গানে সুরে অবগাহন করার সময়। এখন আজ তার কাব্যগ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করে শোনাব, আর প্রথিত যশা শিল্পীদের কণ্ঠে শুনে নেব রবীন্দ্রসঙ্গীত। আজকে প্রথম রবীন্দ্রসঙ্গীত শুনব শিল্পী মনীষার কণ্ঠে, এবং তারপরের দুটি সমবেত কণ্ঠে। প্রথম যে গানটি মনীষার কণ্ঠে, এবং তারপরেরটি বৈতালিক গোষ্ঠী সমবেত কণ্ঠে পরিবেশন করেছে, এবং তারপরের রবীন্দ্রসঙ্গীতটিও সমবেত কণ্ঠে শুনে নেব, এবং তারপরের যে রবীন্দ্রসঙ্গীত শুনব তা পরিবেশনা করেছেন প্রথিত যশা শিল্পী নন্দিনী চৌধুরী। আসুন বন্ধুরা শুনে নিই পরপর চারটি রবীন্দ্রসঙ্গীত আজকের আনন্দধ্বনি অনুষ্ঠানে, তারপরে কবিতা পাঠ করব। হ্যাঁ, তাঁর অমর সৃষ্টি থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। 107 FM Rainbow.

বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে তাল গাছ কবিতাটি আপনাদের সামনে পড়ে শোনাই। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাদ কালো মেঘ ফুঁড়ে যায়, একেবারে উড়ে যায় কোথা পাবে পাকাশে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানাই উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর উড়ে যেন ভাবেও, মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি।

এভাবেই কবিগুরুর সৃষ্টির বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরব। চলুন আবারও চারটি রবীন্দ্রসঙ্গীত শুনে নিই। প্রথম গানটি সমবেত শিল্পীদের কণ্ঠে, তারপরেরটি অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, তারপরেরটি ঋতু গুহর কণ্ঠে, এবং শেষ এই মুহূর্তের যে শেষ রবীন্দ্রসঙ্গীত সেটি শুনে নেব রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে।

বন্ধুরা, স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় ভোর 5:26 হয়ে 22 সেকেন্ড, আর আপনারা শুনছেন আনন্দধ্বনি 107 FM রেনবোয় সোহমের সঙ্গে। কবিগুরুর কিছু কবিতা পাঠ করে শোনাচ্ছি। শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে সময় হারা কবিতাটি পাঠ করে শোনাই। যত ঘন্টা যত মিনিট সময় আছে যত, শেষ যদি হয় চিরকালের মতো, তখন স্কুলে নেই বা গেলেম, কেউ যদি কয় মন্দ, আমি বলবো 10টা বাজাই বন্ধ। তাদিন তাদিন তাদিন শুইনে বলে রাগিস যদি, আমি বলবো তোরে রাত না হলে রাত হবে কি করে, 9টা বাজাই থামলো যখন কেমন করে শুই, দেরি বলে নেই তো মা কিচ্ছুই। তাদিন তাদিন তাদিন যত জানিস রূপ কথা, মা সব যদি যাস বলে, রাত হবে না রাত যাবে না চলে, সময় যদি ফুরোয় তবে ফুরোয় না তো খেলা, ফুরোয় না তো গল্প বলার বেলা। তাদিন তাদিন তাদিন শিশু মনস্তত্ব কবিগুরুর বিভিন্ন রচনায় অসামান্যভাবে ফুটে উঠেছে। আমাদের সকলের মনের মধ্যে যে একটা শিশু বেঁচে থাকে, এই কবিতার মাধ্যমে তাকে স্পর্শ করা যায়। চলুন বন্ধুরা, আবারও শুনে নি রবীন্দ্রসঙ্গীত।